বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, সকাল 7:58। আজ শনিবার, 6 আষাঢ় 1433 বঙ্গাব্দ, 4 মুহররম 1448 হিজরি, 20 জুন 2026 খ্রিস্টাব্দ। শুরু হল আমাদের আজকের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে, এবং সেই সাথে শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকেও। সুপ্রশ্রোতা, এপালার অনুষ্ঠান ঘোষণায় আছি শারমিন আক্তার এবং আমি নুসরাত শায়লা। অধিবেশন তত্ত্বাবধান করছেন আসমাউল হোসনা। প্রকৌশল তত্ত্বাবধানে আছেন মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। প্রকৌশল দায়িত্বে আছেন শেখ আমির হোসেন এবং আহমেদ হাসান। সুপ্রশ্রোতা, পরবর্তী অনুষ্ঠান সকাল 8:00 ইংরেজিতে সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে, এবং এরপর শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।

0: Prime Minister Tariq Rahman will distribute prizes among winners. Government is taking initiative to quickly implement Teesta Master Plan to solve long-standing problems of northern region, says Water Resources Minister. Government is going to launch 5 specialized children's hospitals with 200 beds in 6 months. Factionalism and violent competition for power cannot be standard of any civilization, comments Information and Broadcasting Minister. New round of talks between Israel and Lebanon will be held in Washington, D.C. next week, informs U.S. State Department. And World Cup football, Haiti is now facing Brazil. United States beat Australia by 2-0 and Morocco defeats Scotland by a solitary goal. That's the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা খবর পড়ছি মোহাম্মদ জাহিদুল ইসলাম। সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, এখন থেকে যাত্রাদল ও সার্কাস আয়োজনে প্রাথমিক অনুমতি সরাসরি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে দেওয়া হবে। এর ফলে আয়োজকদের জেলা প্রশাসন বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনাকাঙ্ক্ষিত হয়রানি পোহাতে হবে না। তিনি গতকাল মাগুরার মোহাম্মদপুর বাজারে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আইরেসে বাংলাদেশের নামে একটি সড়ক নামকরণের প্রস্তাব দিয়েছে সরকার। বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসার কাছে প্রস্তাব উত্থাপন করা হয়। তিনি আরও বলেন, বর্তমান নতুন সরকার বাংলাদেশ ফার্স্ট নীতিকে অগ্রাধিকার দিয়ে পারস্পরিক সমতা ও মর্যাদার ভিত্তিতে আর্জেন্টিনার সঙ্গে সম্পর্ককে আরও বহুমুখী করতে বদ্ধপরিকর। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, অর্থনীতির মূল চালিকাশক্তি ক্ষুদ্র উদ্যোক্তা। আমরা যত বেশি ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি করতে পারব, আমাদের অর্থনীতি তত বেশি গতিশীল হবে। তিনি গতকাল যশোর টাউন হল ময়দানে 10-দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, শিল্পের বিকাশে বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে, বিশেষ করে যুব বিষয়ক মন্ত্রণালয় এবং মহিলা বিষয়ক মন্ত্রণালয় ক্ষুদ্র উদ্যোক্তা তৈরির জন্য যথাযথ প্রশিক্ষণ এবং বিশেষ ফান্ডের ব্যবস্থা করেছে। এর ফলে ক্ষুদ্র উদ্যোক্তা তৈরির পাশাপাশি নতুন কর্ম সংস্থান সৃষ্টি হবে এবং অর্থনীতির গতি বৃদ্ধি পাবে। তিনি আরও বলেন, যশোর বিসিক শিল্পনগরীর উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে বিকল্প ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, শিল্পনগরীকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা, ফায়ার সার্ভিসের সাবস্টেশন স্থাপন এবং অভ্যন্তরীণ সড়ক উন্নয়ন সহ নানা উদ্যোগের মাধ্যমে বিসিককে ঢেলে সাজানো হবে। জেলা প্রশাসক মোহাম্মদ আশিক হাসানের সভাপতিতে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন, যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান ও প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এই সময় উপস্থিত ছিলেন। মেলায় 60টি স্টল খোলা হয়েছে এবং এসব স্টলে ক্ষুদ্র উদ্যোক্তাদের তৈরি পোশাক সহ বিভিন্ন পণ্য সামগ্রী বিক্রি ও প্রদর্শন করা হচ্ছে। জেলা প্রশাসনের সহযোগিতায় বিসিক জেলা কার্যালয় এর আয়োজন করেছে। এর আগে প্রতিমন্ত্রী যশোর সদর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের তালবাড়িয়া শান্তিমোড় মধ্যপাড়া খালের উপর ও তরফদারপাড়া থেকে আড়পাড়ায় যাওয়ার রাস্তা এবং দেয়ারা ইউনিয়নের নারাঙ্গালী থেকে ফুলবাড়িয়া যাওয়ার পথে গোডাঙ্গা খালের উপর 3টি সেতুর উদ্বোধন করেন। যশোর সদর উপজেলার গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর 65,24,550 টাকা ব্যয়ে 3টি সেতু নির্মাণ করেছে। বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন ছিল দেশের মানুষ পুষ্টিকর খাবার খেতে পারে, এজন্য তিনি কৃষিখাতে উন্নয়ন আধুনিক প্রযুক্তি নিয়ে কাজ শুরু করেন। বিএনপি সরকার গঠন করলেই কৃষিখাতকে বেশি গুরুত্ব দেয়। তিনি গতকাল যশোর সদর উপজেলায় চোরামনকাটি ইউনিয়নের জাতীয়তাবাদী কৃষক দলের এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। নার্গিস বেগম বলেন, কৃষির উন্নয়নে জিয়াউর রহমানের অবদান রয়েছে। তিনি কৃষকদের কষ্ট লাঘব করতে খাল খননের শুরু করেছিলেন। তিনি জানতেন খাল খননের মাধ্যমে কৃষকের সেচ খরচ অনেক কমবে। দেশে খাদ্য গুদাম সহ কৃষি লোনের পাশাপাশি কৃষির সকল উন্নয়ন করে গেছেন তিনি। সদর উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়কের সভাপতিতে জেলা কৃষক দলের আহ্বায়ক, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সদর উপজেলা কৃষক দলের সদস্য সচিব সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ টিভিইটি এর সুফল কর্মসংস্থানের সম্ভাবনা এবং 2026-27 শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রমে অধিকতর জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে গতকাল খুলনা সরকারি মহিলা কলেজ অডিটোরিয়ামে এক বিভাগীয় সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ রুহুল আমিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সভাপতির বক্তৃতায় তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দক্ষ মানব সম্পদ উন্নয়নের কোনো বিকল্প নেই। কারিগরি শিক্ষা তরুণদের কর্মমুখী দক্ষতা অর্জনের মাধ্যমে আত্মনির্ভরশীল করে তোলে এবং জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম করে। তাই টিভিইটি শিক্ষার সুযোগ সুবিধা ও সম্ভাবনা সম্পর্কে সমাজের সর্বস্তরে সচেতনতা বৃদ্ধি করতে হবে। চেয়ারম্যান বলেন, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড দেশের কারিগরি শিক্ষার মান উন্নয়ন, যুগোপযোগী পাঠ্যক্রম প্রণয়ন এবং শিল্প খাতের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দক্ষ মানব সম্পদ তৈরিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সেমিনারে দেশের অর্থনৈতিক উন্নয়ন, শিল্পায়ন, উদ্যোক্তা সৃষ্টি এবং যুব সমাজের কর্মসংস্থান নিশ্চিতকরণে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার অপরিহার্যতা তুলে ধরা হয়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা খুলনা অঞ্চলের পরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ আনিসার রেজা, খুলনা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার অনিমেষ পাল, খুলনা সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ কাজী নিয়ামুল শাহীন এবং কারিগরি শিক্ষা অধিদপ্তর আঞ্চলিক কার্যালয় খুলনার ভারপ্রাপ্ত পরিচালক সুশান্ত কুমার সাহা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। খুলনা বিভাগের সাধারণ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, অধ্যক্ষবৃন্দ, ইমাম, শিক্ষক প্রতিনিধি এবং সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের অংশীজন সেমিনারে অংশগ্রহণ করেন। যশোরের বেনাপোলে গতকাল 10 জন নারীর মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রধান অতিথি হিসেবে এসব সেলাই মেশিন বিতরণ করেন। একটি বেসরকারি সংস্থার সভাপতির সভাপতিতে উপজেলা সহকারী কমিশনার ভূমি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। খেলার খবর ফুটবল। মাগুরা শালিখা উপজেলার তালখড়ি ইউনিয়ন পরিষদ মাঠে আটদলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় গতকাল তালখড়ি একাদশ 2-1 গোলে হক স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এদিকে মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল মাঠে শেরেবাংলা ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টের গতকালের খেলায় সীমান্ত ক্লাব 3-0 গোলে রঘুনাথপুর একাদশকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, রংপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে পূর্ব অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12:10 বাংলায়।
2: বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, এখন শুনবেন দেশের গান। শিল্পী গাজী সালাউদ্দিন বাপ্পি। গানটির কথা সাজিয়েছেন হাবিব রহমান।

0: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
1: সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন দেশের গান। এবারে গানটির শিল্পী মেরিনা পারভিন, গানটির কথা সাজিয়েছেন সাইদুজ্জামান স্বপন।

0: এই গানটির সাথেই শেষ হলো দেশের গান।
1: আপনারা আমাদের অনুষ্ঠান শুনতে পাচ্ছেন মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে, এবং সেই সাথে শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকেও, বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, আয়োজন ডালিতে এখন রয়েছে বর্ণালী, স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান। বর্ণালীর আজকের আয়োজনে প্রথম গানটি থাকছে MM জাফর ইকবালের কণ্ঠে, আর এই গানটির গীতিকার মোহাম্মদ হাফিজুর রহমান, সুর করেছেন প্রদীপ রাহা।

শ্রোতা বন্ধুরা, আপনারা বর্ণালী অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গান শুনছেন। এবারের গানটি মোহাম্মদ সাইদুর রহমান সাইদের কণ্ঠে, সুর করেছেন তৌহিদ হাসান ফারুকী এবং গানটির কথা সাজিয়েছেনও শিল্পী নিজেই।

0: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আসরে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত, আর এই বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে। এতে করে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সমুদ্র উপকূলবর্তী যে অঞ্চল রয়েছে সেগুলো। এই সংকট থেকে উত্তরণের উপায় হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশ কাজ করছে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে। আমাদের সরকার এই বৃক্ষরোপণ কর্মসূচিকে গুরুত্ব আরোপ করেছেন, তারাও এই কর্মসূচি হাতে নিয়েছেন, প্রস্তুতি এবং সেই কাজ শুরু হয়েছে। এই কর্মসূচি ইতোমধ্যে তারা শুরু করেছেন, কর্মসূচিটি শুরু হয়ে এখন সেটা বাস্তবায়নের পথে রয়েছে। আজকে আমরা জানব বৃক্ষরোপণের গুরুত্ব এবং বর্তমান কর্মপরিকল্পনা নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন আফরোজা বেগম, গবেষণা কর্মকর্তা, বন অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে।
1: ধন্যবাদ আপনাকেও।
0: আপনার কাছে একটু জানতে চাই, বর্তমান প্রেক্ষাপটে বৃক্ষরোপণ কর্মসূচির প্রয়োজনীয়তা কেন এত বেশি জরুরি?
1: আপনারা জানেন বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং বন উজাড়ের কারণে বিশ্বের অনেক দেশ পরিবেশগত ঝুঁকির মুখে রয়েছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। ঘূর্ণিঝড়, বন্যা, ভূমিধস, তাপমাত্রা বৃদ্ধি এবং জীববৈচিত্র্যের ক্ষয়, এসব সমস্যার অন্যতম সমাধান হল ব্যাপক বৃক্ষরোপণ এবং বনভূমির বৃদ্ধি। এই প্রেক্ষাপটে বর্তমান সরকার দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান সৃষ্টির একটি বৃহৎ কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচির মাধ্যমে দেশের বনভূমি বৃদ্ধি, পরিবেশগত ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং জনগণের অর্থনৈতিক উন্নয়ন সবকিছুই সমন্বিতভাবে অর্জনের চেষ্টা করা হচ্ছে।
0: সত্যি বেশ প্রশংসিত একটি কর্মসূচি বর্তমান সরকার হাতে নিয়েছে, যেটা আমাদের দেশের বনভূমি এবং বৃক্ষরোপণের যে গুরুত্ব সেটাকে আরো বেশি আমাদের সামনে নিয়ে আসছে। আমরা একটু জানতে চাই যে কোটি চারা, অর্থাৎ এই যে 25 কোটি চারার কথা আমরা বলছিলাম, এই 25 কোটি চারা রোপণ কর্মসূচির প্রধান উদ্দেশ্য কি?
1: এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য হল দেশের পরিবেশগত ভারসাম্য পুনরুদ্ধার করা এবং বনভূমির পরিমাণ বৃদ্ধি করা। এছাড়া এই কর্মসূচির মাধ্যমে কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনের পরিকল্পনা রয়েছে, যেমন উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমানো, পার্বত্য অঞ্চলের অবক্ষয়িত বন পুনরুদ্ধার করা, পানির উৎস সংরক্ষণ করা এবং নগর এলাকায় সবুজায়ন বৃদ্ধি করা। অন্যদিকে এই কর্মসূচি অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। কাঠ, বাঁশ ও অন্যান্য বনজ সম্পদের উৎপাদন বৃদ্ধি করা, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি করা এবং বেসরকারি নার্সারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করা, সব মিলিয়ে এই কর্মসূচি শুধু পরিবেশ রক্ষার জন্য নয় বরং দেশের অর্থনীতি ও সামাজিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
0: এই যে আপনি বলছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, একটু জানতে চাই যে কর্মসূচি ইতিমধ্যে শুরু হয়েছে, বাস্তবায়ন শুরু হয়েছে, এটা কিভাবে বাস্তবায়ন করা হবে?
1: সারা দেশে আগামী 5 বছরে সরকারি বনাঞ্চলে, উপকূলীয় চর অঞ্চলে, সড়ক, মহাসড়ক, বাঁধ, নদী ও খাল সহ অন্যান্য প্রান্তিক ভূমিতে, প্রতিষ্ঠান ও বসত বাড়িতে, কৃষি বনায়ন এবং নগর বনায়ন কার্যক্রমে 25 কোটি বৃক্ষরোপণ করা হবে। এর মধ্যে উপকূলীয় বনায়ন সবচেয়ে বড় অংশ, যেখানে প্রায় 40% চারা উপকূলের নতুন জেগে ওঠা চর এবং অবক্ষয়িত উপকূলীয় বনাঞ্চলে রোপণ করা হবে। এর মাধ্যমে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ক্ষতি কমানো এবং ভূমিক্ষয় রোধ করা সম্ভব হবে। দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ খাত হল বন পুনরুদ্ধার। পার্বত্য চট্টগ্রাম, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের অবক্ষয়িত বনভূমিতে গাছ লাগিয়ে প্রাকৃতিক বন পুনরুদ্ধার করা হবে। এতে মাটির উর্বরতা বাড়বে, পানির উৎস সংরক্ষিত হবে এবং জীববৈচিত্র্য বৃদ্ধি পাবে। এছাড়া নগর বনায়ন, উৎপাদনমুখী বনায়ন, কমিউনিটি ভিত্তিক প্রান্তিক ভূমিতে বনায়ন এবং প্রতিষ্ঠান ও বসতবাড়ি ভিত্তিক বনায়ন, এই খাতগুলোতেও ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা হবে। এর ফলে দেশের প্রায় সব অঞ্চলেই বৃক্ষরোপণ কার্যক্রম বিস্তৃত হবে।
0: অনেক ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি আমাদেরকে জানাচ্ছিলেন। একটু জানতে চাইবো এই কর্মসূচিতে আধুনিক প্রযুক্তির কোনো ভূমিকা থাকবে কি?
1: অবশ্যই, বর্তমান যুগে প্রযুক্তির ব্যবহার ছাড়া বড় কোনো প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করা কঠিন, তাই এই কর্মসূচিতেও আধুনিক প্রযুক্তির ব্যবহার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নগর বনায়নের ক্ষেত্রে একটি বিশেষ মোবাইল অ্যাপ, মাই ট্রি অ্যাপ ব্যবহার করা হবে। এতে গাছের সঠিক তথ্য সংরক্ষণ ও পর্যবেক্ষণ সহজ হবে। এছাড়াও বনায়ন পর্যবেক্ষণের জন্য ড্রোন প্রযুক্তি, লাইডার প্রযুক্তি, স্যাটেলাইট ইমেজ এবং জিআইএস প্রযুক্তি ব্যবহার করে কোথায় গাছ লাগানো হয়েছে, কতটা বৃদ্ধি পেয়েছে এবং কোথায় সমস্যা রয়েছে, এসব তথ্য সহজেই পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
0: তথ্য প্রযুক্তির উন্নতির ফলে আমরা খুব সহজেই এগুলোকে ট্রেস করতে পারবো। এবার একটু জানতে চাই আপনার কাছে যে এই কর্ম পরিকল্পনা যেটা রয়েছে বা যে কর্মসূচি রয়েছে, আর এই 25 কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি, এটা বাস্তবায়নের ক্ষেত্রে সাধারণ মানুষ কিভাবে ভূমিকা রাখতে পারে?
1: এই কর্মসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ অন্যান্য দিক হল জনগণের অংশগ্রহণ। শুধু সরকারি উদ্যোগে এত বড় কর্মসূচি সফল করা সম্ভব নয়, এজন্য সমাজের সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণ প্রয়োজন। এই পরিকল্পনার আওতায় সামাজিক বনায়ন কর্মসূচি চালু থাকবে, যেখানে স্থানীয় জনগণ অংশীদারিত্বের ভিত্তিতে বনায়নে অংশ নিবে এবং সুফল ভাগাভাগি করে নিবে। এছাড়া এক শিক্ষার্থী একটি গাছ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের বৃক্ষরোপণে সম্পৃক্ত করা হবে। এর ফলে ছোটবেলা থেকেই পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরি হবে এবং বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলনে পরিণত হবে। বসত বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের খালি জায়গা, ফলদ, ঔষধি এবং বনজ গাছ লাগানোরও পরিকল্পনা রয়েছে। এতে পরিবেশের পাশাপাশি মানুষের পুষ্টি ও অর্থনৈতিক সুবিধাও বাড়বে। 25 কোটি বৃক্ষরোপণের এই কর্মসূচি বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় সবুজ উদ্যোগ। সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ এবং টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
0: একেবারেই তাই, আমরা আপনার সাথে গলা মিলিয়ে বলতে চাই, আসুন আমরা প্রত্যেকে মিলে এই 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান কর্মসূচির যে বৃহৎ পরিকল্পনা, এটা বাস্তবায়নে সকলে মিলে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাই, এই কর্মসূচি বাস্তবায়ন করি এবং পৃথিবীর বুকে সবুজ সুন্দর একটি পৃথিবী, সুস্থ পৃথিবী আমাদের পরবর্তী প্রজন্মকে উপহার দিয়ে যাই। সকলের জন্য নিরন্তর শুভকামনা। আপনাকে অনেক ধন্যবাদ বাংলাদেশ বেতারে সময় দেওয়ার জন্য।
1: আপনাকেও ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, আপনারা বর্ণালী অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গান শুনছেন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। বর্ণালী অনুষ্ঠানের এবারের গানটি সাহারা ইরানি পিয়ার কণ্ঠে, আর এই গানটির কথা সাজিয়েছেন ইমরুল কায়েস, সুর করেছেন শেখ আব্দুল সালাম।

বর্ণালীর এবারের আয়োজন রিম্পা বিশ্বাসের কণ্ঠে। আর এবারের গানটি সুর করেছেন অপূর্ব রায়, গানটির কথা সাজিয়েছেন এস এম মাজেদ জাহাঙ্গীর।

শ্রোতা বন্ধুরা, বর্ণালীর সবশেষ আয়োজন রূপা রানী সাহার কণ্ঠে, আর এই গানটির কথা সাজিয়েছেন মোহাম্মদ হাফিজুর রহমান, সুরকার শেখ আলী আহমেদ।

0: শ্রোতা বন্ধুরা, এই গানটির সাথেই শেষ হল বর্ণালীর আজকের আয়োজন।
1: বাংলাদেশ বেতার খুলনা, সুপ্রিয় শ্রোতা, এখন শুনবেন বাংলা খবর, ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি মোহাম্মদ সাইমন রহমান। প্রাথমিক বিদ্যালয়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বালক ও বালিকা বিভাগের ফাইনাল খেলা আজ রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করবেন। এদিকে এই টুর্নামেন্ট উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রপতি তাঁর বাণীতে বলেন, প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শিশুদের শারীরিক ও মানসিক সক্ষমতা বিকাশের পাশাপাশি তৃণমূল পর্যায়ে মানসম্মত ফুটবলার তৈরিতে কার্যকর অবদান রাখবে। প্রধানমন্ত্রী তাঁর বাণীতে বলেন, জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হল শিশুদের শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগ। একটি আত্মবিশ্বাসী, দক্ষ ও মানবিক প্রজন্ম গড়ে তোলার জন্য পাঠ্য বিষয়ে শিক্ষার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডের গুরুত্ব অনস্বীকার্য। উল্লেখ্য, টুর্নামেন্টের বালক বিভাগে ফাইনালে ময়মনসিংহের দরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, বরিশালের বাকেরগঞ্জের দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপক্ষে খেলবে। অন্যদিকে বালিকা বিভাগের ফাইনালে ময়মনসিংহের নান্দাইলের আচাঙ্গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মুখোমুখি হবে পাবনা সাঁথিয়ার জোরগাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়। পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী ইনি বলেছেন, তিস্তা নদীর দীর্ঘদিনের সমস্যা সমাধান ও উত্তরাঞ্চলের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। তিনি গতকাল নীলফামারীর ডালিয়া, তিস্তা বারাজ এলাকা এবং নদী ভাঙন কবলিত স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন। মন্ত্রী বলেন, দেশি বিদেশি বিশেষজ্ঞদের মতামত ও প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর প্রকল্পটি দ্রুত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। প্রকল্পটি নিজস্ব অর্থায়নে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনের আগে তিস্তা আন্দোলনের কর্মসূচিতে অংশ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান উত্তরাঞ্চলের মানুষের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তার বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী 6 মাসের মধ্যে খুলনা, বরিশাল, রংপুর ও রাজশাহী বিভাগ এবং কুমিল্লা জেলায় 200 শয্যা বিশিষ্ট বিশেষায়িত শিশু হাসপাতাল চালু করতে যাচ্ছে সরকার। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বাংলাদেশ সংবাদ সংস্থাকে একথা জানিয়েছেন। এর মধ্যে বরিশাল ও খুলনা বিভাগের হাসপাতাল দুটি আগস্টের প্রথম দিকে চালু করা হবে বলে তিনি জানান। সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতিটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র, আইসিইউ সুবিধা, কেন্দ্রীয় শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং ভবিষ্যতে সম্প্রসারণের সুযোগ রাখা হবে। পাশাপাশি বড় পরিসরের আইসিইউ ইউনিটও থাকবে হাসপাতালগুলোতে। সুস্থ মননশীলতা গঠন এবং সামাজিক মেলবন্ধনের আবহ ধরে রাখতে ফল উৎসবের সংস্কৃতিকে দেশের তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি গতকাল রাজধানীতে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত ফল উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, যে সমাজে সুস্থ অনুভূতি নিয়ে বিনিময়ের মাধ্যম থাকে না, কেবল ক্ষমতা দখলের দলাদলি আর হিংস্র প্রতিযোগিতা চলে, সে সমাজ কখনো সভ্যতার মানদণ্ড হতে পারে না। যুক্তরাষ্ট্র জানিয়েছে, আগামী সপ্তাহে ওয়াশিংটন ডিসিতে ইসরায়েল ও লেবাননের মধ্যে নতুন করে আলোচনা শুরু হবে। গতকাল ইসরায়েল ও হিজবুল্লাহ যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর এই বিবৃতি প্রকাশিত হয়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানায়, আগামী আলোচনা এই মাসের 23 ও 25 তারিখ অনুষ্ঠিত হবে। এখানে দুই সার্বভৌম দেশের সরকার স্থায়ী শান্তি স্থাপনে অগ্রগতি নিয়ে আলোচনা করবে। তবে এই আলোচনায় হিজবুল্লাহ গোষ্ঠীকে সম্পৃক্ত না করায় অর্থবহ অগ্রগতি ব্যাহত হতে পারে। ফিফা বিশ্বকাপ ফুটবলের খবর। ফিফা বিশ্বকাপ ফুটবলে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া স্টেডিয়ামে ব্রাজিল 3-0 গোলে হাইতিকে পরাজিত করেছে। বিশ্বকাপের অপর ম্যাচে এখন সান ফ্রান্সিসকো স্টেডিয়ামে তুরস্ক প্যারাগুয়ের মোকাবেলা করছে। এছাড়া আজ রাত 11টায় হিউস্টনে নেদারল্যান্ডস সুইডেনের মোকাবেলা করবে। এদিকে বোস্টন স্টেডিয়ামে মরক্কো 1-0 গোলে স্কটল্যান্ডকে এবং যুক্তরাষ্ট্রের সিয়াটলে অস্ট্রেলিয়াকে 2-0 গোলে হারিয়েছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টা সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলে আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: সকাল 9:05 বাংলাদেশ বেতার খুলনা।

0: দূরে কিংবা কাছে শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন, সবাইকে অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে শুরু করছি আপনাদের পছন্দের ছায়াছবির গানের অনুষ্ঠান রূপালি। আজ রূপালিতে আপনাদের সাথে রয়েছে আমি আসমাউল হুসনা,
1: আমি শারমিন আক্তার,
0: প্রকৌশল সহযোগিতায় রয়েছেন শেখ আমির হোসেন। আর বন্ধুরা, আপনাদের জন্য তো আপনাদের পছন্দের গান রয়েছেই, শুভ সকাল।
1: শুভ সকাল।
0: ঠিক তাই বন্ধুরা, রূপালীর পুরোটা আয়োজন জুড়ে রয়েছে আপনাদের পছন্দের বিভিন্ন ছায়াছবির গান, সেই সাথে রয়েছে ফোন ইন পর্ব, আরও রয়েছে আপনাদের পাঠানো মিষ্টি একটি চিঠি। আর সবগুলো আয়োজন নিয়েই আপনাদের সাথে পুরোটা আয়োজন জুড়ে আমরা রয়েছি, আপনারাও থাকবেন আশা করছি। তো একে একে বন্ধুদেরকে আমরা আমাদের সাথে যোগাযোগের যে মাধ্যমগুলো রয়েছে সেগুলোর ঠিকানা জানিয়ে দিই। প্রথমেই চিঠির ঠিকানা জানিয়ে দিই।
1: কে চিঠি দিয়েছে প্রথমে?
0: হ্যাঁ, প্রথমে চিঠির ঠিকানা জানিয়ে দিই যে বন্ধুরা আমাদের কাছে লিখতে পারবেন, রূপালি প্রযত্নে আঞ্চলিক পরিচালক, বাংলাদেশ বেতার খুলনা, খুলনা 9000 এই ঠিকানায়। এবং আজই যদি আপনি আপনার ভালো লাগার কথা, আপনার অনুভূতির কথা, পাশাপাশি পছন্দের গানের কথা আমাদেরকে জানাতে চান, ফোন কিন্তু করতে পারেন। ফোন নম্বরটি জানিয়ে দিই,
1: 01974-121970 এই নম্বরে ফোন করতে হবে।
0: ঠিক তাই। তো আর অপেক্ষা নয়, সেই কাঙ্ক্ষিত মুহূর্ত অর্থাৎ বন্ধুদের পাঠানো সেই মিষ্টি চিঠি, যে চিঠিটি কিন্তু বেশ কয়েকটি রঙের মিশ্রণে বন্ধু আমাদের কাছে লিখেছেন, মনের মাধুরী মিশিয়ে একেবারে। আর চিঠিটি আমাদের কাছে লিখেছেন পানপাতা রেডিও শ্রোতা ক্লাব ভালুকগাছি মাছপাড়া পুটিয়া রাজশাহীর বন্ধু মোহাম্মদ সালাউদ্দিন লালন। বন্ধুর সাথে রয়েছেন সঞ্জিতা শেফা, টিউলি, কাকলি, আলিম, ইব্রাহিম, প্রকাশ, মানিক, টোকন, রেজাউল, রেনু, লাভলি, শতাব্দী, রজনী, আরিবা, সীমা, তুলি, চাঁদনী, জান্নাতি, সাদিয়া, মরিয়ম, শামিমা, আখি, জুই, চম্পা, উসমান ও কথা।
1: অনেক বন্ধু,
0: খুব ভালো লাগলো। এভাবেই কিন্তু সব বন্ধুরা মিলে আমাদের কাছে সবসময় বেশি বেশি করে লিখবেন, আমরা সেই প্রত্যাশা সবসময় করি। ফোন থাকে ঠিক আছে, কিন্তু চিঠির একটা কিন্তু অন্যরকম একটা
1: অনুভূতি কাজ করে।
0: আমরা চাই বন্ধুরা বেশি বেশি করে আমাদের কাছে লিখুন। বন্ধুরা সবাই মিলে আমাদের কাছে শুনতে চেয়েছেন অনন্ত ভালোবাসা, এই ছায়াছবির গান। যেহেতু এত বন্ধুরা মিলে আমাদের কাছে অনুরোধ করেছেন, না শুনিয়ে তো পারি না, তাই না? তো চলো চলে যাই অনন্ত ভালোবাসা ছায়াছবির গানের কাছে। আর গানটিতে কণ্ঠ দিয়েছেন কনক চাপা ও এন্ড্রু কিশোর।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন রূপালীর আয়োজনে, শুনছেন আপনাদের পছন্দের ছায়াছবির গান। এবারে আপনাদেরকে শোনাবো আপনারা যে গানগুলোর জন্য আমাদের কাছে অনুরোধ করেছিলেন ফোন ইন পর্বে, সেই গানগুলো। দুই জীবন ছায়াছবির গান শোনাবো, আর এই গানটিতে কণ্ঠ দিয়েছেন সৈয়দ আব্দুল হাদি ও সাবিনা ইয়াসমিন।
1: গানটি শুনতে চেয়েছেন নিত্যানন্দ, রায়ের মহল, খুলনা থেকে। তাহলে চলুন বন্ধু গানটি শুনে আসি।

0: প্রিয় বন্ধুরা, আপনারা রয়েছেন রূপালীর আয়োজনে, শুনছেন আপনাদের পছন্দের ছায়াছবির গান, আর অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। তো আরও একটি গান বন্ধুদেরকে শোনাবো, তারপর চলে আসবো ফোন ইন পর্ব নিয়ে। হ্যাঁ, আপনারা আমাদের সাথে কথা বলে আপনাদের অনুরোধগুলো জানাতে পারবেন 01974121970 এই নম্বরটিতে। আর এবারে বন্ধুদের জন্য কোন গানটি রয়েছে?
1: এবার যে গানটি শুনতে চেয়েছেন নিখিল বিশ্বাস, উত্তর বিল পাবলা খুলনা থেকে। শুনতে চেয়েছেন শিমুল পারুল ছায়াছবি থেকে। গানটিতে যুগলভাবে কণ্ঠ দিয়েছেন ইন্দ্র কিশোর ও সাবিনা ইয়াসমিন।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন রূপালীর আয়োজনে, আপনাদের পছন্দের ছায়াছবির গান শুনছেন। আর এই মুহূর্তে আমরা চলে যাব আপনাদের সাথে সরাসরি কথা বলার জন্য। আপনারা আপনাদের অনুরোধগুলো আমাদের কাছে জানাতে পারেন ফোন করতে পারেন 01974121970 এই নম্বরটিতে। প্রথমেই কোন বন্ধুটি রয়েছেন আমাদের সাথে?
1: ওয়ালাইকুম আসসালাম।
2: আপামনি ভালো আছেন?
1: জি, আমরা সকলে ভালো আছি, আপনি কেমন আছেন?
2: আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি বুলবুল আহমেদ, কাজীপাড়া ভাড়ামারা থেকে, আর আমার সাথে আছে জ্ঞানান্দ পাল। জ্ঞানান্দ পাল ভাই, শুভেচ্ছা দিয়েন আমার পক্ষ থেকে। আর গান শোনাবেন ছায়াছবির নাম শ্রেষ্ঠ সন্তান। শ্রেষ্ঠ সন্তান ছায়াছবি থেকে মনির খানের কণ্ঠে গানের কথা, 10 মাস 10 দিন গর্ভে ধরে প্রসব যন্ত্রণা সহ্য করে, অবশ্যই শোনাবেন।
1: অবশ্যই শোনানো হবে গানটি।
0: হ্যাঁ, ধন্যবাদ বন্ধু ফোন করার জন্য, সাথেই থাকুন, আমরা চেষ্টা করব পছন্দের গানটি শোনানোর জন্য। নিচ্ছি এবারের বন্ধুর ফোন কল, কে রয়েছেন? জি আদাব।
3: দিদি নমস্কার।
0: জি বন্ধু আদাব, শুনতে পাচ্ছি।
3: আমি জ্ঞানান্দর পাল বলছি ফতেপুর থেকে, মহেশপুর ঝিনাইদহ। দিদি আপনারা সবাই ভালো আছেন তো?
0: আমরা তো সবাই অনেক ভালো আছি বন্ধু, আশা করছি আপনিও ভালো আছেন।
3: আমি একটু মানে মাঠের দিকে আছি তো, এই জন্য আন্দাজেই ফোন দিলাম।
0: আচ্ছা যাই হোক, আপনার বন্ধুরা কিন্তু আপনাকে শুভেচ্ছা জানাতে ভুল করেনি।
3: ছায়াছবির নাম হলো কঠিন বাস্তব। দিদি ওই কঠিন বাস্তব ওই ছবি থেকে একটি গান শোনাবেন, আমি ব্যাপার শুনছি না বলে এই জন্য আন্দাজে ফোন দিয়েছি। দিদি ভালো থাকুন।
0: ঠিক আছে,
1: আপনিও ভালো থাকুন।
0: ভালো থাকুন। হ্যাঁ, আর পছন্দের গানটি অবশ্যই আমরা শোনাতে চেষ্টা করব। 01974121970 এই নম্বরটিতে বন্ধুদের সাথে আমাদের সরাসরি কথা হচ্ছে। এবারে কোন বন্ধুটি রয়েছেন?
1: হ্যালো,
4: ওয়ালাইকুম
1: আসসালাম। জি শুভ সকাল। জি আমরা সকলে ভালো আছি, ভালো আছেন আপনি? জি আপনাকেও কদম ফুলের শুভেচ্ছা।
0: জি বন্ধু বলুন, পছন্দের ছায়াছবির নাম বলুন।
4: আমাকে গান শোনাবেন নয়নের আলো ছায়াছবি থেকে, সামিনা চৌধুরীর কণ্ঠে গানের কথা, আমি তোমার দুটি চোখে দুটি তারা হয়ে থাকবো।
0: আচ্ছা, আপনার পছন্দের গানটি কিন্তু আজকে রয়েছে আমাদের তালিকায়, ঠিক আছে, সাথে থাকুন শুনতে পাবেন। ধন্যবাদ বন্ধু ফোন করার জন্য, সাথেই থাকুন। আর বন্ধুরা আপনাদের অনুরোধের কথা কিন্তু আমরা জেনে নিচ্ছি, আপনারা ফোন করতে পারেন 01974121970 এই নম্বরটিতে। এবারে কে রয়েছেন?
1: হ্যালো,
4: ওয়ালাইকুম
1: আসসালাম।
0: একে ফজলুল হক।
5: জি
0: জি বন্ধু বলুন। জি জি, কোন ছায়াছবির গানটি শুনতে চান?
5: আমি শিল্পী ছবির গান শুনতে চাই আপা, শিল্পী ছবি।
0: রুনা লায়লার কণ্ঠে?
5: হ্যাঁ, রুনা লায়লার কণ্ঠে।
0: জি জি, ঠিক আছে বন্ধু, অনেক ধন্যবাদ ফোন করার জন্য, সাথে থাকুন, নিশ্চয়ই পছন্দের ছায়াছবি থেকে পছন্দের গানটি শোনাতে চেষ্টা করব। নিচ্ছি এবারের বন্ধুর ফোন কল, কে রয়েছেন?
1: হ্যালো,
6: আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম।
6: কথা বলছি মোহাম্মদ আব্দুর রউফ, জয়ন্তী সাধারণপুর বগুড়া থেকে।
1: জি বন্ধু বলুন আপনার পছন্দের গানটি। তুমি আমার চা চাঁদেরই আলো, অবশ্যই শোনানো হবে বন্ধু, সাথে থাকুন।
0: ঠিক তাই, আমরা সবসময় কিন্তু চেষ্টা করে থাকি বন্ধুদের পছন্দের গান দিয়ে আমাদের গানের তালিকা সাজানো। নিচ্ছি এবারের বন্ধুর ফোন কল, কে রয়েছেন?
7: দিদিমণি ভালো আছেন?
0: জি ভালো আছি বন্ধু, কে বলছিলেন?
7: খোকন চন্দ্র,
0: জি বলুন দাদা। সব বন্ধুদের জন্য শুভেচ্ছা রইল। জি
7: আমাকে শোনাবেন
0: ঠিক আছে, এটি তো শোনাবো, তাছাড়া কিন্তু আপনার পছন্দের একটি গান আজকেও গানের তালিকায় আছে। ঠিক আছে, আচ্ছা ধন্যবাদ বন্ধু, এভাবেই সব সময় আমাদের সাথে থাকুন, আপনাদের ভালোবাসা নিয়েই কিন্তু আমরা আমাদের পথ চলতে চাই। বন্ধুরা ফোন ইন পর্বে সরাসরি কথা হচ্ছে আপনাদের সাথে। এবারে কে রয়েছেন?
1: হ্যালো,
8: আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম।
8: কথা বলছি মানিক, শৈল গোপাল সিনহা থেকে।
1: জি বলুন।
8: আপা আমি 7-8 দশকে একটা গান বই দেখেছিলাম দীপা দাস, ওই দীপাতে ফসল আমাদের গন্ডে একটা গান শোনাবেন, দিদি সঙ্গে থাকে না?
0: আচ্ছা,
8: আপনাদের দরকার নেই।
0: ছায়াছবির নামটি কি আরেকবার একটু কষ্ট করে বলবেন?
8: দীপাদার ছবি।
0: ও দীপাদার,
8: ফসেদালম গানের শিরোনাম। আমি কি গাইবো গান, চারিদিকে
0: আপনাদের সাথে। নিচ্ছে এবারে ফোন কল, কে রয়েছেন?
1: হ্যালো,
9: আসসালামু আলাইকুম।
1: আমরা সকলে ভালো আছি, আপনি কেমন আছেন?
9: আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপু।
1: জি বন্ধু বলুন।
9: আমি শামীম রেজা গুসাইপাড়া ধামারা থেকে বলছি।
1: জি, আপনার পছন্দের ছায়াছবির গানটির কথা বলুন।
9: আমাকে গান শোনাবেন প্রেম প্রীতি। প্রেম প্রীতি এই ছায়াছবি থেকে হান্ডেশন নেব ও সাবিন আসলের কণ্ঠে তুমি যদি দেখো আমায়।
0: খুব ভালো লাগলো বন্ধু, অনেক ধন্যবাদ, এত চমৎকার
1: সুরে গানটি শুনিয়ে দিলেন,
0: ভালো লাগলো, ধন্যবাদ। আপনার পছন্দের গানটি অবশ্যই শোনাতে চেষ্টা করব। আর সেই ফাঁকে তো বন্ধুর কণ্ঠে আমরা গান শুনে নিলাম। এবারে কে রয়েছেন?
1: ওয়ালাইকুম আসসালাম।
10: আমি কথা বলছি এস এম আশরাফুজ্জামান আশরাফ, কাজীপাড়া যশোর থেকে।
1: জি বলুন।
10: আমি গান শুনতে চাই আপনার হচ্ছে নারীর মন ছবি থেকে
1: এখনকার
0: মতো শেষ ফোনটি নেব। কে রয়েছেন আমাদের সাথে? শুভ সকাল।
11: কথা বলছি লাভলি নন্দন প্রতাপ খুলনা থেকে।
0: জি লাভলি বলুন। আপনাদের পছন্দের গানগুলো শোনার জন্য তো বন্ধুরা আবারও গানের কাছে চলে যেতে চাই। আর এবারে আপনাদেরকে শোনাবো বেপরোয়া ছায়াছবির গান। আর গানটিতে কণ্ঠ দিয়েছেন এন্ড্রু কিশোর। গানটি শুনতে চেয়ে আমাদের বন্ধু দীঘলহাট পাংশা রাজবাড়ির বন্ধু খোকন চন্দ্র কিছুক্ষণ আগেই বন্ধুর সাথে কথা হয়েছে, সেই গানটি চলুন সবাই মিলে শুনে আসি।

0: প্রিয় শ্রোতা, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষকদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কৃষক কার্ড বাংলাদেশের কৃষকদের জন্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে যেন সরকারি সুবিধা পায় এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, এটি কৃষকদের আর্থিক সহায়তা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি ও ব্যাংক ঋণ পেতে পারেন। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের বিষয়। আমাদের আজকের বিষয় কৃষক কার্ড, আর এ বিষয়ে বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ জনাব মোহাম্মদ মশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস। স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে।
1: আপনাকে ধন্যবাদ।
0: আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে কৃষক কার্ড আসলে কি, আর এই সুবিধা সম্পর্কেও জানতে চাই।
1: কৃষক কার্ড এমন একটি কার্ড যেটা ডিজিটাল ডাটাবেস সমর্থিত স্মার্ট কার্ড, যার মাধ্যমে আসলে আমাদের দেশের কৃষকদের শনাক্ত করা সম্ভব হবে যে কে প্রকৃত কৃষক এবং কে প্রকৃত কৃষক নয়। আর সরকারি সকল সব ধরনের সুযোগ সুবিধা, কৃষি সহায়তা সরাসরি এই কার্ডের মাধ্যমে কৃষকদের নিকট পৌঁছে যাবে। এই সুবিধাগুলি অনেক, এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, সার ও বীজ সহায়তা এবং ঋণ সহজে পেতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য অনেকটা কমে যাবে এবং কৃষকরা প্রকৃতপক্ষে অনেক উপকৃত হবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, জানলাম আপনার কাছ থেকে কৃষক কার্ড সম্পর্কে। এবার একটু জানব প্রাথমিকভাবে বাংলাদেশের কয়টি উপজেলায় এই কার্ড চালু হচ্ছে।
1: আসলে সরকার এখন প্রি পাইলটিং পর্যায়ে আছে। এই প্রি পাইলটিং পর্যায়ে প্রাথমিকভাবে বাংলাদেশের 10টি উপজেলায় এই কৃষক কার্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই উপজেলাগুলো হচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর ব্লক, রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথুলি ব্লক, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকূপ উপজেলার কৃপালপুর ব্লক, বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার রাজাবাড়ি ব্লক, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রাজারছড়া ব্লক, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার কুমিল্লা সদর উপজেলার অরণ্যপুর ব্লক, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লক, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুরু উপজেলার গোয়ালবাড়ি ব্লক এবং ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার তেনাপচা ব্লক। এই 10টি ব্লকে আসলে ইতিমধ্যে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে।
0: আচ্ছা, এবারে একটু জানতে চাইবো আপনার কাছে এই কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহ কি শুরু হয়েছে এবং কবে নাগাদ এই কৃষক কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
1: আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন কৃষক কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন, তার কিছুদিন পরেই আমাদের এই প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। আমি যে 10টি উপজেলার নাম বললাম, সেই 10টি উপজেলার 10টি ব্লকে ইতিমধ্যে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে।
0: কৃষক কার্ড পেতে হলে একজন কৃষকের কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় বা কোন অফিসে যেতে হবে?
1: কৃষক কার্ড পেতে হলে যে সমস্ত ডকুমেন্টগুলি একজন কৃষকের থাকতে হবে, তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নাগরিকত্ব শনাক্ত করার জন্য তার এনআইডি বা আমাদের জাতীয় পরিচয় পত্র লাগবে, এবং সে যে কৃষি কাজ করে তার জমি আছে নিশ্চয়ই, সেই জমির পর্চা বা খতিয়ানের কাগজ লাগবে, এবং অবশ্যই কৃষকের একটি মোবাইল নাম্বার থাকতে হবে, যে মোবাইল নাম্বারের বিপরীতে তার যে প্রণোদনা সুযোগ সুবিধা যেটা প্রদান করা হবে। আর একজন কৃষক যদি আসলে কৃষক কার্ড পেতে চায়, তাহলে তাকে তার নিকটস্থ যে উপজেলা কৃষি অফিস আছে অথবা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে সেখানে যোগাযোগ করলে সে বিস্তারিত এই বিষয়ে জানতে পারবে।
0: আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে কোন শ্রেণীর কৃষকরা এই কার্যক্রমের আওতায় আসবে?
1: আসলে জমির পরিমাণের উপর ভিত্তি করে আমরা কৃষকদেরকে 5টি ক্যাটাগরিতে ভাগ করে থাকি। এই 5টি ক্যাটাগরি হচ্ছে ভূমিহীন, প্রান্তিক, ছোট, মাঝারি এবং বড় কৃষক। প্রাথমিকভাবে আমাদের এই কৃষক কার্ড কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক এবং ছোট কৃষকদের নিয়ে আসা হবে।
0: এই ক্ষেত্রে কি বর্গা চাষীরা এই সুবিধা পাবে?
1: হ্যাঁ, অবশ্যই বর্গা চাষীরাও যেহেতু আসলে কৃষিকাজের সাথে জড়িত, তারাও এই সুযোগের আওতায় আসবে।
0: এই কার্ডের মাধ্যমে কি সরাসরি টাকা পাওয়া যাবে এবং এই কার্ডের সারা জীবন কার্যকারিতা থাকবে কিনা সে বিষয়ে একটু জানবো।
1: হ্যাঁ, অনেক ক্ষেত্রে সরকারি নগদ প্রণোদনা সরাসরি কৃষকের কার্ড সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকের মাধ্যমে চলে যাবে। আসলে এই নিয়ে এখনো কাজ চলছে। হয়তো কৃষক তার সেই স্মার্ট কার্ডটি নিয়ে ডিলারের সারের ডিলারের দোকানে যাবে, সেখানে পস মেশিন থাকতে পারে এবং সেই কার্ডের মাধ্যমে সে এটা জিনিস কিনতে পারে। আর কার্ডটা তার সারা জীবনে কার্যকর থাকবে, তবে তার ডাটা হালনাগাদ করার জন্য মাঝে মাঝে তাকে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে।
0: আপনি স্মার্ট কার্ডের কথা বললেন, তাই জানতে চাইবো এখন আপনার কাছে স্মার্ট কার্ড বা কৃষক কার্ড কি একই নাকি আলাদা?
1: না, স্মার্ট কার্ড বলতে আমরা সাধারণত আমাদের যে এনআইডি বা ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড আমাদের জাতীয় পরিচয় পত্র সেটাকে আমরা বুঝি। আর কৃষক কার্ডটা একটা নতুন ব্যবস্থা যেটা আমরা প্রচলন করতে যাচ্ছি এবং এটা কৃষকের জন্যই আসলে একান্তভাবে তৈরি করা একটা বিশেষ কার্ড।
0: সারা দেশে এই কর্মসূচি বাস্তবায়ন করতে কত সময় লাগতে পারে?
1: সরকারি পরিকল্পনা আছে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল কৃষককে এই কর্মসূচির আওতায় নিয়ে আসবে। এখন থেকে আগামী চার বছরের মধ্যে ধাপে ধাপে পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি উপজেলার সকল কৃষককে এই কৃষক কার্ডের আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের আছে।
0: মূল উদ্দেশ্য আপনার কাছে জানতে চাইব।
1: আসলে কৃষক কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষকরা এখনো অনেক ক্ষেত্রে অবহেলিত, আমাদের সামাজিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত, তাদের আর্থিক সুবিধা কিছুটা নিশ্চিত করা গেলে আর কৃষক ভালো থাকলে আসলে দেশ ভালো থাকবে। কৃষককে ভালো রাখার উদ্দেশ্যে আসলে এই কৃষক কার্ডের প্রচলন।
0: কোন কল সেন্টার আছে কি যেখানে পরামর্শ পাওয়া যাবে এই বিষয়ে?
1: হ্যাঁ, কৃষি তথ্য সার্ভিসের একটি কল সেন্টার আছে যেটাকে আমরা কৃষি কল সেন্টার বলি। এই কল সেন্টারের নাম্বার হচ্ছে 16123। এই কল সেন্টারে যদি কোনো কৃষক কৃষক কার্ড বিষয়ে যদি জানতে চায় তারা এই ব্যাপারে তথ্য জানতে পারবে কল করে। এখানে কল করার সময় হচ্ছে আমাদের রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে।
0: আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে এই কার্ড থাকলে ঋণের সুদ কি কম লাগবে কোনোভাবে?
1: চমৎকার একটি প্রশ্ন। আমরা সবাই জানি কৃষককে কৃষিকাজ করতে গেলে অনেক ক্ষেত্রে ঋণ গ্রহণ করতে হয় এবং স্বল্প সুদে ঋণ পেলে কৃষক অনেক উপকৃত হয়। এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষক শনাক্ত করা গেলে সে কৃষক স্বল্প সুদে অথবা বিনা সুদে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
0: এবারে আরেকটু জানতে চাইবো আপনার কাছে, সেটি হচ্ছে ধরুন কোন কৃষকের কার্ড হারিয়ে গেল, সেই ক্ষেত্রে কি করবে?
1: কার্ড হারিয়ে যেতেই পারে, কারণ আমাদের জাতীয় পরিচয়পত্র অনেক সময় হারিয়ে যায় এবং এটা আমরা নতুন করে আবেদন করে পাই। ঠিক একইভাবে কৃষকের যদি কৃষক কার্ড হারিয়ে যায় তাহলে সে স্থানীয় নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করবে, সেই অফিস তাকে পুনরায় একটি কার্ড তৈরি করার ব্যবস্থা করে দেবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম কৃষক কার্ড সম্পর্কে আপনার কাছ থেকে। নিশ্চয়ই আমাদের যে কৃষক ভাই বোন বা শ্রোতা বন্ধুরা আছেন এ বিষয়ে উপকৃত হবেন।
1: ধন্যবাদ আপনাকে।
2: প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন রূপালীর আয়োজনে। রূপালী প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে। একই সাথে শুনতে পাচ্ছেন এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। তো বন্ধুরা, আবারও চলে যাব আপনাদের পছন্দের গানের কাছে। এবারে কোন গানটি শোনাবো বন্ধুদেরকে? এবারে বন্ধুদেরকে শোনাবো নয়নের আলো ছায়াছবির গান সামিনা চৌধুরীর কণ্ঠে। আর গানটি শুনতে চেয়ে আমাদের কাছে অনুরোধ করেছিলেন সেতু হালদার, খাসিডাঙ্গা মোংলার বন্ধু। তো বন্ধু চলুন আপনার পছন্দের গানটি শুনে আসি।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন রূপালী রায়জনে, আপনাদের পছন্দের ছায়াছবির গান শুনছেন। আর এবারে বন্ধুদেরকে শোনাবো
1: হচ্ছে নসিব ছায়াছবি থেকে, কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা, এবং এই গানটি যিনি শুনতে চেয়েছেন এনামুল, লোকনাথপুর চুয়াডাঙ্গা থেকে।

সুপ্রিয় শ্রোতা, রূপালী আয়োজনে এবারে শোনাব ডাক্তার বাড়ি ছায়াছবি থেকে যুগলভাবে কণ্ঠ দিয়েছেন মনির খান ও কনক চাপা, এবং এই গানটি শুনতে যিনি অনুরোধ করেছেন গিয়াসউদ্দিন পূর্ব চম্বল চট্টগ্রাম থেকে। শ্রোতা বন্ধু, তাহলে চলুন এই গানটি শুনে আসি।

শ্রোতা বন্ধুরা, রূপালীর সব শেষ গানটি আপনাদেরকে শোনাবো অনুতপ্ত ছায়াছবি থেকে সাবিনা ইয়াসমিনের কণ্ঠে। আর গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন বুলবুল আহমেদ কাজীপাড়া ভেড়ামারার বন্ধু। তো বন্ধু, চলুন আপনার পছন্দের গানটি শুনে আসি।

শ্রোতা বন্ধুরা, গান শুনতে শুনতে আজকের মতো রূপালীর আয়োজন থেকে বিদায় নিতে হচ্ছে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আর আপনাদের সাথে এতক্ষণ ছিলাম শারমিন এবং হুসনা, প্রকৌশল সহযোগিতায় ছিলেন শেখ আমির হোসেন এবং আহমেদ হাসান। আপনাদের জন্য চমৎকার গানগুলো সংকলন করেছেন মর্জিনা আক্তার, অনুষ্ঠানটি তত্ত্বাবধান করলেন মোহাম্মদ মামুন আক্তার। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। শুভ সকাল। বাংলাদেশ বেতার খুলনা, এই অধিবেশনে অনুষ্ঠান ঘোষণায় আপনাদের সাথে ছিলাম শারমিন আক্তার, নুসরাত শায়লা এবং আমি আসমাউল হুসনা। প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, প্রকৌশল সহযোগিতায় ছিলেন শেখ আমির হোসেন এবং আহমেদ হাসান। প্রিয় শ্রোতা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। শোনার আমন্ত্রণ জানিয়ে প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সবাই ভালো থাকুন, সেই প্রত্যাশা রইল। শুভ সকাল।

অধিবেশনে অনুষ্ঠান ঘোষণায় আপনাদের সাথে ছিলাম শারমিন আক্তার, নুসরাত শায়লা এবং আমি আসমাউল হুসনা। প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। প্রকৌশল সহযোগিতায় ছিলেন শেখ আমির হোসেন এবং আহমেদ হাসান। প্রিয় শ্রোতা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। শোনার আমন্ত্রণ জানিয়ে প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সবাই ভালো থাকুন, সেই প্রত্যাশা রইল। শুভ সকাল।

অধিবেশনে অনুষ্ঠান ঘোষণায় আপনাদের সাথে ছিলাম শারমিন আক্তার, নুসরাত শায়লা এবং আমি আসমাউল হুসনা। প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। প্রকৌশল সহযোগিতায় ছিলেন শেখ আমির হোসেন এবং আহমেদ হাসান। প্রিয় শ্রোতা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। শোনার আমন্ত্রণ জানিয়ে প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সবাই ভালো থাকুন, সেই প্রত্যাশা রইল। শুভ সকাল।

বিসমিল্লাহ রহমান রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, বেলা 11:58। শুরু হলো আমাদের আজকের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়া ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণায় নুসরাত শায়লা এবং আমি শারমিন আক্তার। অধিবেশন তত্ত্বাবধানে আসমা উল হুসনা। প্রকৌশল তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল্লাল মামুন। প্রকৌশল সহযোগিতায় রয়েছেন শেখ আমির হোসেন ও আহমেদ হাসান। শুরুতেই বাংলা সংবাদ ও আবহাওয়া বার্তা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। দুপুর 12টা বাংলাদেশ বেতার, খবর পড়ছে রওশন কবির। প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের বালক ও বালিকা বিভাগের ফাইনাল খেলা আজ রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করবেন। এই টুর্নামেন্ট উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। উল্লেখ্য, টুর্নামেন্টের বালক বিভাগের ফাইনালে ময়মনসিংহের দুলুরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় বরিশালের বাকেরগঞ্জের দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপক্ষে খেলবে। অন্যদিকে বালিকা বিভাগের ফাইনালে ময়মনসিংহের নান্দাইলের আচারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মুখোমুখি হবে পাবনার সাথিয়ার জোরগাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়। পদ্মা ব্যারাজ প্রকল্প বাস্তবায়িত হলে কৃষি উৎপাদন, কর্মসংস্থান সৃষ্টি এবং আঞ্চলিক অর্থনীতিতে বদলে যাবে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 24টি জেলার দৃশ্যপট। পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বাংলাদেশ সংবাদ সংস্থাকে কথা বলেন। তিনি বলেন, পদ্মা ব্যারাজ শুধু নদীকেন্দ্রিক প্রকল্প নয়, এটি দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের কোটি মানুষের জীবন জীবিকার সঙ্গে জড়িত। প্রতিমন্ত্রী বলেন, প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে নদী ব্যবস্থাপনা, পানি সংরক্ষণ, সেচ সুবিধা সম্প্রসারণ, নদী ভাঙন রোধ এবং বন্যা নিয়ন্ত্রণে কার্যকর পরিবর্তন আসবে। উল্লেখ্য, সরকার প্রায় 34,497 কোটি টাকা ব্যয়ে পদ্মা ব্যারাজ প্রকল্পের অনুমোদন দিয়েছে। রেকর্ড পরিমাণ স্বাস্থ্য বাজেট, সর্বজনীন ডিজিটাল হেলথ কার্ড, ব্যাপক জনবল নিয়োগ এবং নতুন বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠার মতো একগুচ্ছ উচ্চাভিলাষী সংস্কার বাস্তবায়নের মাধ্যমে এক নতুন যুগে পদার্পণ করতে যাচ্ছে বাংলাদেশের স্বাস্থ্যখাত। দেশব্যাপী সাশ্রয়ী মূল্যের চিকিৎসা সেবার পরিধি বাড়ানো এবং রোগীদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বড় ধরনের পরিকল্পনা নিয়েছে সরকার। আগামী 2026-27 অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট এবং সাম্প্রতিক বেশ কিছু উদ্যোগের মধ্য দিয়ে সরকারের একটি সমন্বিত কৌশলের প্রতিফলন ঘটেছে, যার উদ্দেশ্য রোগীদের আর্থিক বোঝা কমিয়ে একটি সহজে প্রাপ্য রোগ প্রতিরোধ কেন্দ্রিক এবং প্রযুক্তি নির্ভর স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা। দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সরকারি গুদামগুলোতে খাদ্যশস্যের মজুত সন্তোষজনক অবস্থায় রয়েছে। খাদ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী দেশে বর্তমানে খাদ্যশস্যের মোট সরকারি মজুতের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 20,60,000 মেট্রিক টন। সরকারি গুদামগুলোতে বর্তমানে প্রধান খাদ্যশস্য চালের মজুত রয়েছে প্রায় 15,96,000 মেট্রিক টন। এছাড়া গমের মজুত রয়েছে প্রায় 3,37,000 মেট্রিক টন এবং ধানের মজুত রয়েছে প্রায় 1,61,000 মেট্রিক টন। নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং নারী শান্তি ও নিরাপত্তা এজেন্ডার বাস্তবায়নে ইউএন উইমেনের আরও ঘনিষ্ঠ ও ফলপ্রসূ সহযোগিতার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। গতকাল নিউ ইয়র্কে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল এবং ইউএন উইমেনের নির্বাহী পরিচালক সিমা বাহাউসের সঙ্গে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম এ আহ্বান জানান। বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী নারীর ক্ষমতায়নে বাংলাদেশের দীর্ঘমেয়াদী অঙ্গীকারের কথা তুলে ধরেন। ইরানের সঙ্গে সই করা সমঝোতা চুক্তির শর্ত মেনে শান্তি আলোচনার প্রথম পর্বে অংশ নিতে সুইজারল্যান্ডে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ হুইটকফ। ইরানের সঙ্গে শান্তি আলোচনা বসতে সুইজারল্যান্ডে যাওয়ার কথা ছিল যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের, কিন্তু শেষ মুহূর্তে তার সফর স্থগিত হয়। এদিকে লেবাননে গতকাল শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত থাকার কথা জানিয়েছে ইসরায়েল ও হিজবুল্লাহ। বিশ্বকাপ ফুটবলের খবর। ফিফা বিশ্বকাপ ফুটবলে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া স্টেডিয়ামে ব্রাজিল 3-0 গোলে হাইতিকে পরাজিত করেছে। বিশ্বকাপের অপর ম্যাচে সান ফ্রান্সিসকো স্টেডিয়ামে প্যারাগুয়ে তুরস্কের বিরুদ্ধে 1-0 গোলে জয়ী হয়। এছাড়া বোস্টন স্টেডিয়ামে মরক্কো 1-0 গোলে স্কটল্যান্ডকে এবং যুক্তরাষ্ট্রের সিয়াটলে অস্ট্রেলিয়াকে 2-0 গোলে হারিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে আজ রাত 11টায় হিউস্টনে নেদারল্যান্ডস সুইডেনের এবং রাত 2টায় কানাডার টরন্টোতে জার্মানি আইভরি কোস্টের এবং সকাল 6টায় যুক্তরাষ্ট্রের ক্যানসাসে ইকুয়েডর কুরাসাওয়ের মোকাবেলা করবে। ক্রিকেট। ইংল্যান্ডের সাউদাম্পটনে আইসিসি নারী টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ আজ পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে। সন্ধ্যে 7:30 ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ আবহাওয়া অফিস জানিয়েছে সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত ময়মনসিংহ সিলেট বিভাগে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এদিকে আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 1টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত ঢাকা ও দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেতও দেখাতে হবে না। ঢাকা ও এর আশেপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
3: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হল। আপনারা আমাদের অনুষ্ঠান শুনতে পাচ্ছেন মিডিয়াম ওয়েভ ৫৩৭.৬৩ মিটারে, অর্থাৎ ৫৫৮ কিলোহার্জে। একই সাথে এফএম ব্যান্ড ৮৮.৮ মেগাহার্জে এবং সেই সাথে শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকেও। বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, এখন জানিয়ে দিচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি। মনীষা, মনীষীদের জীবন ও কর্ম নিয়ে আলোচনা শুনতে পাবেন সন্ধ্যে ৬:১০। ইসলাম ও জীবন, মাসালা মাসাইল ভিত্তিক বিশেষ অনুষ্ঠান বিকেল ৩:৩০। বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ প্রচারিত হবে বেলা ১:০৫। এবারে জানিয়ে দিচ্ছি সঙ্গীতানুষ্ঠানের সময়সূচি। দেশাত্মবোধক গান শুনতে পাবেন দুপুর ১২:১৫, রাত ৮:৫৫ এবং রাত ৯:২০। আধুনিক গান শানাজ পারভিন সেতুর কণ্ঠে দুপুর ১২:৩০ এবং জামিউর রহমান লেমনের কণ্ঠে আধুনিক গান শুনতে পাবেন দুপুর ২:৪০। ছায়াছবির গান বিকেল ৩:০৫। এছাড়াও শুনতে পাবেন বিকেল ৪:০৫। রবীন্দ্রসঙ্গীত শুনবেন দুপুর ১২:২০।

রবীন্দ্রসঙ্গীত শুনবেন দুপুর 12:20 শিল্পী স্বপন দত্ত। এছাড়া বেলা 2:30 শামীম বুলবুলের কণ্ঠে শুনবেন রবীন্দ্রসঙ্গীত। পল্লীগীতি তাপস কুমার বিশ্বাসের কণ্ঠে শুনতে পাবেন দুপুর 12:40 এবং নাজভিন জুয়েলের কণ্ঠে পল্লীগীতি শুনতে পাবেন দুপুর 2:50। এছাড়া FM 88.8 মেগাহার্জে NHK জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9:00। শুনলেন আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি।

0: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন স্থানীয় খবর বাংলায়।
1: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি ফিলোমিনা নূপুর ব্যারেল। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, অর্থনীতির মূল চালিকা শক্তি ক্ষুদ্র উদ্যোক্তা। আমরা যত বেশি ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি করতে পারব, আমাদের অর্থনীতি তত বেশি গতিশীল হবে। তিনি গতকাল যশোর টাউন হল ময়দানে 10 দিন ব্যাপী পিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, শিল্পের বিকাশে বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। বিশেষ করে যুব বিষয়ক মন্ত্রণালয় এবং মহিলা বিষয়ক মন্ত্রণালয় ক্ষুদ্র উদ্যোক্তা তৈরির জন্য যথাযথ প্রশিক্ষণ এবং বিশেষ ফান্ডের ব্যবস্থা করেছে। এর ফলে ক্ষুদ্র উদ্যোক্তা তৈরির পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং অর্থনীতির গতি বৃদ্ধি পাবে। তিনি আরো বলেন, যশোর বিসিক শিল্পনগরীর উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে বিকল্প ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, শিল্পনগরীকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা, ফায়ার সার্ভিসের সাবস্টেশন স্থাপন এবং অভ্যন্তরীণ সড়ক উন্নয়ন সহ নানা উদ্যোগের মাধ্যমে বিসিককে ঢেলে সাজানো হবে। জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক দেলর হোসেন খান খোকন, যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজরুর রহমান খান ও প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। মেলায় 60টি স্টল খোলা হয়েছে এবং এসব স্টলে ক্ষুদ্র উদ্যোক্তাদের তৈরি পোশাক সহ বিভিন্ন পণ্য সামগ্রী বিক্রি ও প্রদর্শন করা হচ্ছে। জেলা প্রশাসনের সহযোগিতায় বিসিক জেলা কার্যালয় এর আয়োজন করেছে। এর আগে প্রতিমন্ত্রী যশোর সদর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের তালবাড়িয়া শান্তি মোড়, মধ্যপাড়া খালের ওপর ও তরফদার পাড়া থেকে আড়াপাড়ায় যাওয়ার রাস্তা এবং দিয়ারা ইউনিয়নের নারাঙ্গালী থেকে ফুলবাড়িয়া যাওয়ার পথে গোডাঙ্গা খালের উপর তিনটি সেতুর উদ্বোধন করেন। যশোর সদর উপজেলার গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর 65,24,550 টাকা ব্যয়ে তিনটি সেতু নির্মাণ করেছে। বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল এমপি বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের মানুষের কল্যাণ, উন্নয়ন ও আত্মমর্যাদা প্রতিষ্ঠার রাজনীতির পথ দেখিয়েছিলেন। তার আদর্শ ছিল জনগণকে ভালোবাসা, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা এবং তৃণমূল মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করা। তিনি গতকাল খুলনার রূপসা উপজেলার আইজগাতি ইউনিয়ন বিএনপি আয়োজিত আমতলা হাট এলাকায় দুর্জনী মহল পাঞ্জেগানা মসজিদের স্থান নির্ধারণ, ভিত্তিপ্রস্তর স্থাপন ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। আজিজুল বারী হেলাল বলেন, ব্যক্তিগত স্বার্থ নয়, জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। দলের সুনাম নষ্ট হয়, জনগণের কাছে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় বা দলের নাম ব্যবহার করে কেউ ব্যক্তিস্বার্থ হাসিলের চেষ্টা করে, এমন কর্মকাণ্ড কোনোভাবে মেনে নেওয়া

0: হবে না। যখনই দেখা যাবে কেউ দলের শৃঙ্খলা ভঙ্গ করছে কিংবা দলের মর্যাদা হানিকর কর্মকাণ্ডে জড়িত, তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। তিনি আরও বলেন, সরকারি বরাদ্দকৃত অর্থে সঠিক ব্যবহার করতে হবে এবং উন্নয়ন কাজে কোন ধরনের অনিয়ম, দুর্নীতি বা অবহেলা বরদাস্ত করা হবে না। জনগণের উন্নয়ন প্রকল্প জনগণের কল্যাণে ব্যয় হচ্ছে কিনা সেটি দেখার দায়িত্ব শুধু প্রশাসনের নয়, জনগণেরও। জেলা উপজেলা বিএনপি সহ এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। খুলনা পাঁচ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগর লবি বলেছেন, ডুমুরিয়া মডেল মসজিদ সংলগ্নে ইসলামিক কালচারাল সেন্টার করা হবে। তিনি গতকাল মডেল মসজিদে পবিত্র জুম্মার নামাজ পূর্ব এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তায় একথা বলেন। মোহাম্মদ আলী আসগর লবি বলেন, ডুমুরিয়া শুধু মডেল মসজিদ নয়, সমগ্র ডুমুরিয়াকে মডেল ডুমুরিয়া হিসেবে গড়তে চাই। এর আগে উপস্থিত মুসল্লিদের সামনে কোরআন ও হাদিসের আলোকে বয়ান পেশ করেন মসজিদের খতিব ও পেশ ইমাম মুফতি আব্দুল মালিক। জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সহ দলীয় নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। পরে সংসদ সদস্য রংপুর ইউনিয়ন পরিষদ মাঠে শাহপুর বাজার বটমূলে এক মিক্সি মিল রুদাঘড়ায় দলীয় নেতাকর্মী ও সকল শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় সভায় অংশ নেন। সম্প্রতি বজ্রপাতে নিহত মেহেরপুর সদর উপজেলার বলিয়ারপুর গ্রামে খাজা শেখের পরিবারকে গতকাল 15,000 টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়। সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা এতে প্রধান অতিথি ছিলেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন এর আয়োজন করে। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিপি সদস্যরা গতকাল সাতক্ষীরা সদর ও কলারাও উপজেলার বৈকারী, কাকডাঙ্গা ও মাদ্রা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে 18,82,500 টাকা মূল্যের ভারতীয় চিংড়ি মাছের রেণুপোনা, মোবাইল ফোনের যন্ত্রাংশ ও মাদকদ্রব্য আটক করেছে। আটককৃত মালামাল কাস্টমসে জমা দেওয়া হয়েছে এবং এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। খেলার খবর ফুটবল। মাগুরা শালিকা উপজেলার তালখড়ি ইউনিয়ন পরিষদ মাঠে আটদলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় গতকাল তালখড়ি একাদশ 2-1 গোলে হক স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। এদিকে মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল মাঠে শেরে বাংলা ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টের গতকালের খেলায় সীমান্ত ক্লাব 3-0 গোলে রঘুনাথপুর একাদশকে পরাজিত করে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরে নদীবন্দর সমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধ্যে 6:05 ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন একটি দেশের গান। শিল্পী রুনা লায়লা, গানটির কথা সাজিয়েছেন মোহাম্মদ মনিরুজ্জামান।

0: দেশের গানটি শুনলেন, শিল্পী ছিলেন রুনা লায়লা, গানের কথা সাজিয়েছেন মোহাম্মদ মনিরুজ্জামান। আপনারা আমাদের অনুষ্ঠান শুনতে পাচ্ছেন মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে, এবং সেই সাথে শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে।
1: বাংলাদেশ বেতার খুলনা, সুপ্রিয় শ্রোতা, এবার শুনবেন রবীন্দ্রসঙ্গীত, আজকের শিল্পী স্বপন দত্ত।

0: সুপ্রিয় শ্রোতা, পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন। শিল্পী ছিলেন স্বপন দত্ত। বাংলাদেশ বেতার খুলনা।
1: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
2: আপনারা আমাদের অনুষ্ঠান শুনতে পাচ্ছেন মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে। একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জ এবং সেই সাথে শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকেও। বাংলাদেশ বেতার খুলনা সুপ্রশ্রোতা আয়োজন ডালিতে এখন রয়েছে আধুনিক গান। শিল্পী শাহনাজ পারভীন সেতু, প্রথম গানটির গীতিকার শৈলেন্দ্রনাথ সরকার।

আপনারা পরপর দুখানি আধুনিক গান শুনলেন। শিল্পী ছিলেন শাহনাজ পারভীন সেতু, গানের গীতিকারীরা ছিলেন শৈলেন্দ্রনাথ সরকার এবং এস এম রুহুল আমিন। সুপ্রিয়শ্রোতা, ব্যবহৃত বৈদ্যুতিক তার ত্রুটিযুক্ত কিনা সেটা কিন্তু আমরা মাঝে মধ্যেই পরীক্ষা করতে পারি। অগ্নি প্রতিরোধ এবং অগ্নি নির্বাপন দূর করবার জন্য রান্নার পর চুলার আগুন সম্পূর্ণ নিভিয়ে রাখতে পারি। বৈদ্যুতিক ইস্ত্রিতে বিদ্যুৎ সংযোগ রেখে কখনো যেন সরে না যাই। জরুরি অগ্নি নির্বাপনে হাতের কাছে এক বালতি পানি ও বালি রাখি। অসাবধানতাই অগ্নিকাণ্ডের মূল, তাই অগ্নি নির্বাপনের চেয়ে অগ্নি প্রতিরোধী উত্তম। বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয়শ্রোতা, এখন শুনবেন পল্লীগীতি, শিল্পী তাপস কুমার বিশ্বাস, প্রথম গানটির গীতিকার মোহাম্মদ রফিকুল ইসলাম।

0: বাংলাদেশ বেতার খুলনা, এখন আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হচ্ছে। শিল্পী মোহাম্মদ আমিরুল ইসলাম।
1: আল্লাহকে যে পাইতে চায়।

আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হল। তোমরা এমন সব বিষয়ে ঈর্ষান্বিত হও না যা আল্লাহ তাআলা তোমার চেয়ে অপরকে বেশি দিয়েছেন। দুনিয়াতে এমনভাবে বসবাস করো যেন তুমি প্রবাসী কিংবা পথিক। সম্মানজনকভাবে যা উপার্জন করেছ তা হতেই তোমরা দান করো। সমস্ত জমিনই তোমার জন্য মসজিদ, যখন নামাজের সময় হবে নামাজ পড়বে। আল কোরআন, বাংলাদেশ বেতার খুলনা। এখন খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী প্রচার করা হচ্ছে পবিত্র জোহরের নামাজের আজান ও দোয়া।

أشهد أن محمدا رسول

0: اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعث مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: যে ব্যক্তি দুনিয়াতে কোনো বিপদগ্রস্ত মানুষের বিপদ দূর করে দেয়, আল্লাহ তাআলা তার আখিরাতের বিপদ দূর করে দেবেন। তোমরা দুনিয়াবাসীর ওপর দয়া করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের ওপর দয়া করবেন। ওই ব্যক্তি পূর্ণ মুমিন নয় যে নিজে পেট ভরে খায় অথচ তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে। আল হাদিস, বাংলাদেশ বেতার খুলনা। পরবর্তী অনুষ্ঠান বেলা একটার ইংরেজিতে খবর ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: রিপোর্টার ঢাকা থেকে। বন্ধুরা
1: আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা, আপনারা আপনাদের ঘড়ির সময় মিলিয়ে নিতে পারেন। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় বেলা 1:05। বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা।

0: বিজ্ঞাপন তরঙ্গ।
1: প্রিয় শ্রোতা, এই মিষ্টি দুপুরে যে যেখান থেকে বসে আমাদের অনুষ্ঠান শুনছেন, সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। আর বিজ্ঞাপন তরঙ্গের এই আয়োজনে আপনাদের সাথে রয়েছি আমি সাবিত্রী গায়েন
2: ও আমি সুমা রায়, আরও থাকছেন অধিবেশন তত্ত্বাবধানে ফাতেমা খাতুন, প্রকৌশল তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল্লাহ মামুন ও প্রকৌশল সহযোগিতায় থাকছেন শেখ আমির হোসেন ও আহমেদ হাসান। আর থাকছেন শ্রোতা বন্ধুরা পুরো আয়োজন জুড়ে, আপনারা যারা না থাকলে কখনোই আমাদের অনুষ্ঠান পূর্ণতা পায় না। বন্ধুরা, গানের ফাঁকে ফাঁকে আপনাদের সাথে আমরা যুক্ত হয়ে থাকি সরাসরি ফোন ইন পর্বে, এটা আপনাদের জানা। তবুও ফোন নম্বরটি আরেকটি বার বলতে চাই, 01974121970। এই নম্বরে সরাসরি শুনবো আপনারা কে কোন ছায়াছবি থেকে কোন গানটি শুনতে চান। তো আর কথা বাড়াতে চাই না, আমরা যেতে চাই গানে, যেখানে মিশে আছে আপনাদের ভালোবাসা, আপনাদের আবেগ, যে গানগুলির মধ্যে রয়েছে আপনাদের অনুরোধের তালিকা। তো প্রথমে কোন গানটি শোনাচ্ছি?
1: শুনবেন বলো না কবুল এই ছায়াছবি থেকে গান, যেগুলো কণ্ঠ দিয়েছেন এসআই টুটুল ও মিমি নাজনীন, আর শুনতে চেয়েছেন আপনি মোহাম্মদ সোহাব হাসান খুলনা থেকে। শুনুন বন্ধু আপনার পছন্দের এই চমৎকার গানটি।

শ্রোতা বন্ধুরা, এবারে আপনাদেরকে শোনাবো প্রাণ সজনী ছায়াছবি থেকে এন্ড্রু কিশোরের কণ্ঠে। আর গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন মিলনবাবু বয়রাবাজার খুলনা থেকে। চলুন বন্ধু, শুনে আসি আপনার পছন্দের এই গানটি।

0: প্রিয় শ্রোতা, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষকদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কৃষক কার্ড বাংলাদেশের কৃষকদের জন্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে যেন সরকারি সুবিধা পায় এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, এটি কৃষকদের আর্থিক সহায়তা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি ও ব্যাংক ঋণ পেতে পারেন। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের বিষয়। আমাদের আজকের বিষয় কৃষক কার্ড, আর এ বিষয়ে বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ জনাব মোহাম্মদ মশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস। স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে।
1: আপনাকে ধন্যবাদ।
0: আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে কৃষক কার্ড আসলে কি, আর এই সুবিধা সম্পর্কেও জানতে চাই।
1: কৃষক কার্ড এমন একটি কার্ড যেটা ডিজিটাল ডাটাবেস সম্বলিত স্মার্ট কার্ড, যার মাধ্যমে আসলে আমাদের দেশের কৃষকদের শনাক্ত করা সম্ভব হবে যে কে প্রকৃত কৃষক এবং কে প্রকৃত কৃষক নয়। আর সরকারি সকল সব ধরনের সুযোগ সুবিধা, কৃষি সহায়তা সরাসরি এই কার্ডের মাধ্যমে কৃষকদের নিকট পৌঁছে যাবে। এই সুবিধাগুলি অনেক, এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, সার ও বীজ সহায়তা এবং ঋণ সহজে পেতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ব অনেকটা কমে যাবে এবং কৃষকরা প্রকৃতপক্ষে অনেক উপকৃত হবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, জানলাম আপনার কাছ থেকে কৃষক কার্ড সম্পর্কে। এবার একটু জানবো প্রাথমিকভাবে বাংলাদেশের কয়টি উপজেলায় এই কার্ড চালু হচ্ছে।
1: আসলে সরকার এখন প্রি পাইলটিং পর্যায়ে আছে। এই প্রি পাইলটিং পর্যায়ে প্রাথমিকভাবে বাংলাদেশের 10টি উপজেলায় এই কৃষক কার্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই উপজেলাগুলো হচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর ব্লক, রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথুলি ব্লক, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকূপ উপজেলার কৃপালপুর ব্লক, বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেসারাবাদ উপজেলার রাজাবাড়ি ব্লক, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রাজারছড়া ব্লক, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার কুমিল্লা সদর উপজেলার অরণ্যপুর ব্লক, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লক, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুরু উপজেলার গোয়ালবাড়ি ব্লক এবং ঢাকা বিভাগের রাজবাড়ি জেলার গোয়ালন্দ উপজেলার তেনাপচা ব্লক। এই 10টি ব্লকে আসলে ইতিমধ্যে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে।
0: আচ্ছা, এবারে একটু জানতে চাইবো আপনার কাছে এই কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহ কি শুরু হয়েছে এবং কবে নাগাদ এই কৃষক কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
1: আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন কৃষক কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন তার কিছুদিন পরেই আমাদের এই প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। আমি যে 10টি উপজেলার নাম বললাম সেই 10টি উপজেলার 10টি ব্লকে ইতিমধ্যে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে।
0: কৃষক কার্ড পেতে হলে একজন কৃষকের কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় বা কোন অফিসে যেতে হবে?
1: কৃষক কার্ড পেতে হলে যে সমস্ত ডকুমেন্টগুলি একজন কৃষকের থাকতে হবে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নাগরিকত্ব শনাক্ত করার জন্য তার এনআইডি বা আমাদের জাতীয় পরিচয় পত্র লাগবে, এবং সে যে কৃষি কাজ করে তার জমি আছে নিশ্চয়ই, সেই জমির পর্চা বা খতিয়ানের কাগজ লাগবে, এবং অবশ্যই কৃষকের একটি মোবাইল নাম্বার থাকতে হবে, যে মোবাইল নাম্বারের বিপরীতে তার যে প্রণোদনা সুযোগ সুবিধা যেটা প্রদান করা হবে। আর একজন কৃষক যদি আসলে কৃষক কার্ড পেতে চায় তাহলে তাকে তার নিকটস্থ যে উপজেলা কৃষি অফিস আছে অথবা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে সেখানে যোগাযোগ করলে সে বিস্তারিত এই বিষয়ে জানতে পারবে।
0: আর একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে কোন শ্রেণীর কৃষকরা এই কার্যক্রমের আওতায় আসবে?
1: আসলে জমির পরিমাণের উপর ভিত্তি করে আমরা কৃষকদেরকে 5টি ক্যাটাগরিতে ভাগ করে থাকি। এই 5টি ক্যাটাগরি হচ্ছে ভূমিহীন, প্রান্তিক, ছোট, মাঝারি এবং বড় কৃষক। প্রাথমিকভাবে আমাদের এই কৃষক কার্ড কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক এবং ছোট কৃষকদের নিয়ে আসা হবে।
0: এই ক্ষেত্রে কি বর্গা চাষীরা এই সুবিধা পাবে?
1: হ্যাঁ অবশ্যই, বর্গা চাষীরাও যেহেতু আসলে কৃষিকাজের সাথে জড়িত তারাও এই সুযোগের আওতায় আসবে।
0: এই কার্ডের মাধ্যমে কি সরাসরি টাকা পাওয়া যাবে এবং এই কার্ডের সারা জীবন কার্যকারিতা থাকবে কিনা সে বিষয়ে একটু জানবো।
1: হ্যাঁ, অনেক ক্ষেত্রে সরকারি নগদ প্রণোদনা সরাসরি কৃষকের কার্ড সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকের মাধ্যমে চলে যাবে। আসলে এই নিয়ে এখনো কাজ চলছে, হয়তো কৃষক তার সেই স্মার্ট কার্ডটি নিয়ে ডিলারের সারে ডিলারের দোকানে যাবে, সেখানে পস মেশিন থাকতে পারে এবং সেই কার্ডের মাধ্যমে সে এটা জিনিস কিনতে পারে। আর কার্ডটা তার সারা জীবনে কার্যকর থাকবে, তবে তার ডাটা হালনাগাদ করার জন্য মাঝে মাঝে তাকে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে।
0: আপনি স্মার্ট কার্ডের কথা বললেন, তাই জানতে চাইবো এখন আপনার কাছে স্মার্ট কার্ড বা কৃষক কার্ড কি একই নাকি আলাদা?
1: না, স্মার্ট কার্ড বলতে আমরা সাধারণত আমাদের যে এনআইডি বা ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড আমাদের জাতীয় পরিচয়পত্র সেটাকে আমরা বুঝি। আর কৃষক কার্ডটা একটা নতুন ব্যবস্থা যেটা আমরা প্রচলন করতে যাচ্ছি এবং এটা কৃষকের জন্যই আসলে একান্তভাবে তৈরি করা একটা বিশেষ কার্ড।
0: সারা দেশে এই কর্মসূচি বাস্তবায়ন করতে কত সময় লাগতে পারে?
1: সরকারি পরিকল্পনা আছে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল কৃষককে এই কর্মসূচির আওতায় নিয়ে আসবে। এখন থেকে আগামী চার বছরের মধ্যে ধাপে ধাপে পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি উপজেলার সকল কৃষককে এই কৃষক কার্ডের আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের আছে।
0: মূল উদ্দেশ্য আপনার কাছে জানতে চাইব।
1: আসলে কৃষক কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষকরা এখনো অনেক ক্ষেত্রে অবহেলিত, আমাদের সামাজিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত, তাদের আর্থিক সুবিধা কিছুটা নিশ্চিত করা গেলে আর কৃষক ভালো থাকলে আসলে দেশ ভালো থাকবে। কৃষককে ভালো রাখার উদ্দেশ্যে আসলে এই কৃষক কার্ডের প্রচলন।
0: কোন কল সেন্টার আছে কি যেখানে পরামর্শ পাওয়া যাবে এই বিষয়ে?
1: হ্যাঁ, কৃষি তথ্য সার্ভিসের একটি কল সেন্টার আছে যেটাকে আমরা কৃষি কল সেন্টার বলি। এই কল সেন্টারের নাম্বার হচ্ছে 16123। এই কল সেন্টারে যদি কোনো কৃষক কৃষক কার্ড বিষয়ে যদি জানতে চায় তারা এই ব্যাপারে তথ্য জানতে পারবে কল করে। এখানে কল করার সময় হচ্ছে আমাদের রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে।
0: আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে এই কার্ড থাকলে ঋণের সুদ কি কম লাগবে কোনোভাবে?
1: চমৎকার একটি প্রশ্ন। আমরা সবাই জানি কৃষককে কৃষিকাজ করতে গেলে অনেক ক্ষেত্রে ঋণ গ্রহণ করতে হয় এবং স্বল্প সুদের ঋণ পেলে কৃষক অনেক উপকৃত হয়। এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষক শনাক্ত করা গেলে সে কৃষক স্বল্প সুদে অথবা বিনা সুদে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
0: এবারে আরেকটু জানতে চাইবো আপনার কাছে, সেটি হচ্ছে ধরুন কোন কৃষকের কার্ড হারিয়ে গেল, সেই ক্ষেত্রে কি করবে?
1: কার্ড হারিয়ে যেতেই পারে, কারণ আমাদের জাতীয় পরিচয়পত্র অনেক সময় হারিয়ে যায় এবং এটা আমরা নতুন করে আবেদন করে পাই। ঠিক একইভাবে কৃষকের যদি কৃষক কার্ড হারিয়ে যায় তাহলে সে স্থানীয় নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করবে, সেই অফিস তাকে পুনরায় একটি কার্ড তৈরি করার ব্যবস্থা করে দেবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম কৃষক কার্ড সম্পর্কে আপনার কাছ থেকে। নিশ্চয়ই আমাদের যে কৃষক ভাই বোন বা শ্রোতা বন্ধুরা আছেন এ বিষয়ে উপকৃত হবেন।
1: ধন্যবাদ আপনাকে।
2: শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গে। এবারে আপনাদেরকে শোনাব প্রিয় শত্রু ছায়াছবি থেকে রুনা লায়লার কণ্ঠে গান। আর এই গানটি শুনতে চেয়ে আমাদেরকে অনুরোধ করেছিলেন অনুপ মণ্ডল দাকব খুলনা থেকে। শ্রোতা বন্ধুরা, এরপরে আমরা ফিরব ফোন ইন পর্বে, সরাসরি কথা বলবো আপনাদের সাথে।

0: শ্রোতা বন্ধুরা, বলেছিলাম সরাসরি কথা বলবো আপনাদের সাথে ফোন ইন পর্বে। তো আমাদের ফোন এসে গেছে, কে রয়েছেন ফোনের প্রান্তে? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে? আমরা সবাই খুব ভালো আছি, আশা করছি আপনি ভালো আছেন। আচ্ছা বলুন, আপনি কোথা থেকে বলছেন? হ্যাঁ, আচ্ছা আপনিও খুব ভালো থাকবেন। নাসনে ওয়ালি ছায়াছবি থেকে গান শুনতে চেয়েছেন, সাথে থাকবেন বন্ধু, আপনার অনুরোধের গানটি শোনানোর অবশ্যই চেষ্টা করব। শ্রোতা বন্ধুরা, আমরা রয়েছি কিন্তু আপনাদের ফোন কলের অপেক্ষায়। 01974121970 এই নম্বরে ঠিক এই মুহূর্তে সরাসরি কথা বলবো আপনাদের সাথে, শুনব আপনারা কে কোন ছায়াছবি থেকে কোন গানটি শুনতে চান। আমরা রয়েছি ফোনের অপেক্ষায়, 01974121970 এই নম্বরে। কে রয়েছেন এবারে ফোনের প্রান্তে? হ্যালো, হ্যালো, শুভ দুপুর। কি বিশ্বাস?
1: নিখিল বিশ্বাস, উত্তর গিল বাবলা, আরঙ্গাটা খুলনা। গান শোনাবেন? ছবির নাম বেদের মেয়ে জ্যোৎস্না, বেদের রুনা লায়লা।
0: আচ্ছা, অসংখ্য
1: ধন্যবাদ। বেদের মেয়ে জ্যোৎস্না আমার কথা দিয়েছে।
0: আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য নিখিল বিশ্বাস বিলপাবলা থেকে। সাথে থাকুন বন্ধু, আমরা অবশ্যই চেষ্টা করব আপনার পছন্দের গানটি শোনানোর জন্য। ফোনের উপরান্তে কে এবার রয়েছেন? হ্যালো, হ্যালো বন্ধু, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো, দুঃখিত সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে, আবারও চেষ্টা করুন, আমরা রয়েছি আপনাদের সাথেই। কে রয়েছেন এবারে? হ্যালো,
2: হ্যালো, নমস্কার।
0: নমস্কার, কে বলছেন, কোথা থেকে? হ্যাঁ, আমরা ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন।
2: আমার ভালো আছে, আমি বাসে পুষ্টে যাচ্ছি, আর আমাকে শোনাবেন রবীন্দ্রনাথের জীবন সংসার থাকে
0: জীবন সংসার ছায়াছবি থেকে। আচ্ছা, আপনিও ভালো থাকবেন, চেষ্টা করব বন্ধু আপনার পছন্দের গানটি শোনানোর জন্য। আজকেও কিন্তু অনেক অনেক সুন্দর কিছু গান আমাদের তালিকাতে রয়েছে, থাকবেন সারা আয়োজন জুড়ে আশা করছি। কে রয়েছেন এবারে ফোনের প্রান্তে? হ্যালো,
3: হ্যালো, তুই আবু আদাব?
0: আদাব
3: আফজাল মোল্লা? দেওয়াতলা বটিয়াকাটা থেকে বলছি, আবু একটা গান বাজ দিছে না, যাই হোক, আফজাল মোল্লা দেওয়াতলা বটিয়াকাটা থেকে বলছি, গান শোনাবেন রবীন্দ্রনাথ রাজদুলালী, শিল্পী রোনা লায়লা, আরে রানা রানা রা পায়ের রুম রুম আসবে, এই গানটা শোনাবেন আর আপনারা ভালো থাকবেন।
0: আচ্ছা, আদাব, আদাব, অসংখ্য ধন্যবাদ, চেষ্টা করব আপনার পছন্দের গানটি শোনানোর জন্য, আমরা তালিকাতে অবশ্যই তুলে নিয়েছি, আপনি সাথে থাকবেন, অবশ্যই কোনো না কোনো আয়োজনে আপনার পছন্দের গানটি আপনি নিশ্চয়ই শুনতে পাবেন। কে রয়েছেন এবারে? হ্যালো,
4: সালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম।
4: আপা মনি ভালো আছেন?
0: খুব ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন।
4: আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি বুলবুল আহমেদ, কাজীপাড়া ভামারা থেকে, আর আমার সাথে আছে জ্ঞানানন্দ ভাই, তাকে আমার শুভেচ্ছা দিয়েন।
0: শুভেচ্ছা পৌঁছে দিলাম।
4: আর আমাকে শোনাবেন ছায়াছবির নাম স্বামী স্ত্রীর যুদ্ধ, স্বামী স্ত্রীর যুদ্ধ ছায়াছবি থেকে এন্ড কিশোরের কণ্ঠে গানের কথা, জন্ম দিয়েছো আমাকে ও গো মা তুমি প্রিয় মা, অবশ্যই শোনাবেন।
0: আচ্ছা, অসংখ্য ধন্যবাদ, অবশ্যই চেষ্টা করবো বন্ধু, তার জন্য আপনার পছন্দের গানটি শুনতে গেলে কিন্তু আমাদের সাথে থাকতে হবে সবসময়ের জন্য, তবেই শুনতে পাবেন আপনার পছন্দের গানটি। কে রয়েছেন এবারে? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে রয়েছেন, কে বলছেন?
5: দেখাও
0: বন্ধু, আপনার কথা একেবারেই কিছু স্পষ্ট বোঝা যাচ্ছে না। দুঃখিত বন্ধু, ফোন কলটি আসলে কেটে দিতেই হলো। শ্রোতা বন্ধুরা, আমরা সবসময় বলে থাকি, আপনারা যখন আমাদের সাথে ফোনে কথা বলবেন, ঠিক সেই মুহূর্তে আপনারা যে মাধ্যমে আমাদেরকে শুনছেন, হয়তো রেডিও সেট হতে পারে, হয়তো FM মোবাইল হতে পারে, তো সেই সেটটি যেটা দিয়ে আমাদেরকে শুনছেন সেই সেটটি দূরে রেখে অথবা তার ভলিউমটি কমিয়ে তারপর আমাদের সাথে কথা বলবেন, নইলে ঠিক এভাবেই আপনার কথা আমরা স্পষ্ট কখনোই শুনতে পারবো না, আর আপনার অনুরোধের গানটি নিতেও পারবো না। কে রয়েছেন এবারে? হ্যালো, শুভ দুপুর।
5: আপু কথা বলছিলাম দীপঙ্কর নন্দন কোথাও খুলনা থেকে।
0: হ্যাঁ বলুন, আপনার কথা
5: শুনতে চাই। চাচুজি থেকে
0: চাচু ঝা ছবি থেকে।
5: হ্যাঁ,
0: আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আপনার গানের তালিকা তুলে নিলাম, তালিকাতে আপনার অনুরোধের গানটি অবশ্যই শোনানোর চেষ্টা করব, সাথে থাকবেন। কে রয়েছেন এবারে? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে রয়েছেন? শুভ দুপুর।
6: আপু ভালো আছেন?
0: খুব ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন ভাই।
6: আলহামদুলিল্লাহ ভালো আছি। কথা বলতেছি মোহাম্মদ ইসলাম উদ্দিন শাহাবাজপুর শৈলকুপা থেকে। আপু আমাকে শোনাবেন আব্দুল্লাহ সাহেবের থেকে সুবীর নন্দীর কণ্ঠে কি করে বলবো আমি তোমায় ভালোবাসো, ভালো থাকবেন।
0: বন্ধু আপনার ছায়াছবির নামটি আরেকবার বলতে হবে।
6: আব্দুল্লাহ সাহেবের থেকে সুবীর নন্দীর কণ্ঠে।
0: আচ্ছা, আব্দুল্লাহ ছায়াছবি থেকে অসংখ্য ধন্যবাদ, সাথে থাকবেন বন্ধু। আব্দুল্লাহ ঝাঝেবি থেকে সুবীর নন্দীর কণ্ঠে শুনতে চাইছেন। এবারে কে রয়েছেন ফোনের উপরান্তে? হ্যালো, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন?
7: কথা বলছি মোসাম্মা বিউটি খাতুন বাহাদুরপুর কুষ্টিয়া থেকে।
0: বিউটি খাতুন, আচ্ছা,
7: বাহাদুরপুর কুষ্টিয়া থেকে।
0: কুষ্টিয়া থেকে, আচ্ছা আচ্ছা। চেষ্টা করব সবারই পছন্দের গান শোনানোর, সাথে থাকতে হবে। এবারে কে রয়েছেন? হ্যালো, হ্যালো, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? হ্যালো, আমরা পরবর্তী ফোন কলের অপেক্ষায় রয়েছি। কে রয়েছেন এবারে? হ্যালো,
8: হ্যালো, আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন?
8: আপুরা কেমন আছেন আপনারা সবাই?
0: খুবই ভালো আছি ভাই, আশা করছি আপনিও খুব ভালো আছেন।
8: আমি ভালো আছি, আল্লাহর অশেষ রহমতে। আপু কথা বলছিলাম মোহাম্মদ রেজাউল আলম জন্তু।
0: আচ্ছা বলুন আপনার। আচ্ছা, আপনার শুভেচ্ছা সকল বন্ধুদের কাছে পৌঁছে দিলাম, আশা করছি সবাই পেয়ে গেছে। এবার আমরা আরেকটি ফোন কল নিয়ে ফিরবো গানে। কে রয়েছেন এবারে? হ্যালো, শুভ দুপুর। আচ্ছা, আপনিও খুব ভালো থাকবেন। শ্রোতা বন্ধুরা, ঠিক এই মুহূর্তে ফোন ইন পর্ব থেকে আপাতত বিদায় নিচ্ছি, একেবারেই কিন্তু নয়, আবারও ফিরবো গানের ফাঁকে ফাঁকে যুক্ত হব আপনাদের সাথে ফোন কলে। ঠিক এই মুহূর্তে আবার ফিরতে চাই গানে, শোনাবো গান আপনাদেরকে। এবারে আপনাদেরকে শোনাবো রাজা রানী বাদশাহ ছায়াছবি থেকে হেমা সারদেশাই ও তার সঙ্গীদের কণ্ঠে। আর এই গানটি শুনতে অনুরোধ করেছিলেন আমাদের কাছে আব্দুস সামাদ শেখ, সাতরপুর বাজার ফরিদপুর থেকে। আশা করছি বন্ধু ঠিক এই মুহূর্তে রয়েছেন আমাদের সাথে।

0: বসবাসরত আমার প্রিয় অভিভাবক বৃন্দ ও সুধীজন ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে দেশের বিভিন্ন অঞ্চলে হামের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। হাম একটি মারাত্মক ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ। আমাদের প্রাণপ্রিয় শিশুরা এই রোগে আক্রান্ত হচ্ছে। আজকের শিশু আগামী দিনে জাতির ভবিষ্যৎ। বাংলাদেশ সরকার প্রতিটি শিশুর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে বদ্ধপরিকর। তাই হাম থেকে দেশের প্রতিটি শিশুকে সুরক্ষিত রাখতে সরকারের উদ্যোগে আপনারা অবগত আছেন। চলতি মাসের 5 তারিখে বাংলাদেশের 18টি জেলার 30টি উপজেলায় আমরা এর মধ্যে হামের টিকাদান কর্মসূচি শুরু করেছি এবং এটা চলছে। আপনারা আরো আনন্দিত হবেন যে আগামী 20 এপ্রিল 2026 থেকে দেশব্যাপী 6 মাস থেকে 5 বছরের কম বয়সী সকল শিশুদের জন্য বিনামূল্যে 1 ডোজ টিকাদান, অর্থাৎ হামের 1 ডোজ টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছি। একটি সুস্থ প্রজন্ম ও রোগমুক্ত বাংলাদেশ গঠনে শিশুদের হাম থেকে সুরক্ষিত রাখতে সকল অভিভাবক, কিশোর কিশোরী, শিক্ষক, স্বাস্থ্যকর্মী, ধর্মীয় নেতা, উন্নয়ন কর্মী এবং স্থানীয় প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মীবৃন্দের প্রতি আমি আহ্বান জানাচ্ছি, আসুন সকলে মিলে শিশুদের বিনামূল্যে 1 ডোজ হামের টিকা গ্রহণ নিশ্চিত করি। মহান আল্লাহ আমাদের সহায় হন।
1: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। শুনছেন আপনাদেরই ভালো লাগা ভালোবাসার গানগুলি, আপনাদের পছন্দের গানগুলি, আপনাদের অনুরোধের গানগুলি। এবারে আপনাদেরকে শোনাব সাবিনা ইয়াসমিনের কণ্ঠে প্রতারক ছায়াছবি থেকে। আর এই গানটি শুনতে চেয়ে আমাদেরকে অনুরোধ করেছিলেন নান্টু দোকানদার মহেশ কুণ্ডিবাজার কুষ্টিয়া থেকে। আশা করছি বন্ধু ঠিক এই মুহূর্তে আপনি রয়েছেন আমাদের সাথেই।

0: শ্রোতা বন্ধুরা, ঠিক এই মুহূর্তে ফোন ইন পড়বে, আবার যুক্ত হব আপনাদের সাথে। কে রয়েছেন ফোনের ও প্রান্তে? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, খুব ভালো আছি, কে বলছেন কোথা থেকে? অবশ্যই অবশ্যই অবশ্যই সাথে থাকবেন বন্ধু। চেষ্টা সবসময় আমরা করে থাকি আপনাদের পছন্দের গানগুলি আমাদের তালিকাতে রাখার। সাথে থাকতে হবে বন্ধু আপনার পছন্দের গান শুনতে গেলে। কে রয়েছেন এবারে ফোনের প্রান্তে? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম।
1: দিদি আব্দুর রহমান?
0: হ্যাঁ, আব্দুর রহমান,
1: হর্টিকালচার সেন্টার, কাশিয়ানি, গোপালগঞ্জ।
0: হ্যাঁ বন্ধু বলুন।
1: আম্মাজান,
0: আচ্ছা, অসংখ্য ধন্যবাদ যুক্ত হবার জন্য। সাথে থাকুন বন্ধু, অবশ্যই শোনাবো আপনার পছন্দের গানটি কোনো না কোনো আয়োজনে। শ্রোতা বন্ধুরা, আমরা রয়েছি ঠিক এই মুহূর্তে আপনাদের ফোন কলের অপেক্ষায়। 01974121970 এই নম্বরে কে যুক্ত হচ্ছেন ঠিক এই মুহূর্তে আমাদের সাথে? নেটওয়ার্ক জনিত কারণে কখনো কখনো একটু অসুবিধায় পড়তে হয়, হয়তো সবাই একসাথেই চেষ্টা করছেন আমাদেরকে, কিন্তু কেউই পারছেন না আমাদের কাছে পৌঁছাতে। তবে একজন পৌঁছে গেছে ঠিক এই মুহূর্তে, কে রয়েছেন? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন কোথা থেকে? সব আপুই খুবই ভালো আছি, কে বলছেন কোথা থেকে? আচ্ছা, আপনার পছন্দের গানটির কথা? অসংখ্য ধন্যবাদ। বন্ধুদের পছন্দের সাথেই আপনি তাল মিলিয়েছেন, আপনার বন্ধুদের কাছে শুভেচ্ছা পৌঁছে দিলাম আপনার হয়ে। কে রয়েছেন এবারে? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ আব্দুল আলম, আচ্ছা আচ্ছা
2: আচ্ছা,
0: বলুন আপনার পছন্দের গানটি।
2: আমার ছাপ মুক্তি ছবি ঘোষের কোন আমার গানার কথা, ধীরে ধীরে চল ঘোড়া।
0: আচ্ছা, অসংখ্য ধন্যবাদ বন্ধু আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। শ্রোতা বন্ধুরা, ঠিক এই মুহূর্তে ফোন ইন পর্ব থেকে বিদায় নিচ্ছি, তবে আয়োজন থেকে নয়, গানের ফাঁকে ফাঁকে আবারও যুক্ত হবো আপনাদের সাথে ফোন ইন পর্বে। ঠিক এই মুহূর্তে আপনাদেরকে শোনাতে চাই রুনা লায়লার কণ্ঠে চমৎকার একটি গান, কুসুমকলি ছাঁচবি থেকে নেওয়া হয়েছে। আর গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন খোকন চন্দ্র পাংশা রাজবাড়ি থেকে। চলুন বন্ধু, সুরে আসি আপনার এই পছন্দের গানটি।

শ্রোতা বন্ধুরা, এবার আপনাদেরকে শোনাবো তুফান ছায়াছবি থেকে কণা ও আকাশের কণ্ঠে। গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন আফজল মোল্লা। আপনার সাথে কিছুক্ষণ আগেও আমাদের কথা হয়েছে ডেওয়াতলা বুটিয়াঘাটা থেকে।

শ্রোতা বন্ধুরা, গান শুনতে শুনতে সময় হলো বেলা দুটোর বাংলা খবরের। বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা, ঠিক এই মুহূর্তে শুনবেন বেলা দুটোর বাংলা খবর, যা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। দুপুর দুটো বাংলাদেশ বেতার, খবর পড়ছি মোহাম্মদ আব্দুল মুক্তাদির। প্রধানমন্ত্রী তারেক রহমান 21-22 জুন মালয়েশিয়া এবং 23-26 জুন চীন সফর করবেন। আজ রাজধানীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধানমন্ত্রী আগামীকাল বিকেলে কুয়ালালামপুরের উদ্দেশ্যে রওনা হবেন। তিনি সোমবার বিকেলে কুয়ালালামপুর থেকে চীনের উদ্দেশ্যে রওনা হবেন। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর আমন্ত্রণে তারেক রহমান চীন সফর করবেন। পররাষ্ট্র সচিব বলেন, প্রধানমন্ত্রীর এই সফরটি বাংলাদেশের অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদার, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং সংযোগ বৃদ্ধি করার লক্ষ্যে একটি কৌশলগত কূটনৈতিক উদ্যোগের প্রতিনিধিত্ব করে। চলতি বছরের ফেব্রুয়ারিতে তার সরকার ক্ষমতা আসার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের এটি হবে প্রথম বিদেশ সফর। মালয়েশিয়া আনুষ্ঠানিক সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং রাজা সুলতান ইব্রাহিম ইস্কান্দারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের এই বৈঠকে দুদেশের শ্রমবাজার উন্মুক্তকরণ, আসিয়ান সদস্যপদ এবং একটি মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হবে। আলোচনার পাশাপাশি এ সময় বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরেরও সম্ভাবনা রয়েছে। এদিকে চীনে সরকারি সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের 17তম বার্ষিক অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়ন্স এও অংশ নেবেন। বাংলাদেশ ও চীনের মধ্যে 13টি সমঝোতা স্মারক এবং 2টি চুক্তিসহ মোট 15-17টি দ্বিপাক্ষিক দলিল স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। এ সময় তিস্তা প্রকল্প নিয়েও আলোচনা হতে পারে। প্রধানমন্ত্রী তারেক রহমান শুক্রবার রাতে দেশে ফেরার কথা রয়েছে। প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের বালক ও বালিকা বিভাগের ফাইনাল খেলা আজ রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করবেন। এ টুর্নামেন্ট উপলক্ষে পৃথক বাণী দিয়েছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। উল্লেখ্য, টুর্নামেন্টের বালক বিভাগের ফাইনালে ময়মনসিংহের দড়িরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় বরিশালের বাকেরগঞ্জের দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপক্ষে খেলবে। অন্যদিকে বালিকা বিভাগের ফাইনালে ময়মনসিংহের নান্দাইলের আচারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মুখোমুখি হবে পাবনার সাথিয়ার জোরগাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়। দুবাইয়ে আটক পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমদকে দেশে ফেরার মামলার নথিপত্রসহ প্রত্যর্পণ আবেদন সংযুক্ত আরব আমিরাতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি আজ সচিবালয়ে সাংবাদিকদের একথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী আশা করেন, সংযুক্ত আরব আমিরাত সরকার দ্রুতই সব প্রক্রিয়া শেষ করে বেনজির আহমদকে বাংলাদেশে ফেরত পাঠাবে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি বলেন, দলটির প্রতিষ্ঠা বার্ষিকী সামনে রেখে তাদের কার্যক্রম সম্পর্কে পুলিশ বাহিনীকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগোচি আলোচনার জন্য সুইজারল্যান্ডে যাচ্ছেন। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস এ তথ্য প্রকাশ করেছে। হরমুজ প্রণালী পুনরায় চালু করা এবং তেল সরবরাহ স্থিতিশীল রাখতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনা নিয়ে শঙ্কা তৈরির প্রেক্ষাপটে গতকাল লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহ একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আগামী সপ্তাহে ওয়াশিংটন ডিসিতে ইসরায়েল ও লেবাননের মধ্যে নতুন দফা আলোচনা অনুষ্ঠিত হবে। খেলার খবর ফুটবল। ফিফা বিশ্বকাপ ফুটবলে ফিলাডেলফিয়া স্টেডিয়ামে আজ ব্রাজিল 3-0 গোলে হাইতিকে এবং সান ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়ামে প্যারাগুয়ে 1-0 গোলে তুরস্ককে পরাজিত করেছে। এর আগে বোস্টন স্টেডিয়ামে মরক্কো 1-0 গোলে স্কটল্যান্ডকে পরাজিত করে। এছাড়াও সিয়াটলে লুমেনফিল্ড স্টেডিয়ামে যুক্তরাষ্ট্র 2-0 গোলে অস্ট্রেলিয়াকে হারিয়েছে। এদিকে হিউস্টনে আজ রাত 11টায় নেদারল্যান্ডস সুইডেনের মুখোমুখি হবে এবং টরন্টো স্টেডিয়ামে রাত 2টায় জার্মানি আইভরি কোস্টের বিপক্ষে খেলবে। এছাড়াও আগামীকাল সকাল 6টায় কানসাস সিটি স্টেডিয়ামে ইকুয়েডর কুরাসাও এর মুখোমুখি হবে। ক্রিকেট। ইংল্যান্ডের সাউদাম্পটনে আইসিসি নারী টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ আজ পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে। সন্ধ্যে 7:30টায় ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে আগামীকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এদিকে আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা ৩টায়।
1: শ্রোতা বন্ধুরা, বেলা ২টোর বাংলা খবরের পর আমরা আবার ফিরে এলাম আপনাদের পছন্দের অনুষ্ঠান বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গে। শোনাবো আবারও আপনাদের পছন্দের কিছু গান, আর তার সাথে গানের ফাঁকে ফাঁকে চলবে ফোন ইন পর্বে আপনাদের সাথে কথা। এবারে আপনাদেরকে শোনাবো জামাই শ্বশুর ছায়াছবি থেকে মনির খান ও কনক চাপার কণ্ঠে। আর এই গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন বিজন গো মুস্তাক আকচিরা বরগুনা থেকে।

0: বর্তমান সরকার আগামী পাঁচ বছরে দেশজুড়ে 20,000 কিলোমিটার নদীনালা খনন ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে। একই সঙ্গে 53টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ এবং সংসদ সদস্যরা সংশ্লিষ্ট জেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন। এই কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে, কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থানও সৃষ্টি করবে এই কর্মসূচি। একই সঙ্গে ভূপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা হ্রাস পাবে। বাংলাদেশ নদী আর খালের দেশ, কিন্তু একসময় এই খালগুলোর অনেকটাই ছিল ভরাট এবং মৃতপ্রায়। ফলে বর্ষায় জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে পানির অভাব দুই সমস্যায় ছিল গ্রাম বাংলার চিরচেনা বাস্তবতা। এই পরিস্থিতি বদলে দিতে 1977 সালে এগিয়ে আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
1: যেসব নদীতে সারা বছর পানি থাকে সেই সব নদীর থেকে খাল কাটতে হবে। প্রত্যেকটি খাল কয়েক মাইল লম্বা হবে। এই খাল কাটতে হবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, উলসী স্টাইলে, এবং যারা খুবই গরিব মানুষ সে কাজে অংশগ্রহণ করবে তাদেরকে দেওয়া হবে কাজের বিনিময়ে খাদ্য এবং ক্যাশ টাকা, এবং এর পরিমাণ হবে কাজের শতকরায় 10-15%। এবং যেখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্থানীয় জনগণ নদীর থেকে খাল কেটে নিয়ে যাবে, সেইখানে নদীর থেকে খালে পানি উঠাবার জন্য যতগুলি পাম্পের প্রয়োজন হবে সরকারের তরফ থেকে সেগুলি বিনামূল্যে দেওয়া হবে। এবং এ কাজের দায়িত্ব আমি নিজে নিয়েছি, আমি নিজে খাল কাটতে যাব, খালে দেখাবে আপনাদের সাথে, মাটির কাজে দেখাবে, এখানে আর দেখা হবে না।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচির লক্ষ্য ছিল মৃত খাল পুনরুদ্ধার করা, সেচ ব্যবস্থা উন্নত করা এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করা। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং ছিল গ্রাম ভিত্তিক অংশগ্রহণের এক বৃহৎ আন্দোলন।
1: গ্রামের মানুষকে অনুপ্রাণিত করতে হবে, তারা জানে যে খাল কাটলে পানি আসলে 3 মাসের মধ্যে ফসল পেয়ে যাবে এবং প্রতি বছর ক্রমাগত ভাবে পেতে থাকবে। আর আপনাদের যে আয়, সে আয় খাদ্য ডবল হচ্ছে বলে কেবলমাত্র ডবল হবে না, বরঞ্চ আপনাদের আয় কয়েক গুণ বেড়ে যাবে, ডবলের চেয়েও বেশি হবে। সব কিছু আমাদের

0: কাছে রয়েছে। আল্লাহ তাআলা তোর বড় জমি দিয়েছে, আমাদের এত পানি রয়েছে, এই খালগুলিতে যেগুলি আপনারা কাটবেন সেখানে মাছের চাষ করতে পারেন।
1: পানি সম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিএডিসি সমন্বয়ে এই কর্মসূচি বাস্তবায়িত হবে। একই সাথে খালের পাড় রক্ষা, বাঁধ নির্মাণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও নেওয়া হবে। উপরন্তু খালের পানি বৈজ্ঞানিকভাবে ব্যবহার করা হবে, আর এতেই সবুজে ভরে উঠবে 56,000 বর্গ মাইলের বাংলাদেশ।
2: খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, খাল নদী পুনর্খনন করতে হবে, নতুন খাল কাটতে হবে, পানি পাম্প টিউবওয়েল এগুলি জায়গায় জায়গায় ব্যবস্থা করে সেচের ব্যবস্থা করতে হবে, সারা বছর ধরে চাষ আবাদ করতে হবে, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, এই পরিকল্পনা আমরা দেশব্যাপী নিচ্ছি।
1: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন দেশের উন্নয়নের মূল শক্তি হচ্ছে গ্রামের মানুষ, তাই তিনি জনগণকে সঙ্গে নিয়ে শুরু করেন খাল খননের উৎসব।
2: আপনারা নিজ হাতে কোদাল হাতে নিয়ে খাল নদী সংস্কার করবেন কিনা, পুনর্খনন করবেন কিনা, নিজের গ্রাম নিজের হাতে করবেন কিনা, বিপ্লব করবেন কিনা, আপনাদের অবস্থার উন্নতি সাধন করবেন কিনা, দেশকে নিজ হাতে করবেন কিনা, যারা করতে চান তারা দাঁড়িয়ে যাবেন ভাই বোনেরা।
1: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি ছিল আত্মনির্ভরতার বার্তা। এই কর্মসূচির মধ্য দিয়ে জিয়াউর রহমান তুলে ধরেছিলেন নিজেদের শক্তিতে উন্নয়নের পথ তৈরি করা সম্ভব। পুনরুজ্জীবিত খালগুলো নতুন করে প্রাণ ফেরায় গ্রাম বাংলায়। কৃষি, যোগাযোগ, পরিবেশ সব ক্ষেত্রেই আসে ইতিবাচক পরিবর্তন। আজও সেই উদ্যোগ স্মরণ করিয়ে দেয় জনগণের অংশগ্রহণেই উন্নয়নের সবচেয়ে বড় শক্তি।
3: নদী ক্ষতি করে, কিন্তু নদীর ভালো দিকও রয়েছে। গত খরা মৌসুমে আমি আপনাদের পাবনা জেলার এই সব অঞ্চলে এসেছিলাম, খরা মৌসুমে অনেক ক্ষতি হয়েছে। প্রতি বছর খরা মৌসুমে আপনাদের ক্ষতি হয়, প্রতি বছর বন্যার জন্য আপনাদের ক্ষতি হয়, কিন্তু যদি এই নদীর পানি আমরা খাল কেটে নিয়ে যাই ভিতরে মাইল কে মাইল, 5 মাইল, 10 মাইল, 15 মাইল, সেই নদী যে নদী আপনাদের ক্ষতি করে সেই নদীর পানি দিয়ে সেচের ব্যবস্থা করে আপনাদের সারা এলাকাকে সারা বছর ধরে চাষাবাদ করতে পারেন। খরা মৌসুম আসলেও কোনো ক্ষতি হবে না, আর বন্যা আসলেও বন্যার পরে আবার আপনারা ফসল করতে পারবেন, আপনাদের আয় কয়েক গুণ বৃদ্ধি পাবে, আপনাদের এখানে এত ফসল হবে যে নিজেরা খেয়ে বাইরে পাঠাতে পারবেন।
1: 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ বিনির্মাণে মনোনিবেশ করেন। সম্প্রতি তিনি রাজধানীতে এক অনুষ্ঠানে বলেন, ভোটের কালে মোজবার আগেই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। বাংলাদেশের উন্নয়ন ইতিহাসে খাল কাটা কর্মসূচি এক অনন্য অধ্যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই উদ্যোগ গ্রাম বাংলার উন্নয়নে রেখে গেছে স্থায়ী ছাপ। 49 বছরের পথ চলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও সুদৃঢ় পরিকল্পনায় প্রাণ ফিরে পাবে খাল খনন কর্মসূচি, আর সমৃদ্ধ হবে সবুজ বাংলাদেশের এক অনন্য পথ চলা।
4: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার বাবা, আজকে উনার একটি কাজের কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি। সেই কাজটি হচ্ছে খাল খনন। শহীদ জিয়া দেশে অনেকগুলো খাল খনন করেছিলেন এবং খাল খনন করার ফলে দেশের বন্যা যেমন প্রতিরোধ করা গিয়েছিল, একইভাবে এই খাল খননের ফলে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় যাদের পানির সমস্যা ছিল সেই মানুষগুলো পানি ব্যবহারের সুযোগ পেয়েছিল। এই খাল খনন করার ফলে কি হয়েছিল, খালের দুই পাড়ে সুন্দর সুন্দর করে ফলের গাছ লাগানো গিয়েছিল। এই খাল খনন করার ফল কৃষকরা যারা পানি পেতেন না তাদের ফসলের জন্য সেই কৃষক ভাইয়েরা পানির সেচের সুবিধা পেয়েছেন। বছর খানেক আগে আপনাদের নিশ্চয়ই প্রত্যেকের মনে আছে, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী এই অঞ্চল জুড়ে হঠাৎ করে সীমান্তের ওপার থেকে পানি ছেড়ে দিল। হঠাৎ করে বানের পানি এসে সব ভাসিয়ে ফেলল। হাজারো লক্ষ মানুষের ঘর ভিটে সব ডুবে গেল, মাঠের ফসল সব নষ্ট হয়ে গেল। সেজন্যই আমরা পরিকল্পনা নিয়েছি এই সকল কিছু চিন্তা করে, যাতে বন্যাকে নিয়ন্ত্রণ করা যায়, যাতে অতি পানি অতিবৃষ্টির সময় যে পানি আসবে সেই পানিটিকে যাতে আমরা আমাদের প্রয়োজন মতন ব্যবহার করতে পারি, সেই পানি যাতে সমুদ্রে গিয়ে নষ্ট না হয়ে যায়, সেজন্যই আমরা খাল খনন করতে চাই প্রিয় দেশবাসী। এবং আমাদের পরিকল্পনা আছে ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা 20,000 কিলোমিটার খাল খনন করতে চাই।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন মানিজি কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গে। ঠিক এই মুহূর্তে সরাসরি যুক্ত হব আপনাদের সাথে ফোন ইন পর্বে। 01974121970 এই নম্বরে আমি রয়েছি ফোনের এ প্রান্তে, আর ফোনের ও প্রান্ত থেকে কে যুক্ত হচ্ছেন আমাদের সাথে ঠিক এই মুহূর্তে, শ্রোতা বন্ধুরা, আমরা রয়েছি কিন্তু আপনাদের ফোন কলের অপেক্ষায়। 01974121970 এই নম্বরে তো কে রয়েছেন ফোনের ও প্রান্তে?
1: হ্যালো,
2: শুভ দুপুর।
0: শুভ দুপুর।
2: আমি তুহিন বলছি, উলাতনগর কুষ্টিয়া থেকে।
0: আচ্ছা, আপনার পছন্দের গানটি?
2: হ্যাঁ, ছবির নাম আম্মাজান। আম্মাজান হ্যাঁ ছবি থেকে আয় বাসু কন্টে।
0: আচ্ছা, অসংখ্য ধন্যবাদ, সাথে থাকবেন বন্ধু, অবশ্যই চেষ্টা করব পছন্দের গানটি শোনানোর জন্য, সাথে থাকতে হবে। কে রয়েছেন এবারে? হ্যালো,
3: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম।
3: আপু আমি কথা বলছি ফুলমালা বেতার শ্রোতা সংঘের সভাপতি ফকির মুস্তফা কামাল পাশা, আর গ্রাম হলো কালাদহ পণ্ডিতমা সারবাড়ি, উপজেলা ফুলবাড়িয়া, জেলা ময়মনসিংহ থেকে বলছি।
0: যুক্ত থাকুন, অবশ্যই আপনার পছন্দের গানটি শোনানোর চেষ্টা করব। এবারে কে যুক্ত হচ্ছেন? হ্যালো,
4: নমস্কার।
0: নমস্কার।
4: হ্যাঁ, আমি সাগর বলতেছিলাম রাজবাই থেকে।
0: সাগর, সাথে থাকবেন বন্ধু, অবশ্যই চেষ্টা করব পছন্দের গানগুলি শোনানোর জন্য। কে রয়েছেন এবারে? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম।
5: ভালো আছেন?
0: হ্যাঁ, আমরা ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন। কে বলছেন কোথা থেকে?
5: আমি ভালো আছি আপু। আমি কথা বলছি মোহাম্মদ জাফর পালোয়ান, সভাপতি কাকচিড়িয়া বাজার জেলা বলগুড়া। আপু
0: বলুন।
5: আপু আমি গান শুনতে যাচ্ছি ছবি গোলাপুরি আকম ট্রেনে, গোলাপি আকম ট্রেনের ছবি থেকে সৈয়দ আব্দুল আজির কণ্ঠে শোনাবেন, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, গোলাপি আকম ট্রেনের ছবি থেকে।
0: গোলাপি এখন ট্রেনে, অসংখ্য ধন্যবাদ, সাথে থাকবেন বন্ধু। কে রয়েছেন এবারে? হ্যালো, হ্যালো, শুভ দুপুর।
6: আপনারা ভালো আছেন?
0: আমরা সবাই খুব ভালো আছি। কে বলছেন কোথা থেকে? কোথা থেকে বলছেন? ভেড়ামারা কুষ্টিয়া থেকে। আচ্ছা, আপনার পছন্দের গানটি?
6: নাম আলিঙ্গন।
0: আমরা একটি ফোন কল নিব, তারপর আবারও গানে ফিরবো। কে রয়েছেন এবারে? হ্যালো,
7: ওয়ালাইকুম আসসালাম।
0: হ্যাঁ বলুন বন্ধু, কোথা থেকে বলছেন?
7: কোথা বলছি মোহাম্মদ আব্দুরূপ জয়ন্তী, সাধারণপুর বগুড়া থেকে।
0: বগুড়া থেকে।
7: হ্যাঁ
0: হ্যাঁ, আপনার পছন্দের গানটির কথা বলবেন?
7: বেদের মেয়ে জোসনামায় কথা দিয়ে যায় যে জীবনে ফাঁকি দিয়ে সেই গানটা শুনবেন।
0: বেদের মেয়ে জোসনা ছায়াছবি থেকে, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। শ্রোতা বন্ধুরা, এই ফোন কলটির মধ্য দিয়ে বিদায় নিচ্ছি আমাদের আজকের আয়োজনের ফোন ইন পর্ব। তবে আয়োজন থেকে একেবারে বিদায় নিচ্ছি না, শোনাবো গান এবারে আপনাদেরকে, শোনাবো আসিফের কণ্ঠে ও প্রিয়া তুমি কোথায় ছায়াছবি থেকে। আর গানটি শুনতে যে অনুরোধ করেছিলেন কিছুক্ষণ আগে, আমাদেরকে ফোন করেছিলেন তুহিন কুষ্টিয়া থেকে, চলুন বন্ধু শুনে আসি আপনার পছন্দের গানটি।

শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গে। ঠিক এই মুহূর্তে এই আয়োজনের সর্বশেষ গানটি আপনাদেরকে শোনাবো আয়ু পাচি ও কনক চাপার কণ্ঠে। গানটি নেওয়া হয়েছে সাগরিকা ছায়াছবি থেকে, আর শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন বুলবুল আহমেদ কাজীপাড়া ভাড়ামারা থেকে। বন্ধু, আপনার সাথে আজকেও আমাদের ফোনে কথা হয়েছে, আশা করছি রয়েছেন আমাদের সাথে।

শ্রোতা বন্ধুরা, গান শুনতে শুনতে একেবারেই আমাদের আয়োজনের প্রান্ত সীমায় পৌঁছে গেছি, বিদায় নেব আমাদের আজকের এই আয়োজন থেকে। তবে আগামীকাল বেলা ঠিক 1:05 ঠিক একই সময় হাজির হব একই আয়োজন নিয়ে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমরা, সাবিত্রী গায়ক সুমা রায়, অধিবেশন তত্ত্বাবধানে ফাতেমা খাতুন, প্রকৌশল তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল্লাল বামন, প্রকৌশল সহযোগিতা শেখ আমির হোসেন ও আহমেদ হাসান। শ্রোতা বন্ধুরা, বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভ দুপুর। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামে 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে, এবং আরও শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে, বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, আমাদের আয়োজন মালায় এবারে আপনাদের জন্য রয়েছে রবীন্দ্রসঙ্গীত, শুনবেন শামীম বুলবুলের কণ্ঠে।

0: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ পরপর দুটি রবীন্দ্রসঙ্গীত শুনলেন শিল্পী শামীম বুলবুলের কণ্ঠে, বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ফুটবল ফ্ল্যাশ। গ্রন্থনা উপস্থাপনায় আবদুল্লাহ আল মামুন।
1: শ্রোতা বন্ধুরা, বিশ্বকাপ ফুটবল উপলক্ষে বাংলাদেশ বেতার খুলনার আয়োজনে বিশেষ অনুষ্ঠান ফুটবল ফ্লাশে আপনাদের স্বাগত। বিশ্বকাপের সর্বশেষ খবর, ম্যাচ বিশ্লেষণ, মজার তথ্য, ভক্তদের উচ্ছ্বাস আর আসন্ন ম্যাচের সম্ভাবনা নিয়ে আমাদের এই আয়োজন। আর পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি, আবদুল্লাহ আল মামুন। বন্ধুরা, বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াই অনেকটাই জমে উঠেছে। প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ড্র করার পর ঘুরে দাঁড়িয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। হাইতিকে 3-0 গোলে হারিয়ে নকআউট পর্বের পথে বড় পদক্ষেপ দেখিয়েছে সেলেসাওরা। অন্যদিকে মরক্কো স্কটল্যান্ডকে হারিয়ে নিজেদের শেষ অবস্থান ধরে রেখেছে। যুক্তরাষ্ট্র টানা দ্বিতীয় জয় তুলে নিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে। এর আগে স্বাগতিক মেক্সিকো দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে। জার্মানি, নেদারল্যান্ডস ও জাপানকে ঘিরেও চলছে ব্যাপক আলোচনা। এখন এসব ম্যাচের বিশ্লেষণ, দলগুলোর শক্তি, দুর্বলতা ও সামনে তাদের সম্ভাবনা নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় জাহাঙ্গীর হোসেন। জাহাঙ্গীর ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। জাহাঙ্গীর ভাই, আমরা শুরুতে একটু বিশ্বকাপ ফুটবলের আজকের সর্বশেষ যে ম্যাচটি ছিল সেটি নিয়ে আসলে আলোচনা করতে চাই। সর্বশেষ ম্যাচ নয়, ভোরের যে ম্যাচটি ছিল অর্থাৎ ব্রাজিলের যে ম্যাচটি ছিল সেটি নিয়ে আলোচনা করতে চাই। ব্রাজিল তাদের প্রথম ম্যাচে আসলে কাঙ্ক্ষিত জয় পায়নি। মরক্কোর সঙ্গে ড্রর পর ব্রাজিল হাইতির বিপক্ষে 3-0 গোলে জয় পেয়েছে। আপনি এই ম্যাচটাকে আসলে কিভাবে বিশ্লেষণ করছেন?
2: ধন্যবাদ রুয়েল। আসলে এই ম্যাচটা দেখে ব্রাজিল আর মরক্কোর খেলার পরে ব্রাজিল যে হাইতির সাথে 3-0 গোলে জিতেছে, আসলে তারা সন্দেহ নাই ব্রাজিল টিম, যেটা আশা করা আমাদের ছিল তার চেয়ে খুব খারাপ পারফরমেন্স দেখাইতেছে। আর সবচেয়ে বড় জিনিস যে এখানে কোনো নামি দামি ফুটবলার নাই, বাট সে যে খেলা ব্রাজিল খেলতো সে হাইতির এগেনস্টে সেই খেলাটা খেলতে পারে নাই। আমাদের যারা দর্শক আছি তারা আমরা দেখে এই খেলাটা আমাদের আনন্দ লাগে নাই।
1: না, যেটি হচ্ছে প্রথম ম্যাচে আসলে ব্রাজিল বড় দল, চ্যাম্পিয়ন হওয়ার মতো দল, ফেভারিট দল হিসেবেই বিশ্বকাপে সবারই আসে, তো সেই হিসেবে প্রথম ম্যাচ ড্র করার পর দ্বিতীয় ম্যাচে 3-0 গোলে জয় পেয়েছে এবং একটু চাপ ছিল, মানসিক চাপ ছিল সেই জায়গা থেকে। এই ম্যাচের এই বড় জয়টা পরবর্তী ম্যাচগুলোতে নিশ্চয়ই কনফিডেন্স বাড়াবে কিনা আপনি কি মনে করছেন, বা আজকের ম্যাচের কোন জায়গাগুলো আসলে ভালো পয়েন্ট দেখছেন, কোন জায়গাগুলো দুর্বল পয়েন্ট দেখছেন?
2: আসলে 3-0 গোলে জেতার একটাই ইয়ে আছে, মেন্টালি চাপ ছিল, জিতে একটু মেন্টালি তারা একটু ফ্রেশ হয়েছে, সামনের ম্যাচে একটু ডেভেলপ করার করবে আশা রাখি আমরা। আর সবচেয়ে বড় জিনিস যে মিডফিল্ড একদম মাঝমাঠ মধ্যমাঠটাই নাই ব্রাজিলের, আর স্ট্রাইকার জোনে যে মেন স্ট্রাইকার তারও খুব অভাব ব্রাজিল টিমে, এই দুইটাই। আর ব্রাজিল টিমের সবচেয়ে বড় জিনিস হলো আপনার যে লেফট উইং খেলে, তার খেলাটা আসলে সে খেলতে পারে, হলো ক্লাব টিমে খুব ভালো খেলে, কিন্তু প্রথম ম্যাচে সে গোল করছে, বাট সেকেন্ড ম্যাচেও একটা গোল পাইছে, কিন্তু তার যে খেলার ছন্দ তার অর্ধেকও খেলতে পারতেছে।
1: আমরা যদি আজকের ম্যাচের পারফরমেন্সের দিকে তাকাই, ভিনিসিয়াস জুনিয়রের পারফরমেন্স ভালো ছিল বলে আমাদের কাছে মনে হয়েছে, বা এরকমটা আপনারা আসলে মনে করছেন কিনা?
2: না, ভেনেজুয়েলার রুবেল, ভেনেজুয়েলার পারফরমেন্স খুবই খারাপ, প্রথম ম্যাচ অনেক ভালো খেলছিল, এই ম্যাচে একটা গোল পাওয়া ছাড়া আর কোনো কিছুই করতে পারেনি, তাকে তো 75 মিনিটে উঠেই নেওয়া হয়েছে মাঠের থেকে।
1: আচ্ছা আচ্ছা, আমরা নিশ্চয়ই ব্রাজিলের সমর্থকরা আরও ভালো কিছু প্রত্যাশা করছেন। আমরা যদি ব্রাজিলের রক্ষণ ভাগ নিয়ে একটু আলোচনা করি, আজকে কোনো সেরকম আক্রমণ হতে দেখিনি আমরা ব্রাজিলের বিপক্ষে।
2: হ্যাঁ, আপনার একটু চেঞ্জ হয়েছে রুবেল, একটা ডিফেন্স চেঞ্জ করছে, বাট হাইতি টিম আসলে ব্রাজিলের এগেনস্টে খেলা একটা শো টাফ, তারপরেও তারা চেষ্টা করছে, পারে নাই, লাস্ট 90 মিনিটস পর্যন্ত তারা চেষ্টা করছে, সেকেন্ড হাফের লাস্ট 10 মিনিটস তারা খুব ভালো খেলছে।
1: আচ্ছা, আমরা একটু আরেকটা ম্যাচ নিয়ে আলোচনা করতে চাই, এই গ্রুপেরই অন্য একটি ম্যাচের সঙ্গে যদি আলোচনা করি, যে দলটিও মরক্কোর সঙ্গে ড্র করেছিল ব্রাজিল, সেই মরক্কো কিন্তু আজকে স্কটল্যান্ডের বিপক্ষে জয় পেয়েছে, এবং এই জয়টি আসলে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? মরক্কো কি এই টুর্নামেন্টের অন্যতম মানে ফেভারিট হয়ে উঠছে, মানে ডার্ক হর্স হয়ে উঠছে কিনা?
2: অবশ্যই মরক্কো টিম অনেক বেটার টিম, আমি মনে করি ব্রাজিলের চেয়েও ভালো টিম, এটা আশা রাখি সেকেন্ড রাউন্ডে যাওয়ার পরে বোঝা যাবে মরক্কো আর কত ভালো খেলতে পারবে।
1: একটু যদি স্বাগতিক মেক্সিকোর কথা বলি এবং যুক্তরাষ্ট্রের কথা বলি, দুই টিমে কিন্তু দুটি করে ম্যাচ ইতিমধ্যে জয়লাভ করে নিয়েছে, তো এই ম্যাচ দুটি সম্পর্কে বা এই দুটি দল সম্পর্কে যদি আপনার কিছু বলার থাকে।
2: অবশ্যই যুক্তরাষ্ট্র স্বাগতিক দেশ হিসেবে তারা একটা ফেভারিট, তারা ভালো খেলতেছে এবং তাদের পারফরমেন্সও ভালো। আর মেক্সিকো তো বরাবরই ওয়ার্ল্ড কাপে খুব ভালো খেলে। মেক্সিকো আসলে যে টিম সেই টিম আমি আশা রাখি সেকেন্ড রাউন্ড তো যাবেই, সেকেন্ড রাউন্ডের পরে তারপরও যার আশা রাখি আমি মেক্সিকো।
1: মেক্সিকো ভালো করতে পারে। জাঙ্গা ভাই আপনাকে ধন্যবাদ, আমরা আলোচনায় আবারও ফিরবো। আমরা এবার একটু একটি বিশেষ প্রতিবেদন শুনে আসতে চাই বিশ্বকাপ ফুটবলের বিচিত্র আর মজার সব তথ্য নিয়ে। এবার একটি বিশেষ প্রতিবেদন গ্রন্থনা করেছেন মুস্তাফিজুর রহমান আর পড়ে শোনাচ্ছেন সোমা রায়।
0: শ্রোতা বন্ধুরা, বিশ্বকাপের ইতিহাসে রয়েছে বহু চমকপ্রদ অঘটন যেখানে মহাপরাক্রমশালী প্রতিপক্ষ ঘায়েল হয়েছে দুর্বলদের কাছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার ঘটনা তো অহরহ ঘটে। বিশ্বকাপে অঘটনের শিকার হয়েও আছে শিরোপা জেতার দৃষ্টান্ত। 2022 সালের কাতার বিশ্বকাপ সৌদি আরবের কাছে আর্জেন্টিনার হার বিশ্ববাসীকে হতবাক করেছিল, আবার তারাই শেষ পর্যন্ত শিরোপা জিতে নতুন ইতিহাস রচনা করে। বলতে চাই 1954 সালের পশ্চিম জার্মানি বনাম হাঙ্গেরির কথা। ফেরেস্কো পুরস্কারের নেতৃত্বাধীন সেই হাঙ্গেরি দল ফুটবল ইতিহাসেরই সর্বকালের সেরা জাতীয় দল হিসেবে পরিচিত। 1954 সালের বিশ্বকাপের ফাইনালে মাইটি মার্জিয়াস খ্যাত সেই দলটির মুখোমুখি হয় তুলনামূলক দুর্বল পশ্চিম জার্মানি। হাঙ্গেরি সুইজারল্যান্ড বিশ্বকাপে ফেভারিট হিসেবে নেমেছিল এবং দক্ষিণ কোরিয়াকে 9-0 গোলে উড়িয়ে দিয়ে এবং পশ্চিম জার্মানিকেও আগের এক ম্যাচে 8-3 গোলে হারিয়ে নিজেদের শক্তি প্রমাণ করেছিল। ফাইনালে দুই দল আবার মুখোমুখি হয়। হাঙ্গেরি প্রথমার্ধে 2 গোল করে এগিয়ে যায় এবং মনে হচ্ছিল সহজ জয় পেতে যাচ্ছে তারা, কিন্তু জার্মানি অবিশ্বাস্যভাবে ফিরে আসে এবং সমতা আনে। ম্যাচের 84তম মিনিটে হেলমুট রাহন তার দ্বিতীয় গোল করে হাঙ্গেরিয়ানদের হৃদয় ভেঙে দেন। প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয় পশ্চিম জার্মানি, যারা গ্রুপ পর্বে হাঙ্গেরির কাছে রীতিমতো উড়ে গিয়েছিল। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই প্রত্যাবর্তন মিরাকেল অব বার নামে ফুটবল ইতিহাসে অমর হয়ে আছে। বন্ধুরা, বলতে চাই এবার 1966 সালের উত্তর কোরিয়া বনাম ইতালির কথা। উত্তর কোরিয়া 1966 সালের বিশ্বকাপে অংশগ্রহণই ছিল অনেকের কাছে বিস্ময়কর একটি ঘটনা। শীতল যুদ্ধের সময় পশ্চিমা সমর্থিত দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে অবস্থান থাকায় স্বাগতিক ইংল্যান্ড শুরুতে তাদের ভিসা বাতিল করার বিষয়টিও বিবেচনা করেছিল। ম্যাচে ইতালির মাঝমাঠ মূলত জিয়াকুমা বুলগারেলির উপর নির্ভরশীল ছিল, তবে ম্যাচ চলাকালীন তিনি চোট পান আর তখন নিয়ম অনুযায়ী কোনো পরিবর্তিত খেলোয়াড় আনা যেত না, ফলে ইতালি 10 জনের দলে পরিণত হয়। এর 7 মিনিট পর পাক 2-1 গোল করে উত্তর কোরিয়াকে এগিয়ে দেন। এই গোলটি শেষ পর্যন্ত এশীয় দলটিকে জয় এনে দেয়। পুচকে উত্তর কোরিয়ার কাছে হেরে তৎকালীন দুইবারের চ্যাম্পিয়ন ইতালি টুর্নামেন্ট থেকে বিদায় নেয়। এই ম্যাচকে বিশ্বকাপ ইতিহাসের অন্যতম বড় অঘটন হিসেবে ধরা হয়। এমনকি ম্যাচের মূল টিকিট এখন ফিফা ফুটবল মিউজিয়ামে সংরক্ষিত আছে। গোলটি যেখানে করা হয়েছিল সেই জায়গাটি পরে স্টেডিয়াম ভেঙে আবাসিক এলাকায় রূপান্তর করার পর লোহার চিহ্ন দিয়ে চিহ্নিত করা হয়। শ্রোতা বন্ধুরা, বলবো এবার 1982 সালের কথা, আলজেরিয়া বনাম পশ্চিম জার্মানির কথা। 1982 সালের বিশ্বকাপে পশ্চিম জার্মানি অংশ নিয়েছিল ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হয়ে। সেই সময় দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা সেই আসরের অন্যতম ফেভারিট ছিল। তাদের দল ছিলেন হান্সি মুলার, উলফগ্যাং রিমলার, কার্ল হেইন্স রোমেনিগো এবং লোথার ম্যাথিউসের মতো বিশ্বখ্যাত তারকারা। অন্যদিকে আলজেরিয়া ছিল তুলনামূলক অখ্যাত খেলোয়াড়দের নিয়ে গড়া দল, তবে বিশ্বকাপের আগে তারা ভালো ফর্মে ছিল। সেদিন জার্মানদের অতিরিক্ত আত্মবিশ্বাসী তাদের বিপদ ডেকে আনে। রাভা মাদ্রাজ 54তম মিনিটে গোল করে প্রথম ধাক্কা দেন। রুমেনিগের সমতা আনার পর লকদার বেল্লুমি এমন একটি গোল করেন যা পশ্চিম জার্মানি ও পুরো বিশ্বকে চমকে দেয়। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স সেই বিশ্বকাপে এসেছিল ইউরো জিতে। অন্যদিকে ফ্রান্সের সাবেক উপনিবেশ সেনেগালের সেটি ছিল বিশ্বকাপে অভিষেক ম্যাচ। সেই বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় এই দুই দল। 2002 সালে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে এমন সব উপাদান ছিল যা ম্যাচটিকে অত্যন্ত আকর্ষণীয় করে তোলে। কিন্তু বিশ্লেষক ও ফ্রান্স দল যে বিষয়টি অনুমান করতে পারেনি তা হল সেনেগালের অত্যন্ত সুপরিকল্পিত ও শৃঙ্খলাবদ্ধ রক্ষণভাগ।
1: বন্ধুরা, এবার শুনব বিশ্বকাপ উন্মাদনায় মেতে ওঠা ভক্তদের নিয়ে একটি বিশেষ প্রতিবেদন।
3: সুপ্রিয় শ্রোতা, শুভেচ্ছা জানাচ্ছি। বিশ্বকাপ ফুটবলের সবচেয়ে বড় মহাযজ্ঞ, বিশ্বকাপ ফুটবলকে ঘিরে আজ উচ্ছ্বাস ও উত্তেজনায় মেতেছে কোটি কোটি মানুষ। বিশ্বের সেরা দল ও তারকারা নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ দিয়েছে এক রোমাঞ্চকর লড়াইয়ে। মাঠের প্রতিটি মুহূর্তে থাকছে নাটকীয়তা, আবেগ আর অনিশ্চয়তার গল্প।
4: আপনার নাম?
5: আমার নাম মনিরুজ্জামান মুক্ত।
4: আচ্ছা, আপনি কোন দলের সমর্থক?
5: আমি তো ব্রাজিলের সমর্থক।
4: আজকে তাহলে নিশ্চয়ই দেখেছেন খেলা?
5: হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেখছি।
4: আচ্ছা, আপনার কাছে এই বিশ্বকাপের প্রত্যেকটি ম্যাচ কেমন লাগছে?
5: ম্যাচ তো ভালো মন্দ আছে, আর সব দলই তো ভালো খেলে এরকম না। যেহেতু বিশ্বমানের প্লেয়ার সবাই ভালো খেলবে, তারপরও ডিমান্ড আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, স্পেন।
4: কোন কোন দল বিশ্বকাপ চ্যাম্পিয়ন দৌড়ে এগিয়ে আছে?
5: এখন তো বর্তমানে দেখে বোঝা যাচ্ছে যে ব্রাজিল, এই আর্জেন্টিনাই সবার আগে আগায় আছে। যেমন আর্জেন্টিনার ভক্ত আমাদের বাংলাদেশে তো দেখতেছি 90% আর্জেন্টিনার ভক্ত। এরপরে যা পাওয়া যেতেছে ব্রাজিল, তারপরে কিছু পাওয়া যাইতেছে জার্মানি পাওয়া যাচ্ছে, ইয়ে পাওয়া যাচ্ছে, পর্তুগাল, অবস্থা তো ভালো না। তো ফাইনালি যা বোঝা যাইতেছে আপনার আর্জেন্টিনার অবস্থায় নেই বেশি ভালো। ব্রাজিলের আসলে যার খেলা ভালো লাগে সে তো খেলতেছে না, সে তো নেইমার। আর এখন যারা আছে এগুলো সব তো উন্নত উদীয়মান, এটার মধ্যে থেকে আপনার ফার্নান্ডোজ আছে, তারপরে 22 নম্বর আছে, সবার নাম তো জানা নেই, তারপরে 8 নম্বর আছে, এরা ভালো খেলে।
4: আচ্ছা, ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, কি নাম?
6: ইমরান, মোহাম্মদ ইমরান।
4: আপনি কি করেন?
6: আমি রাজমিস্ত্রি।
4: আচ্ছা, আপনি সবকটি খেলা দেখছেন এবার বিশ্বকাপে?
6: সবকটি দেখি নাই, কিন্তু ব্রাজিলের আর আর্জেন্টিনার সব ম্যাচ দেখছি।
4: আচ্ছা, কেমন লাগতেছে আপনার কাছে খেলা?
6: খুব সুন্দর, ব্রাজিল 3টা গোল দিয়েছে আর 3টা অফসাইড হইছে।
4: আচ্ছা, 1টা গোল হইছে। এখনো পর্যন্ত আপনার কোন দলের খেলা সবচেয়ে বেশি ভালো লেগেছে?
6: আমার সবচেয়ে ব্রাজিলের খেলাই ভালো লাগে।
4: আচ্ছা, এবার বিশ্বকাপের আয়োজনটা কেমন বলে মনে হচ্ছে আপনার কাছে?
6: আয়োজন 3 দেশ তো খুব ভালো করছে, 3 দেশ।
4: আচ্ছা আচ্ছা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভাই, আপনার নাম কি?
7: আমার নাম হৃদয়।
4: কি নাম বললেন?
7: হৃদয়।
4: হৃদয় কি করেন?
7: অটো চালাই।
4: আচ্ছা, আপনি কোন দলের সমর্থক?
7: ব্রাজিল।
4: আপনি সবকটি খেলা কি দেখেছেন?
7: জি জি।
4: ব্রাজিলে কি দুটি খেলাই ভালো লেগেছে আপনার কাছে?
7: জি জি।
4: আচ্ছা, ব্রাজিলের কার খেলা সবচেয়ে বেশি ভালো লাগে?
7: ফ্রান্সের উপর কাপ নিতে পারবে না এইবার।
4: আচ্ছা,
7: ফ্রান্স মনে করেন কাপ নেবে।
4: আর কোন কোন দল আছে?
7: ওকেই দেখতেছি আর কোন দল তো ফাইনাল লড়াই তো কাপ নেওয়ার জন্য ইচ্ছে আছে, টার্গেট আছে ফ্রান্সের যে খেলার যে গতি।
3: মানুষের মিলন মেলা, আবেগ ও স্বপ্নের প্রতীক। সবুজ ঘাসের বুকের উপরে 90 মিনিটের ফুটবল যুদ্ধে যে দলই হারুক, যে দলই জিতুক, জয় হোক ফুটবলের, জয় হোক সৌন্দর্যের, এই আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আমি আবু সাইদজান কাদরী, বাংলাদেশ বেতার কলকাতা।
1: বন্ধুরা, আবারও ফিরছি বিশ্বকাপ আলোচনায়। আজ মাঠে গড়াবে গুরুত্বপূর্ণ কয়েকটি ম্যাচ, এর মধ্যে সবচেয়ে আলোচিত ম্যাচ হতে যাচ্ছে জার্মানি এবং আইভরি কোস্ট, এছাড়া নেদারল্যান্ড, সুইডেন বা ইকুয়েডর, ক্রোয়েশিয়ার ম্যাচও রয়েছে। আমরা সেই আলোচনায় যাওয়ার আগে একটু জাহাঙ্গীর ভাই, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা যদি একটু আলোচনা করতে চাই জার্মানি এবং আইভরি কোস্ট ম্যাচ নিয়ে। জার্মানি, আপনি জানেন যে প্রথম ম্যাচে বেশ বড় জয় পেয়েছে, বড় জয় বলতে 7-1 গোলের ব্যবধান জিতেছে। অন্যদিকে আইভরি কোস্টও কিন্তু বেশ ভালো দল হিসেবেই আসলে তারা প্রথম ম্যাচে জয়লাভ করেছে। তো এই ম্যাচটি আপনি আসলে কিভাবে দেখছেন? জার্মানি কি অন্যতম ফেভারিট বলা হচ্ছে এবারের বিশ্বকাপে?
2: ধন্যবাদ। জার্মান অনেক ভালো টিম, আইভরি কোস্ট ভালো টিম, দুইটাই টিম, তার থেকে প্লাস পয়েন্ট থাকবে হলো জার্মানের। জার্মান অবশ্যই আজকে ভালো খেলবে, ভালো জয়ই পাবে, এটা আশা রাখি। জার্মানের লাস্ট ম্যাচটা যেটা খেলছে সেই স্বাভাবিক খেলাটা খেললেই ওরা আইভরি কোস্ট ওদের সাথে পারবে না।
1: আচ্ছা, যেটি হচ্ছে গিয়ে আইভরি কোস্ট বা জার্মানিকে নিশ্চয়ই শক্তিশালী দল হিসেবে ধরা হচ্ছে, বাট জার্মানি আগের দিন যে ম্যাচটি খেলেছে ইকুয়েডরের সঙ্গে, সরি কুরাসাওর সঙ্গে, তো সেক্ষেত্রে আইভরি কোস্ট নিশ্চয়ই তার থেকে শক্তিশালী দল, এবং আইভরি কোস্ট কে অনেকে আপনার সেকেন্ড রাউন্ডেরও কথা আসলে ধরা হচ্ছে, যদি একটু বলতেন।
2: ঠিক আছে তোমার কথা যে আইভরি কোস্টকে ধরা হচ্ছে, বাট আইভরি কোস্ট তারাও ফার্স্ট ম্যাচ জিতছে, ফার্স্ট ম্যাচ জার্মান জিতছে, কিন্তু আমি দুই টিমের ভিতরে জার্মানকে এগিয়ে রাখবো।
1: এগিয়ে রাখবেন তার সাম্প্রতিক পারফরমেন্সের কারণে নিশ্চয়ই। আমরা যদি একটু আরেকটা ম্যাচের আলোচনা করি, আপনি জানেন যে নেদারল্যান্ডস এবং সুইডেনের একটি ম্যাচ রয়েছে, এবং নেদারল্যান্ডস সুইডেনের ম্যাচ আপনি জানেন যে নেদারল্যান্ডসও কিন্তু বরাবরই ভালো খেলে থাকে, যদিও প্রথম ম্যাচে তারা আসলে কাঙ্ক্ষিত জয়টি পায়নি। অন্যদিকে সুইডেন কিন্তু তাদের প্রথম ম্যাচে জিতেছে। এই ম্যাচটি নিয়ে যদি আপনি একটু ছোট্ট করে বলেন যে আসলে এই ম্যাচটি কারা এগিয়ে থাকবে বা এই ম্যাচটি কেমন দেখতে চান।
2: এই ম্যাচটা আসলে দুই টিমই বেটার টিম, দুই টিমই তারা হাড্ডাহাড্ডি লড়াই হবে। আমি যে দল ফার্স্ট স্কোরিং করতে পারবে আশা রাখি সেই দলটাই ধরে রাখতে পারবে স্কোরিং করে। নেদারল্যান্ডও ভালো টিম, এগিয়ে রাখতে চাই এই জন্য যে নেদারল্যান্ড প্রতি বছরই চার বছর পরপরই ওয়ার্ল্ড কাপে তারা খুব ভালো পারফরমেন্স দেখায়।
1: নেদারল্যান্ডস কিন্তু সবসময় শক্তিশালী দল হিসেবে বিশ্বকাপে আবির্ভূত হয়, যদিও তাদের ফলাফল খুব বেশি প্রত্যাশিত হয় না।
2: অবশ্যই হয় না, এটা একমত। সুইডেনও ভালো টিম, বাট এখানে সুইডেন আর নেদারল্যান্ডের ভিতরে আমি মনে করি আজকের ম্যাচটাই নেদারল্যান্ড আর সুইডেনেরও 50-50, তারপর একটু আগুয়ে রাখতে চাচ্ছি আমি নেদারল্যান্ড।
1: আমি যদি একটু ওভারঅল আলোচনা এবার চলে আসি, যদি এ পর্যন্ত আসলে বিশ্বকাপের তো বেশ কিছু ম্যাচ হয়ে গিয়েছে, আমরা বেশ কিছু ম্যাচে বড় জয় দেখেছি, বেশ কিছু ম্যাচে প্রতিদ্বন্দ্বীমূলক খেলা দেখেছি, সব মিলে কতটা উপভোগ্য হচ্ছে এবারের বিশ্বকাপটি?
2: ভালো, সেই তুলনায় লাস্ট ওয়ার্ল্ড কাপের চেয়ে এবছর অনেক ভালো বোঝা যাচ্ছে। মানে দেখো, খেলা দেখো আনন্দ পাচ্ছে, প্রত্যেকটা স্টেডিয়াম কানায় কানায় ভরা থাকতেছে, যার জন্য মানুষ আমরাও যারা বাংলাদেশের লোক আছি আমরাও খেলা দেখে খুব মজা পাচ্ছি।
1: আচ্ছা, যেটা আসলে বলা হচ্ছিল যে এবারের বিশ্বকাপে কিন্তু প্রথমবারের মতো 48টি দল অংশগ্রহণ করছে এবং 32টি দল নিয়ে নক আউট পর্ব হবে, তো নক আউট পর্বে আমরা বেশ কিছু শক্তিশালী দল নিশ্চয়ই প্রত্যেক গ্রুপ থেকে উঠে আসবে, তো সেই জায়গা থেকে একটু যদি আপনার কাছে জানতে চাই যে হট ফেভারিট দলগুলো আসলে কারা কারা, আপনি আসলে কোন কোন টিমকে এগিয়ে রাখবেন?
2: জার্মান,
1: জি জি,
2: ব্রাজিল,
1: জি,
2: ফ্রান্স,
1: আর্জেন্টিনা,
2: সুইডেন, পর্তুগাল,
1: মেক্সিকো স্বাগতিক, কানাডা স্বাগতিক রয়েছে, বা যারা যুক্তরাষ্ট্র স্বাগতিক রয়েছে, এদেরকে আপনি কতদূর যাবে বলে প্রত্যাশা করেন?
2: মেক্সিকো আশা করি অনেক দূর যার, যুক্তরাষ্ট্র যেহেতু স্বাগতিক দেশ, সেকেন্ড রাউন্ড যদি যায় তারপরে আর আমার মনে হয় না তারা ওই লেভেলে ফুটবল খেলতে পারবে।
1: জি জি জি, একটু যদি এই ওভারঅল যে ম্যাচগুলো নিয়ে আসলে আমরা আলোচনা করছিলাম, এখন পর্যন্ত যে ম্যাচগুলো দেখেছি আমরা, পরবর্তী ম্যাচগুলো আসলে কেমন উপভোগ হতে পারে, বা আপনি তো বলছিলেন আমরা যদি একটু স্কোরারদের দিকে তাকাই, আমরা মেসিকে প্রথম ম্যাচে হ্যাট্রিক করতে দেখেছি, এই বিশ্বকাপে আসলে কোনো বিশেষ প্লেয়ার উঠে আসার সম্ভাবনা রয়েছে কিনা, এরকম কোনো কিছু আসলে মনে করছেন কিনা?
2: আসলে যে কটা খেলা দেখছি রুবেল, সেই কটা খেলার ভিতরেই যারা আগের নাম করা প্লেয়াররাই তারা এখন ভালো খেলতেছে, নতুন কোনো প্লেয়ারকে ওইভাবে আমি পাইতেছি না প্রত্যেকটা টিমে। ওদিকে এমবাপ্পে আছে, এদিকে মেসি, আর রোনালদো, আসলে রোনালদোর কাছে যেটা আশা করা যাবে, পর্তুগালের রোনালদো যেভাবে আশা করা যাবে সেভাবে আশা করতে আমরা পারতেছি না। খেলা দেখেই বোঝা যাচ্ছে যে যে খেলা যে বয়স অনুযায়ী আসলে তার যে পারফরমেন্স ভেরি গুড, বাট ইচ্ছা থাকলেও অনেক কিছু করা যায় না এই ওয়ার্ল্ড কাপে।
1: আচ্ছা, এ পর্যন্ত সবচেয়ে পরিপূর্ণ দল আপনাকে আসলে কোনটা মনে হয়েছে আপনার কাছে, এবং কেন মনে হয়েছে, বড় কোনো চমক আসলে কোনো দলের মধ্যে রয়েছে কিনা?
2: আসলে এই পরিপূর্ণ দল হিসেবে ফ্রান্সকে ধরা যায়, জার্মানিকে ধরা যায়, সুইডেন, স্পেনকে ধরা যায়, ব্রাজিলকে ধরা যায়, বাট এর ভিতরে সবচেয়ে বেস্ট আমার কাছে ভালো লাগছে মরক্কোর খেলাটা।
1: একটু আলোচনা শেষ থেকে আমরা চলে এসেছি, একটু যদি আমরা আলোচনা করছি এশিয়ার পরাশক্তি, আমরা বেশ কিছু টিম রয়েছে, তার মধ্যে জাপান রয়েছে, দক্ষিণ কোরিয়া রয়েছে, সৌদি আরব রয়েছে, আপনি আসলে কোনো এশিয়ার কোনো দলকে কতদূর পর্যন্ত আসলে দিতে চান, কোনো দলকে সেমিফাইনাল ফাইনাল খেলার সম্ভাবনা রাখে কিনা?
2: আমি দক্ষিণ কোরিয়াকে চাই যে আশা রাখি তারা যে পারফরমেন্স করতেছে তাতে আশা রাখি তারা একটা জায়গায় যাবে।
1: অন্যান্য দলগুলো সৌদি আরব বা জাপান
2: যাবে, বাট যার জন্য এরাও আপ্রাণ চেষ্টা করবে, বাট এইকে দুজনের চেয়ে আমাদের এশিয়া,
1: আমরা প্রত্যাশা করি যে এশিয়ার দলগুলো ভালো করুক, বিশ্বকাপ আরো উপভোগ্য হয়ে উঠুক। সুপ্রশ্রোতা বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে বিশ্বকাপ ফুটবল ফ্লাশ। বিশ্বকাপের সবশেষ খবর, বিশ্লেষণ, মাঠের গল্প নিয়ে আবারও হাজির হবো আগামী পর্বে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন শুনতে থাকুন বাংলাদেশ বেতার খুলনা।
0: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ফুটবল ফ্ল্যাশ। তত্ত্বাবধানে মোহাম্মদ মামুন আক্তার এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ফাহাদ হোসেন মোল্লা। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন বিকেল 3টের বাংলা খবর, যা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। মেলা তিনটা বাংলাদেশ বেতার, খবর পড়ছি শাকিলা পারভীন। প্রধানমন্ত্রী তারেক রহমান 21 থেকে 22 জুন মালয়েশিয়া এবং 23 থেকে 26 জুন চীন সফর করবেন। আজ রাজধানীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধানমন্ত্রী আগামীকাল বিকেলে কুয়ালালামপুরের উদ্দেশ্যে রওনা হবেন। তিনি সোমবার বিকালে কুয়ালালামপুর থেকে চীনের উদ্দেশ্যে রওনা হবেন। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর আমন্ত্রণে তারেক রহমান চীন সফর করবেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে তাঁর সরকার ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের এটি হবে প্রথম বিদেশ সফর। মালয়েশিয়ায় আনুষ্ঠানিক সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং রাজা সুলতান ইব্রাহিম ইস্কান্দারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের এই বৈঠকে দুই দেশের শ্রমবাজার উন্মুক্তকরণ, আসিয়ান সদস্যপদ এবং একটি মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হবে। আলোচনার পাশাপাশি এ সময় বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরেরও সম্ভাবনা রয়েছে। এদিকে চীনে সরকারি সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের 17তম বার্ষিক অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়ন্সেও অংশ নেবেন। বাংলাদেশ ও চীনের মধ্যে 13টি সমঝোতা স্মারক এবং 2টি চুক্তিসহ মোট 15 থেকে 17টি দ্বিপাক্ষিক দলিল স্বাক্ষরেরও সম্ভাবনা রয়েছে। এ সময় তিস্তা প্রকল্প নিয়েও আলোচনা হতে পারে। প্রধানমন্ত্রী তারেক রহমানের শুক্রবার রাতে দেশে ফেরার কথা রয়েছে। দুবাইয়ে আটক পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদকে দেশে ফেরাতে মামলার নথিপত্রসহ প্রত্যর্পণ আবেদন সংযুক্ত আরব আমিরাতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি আজ সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, সংযুক্ত আরব আমিরাত সরকার দ্রুতই সব প্রক্রিয়া শেষ করে বেনজির আহমেদকে বাংলাদেশে ফেরত পাঠাবে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি বলেন, দলটির প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে তাদের কার্যক্রম সম্পর্কে পুলিশ বাহিনীকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উডকফ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাচ্চি আলোচনার জন্য সুইজারল্যান্ডে যাচ্ছেন। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস এ তথ্য প্রকাশ করেছে। হরমুজ প্রণালী পুনরায় চালু করা ও তেল সরবরাহ স্থিতিশীল রাখতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনা নিয়ে শঙ্কা তৈরির প্রেক্ষাপটে গতকাল লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহর একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আগামী সপ্তাহে ওয়াশিংটন ডিসিতে ইসরায়েল ও লেবাননের মধ্যে নতুন দফা আলোচনা অনুষ্ঠিত হবে। খেলার খবর ফুটবল। প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের বালক ও বালিকা বিভাগের ফাইনাল খেলা আজ রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করবেন। টুর্নামেন্টের বালক বিভাগের ফাইনালে এখন বরিশালের বাকেরগঞ্জের দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপক্ষে খেলছে ময়মনসিংহের দড়িরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। এরপর বালিকা বিভাগের ফাইনালে ময়মনসিংহের নান্দাইলের আচারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মুখোমুখি হবে পাবনা সাথিয়ার জোরকাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়। এবার বিশ্বকাপ ফুটবলের খবর। ফিফা বিশ্বকাপ ফুটবলে ফিলাডেলফিয়া স্টেডিয়ামে আজ ব্রাজিল 3-0 গোলে হাইতিকে এবং সান ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়ামে প্যারাগুয়ে 1-0 গোলে তুরস্ককে পরাজিত করেছে। এর আগে বোস্টন স্টেডিয়ামে মরক্কো 1-0 গোলে স্কটল্যান্ডকে পরাজিত করে। এছাড়াও সিয়াটলা লুমেন ফিল্ড স্টেডিয়ামে যুক্তরাষ্ট্র 2-0 গোলে অস্ট্রেলিয়াকে হারিয়েছে। এদিকে হিউস্টনে আজ রাত 11টায় নেদারল্যান্ডস সুইডেনের মুখোমুখি হবে এবং টরন্টো স্টেডিয়ামে রাত 2টায় জার্মানি আইফেরিস কোস্টের বিপক্ষে খেলবে। এছাড়াও আগামীকাল সকাল 6টায় কানসাস সিটি স্টেডিয়ামে ইকুয়েডর কুরাসাও এর মুখোমুখি হবে। ক্রিকেট। ইংল্যান্ডের সাউদাম্পটনে আইসিসি নারী টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ আজ পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে। সন্ধে 7:30 ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রভাবে আগামীকাল সন্ধ্যা ছটা পর্যন্ত ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এদিকে আজ সন্ধ্যা ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল চারটায়।
1: প্রিয় শ্রোতা, আজন্ডারিতে এখন রয়েছে ছায়াছবির গান। শুনবেন বেপরোয়া ছায়াছবি থেকে গান, যুগলে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন ও ইন্দ্র কিশোর।

0: এতক্ষণ বিভিন্ন শিল্পীর কণ্ঠে ছায়াছবির গান শুনলেন।
1: বাংলাদেশ বেতার খুলনা, শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন মাসায়েলা মাসায়েল ভিত্তিক বিশেষ অনুষ্ঠান ইসলাম ও জীবন। উপস্থাপনা করছেন মুফতি মাহফুজুর রহমান।
2: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। প্রিয় শ্রোতা, যে যেখানে বসে আমাদের আজকের এই অনুষ্ঠান শুনছেন, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও মুবারকবাদ। শুরু করছি মাসলা মাসাইল ভিত্তিক অনুষ্ঠান ইসলাম ও জীবন। আমাদের অনুষ্ঠান অ্যাপসের মাধ্যমেও আপনারা শুনতে পাবেন দেশ এবং দেশের বাইরে যে কোনো জায়গা থেকে। বাংলাদেশ বেতার এই অ্যাপসটি ইনস্টল করেই শোনা যাবে বেতারের সকল অনুষ্ঠান। প্রিয় শ্রোতা বন্ধু, আমাদের এই অনুষ্ঠানে প্রতিবারের মতো এবারও আমাদের মাঝে উপস্থিত আছেন বিজ্ঞ বিশেষজ্ঞ দুজন আলেম এদিন। স্টুডিওতে উপস্থিত আছেন মুফতি মাসুম বিল্লাহ।
3: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
2: আর উপস্থিত আছেন মুফতি সাইদ হুসাইন।
4: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
2: আমরা চলে যাচ্ছি সরাসরি প্রশ্ন উত্তর পর্বে। প্রশ্ন করেছেন মোহাম্মদ জমিরউদ্দিন দিঘুলিয়া খুলনা থেকে, জানতে চেয়েছেন শরিয়াতে ইসলামিয়াতে নামের প্রভাব আছে শুনেছি, যদি হাদিস কোরআন থেকে বলতেন আমল করতে সুবিধা হতো। উত্তরের জন্য চলে যাচ্ছি মুফতি মাসুম বিল্লাহ আপনার কাছে।
3: নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। ভাই জমিরউদ্দিন, ইসলামে সমস্ত জিনিসের ব্যবস্থা আছে এবং তা সুন্দর ব্যবস্থা আছে। তাই যে কোনো মানুষের সন্তান জন্মগ্রহণ করলে সুন্দর নাম রাখা পিতামাতার উপর একটি গুরুত্বপূর্ণ হক বা পিতামাতার একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। হাদিস অনুযায়ী কিয়ামতের দিন মানুষকে তাদের নাম ও পিতার নাম ধরে ডাকা হবে, তাই সুন্দর অর্থবোধ নাম রাখা জরুরি। নামের ব্যাপারে কিছু আমি হাদিস কোরআনের নীতিমালা বলছি। নামের ব্যাপারে প্রথম নীতিমালা হল সময়কাল, কখন নামটা রাখবেন। এ ব্যাপারে তিনটি কথা এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের সন্তান জন্ম হলে তার একটি নাম রেখে নাও, তার মানে সাথে সাথে। আরেকটি কথা এসেছে, তিন দিনের ভিতরে নাম রেখে নাও। আরেকটি কথা এসেছে, সাত দিনের ভিতরে তোমাদের সন্তানের নাম রেখে নাও। ফোকাহা ইকরাম বলেন, সাত দিনের দিন সর্বশেষ নামটা নির্ধারিত করে নেওয়া, এবং যদি সম্ভব হয় তাহলে তার নামে আকিকা করে দেওয়া। দুই, আল্লাহর নিকট সবথেকে পছন্দনীয় নাম হল আব্দুল্লাহ ও আব্দুর রহমান। ছেলে হলে যদি কোনো সমস্যা না থাকে তাহলে আব্দুল্লাহ আব্দুর রহমান এ নাম রাখতে চেষ্টা করা। তিন, যে কোনো নবী আলাইহি সাল্লাতু ওয়াসসালামদের নাম রাখা, এটা অত্যন্ত ভালো কাজ। যেহেতু আম্বিয়া কেরাম আলাইহিমুসসালাতু ওয়াসসালাম আল্লাহ তাআলার মনোনীত বান্দা, মনোনীত ব্যক্তি, এজন্য আল্লাহ তাআলার মনোনীত ব্যক্তিদের যে নাম ছিল সেই নাম আমরা কোরআনে করিমের মধ্যে বিভিন্ন জায়গায় দেখতে পাই। তো কোরআনে করিম হিসাবে আম্বিয়া কেরাম আলাইহিমুসসালাতু ওয়াসসালামদের নাম আমরা রাখব। চার নম্বর, নেককার ব্যক্তিদের নামে নাম রাখা অত্যন্ত ভালো কাজ। আশা করা যায় যে বাচ্চা যার নামে নাম রাখা হয়েছে তার কিছু চরিত্র, তার কিছু আমল, তার কিছু এলেম ইত্যাদি পাবেন। পাঁচ নম্বর, শিশুর নাম রাখার ব্যাপারে নানা এবং দাদা উভয় বংশের অনেক সময় দ্বন্দ্ব দেখা যায়। নানা এক নাম রাখে, দাদা এক নাম রাখে, নানার পক্ষ এক নাম রাখে, দাদার পক্ষ এক নাম রাখে। এটা খুবই অপছন্দনীয় বিষয়, আসলে মিলে মিশে নাম রাখা উচিত। যদি কোথাও এরকম সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে পিতা অগ্রাধিকার পাবে, পিতা তার সন্তানের নাম রাখবে। ৬, যদি নামের অর্থ ভালো না হয় তাহলে ওই নাম পরিবর্তন করা উচিত, কারণ হাদিসে নাম পরিবর্তনের অনেক ঘটনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম উলামায়ে কেরামের থেকে এসেছে। এজন্য পরামর্শ হলো যে এই ঝামেলায় পড়ার আগে থেকেই প্রথমেই কোনো আমলদার ভালো আলেমের কাছে যে পরামর্শ নিবেন এবং তার মাধ্যমে বাচ্চার নাম রাখবেন, যাতে করে এই সমস্যাগুলো সৃষ্টি না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।
2: পরবর্তী প্রশ্ন করেছেন মোহাম্মদ আব্দুল আজিজ সাতক্ষীরা থেকে। তিনি জানতে চেয়েছেন তার একটি ব্যবসা আছে, তাই বিক্রিত মাল ফেরত নিলে কি শরীয়তে দৃষ্টিতে কোনো লাভ আছে, এবং যে ব্যাগে বিক্রি করা হয় সেই ব্যাগে বিক্রিত মাল ফেরত হয় না, এটা লেখা কি জায়েজ হবে? উত্তর দিচ্ছেন মুফতি মাসুম বিল্লাহ।
3: ভাই আব্দুল আজিজ, আপনি সুন্দর প্রশ্ন করেছেন। ব্যবসা বাণিজ্য ও আর্থিক লেনদেন মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ, তাই ইসলামে এর বিস্তারিত বিবরণ রয়েছে এবং নিয়ম রয়েছে। এই জন্য এর নিয়ম মেনে যদি কেউ ব্যবসা বাণিজ্য করে আল্লাহ তাআলা তার ব্যবসা বাণিজ্যকে ইবাদত বানাই দিবেন এবং সেটা সওয়াবের কারণ হয়ে যাবে। এ ব্যাপারে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো মুসলিমের সাথে সম্পাদিত ক্রয় বিক্রয়ের চুক্তি বাতিল করে এবং মাল ফেরত নেয়, আল্লাহ তাআলা তার গুনাহ ক্ষমা করে দিবেন। আবু দাউদ শরীফে বিবরণটি এসেছে। অর্থ হল, মাল বিক্রি হয়ে গেছে, বেচা কিনা হওয়ার পরে মাল নিয়ে গেছে, এরপরে আবার ফেরত দিল, এটা যদি ফেরত নেওয়া হয়, হাদিসের উদ্দেশ্য হইল এটা। দ্বিতীয় হাদিস যেটা বুখারী শরীফে আসছে, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ এমন ব্যক্তিদের প্রতি রহম বর্ষণ করেন যে নম্রতার সাথে পাওনা ফিরিয়ে দেয় এবং বিক্রয় সম্পূর্ণ হওয়ার পর আবার সেই মাল ফেরত নেয়, এবং ফেরত না নেওয়ার শর্ত করে যে কেনা বেচা করা হয়, অর্থাৎ আপনি যেটা জানতে চেয়েছেন যে ব্যাগের উপরে যদি লিখে দেয়া হয় বিক্রিত মাল ফেরত হয় না, এটা জায়েজ আছে কিনা, বিক্রিত মাল ফেরত হয় না এটা লিখে দেওয়া জায়েজ আছে। হাদিসের ভিতরে আসছে, যদি দুই ব্যক্তি কেনা বেচা করে এবং তারা কেনা বেচা সম্পূর্ণ করার পরে আলাদা হয়ে যায় এবং তাদের ভিতরে যদি কোনো খিয়ার না থাকে, ইচ্ছাধীন, যে ভাই আপনার ইচ্ছা হইলে ফেরত দিতে পারেন, এরকম কোনো শর্ত যদি না থাকে, তাহলে দুইজন আলাদা হয়ে যাওয়ার পরে তাদের বেচা কিনা সম্পূর্ণ। এখন ক্রেতা যে সে তার ক্রয়কৃত মাল এটা সুন্দর করে দেখে শুনে বুঝে, তারপরে এই শর্ত দেখে যে আমার ফেরত আর হবে না, দেখে শুনে নিবেন এবং নেওয়ার পরে সে আর ফেরত দিতে পারবে না, এরকম শর্ত করলে এটা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। তবে মুসলমানদের জন্য যেহেতু এই ফজিলত আছে ফেরত নিলে, সেই জন্য গুণগত মান যদি মালের ঠিক থাকে, অর্থাৎ দোকানদার যদি এই মালটা নিয়ে আবার বিক্রয় করতে পারেন এবং যে ক্রয় করেছিলেন সে ব্যবহার করেননি, এরকম যদি হয় তাহলে ফেরত নিয়ে আল্লাহ রসুলের বর্ণিত যে সওয়াব, এই সওয়াবের অধিকারী হওয়া উচিত।
5: বিষয়টি অত্যন্ত চমৎকারভাবে বুঝিয়ে বলেছেন, শুকরিয়া, জাযাকুমুল্লাহ। পরবর্তী প্রশ্ন করেছেন মোহাম্মদ রকিবুল ইসলাম শিবচর মাদারীপুর থেকে। তিনি জানতে চেয়েছেন, আমি আল্লাহর নামে কসম করে বলেছিলাম এই চালের ভাত আমি খাব না, একটি দানা যদি আমার পেটে চলে যায় তাহলে আল্লাহ যেন আমাকে মরণ দেয়, রাগান্বিত অবস্থায় এসব কথা আমি বলে ফেলেছিলাম, এখন আমি কি করব, এ বিষয়ে শরীয়তের সমাধান কি? উত্তর দিচ্ছেন মুফতি সাইদ হুসাইন।
4: নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। সম্মানিত শ্রোতা, আপনি যে বলেছেন যে এই চালের ভাত খাব না, এমন শব্দ দিয়ে আপনি যে কসম করেছেন, আপনার কসম সংগঠিত হয়ে গেছে, সুতরাং আপনি সেই চালের ভাত খেলে কসম ভঙ্গ হয়ে যাবে এবং কসম ভঙ্গ করার কারণে আপনাকে কাফফারা আবশ্যক হবে, কাফফারা আপনাকে দিতে হবে এবং এক্ষেত্রে কসম আপনাকে ভাঙতে হবে, কারণ এই কথাটা আপনার সঠিক হয়নি। এখন আপনার উচিত হলো যে আপনি এই চালের ভাত খেয়ে কসম ভঙ্গ করেন এবং কসমের কাফফারা আদায় করেন। কসমের কাফফারা হলো দশজন গরিব মিসকিনকে দুই বেলা পেট পুরে খানা খাওয়ানো, অথবা দশজন দরিদ্রকে একজোড়া করে কাপড় দেওয়া, অথবা দশজন দরিদ্রকে দশটি সদকার ফিতর দিয়ে দেওয়া। যদি এইগুলো করার কোনটি সক্ষমতা আপনার না থাকে, তাহলে লাগাতার তিন দিন রোজা রাখতে হবে, এভাবে কসমের কাফফার আদায় হবে ইনশাআল্লাহ, এবং ভবিষ্যতে এই ধরনের অনার্থক কথা বলা থেকে বিরত থাকতে হবে। এর সাথে সাথে আপনি যে বলেছেন, এর একটি দানা যদি আমার পেটে চলে যায় তাহলে আমার মরণ যেন হয়, আল্লাহ তাআলা যেন আমাকে মৃত্যু দান করেন, অবশ্যই এটা একটা গর্হিত কাজ, এটা অত্যন্ত খারাপ কথা। হাদিস শরীফের মধ্যে মানুষ মৃত্যু কামনা করাকে নবী যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। কোনো বিপদ মুসিবত কোনো সমস্যায় কারুর জন্য মৃত্যু কামনা করা জায়েজ নাই। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি মৃত্যু কামনা করার প্রয়োজনই হয় তাহলে এভাবে বলা যেতে পারে, আল্লাহ তাআলা দুনিয়ায় যতদিন থাকা আমার জন্য কল্যাণকর হবে ততদিন আমাকে জীবিত রাখুন, আর যদি আমার জন্য মৃত্যু কল্যাণকর হয় তাহলে আপনি আমাকে মৃত্যু দান করুন, এভাবে বলা যাবে। ভবিষ্যতে এই ধরনের কথা বলার থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে।
5: পরবর্তী প্রশ্ন করেছেন মোহাম্মদ আব্দুর রব ভেড়ামারা কুষ্টিয়া থেকে। তিনি জানতে চেয়েছেন, জন্মের আগে কোনো শিশু মারা গেলে সেই শিশু তার বাবা মাকে জান্নাতে হাত ধরে টেনে নিয়ে যাবে, এমন কোনো সহিহ হাদিস কি আছে?
4: সুপ্রিয় শ্রোতা বন্ধু, গর্ভের সন্তান ইন্তেকাল করলেও তার অনেক বড় ফজিলত আছে। সেই ফজিলত পাওয়ার জন্য শর্ত হল পিতামাতাকে ইমানের সাথে মৃত্যুবরণ করতে হবে। হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে কোনো মুসলমানের তিনজন সন্তান মারা যাবে নিশ্চয়ই তাদেরকে আল্লাহ তাআলা আপন অনুগ্রহ ও রহমতের দ্বারা জান্নাতে পৌঁছে দেবেন। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কারোর দুইজন সন্তান মারা যায়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুইজন সন্তান মারা গেলেও সে এই ফজিলত পাবে। আরেকজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ওগো রসুল, যদি একজন সন্তান মারা যায়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একজন সন্তান মারা গেলেও সে এই ফজিলত পাবে। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর কসম, একটি মৃত প্রসবিত সন্তানও তার মাকে বেহেস্তের দিকে টেনে নিয়ে যেতে থাকবে। যদি সন্তান মৃত্যুবরণ করার কারণে মা সবর করে এবং সওয়াবের আশা রাখে, অর্থাৎ জবানকে যদি সে নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে আল্লাহ পাকের পক্ষ থেকে সেই পুরস্কার প্রাপ্ত হবে।
5: এখানে একটি বিষয় একটু বলা দরকার, সেটি হলো সবর বলতে আসলে আমরা যেটা বুঝি, এটা কিন্তু শুরু থেকেই ধর্তব্য হবে। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশ দিয়ে যাচ্ছেন, তো এক মহিলা খুব ক্রন্দন করছিলেন, আল্লাহ রাসূলকে চিনতে পারেননি। তো পরবর্তীতে যখন আল্লাহ রাসূলের পরিচয় জানলেন, তো আল্লাহ রাসূলের কাছে গিয়ে যখন বললেন আমি বুঝতে পারিনি, তো আল্লাহ রাসূল তাকে হাউতাশ করা, কান্নাকাটি করা থেকে নিষেধ করছিলেন, তখন সে শোনেনি। পরবর্তীতে আল্লাহ রাসূলের কাছে গেলে আল্লাহ রাসূল বললেন যে ইন্নামা সবরু ইনদা সদমাতিল উলা, সবর হবে হলো প্রথম ধাক্কা থেকেই, যখন কষ্ট আসে তখন থেকেই সবর করতে হবে, তাহলে এটা সবর বলে পরিগণিত হবে না। প্রথমে গাল চাপড়ে মুখে অনেক কথা বলে কান্নাকাটি করার পরে এরপরে ধৈর্য ধরলাম, তো এটাতে সেই সব আসবে না। শুরু থেকেই আল্লাহর উপরে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে সবর করতে হবে। পরবর্তী প্রশ্ন করেছেন মোহাম্মদ আবু রাইহান বরিশাল থেকে। তিনি জানতে চেয়েছেন, আমার বাড়ি বরিশাল, আমি থাকি খুলনাতে, তো বাড়ি যাওয়ার সময় কত দূর পথ যাওয়ার পরে আমি মুসাফির হিসেবে গণ্য হব? উত্তর দিচ্ছেন মুফতি মাসুম বিল্লাহ।
3: ভাই আবু রাইহান, আপনি যখন খুলনা থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা হবেন এবং খুলনা শহর এলাকা ছেড়ে চলে যাবেন, তাহলে আপনি মুসাফিরের ভিতরে গণ্য হবেন। এবং যখন আপনি বরিশাল এলাকার ভিতরে চলে যাবেন, অর্থাৎ আপনার যদি বাড়ি শহরে হয় এবং বরিশাল শহর এলাকায় যখন আপনি প্রবেশ করবেন, তখনই আপনি আবার মুকিম হয়ে যাবেন, সাধারণ মানুষ হয়ে যাবেন, যেহেতু আপনার বাড়ির এলাকায় আপনি চলে গেলেন। তাহলে আপনি খুলনা শহরের থেকে বের হওয়ার পরে বরিশাল শহরে ঢোকার আগ পর্যন্ত এই যে সময়টুকু, এই সময়টুকু আপনি মুসাফির থাকবেন, এর ভিতরে নামাজ কালাম ইত্যাদি মুসাফিরের মতো পড়বেন। খুলনা শহর স্বাভাবিকভাবে, বরিশাল শহর স্বাভাবিকভাবে, এভাবেই আপনার জীবন চলবে ইনশাআল্লাহ।
5: পরবর্তী প্রশ্ন করেছেন মোহাম্মদ আব্দুল আজিজ ফুলতলা খুলনা থেকে। তিনি জানতে চেয়েছেন, বসে বসে নামাজ পড়তে পারবো কি, জানাতে মর্জি হয়?
3: ভাই মোহাম্মদ আব্দুল আজিজ, বসে বসে নামাজ পড়লে অর্ধেক সওয়াব হয়। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা মদিনায় এলে আমাদের কঠিন মহামারীর কবলে পড়তে হয়। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসময় লোকদের নিকট এলেন, যখন লোকেরা বসে বসে নফল নামাজ পড়ছিল, নবী আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম বললেন, সালাতুল কাঈদি আলা নিসফি সালাতিল কাঈম, অর্থাৎ বসা ব্যক্তির নামাজ দাঁড়িয়ে পড়া ব্যক্তির নামাজের অর্ধেক সওয়াব রাখে। তবে এটা নফল নামাজের ব্যাপারে, ফরজ নামাজ যেই ব্যক্তির দাঁড়িয়ে পড়ার শক্তি আছে সে ব্যক্তি ফরজ নামাজ দাঁড়িয়েই পড়বে, সে যদি বসে পড়ে তাহলে তার নামাজ হবেই না। যেহেতু ফরজ নামাজের মধ্যে একটি ফরজ হলো যে দাঁড়ায় নামাজ পড়া, যদি ওজোর না থাকে, ওজোর থাকলে সে কথা আলাদা। সেই জন্য যেটা আমরা শুনলাম যে বসে নামাজ পড়লে অর্ধেক সওয়াব হয়, এটা হলো নফল নামাজের বিষয়, এটা ফরজ নামাজের বিষয় নয়, খুব খেয়াল রাখবো ইনশাআল্লাহ।
5: পরবর্তী প্রশ্ন করেছেন মোহাম্মদ শরীফ আহসান মাদারীপুর সদর মাদারীপুর থেকে। তিনি জানতে চেয়েছেন, ওমরার তাওয়াফ করার সময় শেষ চক্করে আমার অজু ভেঙে যায়, প্রচন্ড ভিড় থাকার কারণে অজু করার জন্য বের হলে আবার মাতাফে প্রবেশ করতে দিবে কিনা, এই ভয়ে মাতাফের এক কোনায় যে বোতলের পানি একদম অল্প অল্প করে নিয়ে ঘষে ঘষে অজু শেষ করি, অজু শেষ করে শেষ চক্করটা পূর্ণ করি, কিন্তু আমার সন্দেহ হচ্ছে সেই অজু হয়েছে কিনা, তো এখন আমার কি করণীয় আছে? উত্তর দিচ্ছেন মুফতি সাইদ হুসাইন।
4: সম্মানিত শ্রোতা, আপনার সন্দেহ করার কোনো কারণ নাই। যদি নিশ্চিতভাবে আপনি মনে করেন যে অল্প পানি হলেও আপনার অজু পূর্ণ হয়ে গেছে, তাহলে আপনাকে ক্ষতিপূরণ হিসেবে দম দিতে হবে না। আর যদি বাস্তবে আপনি অজু ছাড়া ওমরা তাওয়াফের শেষ চক্কর আদায় করে থাকেন, এটা যদি আপনি নিশ্চিত হন বা আপনার প্রবল ধারণা হয়, তাহলে তার জন্য আপনাকে একটি দম দিতে হবে, এটা ওয়াজিব, আপনাকে এটা ক্ষতিপূরণ করতে হবে। আর তা হলো হারামের সীমানার মধ্যে একটি বকরি বা ছাগল কুরবানি করে দেওয়া। আপনি যদি নিজে না পারেন, তাহলে কারোর মাধ্যমে আপনি দম দিলেও আপনার ওই ওয়াজিব আদায় হয়ে যাবে, ক্ষতিপূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ।
5: পরবর্তী প্রশ্ন করেছেন মোহাম্মদ হুসাইন আহমদ হাউজিং রোড কুষ্টিয়া থেকে। তিনি জানতে চেয়েছেন, স্বামী মারা যাওয়ার পর স্ত্রী কি স্বামীর মুখ দেখতে পারবে? এই বিষয়টি নিয়ে আমাদের এলাকায় অনেক বিতর্ক হচ্ছে, সমাধান দিলে উপকৃত হতাম।
4: সম্মানিত শ্রোতা, কারো কারো ধারণা স্বামীর জন্য তার মৃত স্ত্রীর চেহারা দেখা জায়েজ নেই। তেমনি কেউ কেউ মনে করেন স্ত্রীর জন্য তার মৃত স্বামীর চেহারা দেখা জায়েজ নেই। এটি একটি সম্পূর্ণ ভুল ধারণা। স্ত্রীর চেহারা যেমন স্বামী দেখতে পারবে মৃত্যুবরণের পর, তেমনি স্ত্রীও তার মৃত স্বামীর চেহারা দেখতে পারবে। এই বিষয়ে শরীয়তের দৃষ্টিতে কোনো নিষেধাজ্ঞা আসে নাই। এই জন্য অনর্থক বিতর্ক না করে পার্শ্ববর্তী কোন আলেমের মাধ্যমে আপনারা সমাধান জেনে নিলে সকলের জন্য উপকার হয়।
5: পরবর্তী প্রশ্ন করেছেন মোহাম্মদ আব্দুল হালিম পাইকগাছা খুলনা থেকে। তিনি জানতে চেয়েছেন, আমার নানির কবর প্রায় 50 বছর আগের পুরনো, আমাদের বাড়ির জমি ব্যতীত অন্য কোনো জমি নেই। আমার প্রশ্ন হল, আমি কি নানির কবরের উপরে ঘর তুলতে পারব? নানির কবর অনেকটা ঘরের মধ্যে পড়ে যায়।
4: সম্মানিত শ্রোতা, কবরের উপরে ঘর তৈরি করা, বসবাস করা সম্পূর্ণ নাজায়েজ এবং নিন্দনীয় কাজ। এই কাজের দ্বারা কবরবাসীকে অপমান করা হয়, এমনকি কবরের উপরে বসা অত্যন্ত গর্হিত কাজ। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর পাকা করা, কবরের উপরে লেখা, কবরের উপরে ঘর নির্মাণ করা এবং কবরকে পদদলিত করতে নিষেধ করেছেন। তবে যদি একান্ত কোনো কারণে বাড়ি ঘর করতে হয় আর কবর অল্প পুরনো বা নতুন হয়, তাহলে লাশ উঠিয়ে অন্যত্র কবর স্থানান্তর করতে হবে। আর যদি কবর অনেক পুরাতন হয়, তাহলে সেখানের মাটি নিচে যেই হাড়গোড় যদি থেকে থাকে এটাকে সমান করে ফেলতে হবে, কবরের নিশানা সম্পূর্ণ নিশ্চিহ্ন করে ফেলতে হবে। এর উপরে আপনি বাড়ি নির্মাণ করতে পারবেন, কিন্তু নিচে কবরের অংশ রেখে আপনি বাড়ি কখনো নির্মাণ করতে পারবেন না।
5: পরবর্তী প্রশ্ন করেছেন মোহাম্মদ জিহাদ নোয়াপাড়া যশোর থেকে। তিনি জানতে চেয়েছেন, পুরুষের জন্য লাল কাপড় এবং স্বর্ণ ব্যবহার করা সম্পূর্ণরূপে কি হারাম? শুনেছি 4 আনা পরিমাণ স্বর্ণ ব্যবহার পুরুষের জন্য বৈধ। উত্তর দিচ্ছেন মুফতি মাসুম বিল্লাহ।
3: ভাই জিহাদ, লাল রং, কুসুম রং, রেশমি কাপড় এবং স্বর্ণের অলংকার পুরুষের জন্য ব্যবহার করা হারাম। হযরত আলী ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম কুসুম রঙের কাপড় এবং স্বর্ণ পরতে নিষেধ করেছেন। বুখারী শরীফের একটি হাদিসে নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, লাল রং হারাম, কারণ তা নারী এবং অমুসলিমদের সাথে সাদৃশ্য হয়। তাই স্বর্ণালঙ্কার পরাও নিষেধ। যেটা শুনেছেন তা ভুল শুনেছেন। বাকি সফরে কাজে লাগবে সেই জন্য স্বর্ণ বহন করতে পারে, সর্ব অবস্থায় স্বর্ণ বহন করতে পারে, যেরকম টাকা পয়সা বহন করতে পারে, এটা আলাদা মাসআলা। আমরা যেটা বলছি সেটা হলো স্বর্ণ অলংকার হিসাবে ব্যবহার করা, পুরুষে যে 4 আনা হিসাবে 4 আনা পরিমাণ ব্যবহার করতে পারবে এটা সম্পূর্ণ ভুল। অলংকার হিসাবে একটুও ব্যবহার করতে পারবে না, সে তার সফরের খরচার জন্য যেরকম টাকা পয়সা সাথে রাখে ওইরকম স্বর্ণ
5: অলংকার। পরবর্তী প্রশ্ন করেছেন মোহাম্মদ আল আমিন বাইনতলা ভুটিয়াঘাটা খুলনা থেকে। তিনি জানতে চেয়েছেন, নামাজের মধ্যে অনেক সময় বাচ্চারা সামনে এসে পড়ে, অনেকে বাচ্চাদের সরিয়ে রুকু সিজদা করেন, আসলে এখানে বিধান কি?
3: নামাজের মধ্যে বাচ্চারা যদি চলে আসে তাহলে তাদেরকে নামাজের সামনের থেকে আগে সরিয়ে দিয়ে তারপরে বাকি নামাজের অংশ শেষ করে নিবে। আসলে ভালো হয় এই ব্যবস্থাটা আগে গ্রহণ করবে যাতে বাচ্চা না আসতে পারে। যদি কখনো ঘটনাক্রমে এসে বসে তাহলে সরাই নিয়ে তারপরে নামাজ পড়বে। হযরত আবু কাতাদা সুলামি বর্ণিত, নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম উমামা বেনতে জাইনাবকে বহন করা অবস্থায় নামাজ পড়তেন, যখন সিজদা করতেন তখন নিচে নামিয়ে রাখতেন, দাঁড়ালে আবার তুলে নিতেন। অতএব নামাজের মধ্যে বাচ্চারা সামনে আসলে তাদেরকে নিয়ে তারপরে আপনার নামাজ আদায় করা যায়।
5: পরবর্তী প্রশ্ন করেছেন মোহাম্মদ আল আমিন শিরোমণি খুলনা থেকে। তিনি জানতে চেয়েছেন, বিবাহের সুন্নতগুলো কি কি, এ ব্যাপারে জানিয়ে বাধিত করবেন। উত্তর দিচ্ছেন মুফতি মাসুম বিল্লাহ।
3: বিবাহের বিভিন্ন সময় বিভিন্ন সুন্নত আছে। তো যেটা আসলে এখানে উদ্দেশ্য, বিবাহের অনুষ্ঠানে, বিবাহের অনুষ্ঠানের মধ্যে সর্বপ্রথম কথা হলো আজমুন নিকাহে বরাকাতান আইসারুহু মাউনাতান, ওই নিকাহের ভিতরে, ওই বিবাহের ভিতরে বরকত বেশি যার খরচা কম। অতএব এটি হলো সর্বপ্রথম সুন্নাত, যে বিবাহের অনুষ্ঠান ইত্যাদির মধ্যে যাতে করে খরচা কম হয় এদিকে লক্ষ্য রাখা। দ্বিতীয় হলো বিবাহের অনুষ্ঠান যখন হবে, এটা যদিও সুন্নাত না, মুস্তাহাবের ভিতরে পড়ে, যে বিবাহ পড়াবেন সে যেন ওযুর সাথে থাকেন এবং যার বিবাহ পড়ানো হবে সেও যেন ওযুর সাথে থাকেন এবং কিবলামুখী হয়ে যার বিবাহ হবে তাকে যেন সুন্দরভাবে বসানো হয় এবং দাঁড়ায় খুতবা দেওয়া হয়। এটি হলো সুন্নাত, মূল সুন্নাত এটা। এবং যে ছেলে তার কাছে মেয়ের পক্ষ থেকে প্রস্তাব রাখা হয়, অমুক ও অমুককে বিবাহ দেওয়া হচ্ছে, তারপরে আপনার যেটা হচ্ছে কিছু খাবার দাবার ইত্যাদির ব্যবস্থা, যেগুলো মিষ্টান্ন বলে, এগুলোকে অনেকটা ই আছে যে খেজুর সিটাই দেওয়া সুন্নাত, কিন্তু আসলে সিটাই দেওয়া সুন্নাত না, খেজুরের ইস্তেমাল এটা সুন্নাত অনেকে বলেন, সুন্নাতে মুয়াক্কাদা না, না করলে গুনাহ হবে না, তবে খেজুরের ব্যবহারটা করা ভালো। এরকমভাবে বিবাহ শেষ হয়ে গেলে নবী আলাইহি সালাতু ওয়াসালাম থেকে যে দোয়া বর্ণিত হয়েছে সেই দোয়া পড়া, এরপরে আপনার প্রত্যেকের জন্য আলাদা আলাদা দোয়া চেয়ে তারপরে মজলিস শেষ করা। আরও কিছু সুন্নাত যেগুলো পাওয়া যায় তা হলো, যদি সম্ভব হয় রমজান মাসের পরে শাওয়াল মাস মুস্তাহাব যদি হয় তাহলে ভালো, বাকি যে কোনো সময় হতে পারে। এরপরে হলো আপনার মসজিদে যদি হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন আলিনুন নিকাহ ওয়ালাউ বিদ্দফ, যে তোমরা বিবাহের এলান করো যাতে করে মানুষ আপনার খারাপ ধারণার থেকে বাঁচতে পারে।
5: পরবর্তী প্রশ্ন করেছেন মোহাম্মদ আবুল খায়ের কোটচাঁদপুর ঝিনাইদহ থেকে, বিবাহিত মেয়েদের অনেককে নিজের নামের পরে স্বামীর নামের শেষ অংশ জুড়ে নিতে দেখা যায়, এরকম কি কোনো নিয়ম আছে নাকি?
4: সম্মানিত শ্রোতা, একজন মহিলার জন্ম গ্রহণের পর তার বাবা মা তাকে যে নাম রেখেছেন, বিবাহের পরে স্বামীর নামের কিছু অংশ নিজের নামের শেষে যুক্ত করা, এই যে একটা পদ্ধতি বর্তমানে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে, এটি একটি পাশ্চাত্য সংস্কৃতি, ইসলাম এটাকে কখনোই সমর্থন করে না। ইসলামের দৃষ্টিতে এটা করা অযৌক্তিক এবং নাজায়েজ কাজ, কারণ সূরা আহজাবের পাঁচ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন তাদেরকে তাদের পিতৃ পরিচয়ে ডাকো, আল্লাহ তাআলার কাছে এটি অধিক ইনসাফপূর্ণ। এই আয়াতে বাবা মা সন্তানের যে নাম রেখেছে সেভাবেই ঠিক রাখার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে স্পষ্ট নির্দেশনা দান করেছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কেউ নিজের বাবা ছাড়া অন্যের পরিচয়ে পরিচয় দেয়, অথবা যদি কোনো দাস তার মনিবকে বাদ দিয়ে অন্য কাউকে মনিব বানায়, তার উপর আল্লাহ, ফেরেশতা এবং সমগ্র মানব জাতির লানত বর্ষিত হবে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার কোনো ফরজ বা নফল কোনো ইবাদত কবুল করবেন না। এজন্য এই বিষয়ে আমাদের সকলকে সচেতন থাকার চেষ্টা করতে হবে।
5: এখানে আমরা যদি একটি বিষয় লক্ষ্য করি, স্বামীর নামের এক অংশ যদি স্ত্রী তার নামের সাথে জুড়ে নেয়, এই অবস্থায় যদি সন্তানের আইডি কার্ড, স্কুলের ভর্তি বা সার্টিফিকেট এর কোথাও স্বামীর নামের সাথে তার নাম যুক্ত হয়, পরবর্তীতে যদি বিবাহ বিচ্ছেদ হয়ে যায়, এটি একটা বাস্তব জীবনে অনেক বড় সমস্যা তৈরি করবে, জটিলতা তৈরি করবে। তো ইনশাআল্লাহ মুফতি সাহেব যেভাবে উত্তর দিলেন সেটা যদি আমরা মেনে চলি, আসলে শরীয়তই সুন্দর, ইনশাআল্লাহ আমাদের জীবন সুন্দর হবে। পরবর্তী প্রশ্ন করেছেন আলী আহমদ আর এন রোড যশোর, তিনি জানতে চেয়েছেন কেউ মারা গেলে সেই ঘরে তিন দিন পর্যন্ত রান্না করা হয় না, এটা কি কোরআন এবং সুন্নাহ মোতাবেক কোনো বিধান কিনা?
4: সম্মানিত শ্রোতা, পরিবারের কোনো সদস্য মারা গেলে সেই পরিবারের অন্যান্য সদস্যদের অবস্থা, তাদের মন মানসিকতার অবস্থা কেমন থাকে তা প্রতিটা মানুষ আমরা ভালো করেই জানি। এই জন্য ইসলামের নির্দেশনা হলো পাড়া প্রতিবেশী যারা আছেন তারা যেন এই শোকাহত পরিবারকে খাওয়ার দাওয়ার ব্যবস্থা করে থাকেন। এটা ব্যক্তি উদ্যোগে করতে হবে, সামষ্টিকভাবে আমাদের এলাকায় দেখা যায় 20-50 জন মিলে টাকা দিচ্ছে, এই পদ্ধতিতে করা যাবে না, কারণ কে ইচ্ছা করে দিচ্ছে আর কে চাপে পড়ে দিচ্ছে এটা আমাদের জানা নেই, এই সামাজিকভাবে এটা করা যাবে না, ব্যক্তি উদ্যোগে আমরা এটা করতে পারি। যেমনই ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকালের পর অন্যান্য সাহাবীদেরকে উৎসাহ দিলেন যে আজকে সাদের বাড়িতে পরিবার শোকাহত, তোমরা খাবার পাঠানোর ব্যবস্থা করো, এটা শোকাহত পরিবারের বিপদের সময় তাদের পাশে দাঁড়ানোর অন্তর্ভুক্ত। এটা ইসলামের একটা সুন্দরতম অবস্থা, ব্যাখ্যা, বৈশিষ্ট্য, অর্থাৎ মৃত ব্যক্তির শোকে শোকাহত হওয়া, তাদের পরিবারের জন্য খাবার পাঠানো। তবে কেউ যদি এই পরিবারের জন্য খাবার না পাঠায়, কেউ পাঠালো না, অথবা এই পরিবার যদি নিজেরাই রান্না করে খায় শরীয়তের দৃষ্টিতে, তাহলে কোনো সমস্যা নেই। তবে আমাদের দেশে চুলায় আগুন জ্বালানো যাবে না বলে যে বিশ্বাস লালন করা হয় তা সম্পূর্ণ ভুল, যার কোনো ভিত্তি নাই, এরকম বিশ্বাস পোষণ করাও জায়েজ নেই। এজন্য আমরা সঠিকভাবে সুন্নতের উপরে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ।
5: পরবর্তী প্রশ্ন করেছেন মুসাম্মাদ রুমেসা আক্তার দৌলতপুর খুলনা থেকে, তিনি জানতে চেয়েছেন একজন মহিলা মাহরাম পুরুষ ছাড়া কতদূর পর্যন্ত একাকী সফর করতে পারবে?
4: আপনি অত্যন্ত চমৎকার একটি প্রশ্ন করেছেন। সফরের দূরত্ব যদি 78 কিলোমিটারের চেয়ে কম হয় তাহলে বিশেষ প্রয়োজন হলে মহিলারা পর্দার সাথে একা একা সফর করতে পারবে, আর 78 কিলোমিটারের চেয়ে বেশি সফরের উদ্দেশ্যে মহিলা রওনা হতে হলে স্বামী অথবা মাহরম পুরুষ ছাড়া একা একা মহিলাদের সফর করা কোনোভাবে জায়েজ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন মহিলা তার মাহরম ব্যতিরেকে সফর করবে না এবং কোন পুরুষ মাহরম ছাড়া কোন মহিলার নিকটে যাবে না। এই কথা যখন নবীজি আলোচনা করলেন, তখন একজন সাহেব উঠে বলল, হে আল্লাহ রসুল, আমি অমুক সৈন্য দলের সাথে জিহাদে যেতে যাচ্ছি আর আমার স্ত্রী একাকী হজে যেতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তার সাথে হজে যাও, তোমার স্ত্রীকে একাকী হজে পাঠানো যাবে না।
5: সরওয়ার আলম দৌলতপুর কুষ্টিয়া থেকে তিনি জানতে চেয়েছেন, আমার দাদি বলেন ছোট মানুষের পেশাব নাপাক নয়, কারণ ছোট বাচ্চারা ফেরেস্তার মতো, আসলে বিষয়টি কি তাই? উত্তর দিচ্ছেন মুফতি মাসুম বিল্লাহ।
6: ভাই সরওয়ার আলম, মল মূত্র বা পেশাব পায়খানা এটা সর্ব অবস্থায় নাপাক, অপবিত্র। তাই ছোটদের হোক বা বড়দের হোক, যে কথাটি আপনার দাদি বলেছেন যে ছোটদের পেশাব বা মূত্র এটা পাক, আপনার দাদি ঠিক বলেননি, এ কথাটা ঠিক নয়। আসলে নাপাক এবং নাপাক লেগে গেলে সেটাকে পাক করে তারপরে নামাজ ইত্যাদি আদায় করতে হবে।
5: সরওয়াল আলম ভাই তিনি আরো জানতে চেয়েছেন, বিনা অজুতে কোরআন শরীফ স্পর্শ করা বৈধ আছে কিনা, এবং মোবাইলের স্ক্রিনে যখন কোরআন তেলাওয়াত করা হয় সেখানেও অজু ছাড়া স্পর্শ করা যাবে কিনা।
6: ভাই সরওয়ার আলম, কোরআনে করিম বিনা অজুতে স্পর্শ করা যাবে না, তবে তেলাওয়াত করা যাবে। তেমনিভাবে যে মোবাইলের স্ক্রিনে কোরআনে করিম ভেসে ওঠে, ওই মোবাইলের স্ক্রিনটাও বিনা অজুতে স্পর্শ করা যাবে না। বিশেষ করে যেখানে কোরআনে করিমের আয়াত লেখা আছে, কোনো জায়গা যদি ফাঁকা থাকে তাহলে সেখানে স্পর্শ করা যেতে পারে, সতর্কতামূলক তা না করাও ভালো।
5: প্রশ্ন করেছেন আয়েশা আক্তার নিরালা আবাসিক এলাকা খুলনা থেকে, আমাদের এলাকার মুরব্বীগণ খানা খাওয়ার সময় মাথা ঢেকে খানা খেতে বলেন, ছেলেদের মাথায় টুপি এবং মেয়েদের মাথায় ওড়না দিয়ে খানা খেতে আদেশ করেন। আমার জানার বিষয় হলো, এভাবে মাথা ঢেকে খানা খাওয়া কি সুন্নাত? উত্তর দিচ্ছেন মুফতি সাইদ হুসাইন।
4: প্রিয় শ্রোতা, মাথা ঢেকে খানা খাওয়া সুন্নাত নয় এবং জরুরি কোনো বিষয় নয়। মাথা খোলা অবস্থায় খানা খেতে কোনো সমস্যা নেই, তবে মাথা খালি অবস্থায় খানা খেলে দেখতে অসুন্দর দেখা যায়, এজন্য আমাদের মুরব্বীগণ এভাবে বলে থাকেন। তবে খাবার খাওয়ার সময় মাথা ঢেকে রাখাকে সর্বোচ্চ আদব বা শিষ্টাচারের একটা অংশ বলা যেতে পারে, কিন্তু সুন্নত বা মুস্তাহাব বলার কোনো সুযোগ নেই।
5: পরবর্তী প্রশ্ন করেছেন মুসাম্মাদ আমিনা বেগম দৌলতপুর খুলনা থেকে, তিনি জানতে চেয়েছেন, আমাদের একজন আত্মীয় মৃত্যুবরণের পরে যখন তাকে গোসল দেওয়া হচ্ছে তখন দেখা গেল তার হাত ও পায়ের নখে নেল পালিশ লাগানো আছে, এই অবস্থায় তাকে কিভাবে গোসল করাতে হবে?
4: প্রিয় শ্রোতা, নেইল পলিশ এমন বস্তু যা হাত ও পায়ের নখে থাকলে অজু বা গোসলের সময় তার ভিতর দিয়ে পানি প্রবেশ করে না, তাই মৃত্যুবরণের পরও যদি হাতে বা পায়ের নখে নেইল পলিশ দেখা যায় তাহলে নেইল পলিশ উঠিয়ে তারপর গোসল দিতে হবে। নেইল পলিশ থাকা অবস্থায় তার উপর দিয়ে পানি প্রবাহিত করলে মায়েতের শরীর পাক হবে না, যতই দেরি হোক না কেন। নেইল পলিশ আগে তুলতে হবে, তারপরে গোসল দিয়ে জানাজার নামাজের ব্যবস্থা করতে হবে।
5: শুকরিয়া মুফতি সাইদ হুসাইনকে সুন্দরভাবে উত্তর দেওয়ার জন্য। প্রিয় শ্রোতা বন্ধু, মাসলা মাসাইল ভিত্তিক অনুষ্ঠান ইসলাম জীবন আজ এ পর্যন্তই, কথা হবে ইনশাআল্লাহ আগামী পর্বে। সে পর্যন্ত আল্লাহ আমাদের সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আগামী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল। শ্রোতা বন্ধুরা, আপনারা অনুষ্ঠান সংক্রান্ত সুচিন্তিত মতামত বা পরামর্শ ও অজানা বিষয় জানতে চেয়ে চিঠি লিখতে পারেন আমাদের কাছে। চিঠি লিখবার ঠিকানা প্রযোজক ইসলাম জীবন, প্রযত্নে আঞ্চলিক পরিচালক বাংলাদেশ বেতার খুলনা, খুলনা 9000। মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে দিনের সরল সঠিক পথে পরিচালনা করুন, এই কামনায় আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। ফি আমানিল্লাহ।
1: এতক্ষণ মাসালা মাসাল ভিত্তিক বিশেষ অনুষ্ঠান ইসলাম জীবন শুনলেন। উপস্থাপনা করলেন মুফতি মাহফুজুর রহমান, সম্পাদনা মোহাম্মদ সোহাগ হোসেন, তত্ত্বাবধানে মোহাম্মদ শাহিদুল ইসলাম, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ফাহাদ হোসেন মোল্লা। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল
0: বাংলাদেশ বেতার খুলনা। এখন বিকাল 4টার সংবাদ বাংলায় ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি মোহাম্মদ তাজুল ইসলাম সোহাগ। প্রথমবার বিদেশ সফরে আগামীকাল মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 21-22 জুন মালয়েশিয়া এবং 23-26 জুন চীন সফর করবেন প্রধানমন্ত্রী। সফরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং চীনের প্রেসিডেন্ট সি জিনপিং এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তারেক রহমান। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানান, প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া ও চীন বেশ কিছু চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। মালয়েশিয়ার সফরকালে তারেক রহমান আগামী সোমবার দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠক করবেন। পরে উভয় দেশের সরকার প্রধানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। মালয়েশিয়া সফরে বাণিজ্য, বিনিয়োগ সম্প্রসারণ, হালাল অর্থনীতি ও সেমি কন্ডাক্টর শিল্প ও কৃষি শিক্ষাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। সোমবার মালয়েশিয়া থেকে সরাসরি চীন সফরে যাবেন প্রধানমন্ত্রী। বেজিংয়ে চীনে চীনা প্রেসিডেন্ট সি জিনপিং ও প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তারেক রহমান। সফরকালে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভাতেও যোগ দেবেন প্রধানমন্ত্রী। চীন সফর শেষে আগামী শুক্রবার দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। দুবাইয়ে আটক পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদকে দেশে ফেরাতে মামলার নথিপত্র সহ প্রত্যর্পণ আবেদন সংযুক্ত আরব আমিরাতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি আজ সচিবালয়ে সাংবাদিকদের একথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, সংযুক্ত আরব আমিরাত সরকার দ্রুতই সব প্রক্রিয়া শেষ করে বেনজির আহমেদকে বাংলাদেশে ফেরত পাঠাবে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি বলেন, দলটির প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে তাদের কার্যক্রম সম্পর্কে পুলিশ বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশের টেক্সটাইল খাতকে আরও এগিয়ে নিতে বিনিয়োগ বাড়ানোর কোন বিকল্প নেই। তিনি আজ রাজধানীর তেজগাঁওয়ে টেক্সটাইল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ক চতুর্থ আন্তর্জাতিক সম্মেলনে একথা বলেন। মন্ত্রী বলেন, পরিবেশ বান্ধব টেক্সটাইল কারখানার সংখ্যা বৃদ্ধির পাশাপাশি উৎপাদন ও গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর ব্যবহার বাড়াতে হবে। তিনি বলেন, পাট খাত নিয়ে গবেষণা কমে যাওয়ায় এই খাতের মান ও সম্ভাবনা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই পাট খাতে গবেষণায় নতুন করে গুরুত্ব দিতে হবে। যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আলোচনার জন্য সুইজারল্যান্ডে যাচ্ছেন। মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস এ তথ্য প্রকাশ করেছে। হরমুজ প্রণালী পুনরায় চালু করা ও তেল সরবরাহ স্থিতিশীল রাখতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনা নিয়ে শঙ্কা তৈরির প্রেক্ষাপটে গতকাল লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহ একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আগামী সপ্তাহে ওয়াশিংটন ডিসিতে ইসরায়েল ও লেবাননের মধ্যে নতুন দফা আলোচনা অনুষ্ঠিত হবে। খেলার খবর ফুটবল। প্রাথমিক বিদ্যালয়ে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের বালক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বরিশালের বাকেরগঞ্জের দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় 1-0 গোলে ময়মনসিংহের দড়িরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। এদিকে বালিকা বিভাগের ফাইনালে এখন ময়মনসিংহের নান্দাইলের আচারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোকাবেলা করছে পাবনার সাথিয়ার জোরগাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলগুলোর মাঝে পুরস্কার বিতরণ করবেন। এবার বিশ্বকাপ ফুটবলের খবর। ফিফা বিশ্বকাপ ফুটবলের যুক্তরাষ্ট্রের হিউস্টনে আজ রাত 11টায় নেদারল্যান্ডস সুইজারল্যান্ডের মুখোমুখি হবে এবং কানাডার টরন্টোতে রাত 2টায় জার্মানি আইভরি কোস্টের বিপক্ষে খেলবে। এছাড়া আগামীকাল সকাল 6টায় যুক্তরাষ্ট্রের কানসাসে ইকুয়েডর কোরাসাও এর মুখোমুখি হবে। এদিকে ফিলাডেলফিয়াতে আজ ব্রাজিল 3-0 গোলে হাইতিকে এবং সান ফ্রান্সিসকোতে ফ্রাগুয়ে 1-0 গোলে তুরস্ককে পরাজিত করেছে। এর আগে বোস্টনে মরক্কো এবং 1-0 গোলে স্কটল্যান্ডকে পরাজিত করে। এছাড়া সিয়াটলে যুক্তরাষ্ট্র 2-0 গোলে অস্ট্রেলিয়াকে হারিয়েছে। ক্রিকেট। ইংল্যান্ডের সাউদাম্পটনে আইসিসি নারী টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ আজ পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে। সন্ধ্যে সাড়ে সাতটায় ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে আগামীকাল সন্ধ্যে ছটা পর্যন্ত ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এদিকে আজ সন্ধ্যা ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল পাঁচটায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার খুলনা আয়োজনটিতে এখন রয়েছে ছায়াছবির গান। প্রথমে শুনবেন অবচ হৃদয়। এই ছায়াছবি থেকে গান যুগলে কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা ও এন্ড্রু কিশোর।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ছায়াছবির গান। এবার আপনাকে শোনাবো রুনা রায়লার কণ্ঠে অন্তরে অন্তরে ছায়াছবি থেকে। কাল তো ছিলাম ভালো, আজ আমার কি হলো।

0: প্রিয় শ্রোতা, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষকদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কৃষক কার্ড বাংলাদেশের কৃষকদের জন্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে যেন সরকারি সুবিধা পায় এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, এটি কৃষকদের আর্থিক সহায়তা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি ও ব্যাংক ঋণ পেতে পারেন। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের বিষয়। আমাদের আজকের বিষয় কৃষক কার্ড, আর এ বিষয়ে বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ জনাব মোহাম্মদ মশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস। স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে।
1: আপনাকে ধন্যবাদ।
0: আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে কৃষক কার্ড আসলে কি, আর এই সুবিধা সম্পর্কেও জানতে চাই।
1: কৃষক কার্ড এমন একটি কার্ড যেটা ডিজিটাল ডাটাবেস সম্বলিত স্মার্ট কার্ড, যার মাধ্যমে আসলে আমাদের দেশের কৃষকদের শনাক্ত করা সম্ভব হবে যে কে প্রকৃত কৃষক এবং কে প্রকৃত কৃষক নয়। আর সরকারি সকল সব ধরনের সুযোগ সুবিধা, কৃষি সহায়তা সরাসরি এই কার্ডের মাধ্যমে কৃষকদের নিকট পৌঁছে যাবে। এই সুবিধাগুলি অনেক, এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, সার ও বীজ সহায়তা এবং ঋণ সহজে পেতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য অনেকটা কমে যাবে এবং কৃষকরা প্রকৃতপক্ষে অনেক উপকৃত হবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, জানলাম আপনার কাছ থেকে কৃষক কার্ড সম্পর্কে। এবার একটু জানব প্রাথমিকভাবে বাংলাদেশের কয়টি উপজেলায় এই কার্ড চালু হচ্ছে।
1: আসলে সরকার এখন প্রি পাইলটিং পর্যায়ে আছে। এই প্রি পাইলটিং পর্যায়ে প্রাথমিকভাবে বাংলাদেশের 10টি উপজেলায় এই কৃষক কার্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই উপজেলাগুলো হচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর ব্লক, রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথুলি ব্লক, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকূপ উপজেলার কৃপালপুর ব্লক, বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার রাজাবাড়ি ব্লক, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রাজারছড়া ব্লক, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার কুমিল্লা সদর উপজেলার অরণ্যপুর ব্লক, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লক, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুরু উপজেলার গোয়ালবাড়ি ব্লক এবং ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার তেনাপচার ব্লক। এই 10টি ব্লকে আসলে ইতিমধ্যে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে।
0: আচ্ছা, এবারে একটু জানতে চাইব আপনার কাছে এই কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহ কি শুরু হয়েছে এবং কবে নাগাদ এই কৃষক কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
1: আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন কৃষক কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন তার কিছুদিন পরেই আমাদের এই প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। আমি যে 10টি উপজেলার নাম বললাম সেই 10টি উপজেলার 10টি ব্লকে ইতিমধ্যে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে।
0: কৃষক কার্ড পেতে হলে একজন কৃষকের কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় বা কোন অফিসে যেতে হবে?
1: কৃষক কার্ড পেতে হলে যে সমস্ত ডকুমেন্টগুলি একজন কৃষকের থাকতে হবে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নাগরিকত্ব শনাক্ত করার জন্য তার এনআইডি বা আমাদের জাতীয় পরিচয় পত্র লাগবে, এবং সে যে কৃষি কাজ করে তার জমি আছে নিশ্চয়ই, সেই জমির পর্চা বা খতিয়ানের কাগজ লাগবে, এবং অবশ্যই কৃষকে একটি মোবাইল নাম্বার থাকতে হবে, যে মোবাইল নাম্বারের বিপরীতে তার যে প্রণোদনা সুযোগ সুবিধা যেটা প্রদান করা হবে। আর একজন কৃষক যদি আসলে কৃষক কার্ড পেতে চায় তাহলে তাকে তার নিকটস্থ যে উপজেলা কৃষি অফিস আছে অথবা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে সেখানে যোগাযোগ করলে সে বিস্তারিত এই বিষয়ে জানতে পারবে।
0: আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে কোন শ্রেণীর কৃষকরা এই কার্যক্রমের আওতায় আসবে?
1: আসলে জমির পরিমাণের উপর ভিত্তি করে আমরা কৃষকদেরকে 5টি ক্যাটাগরিতে ভাগ করে থাকি। এই 5টি ক্যাটাগরি হচ্ছে ভূমিহীন, প্রান্তিক, ছোট, মাঝারি এবং বড় কৃষক। প্রাথমিকভাবে আমাদের এই কৃষক কার্ড কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক এবং ছোট কৃষকদের নিয়ে আসা হবে।
0: এই ক্ষেত্রে কি বর্গা চাষিরা এই সুবিধা পাবে?
1: হ্যাঁ অবশ্যই, বর্গা চাষিরাও যেহেতু আসলে কৃষিকাজের সাথে জড়িত তারাও এই সুযোগের আওতায় আসবে।
0: এই কার্ডের মাধ্যমে কি সরাসরি টাকা পাওয়া যাবে এবং এই কার্ডের সারা জীবন কার্যকারিতা থাকবে কিনা সে বিষয়ে একটু জানব।
1: হ্যাঁ, অনেক ক্ষেত্রে সরকারি নগদ প্রণোদনা সরাসরি কৃষকের কার্ড সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকের মাধ্যমে চলে যাবে। আসলে এই নিয়ে এখনো কাজ চলছে, হয়তো কৃষক তার সেই স্মার্ট কার্ডটি নিয়ে ডিলারের সারের ডিলারের দোকানে যাবে, সেখানে পস মেশিন থাকতে পারে এবং সেই কার্ডের মাধ্যমে সে এটা জিনিস কিনতে পারে। আর কার্ডটা তার সারা জীবনে কার্যকর থাকবে, তবে তার ডাটা হালনাগাদ করার জন্য মাঝে মাঝে তাকে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে।
0: আপনি স্মার্ট কার্ডের কথা বললেন, তাই জানতে চাইবো এখন আপনার কাছে স্মার্ট কার্ড বা কৃষক কার্ড কি একই নাকি আলাদা?
1: না, স্মার্ট কার্ড বলতে আমরা সাধারণত আমাদের যে এনআইডি বা ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড আমাদের জাতীয় পরিচয়পত্র সেটাকে আমরা বুঝি। আর কৃষক কার্ডটা একটা নতুন ব্যবস্থা যেটা আমরা প্রচলন করতে যাচ্ছি এবং এটা কৃষকের জন্যই আসলে একান্তভাবে তৈরি করা একটা বিশেষ কার্ড।
0: সারা দেশে এই কর্মসূচি বাস্তবায়ন করতে কত সময় লাগতে পারে?
1: সরকারি পরিকল্পনা আছে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল কৃষককে এই কর্মসূচির আওতায় নিয়ে আসবে। এখন থেকে আগামী 4 বছরের মধ্যে ধাপে ধাপে পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি উপজেলার সকল কৃষককে এই কৃষক কার্ডের আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের আছে।
0: মূল উদ্দেশ্য আপনার কাছে জানতে চাইব।
1: আসলে কৃষক কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষকরা এখনো অনেক ক্ষেত্রে অবহেলিত, আমাদের সামাজিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত, তাদের আর্থিক সুবিধা কিছুটা নিশ্চিত করা গেলে আর কৃষক ভালো থাকলে আসলে দেশ ভালো থাকবে। কৃষককে ভালো রাখার উদ্দেশ্যে আসলে এই কৃষক কার্ডের প্রচলন।
0: কোন কল সেন্টার আছে কি যেখানে পরামর্শ পাওয়া যাবে এই বিষয়ে?
1: হ্যাঁ, কৃষি তথ্য সার্ভিসের একটি কল সেন্টার আছে যেটাকে আমরা কৃষি কল সেন্টার বলি। এই কল সেন্টারের নাম্বার হচ্ছে 16123। এই কল সেন্টারে যদি কোনো কৃষক কৃষক কার্ড বিষয়ে যদি জানতে চায় তারা এই ব্যাপারে তথ্য জানতে পারবে কল করে। এখানে কল করার সময় হচ্ছে আমাদের রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে।
0: আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে এই কার্ড থাকলে ঋণের সুদ কি কম লাগবে কোনোভাবে?
1: চমৎকার একটি প্রশ্ন। আমরা সবাই জানি কৃষককে কৃষিকাজ করতে গেলে অনেক ক্ষেত্রে ঋণ গ্রহণ করতে হয় এবং স্বল্প সুদে ঋণ পেলে কৃষক অনেক উপকৃত হয়। এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষক শনাক্ত করা গেলে সে কৃষক স্বল্প সুদে অথবা বিনা সুদে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
0: এবারে আরেকটু জানতে চাইবো আপনার কাছে, সেটি হচ্ছে ধরুন কোন কৃষকের কার্ড হারিয়ে গেল, সেই ক্ষেত্রে কি করবে?
1: কার্ড হারিয়ে যেতেই পারে, কারণ আমাদের জাতীয় পরিচয়পত্র অনেক সময় হারিয়ে যায় এবং এটা আমরা নতুন করে আবেদন করে পাই। ঠিক একইভাবে কৃষকের যদি কৃষক কার্ড হারিয়ে যায় তাহলে সে স্থানীয় নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করবে, সেই অফিস তাকে পুনরায় একটি কার্ড তৈরি করার ব্যবস্থা করে দেবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম কৃষক কার্ড সম্পর্কে আপনার কাছ থেকে। নিশ্চয়ই আমাদের যে কৃষক ভাই বোন বা শ্রোতা বন্ধুরা আছেন এ বিষয়ে উপকৃত হবেন।
1: ধন্যবাদ আপনাকে।
2: ছায়াছবির গান শুনছেন, এবারে শুনবেন পাগলা ঘন্টা ছায়াছবি থেকে গান। যুগলে কণ্ঠ দিয়েছেন ডলি সায়ন্তনী ও এন্ড্রু কিশোর।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ছায়াছবির গান। এবারে আপনাদেরকে শোনাবো বেবি নাজনীন ও হাসান চৌধুরীর কণ্ঠে বুকের ভিতর আগুন, এই ছায়াছবি থেকে।

0: এতক্ষণ বিভিন্ন ছায়াছবির গান শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। শিক্ষাই জাতির মেরুদণ্ড, শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি লাভ করতে পারে না। আপনি শিক্ষিত, আপনি জাতির কাছে ঋণী, তাই অপরকে শিক্ষিত করে আপনার ঋণ কিছুটা হলেও পরিশোধ করুন। প্রত্যেক নরনারীর উপর জ্ঞান অর্জন করা ফরজ। বাঁচার জন্য শিক্ষা চাই, শিক্ষা ছাড়া উপায় নাই। যে ব্যক্তি প্রতি রাতে সূরা অকিয়া পাঠ করবে, অভাব কখনো তাকে স্পর্শ করবে না। তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে যে কোরআন শরীফ নিজে শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়।
1: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন আল্লাহ পাকের শানে হামদ, কাজী নজরুল ইসলামের কথায়, রওশান আরা মুস্তাফিজের পরিবেশনায়।

0: আল্লাহকে শানে হামদ পরিবেশিত হলো।
1: তোমরা কখনো নেকির মধ্যে পূর্ণতা হাসিল করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা নিজেদের প্রিয় জিনিস হতে কিছু খরচ না করবে। আল কোরআন সূরা আল ইমরান আয়াত 92। যে সমস্ত লোক নিজেদের সম্পদ আল্লাহ তাআলার রাস্তায় খরচ করে রাতে ও দিনে গোপনে ও প্রকাশ্যে, তাদের জন্যই আপন রবের নিকট সওয়াব রয়েছে, আর তাদের না কোনো ভয় আছে না তারা চিন্তিত হবে। আল কোরআন আয়াত 284। বাংলাদেশ বেতার খুলনা। এখন প্রচারিত হচ্ছে আসরের নামাজের আজান ও দোয়া।

0: اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: যে ব্যক্তি কোনো নারীকে তার স্বামীর বিরুদ্ধে অথবা গোলামকে তার মালিকের বিরুদ্ধে উস্কানি দেয়, সে আমার উম্মত নয়। আল্লাহ তাআলা সমস্ত আমলের মধ্য হতে কেবল ওই আমলকেই গ্রহণ করেন যা একমাত্র তারই সন্তুষ্টির জন্য করা হয়। গোপনে দান সদকা করা আল্লাহ তাআলার ক্রোধকে প্রশমিত করে। যে ব্যক্তি নিজের গোলামকে অন্যায়ভাবে মারপিট করবে, কিয়ামতের দিন তার নিকট হতে প্রতিশোধ নেওয়া হবে। কোনো মুসলমানের জন্য জায়েজ নয় যে আপন মুসলমান ভাইয়ের সঙ্গে তিন দিনের বেশি সম্পর্ক ছিন্ন করে রাখা। যে তিন দিনের বেশি সম্পর্ক ছিন্ন করে রাখে আর এই অবস্থায় মৃত্যুবরণ করে, সে জাহান্নামে। আল হাদিস। তোমরা বংশজ্ঞান লাভ করো যাতে নিজেদের আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখতে পারো। আল হাদিস।
3: বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন আল্লাহ পাকের শানে হামদ, পরিবেশনায় খালিদ হোসেন, কথা সাজিয়েছেন মোহাম্মদ গোলাম মুস্তফা।

এতক্ষণ হামদ পরিবেশিত হল বাংলাদেশ বেতার খুলনা। পরবর্তী অনুষ্ঠান ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার বাণিজ্যিক সংবাদ পড়ছি রহিমা আক্তার খাতুন। দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি গুদামগুলোতে খাদ্যশস্যের মজুত সন্তোষজনক অবস্থায় রয়েছে। গত 17 জুন পর্যন্ত প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী ভাসমান মজুত সহ দেশে খাদ্যশস্যের মোট সরকারি মজুতের পরিমাণ দাঁড়িয়েছে 20,60,507 মেট্রিক টন। খাদ্য অধিদপ্তরের দৈনন্দিন খাদ্যশস্য পরিস্থিতি সংক্রান্ত প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী সরকারি গুদামগুলোতে বর্তমানে প্রধান খাদ্যশস্য চালের মজুত রয়েছে 15,96,579 মেট্রিক টন। এছাড়া গমের মজুত রয়েছে 3,36,831 মেট্রিক টন এবং ধানের মজুত রয়েছে 1,61,084 মেট্রিক টন। চলতি বছরের প্রথম 4 মাসে দেশে চা উৎপাদন হয়েছে 90,73,000 কেজি, যা আগের বছরের একই সময়ের তুলনায় 130% বেশি। বাংলাদেশ চা বোর্ড সূত্রে জানা যায়, চলতি বছর চা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 10,40,00,000 কেজি। চা বোর্ডের তথ্য মতে শুধু এপ্রিল মাসে এককভাবে 59,18,000 কেজি চা উৎপাদন হয়েছে, যা 2015 সালের একই মাসের তুলনায় 36,46,000 কেজি বেশি। পদ্মা ব্যারাজ প্রকল্প বাস্তবায়িত হলে কৃষি উৎপাদন, কর্মসংস্থান সৃষ্টি এবং আঞ্চলিক অর্থনীতিতে বদলে যাবে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 24টি জেলার দৃশ্যপট। পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বাংলাদেশ সংবাদ সংস্থাকে একথা বলেন। তিনি বলেন, পদ্মা ব্যারাজ শুধু নদীকেন্দ্রিক প্রকল্প নয়, এটি দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের কোটি মানুষের জীবন জীবিকার সঙ্গে জড়িত। প্রতিমন্ত্রী বলেন, প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে নদী ব্যবস্থা স্থাপনা, পানি সংরক্ষণ, সেচ সুবিধা সম্প্রসারণ, নদী ভাঙন রোধ এবং বন্যা নিয়ন্ত্রণে কার্যকর পরিবর্তন আসবে। উল্লেখ্য, সরকার প্রায় 34,497 কোটি টাকা ব্যয়ে পদ্মা ব্যারাজ প্রকল্পের অনুমোদন দিয়েছে। দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। নতুন দাম অনুযায়ী ভ্যাট সহ 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে 2,26,340 টাকা। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 2,16,192 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 1,85,691 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 1,51,690 টাকা নির্ধারণ করা হয়েছে। আজ সকাল থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানায় বাজুস। উল্লেখ্য, 2026-27 অর্থবছরের বাজেটে প্রতি ভরি স্বর্ণের উপর 2,500 টাকা ভ্যাট নির্ধারণ করা হয়েছে, ফলে ভ্যাট সহ দাম নির্ধারণ করেছে বাজুস। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে গত সপ্তাহে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এতে বেড়েছে বাজার মূলধন, তবে টাকার অঙ্কে কমেছে লেনদেনের পরিমাণ। সপ্তাহ জুড়ে ডিএসইতে 390টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 222টির, কমেছে 146টির এবং অপরিবর্তিত ছিল 22টির। এর প্রভাবে প্রধান সূচক ডিএসইএক্স সপ্তাহ জুড়ে বেড়েছে 140 পয়েন্ট।

0: আর মার্কিন ডলার বিক্রয় ১২৩.২৫, ক্রয় ১২২.২০, ইউরো বিক্রয় ১৪৩.৪৮, ক্রয় ১৪০.৮২, সৌদি রিয়াল বিক্রয় ৩৩.৭, ক্রয় ৩২.৪০ এবং থাই বাত বিক্রয় ৩.৮০, ক্রয় ৩.৭৩। বাণিজ্যিক সংবাদ শেষ হল, আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধে ৬টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দামামা। গবেষণা গ্রন্থনা উপস্থাপনায় তামান্না সিদ্দিকী।

0: সুপ্রিয় দর্শক শ্রোতা, শুভ সময়। আজকে সময়টা আসলেই মনে হয় শুভ, কারণ সকালে যে কটি ম্যাচ আমরা দেখেছি প্রত্যেকটি ম্যাচেই জয় দেখার পেয়েছি আমরা, অর্থাৎ একটা জয়ের দিন বলা যায় আজকের এই দিনটি। চারটি ম্যাচ থেকেই একটি করে দল জয়ী হয়েছে। আমরা একটু যদি স্কোর কার্ডটা দিয়েই শুরু করি, আজকের যে প্রথম ম্যাচ ছিল সেখানে ইউএসএ তারা 2-0 গোলে অস্ট্রেলিয়াকে পরাজিত করেছে, স্কটল্যান্ড তারা 1-0 গোলে পরাজিত হয়েছে মরক্কোর সাথে, এবং ব্রাজিল যেই খেলার জন্য আসলে সকলের খুব অপেক্ষা ছিল যে কি হতে যাচ্ছে, কারণ গত ম্যাচটাতে ব্রাজিল যেভাবে করে ড্র করেছে, ব্রাজিল সাপোর্টারদের মধ্যে কিন্তু একটা মানে সংশয় কিংবা একটা টেনশন কাজ করছিল যে আজকে কি হয়। তবে সেই সংশয় কিংবা সেই দুশ্চিন্তা একেবারেই দূর করে দিয়েছে ব্রাজিল সাপোর্টারদের জন্য আজকের ব্রাজিল প্লেয়াররা। তারা 3-0 গোলে জয়লাভ করেছে হাইতির বিপক্ষে, এবং শেষ যে ম্যাচটি হয়েছে সেখানে প্যারাগুয়ে তারা 1-0 গোলে জয়লাভ করেছে টার্কির সাথে। আজকের এই সকল খেলা এবং আগামী দিন যে খেলাগুলো রয়েছে বা আজ রাতে যে খেলাগুলো রয়েছে সবগুলো নিয়ে আমরা কথা বলবো। আর এ প্রসঙ্গে কথা বলার জন্য বিশ্বকাপ দামামার আজকের এই আয়োজনে আমাদের সাথে উপস্থিত হয়েছেন দুজন অতিথি। আছেন আহমেদ বিন পারভেজ, অনেক মানে উপমা দেয়া যায় কি কি আছে বা কি কি করে, পেশায় তিনি আর্কিটেক্ট কিন্তু সকলের পরিচয় বা সকলের কাছে পরিচিত তিনি বিশিষ্ট ক্রীড়া ধারাভাষ্যকার এবং অ্যানালিস্ট হিসেবে। এর সাথে রয়েছেন প্রান্ত দাস, অনয় রয়েছেন এবং তিনিও আসলে ডেপুটি ম্যানেজার হিসেবে কাজ করছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে, এবং পাশাপাশি ক্রীড়া ধারাভাষ্য এবং অ্যানালিস্ট হিসেবে তিনিও কিন্তু সকলের খুব পরিচিত একটি নাম, পরিচিত একটি মুখ। দুজনকে স্বাগত জানাচ্ছি, আশা করি সকলে ভালো আছেন।
1: অবশ্যই, আপনি ভালো আছেন তো?
0: নিশ্চয়ই ভালো আছি, এবং আজকে আসলে যেভাবে খেলা দেখেছি আমরা সেখানে ভালো না থাকার কোনো কারণ নেই। আমরা কথা শুরু করব, তার আগে একটু জানিয়ে রাখি যে আমি তামান্না সিদ্দিকী আছি আপনাদেরই সাথে, এবং সেই সাথে জানিয়ে রাখি শ্রোতা বন্ধু দর্শক যারা রয়েছেন আপনারা কিন্তু চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমাদের এই পুরো অনুষ্ঠান আপনারা শুনছেন বাংলাদেশ বেতার ঢাকার FM 90 MHz, বাণিজ্যিক কার্যক্রম মধ্যম তরঙ্গ 630 KHz, এবং একই সাথে FM 104 MHz। সেই সাথে বাংলাদেশ বেতার ঢাকার ফেসবুক পেজ এবং বাণিজ্যিক কার্যক্রমের ফেসবুক পেজও এই আমাদের অনুষ্ঠানটি লাইভ সম্প্রচার হচ্ছে। আপনারা ইউটিউব চ্যানেল বাংলাদেশ ঢাকার ইউটিউব চ্যানেলেও এই অনুষ্ঠানটি লাইভ দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে আপনাদের মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে এসে, যেখানে লাইভ চলছে সেই কমেন্ট বক্সে এসে, এবং একই সাথে ফোন করতে পারেন আমাদের কাছে। ইতিমধ্যে ফোনটা বাজছে, তবে আমরা ফোন কলগুলো একটু পরে নেব। নাম্বার জানিয়ে দিচ্ছে 01553-84-1500, এই হচ্ছে নাম্বার, স্ক্রিনেও কিন্তু নাম্বারটা রয়েছে। আসতে চাই কথাই শুরুটা করব প্রান্তর আপনাকে দিয়ে, কারণ ব্রাজিলের জয় এবং আপনি একজন ব্রাজিল ফ্যান, সেই জায়গা থেকে 3-0 আজকে একটা জয় নিঃসন্দেহে একটা স্বস্তির জায়গায় পৌঁছেছে, কারণ প্রথম ম্যাচটার পর কিন্তু সেখানে আসলে সকলের একটা টেনশন কাজ করছিল, তো সেই জায়গা থেকে আজকের জয়টা কিভাবে দেখছেন অ্যাজ এ ফ্যান এবং অ্যাজ এ বিশ্লেষক?
1: আচ্ছা, ধন্যবাদ তামান্না আপনাকে। হ্যাঁ, অ্যাজ এ ফ্যান তো ডেফিনেটলি আমার জন্য অনেক খুশির একটা বিষয় আছে, 3-0 ব্যবধানে জিতেছি আমরা। আবার যদি আমি অ্যানালিস্টের পজিশন থেকে যাই তাহলে বলবো যে হ্যাঁ, ছোট ছোট কিছু জায়গায় এখনো উন্নতির ছাপ। আমরা যেই ব্রাজিলের সাথে পরিচিত, চেনা মানে চিরপরিচিত, সেই ব্রাজিলকে হঠাৎ করে পাওয়া সম্ভব না। আমি যদি কোচের কথাও বলি, কার্লো মাত্রই এসেছেন, এক দেড় বছর সময় পেয়েছেন, তো তারও গুছিয়েওটা
0: তাদের কয়েকজন হচ্ছে কোচ চেঞ্জ হয়েছে।
1: এক্স্যাক্টলি, কোচ চেঞ্জ হওয়ার পরে আমরা কার্লোর জন্য অনেক ওয়েট করেছি।

0: করছি, মাদ্রিদে তিনি কয়েকটা মৌসুম কাটিয়ে আমাদেরকেও ঝুলিয়ে রেখেছিলেন, তারপরে এসছেন। তো এই এক দেড় বছরের ট্রানজিশনে না, মানে ওই 2002-98-94 ব্রাজিলকে ফিরে পেতে আপনার ওই রকম টাইম দেওয়া লাগবে, 4-5 বছর একটা ট্রানজিশন পিরিয়ড দেওয়া লাগবে। বাট স্টিল এই দলটার মধ্যেও ওই স্পার্কটা দেখা যাচ্ছে আস্তে আস্তে, এবং একটা দল হিসেবে গুছিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। আজকের দিনে আমার কাছে ব্রাজিলের এই জয় সবচাইতে বেশি যেটা খুশি করেছে আমাকে, সেটা হচ্ছে ক্লিনশিট রাখা। সেনেগালের সাথে গত বছরের নভেম্বরে আই গেস ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলিতে ব্রাজিল 2-0 ব্যবধানে জিতেছিল, তারপরে প্রত্যেকটা ম্যাচে কিন্তু গোল কনসিভ করেছিলাম আমরা। সো এই যে 6টা ম্যাচ পর একটা ক্লিন শিট রাখলো ব্রাজিল, সো এই জিনিসটা আই গেস সবচেয়ে বড় টেক অ্যাওয়ে এই ম্যাচ থেকে, বিকজ সামনের দিনগুলো ব্রাজিলের জন্য ইটস গোনা বি ভেরি টাফ। স্কটল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হতে হবে, আমি যদি শক্তিমত্তার বিচার করি হয়তো এরকম থ্রেট হবে না, বাট স্টিল রাউন্ড অফ 32-16 যখন আসবে ইউরোপিয়ান দলগুলো পড়বে, আজকের এই ছোট ছোট গ্যাপগুলো কিন্তু আরো বড় হয়ে দেখা যেতে পারে। তো
1: আমরা একটু থামাচ্ছি, যেহেতু ফোন কল আসছে আমরা ফোন কলটা নিয়ে আসছি। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? শামসুল ভাই আজকে নেই, আজকে অন্য দুজন আমাদের অতিথি আছেন, তাদের সাথে কোনো প্রশ্ন থাকলে সেটা করুন। আচ্ছা, প্রান্ত ভাই আছেন? হ্যাঁ, প্রান্ত ভাই আছেন।
0: জি জি, হ্যাঁ, ভালো আছেন ভাই, আমি চিনতে পেরেছি আপনাকে। হ্যাঁ হ্যাঁ, আমি চিনতে পেরেছি আপনাকে ভাইয়া, আপনি ভালো আছেন?
2: আমি জানতে তাকে চাইছিলাম যে আপনার আসে না, তারা আসে না কেন, সবাই আসতে কিন্তু
1: আপনার সেই আশা পূরণ হয়ে গেছে। আপনার প্রশ্ন থাকলে আমাদের কিছু প্রশ্নটা করুন। খুব ভালো একটি প্রশ্ন, আমরা সেই কথায় আসবো। অসংখ্য ধন্যবাদ, সাথে থাকুন। প্রান্তরের কাছে ছিলাম আমরা, প্রান্তর এই প্রশ্নটাও যদি একটু যুক্ত করে নেন। আসলে নেইমারকে আমরা গত 2 ম্যাচে পাইনি, মানে আজকের ম্যাচেও ছিল না, গত ম্যাচেও ছিল না, এবং তার ইঞ্জুরির যে বিষয়টা রয়েছে সেখান থেকে তিনি রিকভারি করছেন, সেই জায়গা থেকে আসলে প্রান্তর আপনার কাছে মনে হয় কি যে নেইমার আগামী ম্যাচে থাকবে কিনা? আরেকটা ফোন নিয়ে আপনার সাথে যুক্ত হচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তামান্না আপু কেমন আছেন?
1: জি আলহামদুলিল্লাহ ভালো আছি, কে বলছেন?
3: জি, মোহাম্মদ সানোয়ার হোসেন, প্রতিবন্ধী পুনর্বাসন ও মানবাধিকার সমিতির সভাপতি, ঈশ্বরদী পাবনা থেকে।
1: অসংখ্য ধন্যবাদ ফোনের জন্য,
3: ধন্যবাদ জানাই আপনাকে। সেই সঙ্গে ধন্যবাদ জানাই আমাদের প্রিয় দুজন ভাষ্যকার উপস্থিত হয়েছে, তবে আমি রেকর্ড রাখবো যে কোন একদিন এই ধামামা অনুষ্ঠানের জন্য চৌধুরীর জাফরুল সভায় একদিন উপস্থিত থাকে।
1: আর প্রশ্ন যদি থাকে, প্রশ্ন থাকলে একটু বলুন।
3: আমার জানার ইচ্ছা যে আজকে যে সকালে ব্রাজিলের যে খেলার পারফরমেন্স, ইতে ব্রাজিল সামনে কি আগানো সম্ভব কিনা, এই একটা প্রশ্ন। আর একটা জানার ইচ্ছা, যেবার যে 48টা দল এখান থেকে যে আপনি 16টা দল বাদ দিলে, 32টা দল আপনার তালিকার কি আপনার কোন দল কোয়ালিফাই করে যেতে হবে? কারণ আপনি যদি যদি 2টা করে দল বাদ দেয় তাহলে 24টা বাদ যাবে।
1: ঠিক আছে, আপনার প্রশ্নটা আমরা বুঝেছি, আমরা অবশ্যই সেই ফরমেশন নিয়েও কথা বলবো, এবং আমরা অন্যান্য যে বিষয়গুলো আছে প্রান্তরের কাছে একটু দ্রুত আমরা
0: হ্যাঁ নেইমারের কথা যেটা শুনলাম এই ম্যাচটার পরে আপডেট, মানে আমাদের জন্য দুঃখের বিষয় যে রাফিনহা একটা ছোট্ট ইঞ্জুরি নিয়ে মাঠের বাইরে গেছেন, ইঞ্জুরিটার সিভিরিটি বুঝতে পারছি না আমি এখনো। আর নেইমারের কথা বললেন, যেটা নেইমার হয়তো স্কটল্যান্ডের ম্যাচ দিয়ে ওপেন করতে পারেন, বিকজ ট্রেনিং করেছেন একটা লম্বা সময় ধরে, ট্রেনিং করে ফিট হয়েছেন। সো কার্লো এবং সবাই ব্রাজিলিয়ান গণমাধ্যম বলেছেন যে তিনি ফিট হয়ে যেতে পারেন এবং স্কটল্যান্ডের সাথে নামতে পারেন। স্টিল নেইমার নামলেও যে আমাদের যে স্ট্রাইকিং পজিশন কিংবা ফরওয়ার্ড পজিশন থেকে শুরু করে মিডফিল্ডে কতটা মানে ইম্প্রুভমেন্ট আসবে বা শক্তিশালী হবে সেটা নিয়ে একটু সন্দেহ রয়ে যায়, কারণ নেইমারের বয়স, ফিটনেস মাত্র ইঞ্জুরি থেকে কাটিয়ে এসেছেন, এটাই হচ্ছে একটা শঙ্কার বিষয়।
1: শঙ্কার বিষয় আছে। পারভেজের কাছে আসতে চাই, তবে আরেকটা ফোন কল নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন?
4: আমি ঢাকা থেকে তুষার মাহমুদ বলছি।
1: জি, আপনার প্রশ্নটি বলুন।
4: আপনাদের
2: অনুষ্ঠান বাড়িয়ে যাচ্ছে, তবে আমার প্রশ্ন হচ্ছে এবার ক্রোয়েশিয়া ফলাফল কেমন করার সম্ভাবনা আছে বলে আমাদের বিশেষজ্ঞরা মনে করেন?
1: অসংখ্য ধন্যবাদ, সাথে থাকুন। পারভেজের কাছে আসতে চাই, ব্রাজিল প্রসঙ্গ দিয়ে আসি। যে আজকের কিন্তু ম্যাচে আমরা দেখেছি যে টিমে কয়েকটি পরিবর্তন ছিল এবং সেই পরিবর্তনের থেকে কুনিয়ার কথা বলতেই হচ্ছে, কারণ তার পায়ে আমরা আসলে গোল দেখেছি। তো সেই জায়গা থেকে মনে হয় যে পরিবর্তনটা তো কাজে দিয়েছে। এই পরিবর্তন নিয়ে এবং ব্রাজিল, আপনি যদিও আর্জেন্টাইন ফ্যান সেটা আমরা জানি, কিন্তু আপনার দৃষ্টিতে আসলে ব্রাজিল এই টিমটাকে নিয়ে কতদূর যেতে পারে বলে মনে করেন?
4: আচ্ছা, ধন্যবাদ। প্রথমে আসলে ম্যাচটা নিয়ে একটু বলি, কারণ আমি আর্জেন্টাইন ফ্যান হলেও আমি চাই সব বড় বড় দলগুলো আসলে যাক, আমরা মুখোমুখি আসি, কারণ আর্জেন্টিনা ব্রাজিলের মতো দল যদি আগে বাদ পড়ে যায় তাহলে আসলে বিশ্বকাপের আমেজটাই ঠিকঠাক থাকবে না। তো আমি চাইছিলাম ব্রাজিল ভালো করুক আজকে, এবং ট্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আমার মনে হয় যে হাইতি সত্যি কথা বলতে ব্রাজিলকে সাহায্য করেছে। কিভাবে সাহায্য করেছে? আমরা কেপ ভার্দে স্পেনের ম্যাচে দেখেছিলাম যে কেপ ভার্দে তারা একটা দেয়াল তৈরি করে দাঁড়িয়েছিল, গোল খাবে না একেবারেই। হাইতি ফুটবল খেলতে এসেছিল ব্রাজিলের সঙ্গে, তারা খুব হাই লাইন মেনটেন করে খেলেছে। শুরু থেকে দেখলাম ব্রাজিল চারবার অফসাইড হচ্ছে, তার মানে কি হাইতির ওই হাইলাইনের পেছনে অনেক জায়গা, এবং সেই জায়গাটা ব্রাজিলিয়ানরা প্রায় ইউটিলাইজ করে ফেলছিলেন। দুই চারটা অফসাইড হচ্ছে, একটা গোল তো রাফিনিয়া দিয়েছেন পরে দেখলেন অফসাইড। তো ওই সিচুয়েশন দেখে আমি মোটামুটি নিশ্চিত হয়ে গেছিলাম যে হাইতিও খেলতে চাইছে, তার মানে ব্রাজিলের আজকে জয় নিশ্চিত, তারা জায়গা পাবে। এবং ওই জায়গা পেয়ে পেয়ে প্রথম থেকে বলগুলো কিন্তু খুব সোজা সাপটা উপর দিয়ে চলে গেছে ডিফেন্ডারের উপর দিয়ে, ব্রাজিলের খেলোয়াড়রা রান নিয়ে তারপর শুট করে গোল দিচ্ছেন। তো এই বিষয়টাই আমার মনে হয় ব্রাজিলকে ফার্স্ট হাফে অলরেডি এগিয়ে দিয়েছে। আর পরিবর্তনের কথা যদি বলি, ব্রাজিল আসলে যেই লাইন আপই নামাতো, হাইতি যেই ধরনের ফুটবল খেলেছে, ব্রাজিলের এনি লাইন আপই আসলে
1: নিশ্চিত ছিল। আমরা আরেকটা ফোন কল নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি, আপনার প্রশ্নটি করুন। আচ্ছা, আপনার প্রশ্নের উত্তর অবশ্যই পাবেন, সাথেই থাকুন। আমরা অন্যান্য যে খেলাগুলো ছিল সেই প্রসঙ্গে একটু আসি, যে ব্রাজিলের কথা তো আমরা শুনছিলামই। আজকে ইউএসএ অস্ট্রেলিয়ার ম্যাচও ছিল, স্কটল্যান্ড মরক্কোর ম্যাচও ছিল, এবং সেই সাথে তার্কি প্যারাগুয়ের ম্যাচ ছিল। শেষেরটা দিয়ে একটু শুরু করি। প্যারাগুয়ে তারা কিন্তু জয়লাভ করেছে, এবং এই জয়ের সুবাদে টার্কির সম্ভাবনাটা একেবারেই বলা যায় যে শেষ হয়ে গেছে, এরকম পরিস্থিতি এসেছে, সেটা নিয়ে যদি একটু বলুন।
4: এই গ্রুপটাতে টার্কি একদম প্রথম যে ম্যাচটা ছিল সেটাতেও তারা অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল। অনেকে একটু অবাকই হয়েছে যে টার্কি আসলে অস্ট্রেলিয়ার সাথে হারার কথা না, এবং দ্বিতীয় ম্যাচটাতেও তারা প্যারাগুয়ের সঙ্গে হেরে যাওয়াতে এখন যেহেতু হেড টু হেড এর একটা সমীকরণ চলে আসে, দুই ম্যাচ থেকে টার্কির পয়েন্ট শূন্য, শেষ ম্যাচ ইউএসএর সঙ্গে, তাদের সঙ্গে যদি টার্কি জিতেও যায়, অনেক গোলে জিতেও যায়, কিন্তু যেহেতু প্যারাগুয়ে এবং অস্ট্রেলিয়ার সঙ্গে হেড টু হেডে তারা হেরেছিল, সে কারণে তারা আসলে তৃতীয় স্থানে পৌঁছতেই পারবে না ওই তিন পয়েন্ট নিয়ে, তাদের চারেই থাকতে হচ্ছে। এবং এ কারণেই এই পুরো টুর্নামেন্টে প্রথম এলিমিনেটেড টিম দুটো ম্যাচ খেলার পরই টার্কি, আনফরচুনেটলি
1: বলা যাচ্ছে। আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: আমি আবুল কাসেম বলছি, টুর্নামেন্টের সাথে নিয়মিত আসছি।
1: অসংখ্য ধন্যবাদ।
2: এর খেলা খুবই ভালো লেগেছে। আমার প্রশ্ন হচ্ছে যে ব্রাজিল দল কত দূর পর্যন্ত যেতে পারে?
1: ঠিক আছে, এটা নিয়ে আমরা ইতিমধ্যেই কথা বলেছি, আরো কিছু কথা অবশ্যই বলবো, সাথে থাকুন। প্রান্তর, আপনার কাছে আসি। এই যে প্রশ্নটা বারবারই আসতেই থাকবে মনে হয় যে ব্রাজিল আসলে কতদূর যেতে পারে, আপনার দৃষ্টিতে কতদূর যেতে পারে, সেই প্রশ্নে যাব আর একটা ফোন নিয়ে। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: ওয়ালাইকুম সালাম। আপা, আমি বলতে চাচ্ছিলাম যে ব্রাজিল দল তো আজকে জিতছে, মোট চার পয়েন্ট হচ্ছে, সামনে যদি ড্র করে তাহলে সে কি দ্বিতীয় রাউন্ডে কি যেতে পারবে?
1: যাওয়ার সম্ভাবনা আছে, আমরা সেটাও কথা নিশ্চয়ই জানতে পারবেন, সাথেই থাকুন। আমরা প্রান্তর, ব্রাজিল কতদূর যাবে? এই ম্যাচে তো জিতেছে, গত ম্যাচে ড্র করেছে, এবং সামনের ম্যাচে যদি জিতে যায় কিংবা হেরে যায় তাহলে ব্রাজিলের সম্ভাবনা কতদূর আছে?
0: স্কটল্যান্ডের সাথে যদি ব্রাজিল জিতে তাহলে তো কোনো কথাই নেই, এক ড্র দুইজনেই চলে যাবে। যদি ড্র করে যায় স্কটল্যান্ডের সাথে তাহলে ওই যে গোল ব্যবধান, আজকের জয়টা আমাদের জন্য স্বস্তির কারণ ছিল হচ্ছে ওই যে গোল ব্যবধানের জয়টা, বিকজ মরক্কো মাত্র 1-0 গোলে জয়লাভ করেছে এবং ব্রাজিল আজকে 3-0 ব্যবধানে জয়লাভ করার কারণে কিন্তু টোটাল গোল ডিফারেন্সটা তাদের চারে গিয়ে থেকেছে। সো চার গোল ব্যবধানে কিন্তু অলরেডি ব্রাজিল একটু হেলদি পজিশনে আছে, মরক্কো সেম পয়েন্টে থাকলেও তারা কিন্তু গোল ব্যবধানে পিছিয়ে আছে খানিকটা। সো তাদের লাস্ট ম্যাচ প্লাস হাইতির সাথে যেহেতু আজকে পরবর্তীতে থাকবে, সো স্কটল্যান্ডের সাথে ড্র করলেও চেষ্টা করতে হবে যাতে গোল শূন্য ড্রয়ের পরিবর্তে যাতে অ্যাটলিস্ট 1-1 বা 2-2 এই ব্যবধানে যাতে জেতে ব্রাজিল, সো দ্যাট গোল ব্যবধানটা একটু বাড়িয়ে স্লাইটলি মরক্কোর চেয়ে এগিয়ে থাকা যায়, বিকজ গ্রুপ চ্যাম্পিয়ন না হতে পারলে সেকেন্ড রাউন্ডে মানে 32 তে পড়তে হবে হচ্ছে নেদারল্যান্ডস। দর্শকদের সামনে খুব সম্ভবত।
1: অসংখ্য ধন্যবাদ এবং কথা আরো চলতে থাকবে, তবে এ পর্যায়ে আমরা একটা ছোট্ট বিরতি নেব এবং বিরতির পর ফিরছি আবারও বিশ্বকাপ দামামার নানান কথাবার্তা নিয়ে। সাথেই থাকুন, কোথাও যাবেন না, আমাদের সাথে যুক্ত হয়ে থাকুন।
5: দেখ কি দারুণ পরিবেশ, মনে হচ্ছে শুধু খেলা না, একটা উৎসব।
6: দোস্ত, এটাই তো বসুন্ধরা কিংস, শুধু একটা ক্লাব নয়, একটা স্বপ্ন।
5: তাই নাকি?
6: হ্যাঁ, বসুন্ধরা গ্রুপ বসুন্ধরা স্পোর্টস সিটি করে দেখিয়েছে বাংলাদেশেও বিশ্বমানের অবকাঠামো গড়ে তুলতে পারে। আর এই যে বসুন্ধরা কিংস একাডেমি, এখান থেকেই তৈরি হচ্ছে আগামী দিনের তারকারা।
5: তাই তো, ছোট ছোট ছেলেদের চোখেও কত বড় স্বপ্ন।
6: আর এই হচ্ছে বসুন্ধরা কিংস এরেনা, প্রতিটি ম্যাচ এখানে উৎসব, প্রতিটি জয় নতুন ইতিহাস।
5: বুঝলাম, এ কারণে সবাই এত গর্ব করে বসুন্ধরা কিংসকে নিয়ে।
6: এখন শুধু দেশেই না, দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের পতাকা বহন করে চলেছে বসুন্ধরা কিংস।
5: বন্ধু, তাহলে বসুন্ধরা কিংস তো শুধু একটি ক্লাব নয়, বাংলাদেশের স্বপ্ন, সম্ভাবনা আর গর্বের প্রতীক।
6: বসুন্ধরা কিংস, বর্ন টু বিট।
1: আরো একবার স্বাগত জানাচ্ছি সবাইকে, আমি তামান্না। বিশ্বকাপ নামামার আজকের আয়োজনে এবং আমাদের সাথে আজকে যে দুজন অতিথি রয়েছেন, আছেন আহমেদ বিন পারভেজ এবং সেই সাথে প্রান্তর দাস অনয়। আমরা কথা বলছিলাম ব্রাজিল নিয়ে এবং ব্রাজিল নিয়ে অনেক কথা হয়েছে। আমরা এবার একটু অন্য দলের প্রসঙ্গে আসতে চাই। আমাদের একজন শ্রোতা প্রশ্ন করেছিলেন বা দর্শক প্রশ্ন করেছিলেন ক্রোয়েশিয়া সম্পর্কে। ক্রোয়েশিয়ার দলটা আসলে কোন অবস্থানে রয়েছে এবং তারা কোন অবস্থানে যেতে পারে বলে মনে হয়?
4: প্রথম ম্যাচ তো খেলেছে তারা ইংল্যান্ডের সঙ্গে, মনে হয় গ্রুপের সবচেয়ে কঠিন ম্যাচটাই তাদের খেলতে হয়েছিল। এবং ইংল্যান্ডের সাথে ক্রোয়েশিয়ার ম্যাচটা খুব এক্সাইটিং ছিল, এই কারণেই যে দুটো দলই সমশক্তির এবং এই টুর্নামেন্ট পূর্ববর্তী সময় কিন্তু দু দলের মধ্যে খুব বেশি একটা তফাৎ করা যাচ্ছিল না। এবং ক্রোয়েশিয়া 2018 সালের ফাইনালিস্ট, 2022 সালের সেমিফাইনালিস্ট, থার্ড হয়েছে তারা, তো এক্সপেকটেশন ছিল। তবে সমস্যা হচ্ছে যেটা, 2022 সালের যে 26 সদস্যের স্কোয়াড এবার যারা আছে সেখানে 2022 সালেরই 16 জন আছেন এবং তাদের সবার বয়সই 30 বা তার উপরে। তো এখন বেসিক্যালি তাদের গোল্ডেন জেনারেশনটা পড়তির দিকে। আমরা ইংল্যান্ড ম্যাচেও দেখেছি লুকা মডরিচ 60 মিনিটের পর আর খেলতেই পারছিলেন না। তো ওই জায়গা থেকে মনে হয় যে তাদের সামর্থ্য আছে, তবে গত দুই আসরে তারা যেভাবে চমক দেখিয়ে সেমিফাইনাল চলে গিয়েছিল কিংবা ফাইনালে চলে গিয়েছিল, হয়তো এই ক্রোয়েশিয়া দল থেকে আমরা সেটা এক্সপেক্ট করতে পারি না। এবার
1: সেই জায়গা থেকে হয়তো বা একটু পিছিয়ে থাকতে পারে। আমরা ফোন কল নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি, আপনার প্রশ্নটি করুন।
7: ধন্যবাদ। আমি ব্রাজিলের ম্যাচ নিয়ে কোনো কিছু বলতে চাচ্ছি না, কেননা র্যাঙ্কিং এত পিছিয়ে থাকা একটি দলের সাথে নিজে উল্লাস করার কোনো মানেই হয় না। তো ব্রাজিল সমর্থকদের জন্য আমার সমবেদনা রইল। আর আমার প্রশ্ন হচ্ছে প্যারাগুয়ে এবং তুরস্কের যে ম্যাচটি দেখলাম আমরা, সেখানে তুরস্ক দল বেশ ভালো খেলেছিল, তারপর এরপরে ঠিক কারণ বলে মনে করছে বিশ্লেষকরা, সে ব্যাপারে জানতে চাই।
1: অসংখ্য ধন্যবাদ, সাথে থাকুন। আমরা তুরস্ক নিয়ে এক্ষুনি মানে মাত্র একটু কথা বলছিলাম যে তাদের কিন্তু চান্সটা একেবারেই ক্ষীণ বা নেই বললেই চলে, সেই প্রসঙ্গে আসতে চাই আরেকটি ফোন নিয়ে। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন?
8: আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন?
1: জি জি, ভালো আছি। প্রশ্নটি করুন, কে বলছেন, প্রশ্নটি করুন। জি জি, প্রশ্ন করুন।
8: আশা করি ভালো আছেন আপু, অনেক আপনার সাথে।
1: আচ্ছা, সাথেই থাকুন, আপনার কথাটা একটু কেটে আসছিল, আমরা প্রশ্নগুলো পেয়েছি, উত্তর নিশ্চয় পাবেন। আমরা
0: এবার সবাই একটু কনফিউজ যে কিভাবে ওই যে 24টা দলের পরে বাকি 8টা দল 32-এ যাবে বেসিক্যালি। সো 12টা গ্রুপ থেকে আই থিঙ্ক দুটা করে দল সর্বোচ্চ র্যাঙ্কিং এর তারা চলে যাবে হচ্ছে রাউন্ড অফ 32-তে। বাকি 8টা যে দল আছে সেই দলটার জন্য প্রথমে ওই যে বাকি তৃতীয় হওয়া দলগুলোকে নিয়ে একটা প্রথমে র্যাঙ্কিং করা হবে। র্যাঙ্কিংটা হওয়ার পরে তারপরে দেখা হবে তাদের বিভিন্ন জিনিস, তাদের পয়েন্ট কত ছিল গ্রুপে, স্ব গ্রুপে, তারপরে হিসাব করা হবে হেড টু হেডটা কেমন ছিল, অর্থাৎ তারা বাকি যেই দুই দল গেছে পরের রাউন্ডে তাদের সাথে তাদের হেড টু হেডটা কেমন ছিল। এরপরে দেখা হবে গোল ব্যবধান, যে গোল ব্যবধানের কথা একটু আগে বলছিলাম আমি যে ব্রাজিলের এই জয়টা কেন গুরুত্বপূর্ণ, ছোট দল হলেও হাইতি, সো সেটা গুরুত্বপূর্ণ হতে হবে। এবং লাস্ট অফ অল যদি কোনো মতেই আর বিচ্ছিন্ন করা না যায় তাহলে হবে হচ্ছে সেই র্যাঙ্কিং, ফিফা র্যাঙ্কিংয়ে তাদের অবস্থান এবং একটা ফেয়ার প্লে
1: অস্ট্রেলিয়া এবং আমেরিকার খেলা হয়েছে, ইউএসএর খেলা হয়েছে, স্কটল্যান্ড মরক্কোর খেলা হয়েছে, সেই খেলা দুটোর মধ্য থেকে দলগুলোকে কোথায় দেখছেন আপনারা? মানে আমেরিকা আসলে কতটুকু যেতে পারে বা অস্ট্রেলিয়া কতদূর যেতে পারে, মরক্কোর কথাটা একটু যদি আমরা।
4: মরক্কো তো ব্রাজিলের গ্রুপে পড়েছে এবং তারা একটা কঠিন ম্যাচ জিতেছে স্কটল্যান্ডের এগেনস্টে, আবারও সেই 1-0, এবং গোল দিয়েছেন সেই সাইবারি যিনি কিনা ব্রাজিলের এগেনস্টে। সুতরাং তাদের আসলে খেলার ছন্দটা এখন এমন এক জায়গায় আছে, গতবার তারা সেমিফাইনাল গিয়েছিল, এবারও হয়তো ওরকম কিছুই তারা টার্গেট করবে। আর অন্যদিকে যদি ইউএসএর কথা বলি, তারাও মোটামুটি এক পা দিয়ে ফেলেছে, কোয়ালিফাই করে ফেলেছে এক প্রকার বলা যায়, দুই ম্যাচ থেকে দুটো জয়। অস্ট্রেলিয়াকেও তারা হারিয়েছে 2-0, এবং খুব একটা কমফোর্টেবল জয় আমি পেয়েছে বলবো ইউএসএ। এবং তারা পচেটিনোর আন্ডারে যে ধরনের কোয়ালিটি ফুটবল খেলছে, আমি শুধুমাত্র ইংল্যান্ড ছাড়া আর কাউকে আসলে দেখছি না যারা ইউএসএর লেভেলের ফুটবলটা এই শুরুর দিকটাই খেলেছে। তবে এটা যেহেতু বিশ্বকাপ, আমরা নিশ্চয়ই অ্যাগ্রি করতে পারি
1: যে
4: একটা বিষয় খুব সার্টেন, যে শুরুটা অনেকেরই খুব ভালো হয়, যখন দরকার তখন আবার পা পিছলে না গেলেই হয় আর কি। শুরুটা অনেক সময় খারাপ হলেও ভালো, কারণ সময় মতো জেগে উঠতে হবে।
0: আর ক্রোয়েশিয়ার কথা বলছিলাম, ভেরি আনলাকি বিকজ পরের ম্যাচটা হচ্ছে ঘানার সাথে, ঘানা খুবই টাফ প্রতিপক্ষ ইংল্যান্ড, ঘানা এই ম্যাচটাও খুব ডিফিকাল্ট হবে এবং খুব ক্রুশিয়াল হবে এই গ্রুপের জন্য বেসিক্যালি।
1: আমরা একটু ফেসবুকের পাতায় যেতে চাই, কারণ সেখানে অনেকে যুক্ত হয়েছেন, আমি নামগুলো বলি। মেহেদী হাসান মামুন মাত্রই আমাদের সাথে ফোনে যুক্ত ছিলেন, মোহাম্মদ সমীর উদ্দিন, মোহাম্মদ মোফাজ্জল হোসেন, শ্যামল চৌধুরী তিনিও আছেন আমাদের সাথে, মাহদাব দেব রয়েছেন আমাদের সাথে, মনোয়ার ইসলাম রয়েছেন আমাদের সাথে, এবং প্রত্যেকের আসলে কথাগুলো হচ্ছে ব্রাজিল নিয়ে আর এছাড়া অন্যান্য দল নিয়ে। তো ব্রাজিল নিয়ে যেহেতু আমরা কথা বলেছি, আমরা আগামী যে ম্যাচগুলো রয়েছে আজকে রাতের থেকে এবং কাল সকাল পর্যন্ত, এবং সেখানেও কিন্তু খুব ইম্পর্টেন্ট কয়েকটি ম্যাচ রয়েছে। আমরা জানি যে নেদারল্যান্ড সুইডেনের ম্যাচ, জার্মানির ম্যাচ রয়েছে, যারা কিনা 7-0 গোলে জয় পেয়েছিল তাদের প্রথম ম্যাচে, তবে আজকের সাথে, এবং আইভরি কোস্টের সাথে কিন্তু তাদের আজকের ম্যাচটা রয়েছে যে কিনা খুবই ক্রুশিয়াল হতে পারে। আর ইকুয়েডরের ম্যাচ রয়েছে কুরাশাওর বিপক্ষে, যে কুরাশাও খেলেছিল জার্মানির সাথে, আর তিউনিশিয়া এবং জাপান, এই চারটা ম্যাচ। তবে শুরুটা করতে চায় জার্মানি আইভরি কোস্ট এবং নেদারল্যান্ড সুইডেনের ম্যাচটা দিয়ে।
0: নেদারল্যান্ড সুইডেনের ম্যাচটা আগানোবিয়া ক্র্যাকার জ্যাকার, খুবই ক্রুশাল গেম হতে যাচ্ছে। বিকজ পয়েন্ট টেবিলটা যদি দেখি আমরা, পয়েন্ট টেবিলে কিন্তু সবার আগে সুইডেন বসে আছে হয়তো, তারপরে পরে কিন্তু বাকি যেই দলগুলো আছে, নেদারল্যান্ডস 3 নম্বরে, সো সেখানে আবার জাপান হয়তো, হ্যাঁ জাপান 2 নম্বরে। জাপান এবং নেদারল্যান্ডস এর মধ্যে পয়েন্ট গোল ব্যবধান কিছুই নেই, খুব সম্ভবত তারা একটা ফেয়ার প্লেয়ের অ্যাডভান্টেজের কারণে নাম্বার 2-এ আছে এই মুহূর্তে। সো নেদারল্যান্ডস এর জন্য আজকের ম্যাচটা ভেরি ভেরি ক্রুশিয়াল আজকে সুইডেনের সাথে। সুইডেন প্রথম ম্যাচটাতে বেশ ভালো ফুটবল উপহার দিয়েছে, ডেফিনেটলি অনেক ব্যবধানে তারা তিউনিশিয়াকে হারিয়েছে, বাট নেদারল্যান্ডসের ওই যে ড্রটা, আই গেস সেই ড্রটা কিন্তু তাদেরকে অনেক হার্ট করেছে এবং করবে সামনে। নেদারল্যান্ডসের দলগুলো দল যদি দেখেন আপনি, খুবই স্টার স্টারের একটা দল। আপনি সেখানে ফ্র্যাঙ্কি ডি ইয়ং এর কথা যদি বলেন সেখানে, তারপর মাত্রই মাদ্রিদে, রিয়াল মাদ্রিদে যুক্ত হওয়া সেই ডেমফিসের কথা যদি বলেন আপনি, সো সবকিছু মিলে ভ্যানজিল সবই আছেন সেখানে ডিফেন্ডার হিসেবে। সো তাদের দলটা প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু স্ট্রং, বাট ওই যে বললাম না যে প্রথম ম্যাচের একটা চাপ, যে পরের ম্যাচে যদি আমি এই ম্যাচে যদি ভালো না করি, নাম্বার 3 হয়ে যদি যাই, তখন আমার অনেক ইকুয়েশনের মধ্যে চলে আসতে পারে।
4: আমার মনে হয় নেদারল্যান্ড সুইডেনের এগেনস্টে জেতা উচিত এই ম্যাচটা, যদি এই ম্যাচটার কথাই বলি পার্টিকুলারলি, কারণ তারা ড্র করেছিল জাপানের সঙ্গে এবং এই গ্রুপ থেকে আমি জাপানকে আসলে গ্রুপ টপার হিসেবে চিন্তা করি, তো সেই জায়গা থেকে তাদের সঙ্গে ড্র খুব একটা খারাপ রেজাল্ট না। নেদারল্যান্ডসের মূল প্রবলেম তাদের ফরওয়ার্ড লাইন, সেখানে কোডি গাকপো আছেন কিংবা অন্য যারাই আছেন খুব একটা ভালো ফর্মে তারা নাই, সো গোল স্কোরিং তাদের জন্য একটা প্রবলেম হবে। বাট তারপরও আশা করি তাদের মিডফিল্ড ডিফেন্স এতটাই সলিড, সুইডেনের অ্যাটাক ভার্সেস নেদারল্যান্ডসের মিডফিল্ড ব্যাপারটা বোধহয় এরকম হবে। আর জার্মানি আইভরি কোস্ট ম্যাচটা ইন্টারেস্টিং হবে, কারণ এইবারের ওয়ার্ল্ড কাপে আফ্রিকান টিমরা সাধারণত ভালো করছে ইউরোপিয়ান টিমগুলোর এগেনস্টে, সো এই কুরাসাওয়ের সঙ্গে বড় ম্যাচ জেতার পর জার্মানি আইভরি কোস্টের সঙ্গে ব্যাপারটা এত সহজ হয়তো হবে না। এইখান থেকে আমি একটা ড্র এক্সপেক্ট করছি মোস্ট লাইকলি, জার্মানি বোধহয় নাও জিততে পারে ম্যাচটা আইভরি কোস্টের সঙ্গে।
1: ভালো একটা প্রেডিকশন আমরা পেয়েছিলাম, এবং আমরা আরো কিছু প্রেডিকশন চাইবো দুজনের কাছ থেকে, কারণ বড় বড় যে টিমগুলো রয়েছে বিশেষ করে ফ্রান্স, স্পেন বা আর্জেন্টিনা, সেই খেলাগুলো কোথায় যাচ্ছে বা তাদের দলগুলো কোথায় যাচ্ছে সেই প্রসঙ্গটা জানতে চাই। তবে তার আগে একটু জানতে চাই পর্তুগাল প্রসঙ্গে, কারণ অনেকেরই পছন্দের দল পর্তুগাল, কিন্তু গত ম্যাচটা আমরা দেখেছি যে খুব একটা সিনক্রোনাইজ ছিল না তাদের দলের মধ্যে, সেই জায়গাটা কেমন সেই প্রসঙ্গে আমরা কথা বলবো। তবে তার আগে শ্রোতা বন্ধু দর্শক যারা আছেন তাদেরকে একটু জানিয়ে রাখি যে অল্প কিছু সময় রয়েছে আমরা আমাদের আজকের এই ফ্রিকোয়েন্সি প্রচারণায়, তারপরে কিন্তু আমরা ফেসবুক লাইভ বা আমাদের ইউটিউব লাইভ সেগুলোতে যুক্ত হয়ে যাব, আপনারা নিশ্চয়ই সেখানে আমাদের সাথে যুক্ত থাকবেন।

0: এতক্ষণ শুনলেন ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বাংলাদেশ বেতারে আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দা মামা। অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হল। গবেষণা গ্রন্থনা উপস্থাপনায় তামান্না সিদ্দিকী, সার্বিক নির্দেশনায় মোহাম্মদ বশির উদ্দিন, নির্দেশনায় এ বি এম মাহবুবুর রহমান, তত্ত্বাবধানে মোহাম্মদ সোহেল রানা ও মোহাম্মদ মাহফুজার আলম এবং অনুষ্ঠানে প্রযোজনা করেছেন মোহাম্মদ দেলোয়ার হোসেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা।
2: আসলে এভাবে বসে থাকার সময় নেই, দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
3: কামাল, তুই ঠিক বলছিস, অনেক চড়াই উচড়াই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকব।
2: অবশ্যই, আরে নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে, কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
3: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের, জানিস তাতে অনেক সুবিধা আছে।
2: আচ্ছা,
4: কি ব্যাপার? দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
2: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
3: আসসালামু আলাইকুম।
4: ওয়ালাইকুম আসসালাম।
2: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
4: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছ তো?
3: জি আপা, শুনেছি, আমরা তো সে বিষয়ে কথা বলছিলাম।
2: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
4: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
3: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে, প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
4: হাসান একদম ঠিক বলেছে। বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হল এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
2: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি। খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিকমতো হচ্ছে না, এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
4: একদম ঠিক বলেছ। তারপর ধরো, আমাদের দেশ হল কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হল শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
3: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
4: খাল খনন পরিবেশগতভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
2: জি আপা, আমরা বুঝতে পারছি। বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
4: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
3: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
4: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনের সহায়তা করেছিল।
2: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
4: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
3: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
4: ঠিক বলেছ। খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
5: তবে আর কেন বসে থাকা, খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের।
0: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন দেশের গান। কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ রাশিদ উদ্দিন ও সালমা জাহান, গীতিকার আব্দুর রাজ্জাক, সুরকার কাজী দেলোয়ার হোসেন।

0: মোহাম্মদ রাশিদউদ্দিন ও সালমা জাহানের কণ্ঠে দেশের গান শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা।
1: আসলে এভাবে বসে থাকার সময় নেই, দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
2: কামাল, তুই ঠিক বলছিস, অনেক চড়াই উত্তরাই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকব।
1: অবশ্যই। আরে, নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে, কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
2: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের, জানিস তাতে অনেক সুবিধা আছে।
1: আচ্ছা,
3: কি ব্যাপার? দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
1: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
2: আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম।
1: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
3: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছ তো?
2: জি আপা, শুনেছি। আমরা তো সে বিষয়ে কথা বলছিলাম।
1: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
3: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
2: আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে, প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
3: হাসান একদম ঠিক বলেছে। বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হল এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
1: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি। খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিকমতো হচ্ছে না, এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
3: একদম ঠিক বলেছ। তারপর ধরো, আমাদের দেশ হল কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হল শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
2: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
3: খাল খনন পরিবেশগতভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
1: জি আপা, আমরা বুঝতে পারছি। বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
3: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
2: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
3: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনের সহায়তা করেছিল।
1: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
3: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
2: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
3: ঠিক বলেছ। খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
4: তবে আর কেন বসে থাকা, খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের রেশ।

0: দুখারি নজরুল সঙ্গীত শুনলেন মোহাম্মদ শফিউল আলমের কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরে শুনতে পাবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সন্ধে ছটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি রিনা মমতাজ। চলতি বছরের ফেব্রুয়ারিতে সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে আগামীকাল মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল থেকে 26 জুন পর্যন্ত মালয়েশিয়া ও চীন সফর করবেন তিনি। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরকালে ঢাকা ও বেইজিং এর মধ্যে 15 থেকে 17টি দ্বিপাক্ষীয় দলিল সই হতে পারে। তিনি বলেন, সম্ভাব্য দলিলগুলোর মধ্যে রয়েছে 13টি সমঝোতা স্মারক MOU, 2টি চুক্তি, 1টি কর্ম পরিকল্পনা বা অ্যাকশন প্ল্যান ও 1টি প্রোটোকল। তিনি জানান, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তারেক রহমান আগামীকাল বিকেলে কুয়ালালামপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। সেখান থেকে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর আমন্ত্রণে সোমবার বিকেলে তিনি চীনের উদ্দেশ্যে রওনা হবেন বলেও উল্লেখ করেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। তিনি আরও জানান, চীন সফরকালে প্রধানমন্ত্রী ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের 17তম বার্ষিক নিউ চ্যাম্পিয়ন্স সম্মেলন সামার দাভোস ফোরাম 2026 অংশ নেবেন। চীনের উত্তর পূর্বাঞ্চলীয় লিয়াওনিং প্রদেশের বন্দর নগরী দালিয়ানে 23 থেকে 25 জুন এই ফোরাম অনুষ্ঠিত হবে। সফরসূচি অনুযায়ী 25 জুন চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া 26 জুন তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সাক্ষাৎ করবেন। সফর শেষে আগামী শুক্রবার রাতে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, সাবেক IGP বেনজির আহমেদকে ফেরাতে সংযুক্ত আরব আমিরাতকে প্রয়োজনীয় সব নথি পাঠানো হয়েছে। তিনি আজ সচিবালয়ে আইন শৃঙ্খলা রক্ষার কৃতিত্বপূর্ণ ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় আগের যে কোনো সময়ের তুলনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় দ্রুত গতিতে কাজ করছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে জারি করা রেড নোটিশের মাধ্যমে গত 12 জুন আবুধাবি সফর সরকারের ফেডারেল পুলিশ বেনজির আহমদকে গ্রেফতার করে। তিনি আশা প্রকাশ করে বলেন, UAE সরকার যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে খুব শীঘ্রই বেনজির আহমদকে ফেরত দেওয়ার ব্যবস্থা করবে। দেশ আজ থেকে 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টার হামের উপসর্গ নিয়ে আরও 7টি শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে 887টি শিশু। আজ স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকপ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগারচি আলোচনার জন্য সুইজারল্যান্ড যাচ্ছেন। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওর এ তথ্য প্রকাশ করেছে। হরমুজ প্রণালী পুনরায় চালু করা ও তেল সরবরাহ স্থিতিশীল রাখতে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার আলোচনা নিয়ে শঙ্কা তৈরির প্রেক্ষাপটে লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহ একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আগামী সপ্তাহে ওয়াশিংটন DC ইসরায়েল ও লেবাননের মধ্যে নতুন দফা আলোচনা অনুষ্ঠিত হবে। খেলার খবর, ফুটবল। প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের বালক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বরিশালের বাকেরগঞ্জের দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় 1-0 গোলে ময়মনসিংহের দড়িরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। এদিকে বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে পাবনার সাথিয়ার জোরগাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়। একই ভেন্যুতে ফাইনালে পাবনার সাথিয়ার জোরগাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয় 4-2 গোলে পরাজিত করে ময়মনসিংহের নান্দাইলের আচারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়কে। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলগুলোর মধ্যে পুরস্কার বিতরণ করবেন। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে আগামীকাল সন্ধ্যে 6টা পর্যন্ত ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিবর্ষণ হতে পারে। এদিকে আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের পূর্ব দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টায়।
1: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন স্থানীয় সংবাদ ইংরেজিতে।
2: আসসালামু আলাইকুম, দিস ইজ বাংলাদেশ বেতার খুলনা, দ্য নিউজ রেড বাই সারোয়ারে আক্তার। Cultural Affairs Minister Advocate Nitai Rai Chowdhury has said, we have to work with new dreams to build a new society and a new Bangladesh. So we have to bring the country's heritage to home and abroad from each and every position. He said these things while exchanging views with the party leaders and activists at his residence of Hatbadiya village under Mohammadpur Upazila in Magura today. The minister said, culture is the main driving force of a country. For this, the present government is working relentlessly to build a life oriented culture. A large number of party leaders and workers were present at the time. Later, Cultural Minister Nitai Rai Chowdhury attended a Matua Mahasammelan at the premises of the Batikadanga Purno Brahma Sri Sri Harichandra Temple as the chief guest. State Minister for Power, Energy and Mineral Resources Anindya Islam Amit has said, as the present era is technology dependent, the combination of journalism with modern technology has become essential. By acquiring skills in AI, multimedia journalism and fact-checking, journalists will be able to present more accurate, timely and acceptable news. He said this at the inauguration ceremony of a 3-day training workshop on multimedia, fact-checking and artificial intelligence to enhance the modern technology-based skills of journalists in Jashore at the Golam Majid Auditorium of Press Club today as the chief guest. The state minister also said, journalism is not just a profession, it is responsible job. He also emphasized on involving senior journalists in such training program so that they can adapt to new technology. Deputy Commissioner Muhammad Ashik Hassan and Director General of PIB Farooq Wasif were present as special guests. The function was attended, among others, by the Administrator of Jila Purishad Delwar Hussain Khokon, Police Super Sayyid Rafiqul Islam, President of District BNP, Advocate Sayyid Sabirul Haq Sabu, President of Press Club, and local journalists. 70 journalists of different print, electronic, and online media are taking part in it. The Ministry of Information and Broadcasting and Press Institute Bangladesh have jointly arranged it. Setting up work of IPS for the patients of Magura Sadar Hospital was inaugurated today. Member of Parliament Muhammad Monwar Hussain inaugurated it as the chief guest. Presided over by Director of Magura Medical College Hospital, Dr. Munshi Fokir, the inaugural function was attended, among others, by Police Super Mulla Ajad Hussain, Civil Surgeon Dr. Shamim Kobir, and Additional Deputy Commissioner General Mohammad Abdul Qadir as special guests. Later, the Member of Parliament distributed a fogger machine to the prisoners at Magura Jail for health protection and prevention of mosquito-borne diseases. A workshop on sharing contingency plans for members of Sadar Union Parishad was held at the Union Parishad Auditorium under Koira Upazila in Khulna today to enhance preparedness and coordination in case of disasters. The chairman of the Union Parishad attended it as the chief guest. The workshop discussed on preparedness to deal with natural disasters, risk assessment, what to do in emergency situations, coordination in rescue and relief activities, and implementation of contingency plans at local level. Presided over by the program officer of a non-government organization, the workshop was attended, among others, by the members of the Union Parishad. A non-government organization arranged it. month-long tree plantation program was inaugurated at Bahadurpur Union Parishad premises under Shasha Upajila in Joshua today on the occasion of the 45th Matritum anniversary of BNP founder Shahid President Jiaur Rahman. General Secretary of Shasha Upajila BNP Nuruzzaman Litton inaugurated the tree plantation program as chief guest. During the time, more than 100 saplings of fruit-bearing and wooden trees were planted in different government, private institutions, schools and madrasas of the union. A large number of party leaders and workers were present at that time. Finally, weather and forecast. Valley Tirban tonight says there are chances of rain or thunder showers with temporary east south easterly gusty to squally wind at a speed of 45 to 60 kilometers an hour over the regions of Khulna, Borishal, Potuakhali, Tangail, Moymansingh, Noakhali, Kumilla, Chattogram, Cox's Bazar, and Sylhet. River ports in these areas are towards cautionary signal number one. And that is the end of the news. Dear listeners, you are welcome to our next bulletin at 7 this evening in Bangla. Till then, khuda hafiz.

0: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। এ পালার অনুষ্ঠান ঘোষণায় রয়েছে তানিয়া সুলতানা এবং আমি খাদিজাতুল কুবরা, অধিবেশন তত্ত্বাবধানে মোহাম্মদ আমানুর রহমান, প্রকৌশল তত্ত্বাবধানে খান আল আমিন, প্রকৌশল সহযোগিতায় রয়েছেন অভিজিৎ মণ্ডল। বাংলাদেশ বেতার খুলনা, শুরু হচ্ছে মনীষা, মনীষীদের জীবন ও কর্ম নিয়ে আলোচনা। পরিচালনা করছেন মুফতি মাসুম বিল্লাহ।
1: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রিয় শ্রোতা, যারা যেখানে বসে আমাদের আজকের এই অনুষ্ঠান শুনছেন, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও মোবারকবাদ। মনীষীদের জীবনীগুলোতে তাদের শৈশব, শিক্ষা, কর্মজীবন, অবদান এবং সমাজে তাদের প্রভাব নিয়ে আলোচনা করা হয়। এটি জ্ঞান অর্জন, অনুপ্রেরণা লাভ এবং ইতিহাস ও সংস্কৃতির গভীরতা বোঝার জন্য গুরুত্বপূর্ণ। এ অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানাই বিদগ্ধ আলেমদেরকে। এ অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন দুজন আলেমে দিন। প্রথমে তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিব। উপস্থিত হয়েছেন মুফতি ফখরুল হাসান কাসেমি।
2: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
1: উপস্থিত হয়েছেন মুফতি সিফাতুল্লাহ।
3: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
1: মনীষীদের বাণীতে, মনীষীদের জীবনীতে আমরা আজ আলোচনা করব সৈয়দ মোহাম্মদ আনোয়ার শাহ ইবনে মুআজ্জম শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি। তিনি ছিলেন একজন মুসলিম পণ্ডিত। তার কর্মজীবনে তিনি দারুল উলুম দেওবন্দ সহ বেশ কিছু খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাদান করেছেন। দারুল উলুম দেওবন্দে তার সম্মানে একটি ফটকের নামকরণ করা হয়েছে। তিনি ইসলাম সম্পর্কে আরবি ও ফার্সিতে বেশ কিছু বই লিখেছেন। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে বিস্তারিত আলোচনা শুনব আমাদের উপস্থিত মেহমানদের কাছে। প্রথমে যাব মুফতি ফখরুল হাসান কাসেমি সাহেবের কাছে। আমি জানতে চাব জনাব মুফতি সাহেবের কাছে আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহের জন্ম ও শৈশব সম্পর্কে। মুফতি সাহেব যদি আমাদেরকে সুন্দর করে একটু বুঝায় বলতেন।
2: নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম, আম্মা বাদ। হযরত আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির আসল বসতি ছিল বাগদাদে। তারা সেখান থেকে প্রথমে মুলতান আসেন, পরে লাহোরে স্থানান্তরিত হন এবং একসময় কাশ্মীর গিয়ে বসতি স্থাপন করেন। আল্লামা কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি নিজের বংশানুক্রম লিপিবদ্ধ করেছেন। তার বংশলতিকা ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত পৌঁছে। তার পিতা মাওলানা মোহাম্মদ মুআজ্জম শাহ ছিলেন বিশিষ্ট আলেম এবং কাশ্মীরের বিখ্যাত পীর। তিনি 27 শাওয়াল 1292 হিজড়িতে শনিবার কাশ্মীরের দুদুয়া নামক স্থানে জন্মগ্রহণ করেন। 4 বছর বয়সে পিতার কাছে কোরআন পড়তে শুরু করেন। 6 বছর বয়সে কোরআন ছাড়াও ফার্সির কয়েকটি কিতাব সমাপ্ত করেন। পরে মাওলানা গোলাম মোহাম্মদ সাহেবের নিকট ফার্সি ও আরবি শিক্ষা লাভ করেন। 1305 হিজড়িতে 14 বছর বয়সে এলেমের আকর্ষণে লুলাবের সবুজ শ্যামল উপত্যকা ছেড়ে প্রবাস জীবন গ্রহণ করেন।
1: হযরত মুফতি সাহেব, মেহরবানি করে আপনি যদি আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহের শিক্ষা জীবন সম্পর্কেও একটু বলতেন।
2: হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি ছিলেন অত্যন্ত মেধাবী, প্রতিভাবান ও বুদ্ধিমান। তখনই বোঝা যাচ্ছিল ভবিষ্যতে তিনি যুগের রাজি গজালি হবেন। তার পিতা মাওলানা মুআজ্জম শাহ বলেন, সে যখন আমার কাছে মুক্তাসারুল কুদুরি পড়ত, কঠিন সব প্রশ্ন করত যেগুলোর উত্তর বড় কিতাব দেখা ছাড়া দেওয়া সম্ভব হতো না। আমি তাকে প্রায় অতিরিক্ত ব্যাখ্যা বিশ্লেষণ থেকে বারণ করতাম, অবশেষে বাধ্য হয়ে অন্যত্র পাঠিয়ে দিই। সে উস্তাদও একই অভিযোগ করেন। একবার পিতা তাকে এবং তার বড় ভাই ইয়াসিন শাহকে কাশ্মীরের পাহাড়ে এতে কাফরত এক বুজুর্গের কাছে নিয়ে যান। তাকে দেখেই বুজুর্গ বলে ওঠেন, সে কি তোমার সন্তান? ভবিষ্যতে সে অনেক বড় আলেম হবে। শৈশব থেকেই ছিলেন অসাধারণ স্মৃতিশক্তি, চরিত্র মাধুর্য ও নেক আমলের অধিকারী। এসব দেখে কাশ্মীরের জনগণের সন্দেহ হয়, ইনি কি শেষ জামানার প্রতিশ্রুত ইমাম মাহদী? এমনকি তার পিতাকে তাদের বিভ্রান্তি দূর করতে হয়। তিনি বলেন, 12 বছর বয়স থেকে আমি ফতোয়া দেওয়া শুরু করি। 9 বছর

0: সে নাহু ও ফিকাহের বড় বড় কিতাব পড়ে ফেলি। হাজারায় তিন বছর থেকে কয়েকজন আলেমের কাছে এলমে দিন সমাপ্ত করেন, তবুও তার এলম পিপাসা মেটেনি। ফলে দারুল উলুম দেওবন্দের সুনাম সুখ্যাতি শুনে 1307 বা 1308 হিজড়িতে সেখানে গমন করেন। সেখানে চার বছর থেকে জগদ্বিখ্যাত আসাতেজা ইকরামের কাছে এলম অর্জন করেন, তেমনি রুহানি ফুয়ুজ ও বারাকাতও হাসিল করেন। 1312 হিজড়িতে 21 বছর বয়সে অত্যন্ত সুনাম ও সুখ্যাতির সঙ্গে শিক্ষা সমাপন করেন। যে সকল যুগশ্রেষ্ঠ উস্তাদের কাছে তিনি এলম হাসিল করেন তাদের মাঝে অন্যতম হলেন শাইখুল হিন্দ মাওলানা মোহাম্মদ মাহমুদ হাসান দেওবন্দি, মাওলানা খলিল আহমদ সাহারানপুরি, মাওলানা মোহাম্মদ ইসহাক অমৃতসারী, মুহাজিরে মাদানী, মাওলানা গোলাম রসুল খান হাজারবি। দেওবন্দ থেকে ফারগ হয়ে তিনি কুতুবুল ইরশাদ মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহির খেদমতে চলে যান এবং হাদিসের সনদ ছাড়াও বা তিনি ফুয়ুজ ও বারাকাত হাসিল করেন। শিক্ষা সমাপ্ত করে তিনি দিল্লির মাদ্রাসায় আমিনিয়ায় সদরে মুদারিস হিসাবে যোগদান করেন।
1: আমি এবারে চলে যাব আমাদের মেহমান জনাব মুফতি সিফাতুল্লাহ সাহেবের কাছে। আল্লামা কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহের হাদিস শাস্ত্রে যে অবদান ছিল সে সম্পর্কে যদি মুফতি সাহেব আমাদেরকে কিছু শোনাতেন।
2: বিসমিল্লাহ রহমান রহিম। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সঞ্চালক মহোদয়কে। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলহী ছিলেন এক বিস্ময়কর আলেম, ইলমের এক অসামান্য নক্ষত্র, যে নক্ষত্র পৃথিবীতে এ পর্যন্ত দ্বিতীয়টি উদয় হয়নি। ইলমের জগতের প্রতিটি ধাপেই ছিল তার মহান অবদান। সেই ধারাবাহিকতায় হাদিস শাস্ত্রেও তার অবদান ছিল অসামান্য। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলহী, যাকে তৎকালীন দেওবন্দের শাহ সাহেব বলে ডাকা হতো, এখনও পর্যন্ত ইলমি জগতে শাহ সাহেব বললেই আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলহীকেই চেনা হয়। তিনি একজন বিখ্যাত আলেম ছিলেন। হাদিস শাস্ত্রে তার পণ্ডিত্য ছিল অসামান্য। তার গভীর জ্ঞান ও পাণ্ডিত্য হাদিস বিষয়ক বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। তিনি হাদিসের ব্যাখ্যা, বিশ্লেষণ এবং বিভিন্ন মাজহাবের মধ্যে সমন্বয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। যখন হাদিস পাঠ করা হয় তখন দেখা যায় যে হাদিসের শাব্দিক অর্থে বা শব্দের মধ্যে হুকুমগত কিছু পার্থক্য, যেগুলো উলামা ইকরাম মুহাদ্দিসিন ইকরাম বুঝে থাকবেন। এই যে হাদিসের মধ্যে হুকুমগত ভিন্নতা, যেটি বোঝার ক্ষেত্রেও আমাদের ভিন্ন ভিন্ন চিন্তাধারা কাজ করে, এই ভিন্ন বিষয়গুলোকে তিনি অভিন্ন পথে সমন্বয় করার চেষ্টা করতেন। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি হাদিস শাস্ত্রের অবদানগুলির মধ্যে আমাদের আলোচনা করতে গেলে অবশ্যই বলতে হবে তিনি হাদিসের গভীর জ্ঞান এবং সূক্ষ্ম বিশ্লেষণের জন্য পরিচিত ছিলেন। তার আলোচনা, তার ব্যাখ্যাগুলো হাদিসের মর্মার্থ অনুধাবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিভিন্ন মাজহাবের মধ্যে তিনি সমন্বয় করতেন। তিনি বিভিন্ন মাজহাবের মধ্যে চেষ্টা করতেন যে মতানৈক্য বিষয়গুলো কীভাবে তাতবিকের মাধ্যমে, সমন্বয়ের মাধ্যমে একটি সুন্দর স্টেজে পরিণত করা যায় এবং হাদিসের আলোকে তাদের মধ্যেকার মত পার্থক্যগুলো নিরসনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেন। বিভিন্ন মাজহাবের যারা উলামায়ে কিরাম ছিলেন, বিশেষ করে আমাদের পৃথিবীর মধ্যে প্রচলিত যে চারটি মাজহাব রয়েছে, এই মাজহাবের বিভিন্ন উলামায়ে কিরামের সাথে আলোচনা করে মতনৈক্যপূর্ণ বিধানগুলো, যেগুলো হাদিস থেকে নির্যাসিত, সেই বিষয়গুলোকে একটি ঐক্যমতে পৌঁছানোর চেষ্টা করতেন। এটি ছিল তার একটি মহান অবদান হাদিস শাস্ত্রে। হাদিস বিষয়ক বিভিন্ন বিষয়ে তিনি বেশ কয়েকটি মূল্যবান গ্রন্থ রচনা করেছেন, যা পরবর্তীতে হাদিসের গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। একথা বলতে গিয়ে অবশ্যই বলতে হবে যে জগৎবিখ্যাত হাদিস গ্রন্থ সহিহুল বুখারীর একটি মহান সরা বা মহান ব্যাখ্যা গ্রন্থ তিনি রচনা করেছেন, চার খণ্ডে, মূলে ফাইজুল বারী নামে। তিনি তিরমিজি শরীফের আল আরফুস সাজি নামেও একটি ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন। আবু দাউদ শরীফেরও একটি চমৎকার ব্যাখ্যা গ্রন্থ তিনি লিখেছেন, যেগুলোর উপরে নির্ভর করে বর্তমান সময়ের মুহাদ্দিসিন ইকরাম একেবারেই গ্রহণযোগ্যতার সাথে স্বয়ংসম্পূর্ণভাবে তার সেই ব্যাখ্যা গ্রন্থগুলো মোতালা করে হাদিসের পাঠদান আজও পর্যন্ত করে আসেন। তিনি বিভিন্ন প্রসিদ্ধ মাদ্রাসায় হাদিসের শিক্ষকতা করেছেন এবং তার অসংখ্য ছাত্র তার কাছ থেকে হাদিস শিক্ষালাভ করেন। তার ছাত্ররা তার জ্ঞান ও প্রজ্ঞা দ্বারা প্রভাবিত হয়ে বিভিন্ন ক্ষেত্রে সমাজের মধ্যে অবদান রেখেছেন। তাকে বলা হতো আধুনিক যুগের এক শ্রেষ্ঠ মহাদ্দিস। তাকে আধুনিক মহাদ্দিস নামেই ডাকা হতো। তার গবেষণা, তার লেখনী, হাদিস শাস্ত্রের আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এমনকি হাদিস থেকে নির্যাসিত শরীয়তের বিভিন্ন বিধান সম্পর্কেও তিনি ফতোয়া প্রদান করেছেন। তিনি ফতোয়া প্রদানেও ছিলেন অসামান্য পারদর্শী। তার ফতোয়াগুলো বিভিন্ন ক্ষেত্রে অনুসরণ করা হতো। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলহি হাদিস শাস্ত্রে তার গভীর জ্ঞান, পাণ্ডিত্য এবং মূল্যবান অবদানের জন্য স্মরণীয় হয়ে আছেন।
1: আমি এবার চলে যাচ্ছি মুফতি ফখরুল হাসান কাসেমির কাছে। যদি মুফতি সাহেব আমাদেরকে হযরতের শিক্ষাজীবনের পরে কর্মজীবন সম্পর্কে কিছু বলতেন।
0: হযরত আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলহি শিক্ষা সমাপ্ত করে দিল্লির মাদ্রাসায় আমিনিয়ায় সদরে মুদারিস হিসাবে যোগদান করেন। চার বছর এলমি খিদমত করে জরুরি প্রয়োজনে কাশ্মীর চলে যান। 1323 হিজড়িতে কাশ্মীরের কতিপয় বিখ্যাত ব্যক্তির সঙ্গে হারামাইন জিয়ারত করেন। সেখানে তারাবুলুস, বসরা, মিশর ও সিরিয়ার বিখ্যাত আলেমগণ তাকে অত্যন্ত সমীকরণ এবং তার অতুলনীয় যোগ্যতা দেখে বিস্ময় প্রকাশ করেন। পরে তাকে হাদিসের সনদ দেন, তাতে অত্যন্ত সম্মানের সঙ্গে তাকে সম্বোধন করেন। হিজাজ থেকে ফিরে কাশ্মীরের বরাহমুলায় খাজা আব্দুস সামাদ, উকরদ ও রইসে আজমের পীড়াপিড়িতে সেখানে মাদ্রাসায় ফয়জে আম প্রতিষ্ঠা করেন। প্রায় 3 বছর সেখানে ইলমে দ্বীনের খিদমত করেন। এরই মাঝে তাকে দারুল উলুম দেওবন্দে দস্তারবন্দি মাহফিলে দাওয়াত দেওয়া হয়। তিনি দেওবন্দে যান। আল্লাহ পাকের অপরিসীম অনুগ্রহে তিনি সেখানেই মুদারিস হিসাবে যোগদান করেন। বহু বছর বিনা বেতনে সোনানে আবু দাউদ ও মুসলিম শরীফের দর্শ দেন। কয়েক বছর পর মায়ের মৃত্যুর খবর শুনে কাশ্মীর চলে যান, কিন্তু মাদ্রাসার পক্ষ থেকে অব্যাহত টাকা দেয় দ্রুত তিনি ফিরে আসেন। পরে অত্যন্ত নিবিষ্ট চিত্তে দর্শ তাদরিসে মশগুল হয়ে যান।
1: আমি চলে যাচ্ছি মুফতি সিফাতুল্লাহ সাহেবের কাছে। মুফতি সিফাতুল্লাহ সাহেব, যদি আমাদেরকে হযরত মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির মেধা ও তার জীবনের বিস্ময়কর কিছু ঘটনা যদি শোনাতেন তাহলে সুন্দর হতো।
2: হাফেজে হাদিস শেখুল আরব ওয়াল আজম আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলহি, তার মেধা পৃথিবীতে এক উজ্জ্বল নক্ষত্রের স্মৃতিময় আলোকবর্তিকা হয়ে আজও পর্যন্ত বিদ্যমান রয়েছে। পৃথিবীতে এলমি জগতে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলহির মতো এত বিচক্ষণ মেধা ধীশক্তি সম্পন্ন কোনো আলেমের জন্ম হয়নি। সুগভীর মেধা প্রখর স্মৃতিশক্তির অধিকারী হওয়ার কারণে এবং এই দুর্লভ বৈশিষ্ট্যের কারণে তাকে ভ্রাম্যমান লাইব্রেরি নামেও বিদ্বানগণ সমাজে ডাকতেন। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলহি তার কর্মজীবনের ফাঁকে ফাঁকে পৃথিবীর বিভিন্ন দেশ দেশান্তর সফর করতেন। সফরের এক ধারাবাহিকতায় তিনি মিশরে গমন করেন এবং একটি জাতীয় বিখ্যাত লাইব্রেরিতে গিয়ে বলেছিলেন, এই লাইব্রেরিতে যত বই কিতাব আছে সবই আমি পড়েছি, তবে একটি কিতাব আমার নজরে পড়ছে যা আমি পড়িনি, ওই কিতাবটি আমাকে দিন। কিতাবটি নিয়ে তিনি শুরু থেকে শেষ পর্যন্ত পাঠ করলেন। পাঠ শেষে বললেন, কিতাবটি আমাকে দেওয়া যাবে? লাইব্রেরিয়ান বললেন, না। এই পাঠাগারের নীতি হল সারাক্ষণ পড়তে পারবেন, তবে এখান থেকে নেওয়ার অনুমতি নেই। হযরত আল্লামা শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলহি সফর শেষ করে মাদ্রাসায় চলে আসলেন। এসে ওই কিতাবটি শুরু থেকে শেষ পর্যন্ত লিখে এক কপি মিশরের জাতীয় বিখ্যাত লাইব্রেরিতে পাঠালেন। লাইব্রেরিতে পৌঁছানোর পর সব কিছু মিলিয়ে দেখলেন, একটি অক্ষরে একটি নুকতা দেওয়া হয় নাই আর বাকি সব হুবহু ঠিক আছে। আল্লাহু আকবার! একবার মাত্র কিতাব পাঠ করেই তিনি কিতাবটি হুবহু লিখে লাইব্রেরিতে পাঠিয়ে দিলেন। আল্লামা শাহ সাহেব রহমতুল্লাহ আলহি বলেছিলেন, দেওবন্দ মাদ্রাসার লাইব্রেরিতে প্রায় তৎকালীন 90,000 কিতাব আছে ছিল। যদি সব পড়েও যাই আমি বেঁচে থাকি তাহলে 90,000 কিতাব আবারও লেখা যাবে ইনশাআল্লাহ। তার মানে হল আল্লামা শাহ আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলহি দারুলুম দেওবন্দের 90,000 কিতাব মোতালা করে মুখস্থ করেছিলেন। যিনি একবার কিছু পড়লে 40 বছরেও ভুলতেন না, এটা তার ইতিহাস। তিনি দেওবন্দের 90,000 কিতাবেরই হাফেজ ছিলেন। তিনি যখন ক্লাসে হাদিসের দর্শ দিতেন তখন এমনভাবে হানাফি মজহাবের মাসালার দলিলগুলি উল্লেখ করতেন, তখন ছাত্ররা বলত, হুজুর, এই ক্লাসে যদি এখন ইমাম শাফি রহমতুল্লাহ আলহী থাকতেন তাহলে আপনার মতো এই মতগুলো শুনে এই দলিলগুলো পেয়ে তিনি হানাফি মজহাব হয়ে যেতেন। এখানে একটি বিষয় আমরা বলে রাখি, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলহী পৃথিবীর মধ্যে প্রচলিত 4টি মজহাবের হানাফি মজহাবের অবলম্বী ছিলেন এবং তিনি যখন ক্লাসে ছাত্রদেরকে পাঠদান করাতেন ছাত্ররা তার পাঠগুলো শুনে মন্তব্য করত, ব্যক্ত করত যে হুজুর মনে হয় আজকে মোতালা করে আজকেই আমাদেরকে পড়াচ্ছেন। অথচ আজকে যে বিষয়টি পড়াচ্ছেন তিনি কমপক্ষে ওই বিষয়টি এক বছর আগে মোতালা করেছেন, তাহলে তার মিধারা কত পরিষ্কার ছিল। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলী ছাত্রদের উক্তি শুনে বলেছিলেন, তোমরা ভুল বলতেছ, যদি এই মুহূর্তে ইমাম শাফি রহমতুল্লাহ আলহি এই ক্লাসে উপস্থিত থাকতেন তাহলে আমি আমার স্থান ছেড়ে দিয়ে ওনার দলিলের সামনে আমি হেরে যেতাম। তার মানে হল যে হানাফি মাঝহাবের এত বড় বিখ্যাত একজন আলেম হওয়া সত্ত্বেও তিনি অন্য মাঝহাবের ইমামের প্রতি যে সম্মান, যে শ্রদ্ধাবোধ, যেই বিনয়ী ভাব প্রদর্শন করেছেন এটি প্রবাদ তুল্য। এই আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলহি প্রায় বলতেন, আমি যত বড়ই মহাদ্দেশ হই না কেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহি, ইমাম শাফি রহমতুল্লাহ আলহি প্রমুখের মতো ইনাদের মতো একটি পশমের সমতুল্য এলেম আমার নেই। মাঝহাব মানা ছাড়া কেহই সঠিক কোরআন ও সুন্নাহ মেনে চলতে পারবে না। তিনি প্রায় বলতেন, আমি হানাফি মাঝহাবকে অনুসরণ করি এবং হানাফি মাঝহাব চার মাঝহাবের মধ্যে আমার নিকট শ্রেষ্ঠ, তবে অন্য সকল মাঝহাব সঠিক এবং সত্যের উপরে বহাল। এটিও তিনি বলতেন। তার মিধাকে বলা হয় পৃথিবীর মধ্যে মিধার নক্ষত্র। আল্লাহ তাআলা তার মিধার ওসিলায় আজও পর্যন্ত হাদিস শাস্ত্রে আমাদের পদচারণা করার তৌফিক দান করেছেন। তার মিধার উপযুক্ত উজরত, উপযুক্ত প্রতিদান আল্লাহ পাক তার কবরে দান করেন, আমিন।
1: আমি চলে যাচ্ছি মুফতি ফখরুল হাসান কাসেমির কাছে। হযরত মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির গুণাবলী ও বৈশিষ্ট্য, গীবাত থেকে বেঁচে থাকা, এ সম্পর্কে কিছু শোনার জন্য।
0: হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি ছিলেন উজ্জ্বল ফর্সা, চেহারা থেকে যেন নূর ঝরত, তাকওয়ার বর্ষণ হতো। একবার এক অমুসলিম তার উজ্জ্বল গাত্রবর্ণ, প্রশস্ত কপাল, হাস্যোজ্জ্বল মুখ ও চেহারার গাম্ভীর্য দেখে বলে ওঠেন, এই চেহারা ইসলামের সত্যতার প্রমাণ। যে গুণ তাকে সমকালীন আলেমদের মাঝে বৈশিষ্ট্যমণ্ডিত করেছে সেটা হলো তার সর্বব্যাপী ইলমি গভীরতা। উলুমে আকলিয়া ও নকলিয়ার এমন কোনো শাখা নেই যাতে তিনি পাণ্ডিত্য অর্জন করেননি, এটা বলা অত্যুক্তি হবে না। প্রাচীন আলেমদের মাঝেও সর্ববিষয়ে পারদর্শী এমন আলেম খুঁজে পাওয়া যায় না। আলেমদের মজলিসে তিনি সব শাস্ত্রে এমনভাবে আলোচনা করতেন মনে হতো এলহাম হচ্ছে। প্রায় সবাই কোনো বিষয় আটকে গেলে তার কাছে রুজু করতেন। হাকিমুল উম্মত হযরত থানবী রহমতুল্লাহ আলাইহির অভিব্যক্তি দ্বারা বোঝা যায় তিনি কেমন ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। তিনি বলেন, আমার কাছে ইসলামের সত্যতার অন্যতম প্রমাণ হল আল্লামা কাশ্মীরির মতো ব্যক্তি মুসলিম উম্মাহার মাঝে রয়েছেন। যদি ইসলামের মাঝে কোনো ধরনের অপূর্ণতা বা খুঁত থাকত তাহলে তিনি অবশ্যই ইসলাম থেকে বিমুখ হয়ে যেতেন। মোট কথা, তিনি ছিলেন সর্ববিষয়ে পারদর্শী একজন মহান আলেম। তার অসাধারণ ইলমি নিমগ্নতা ও কোরআন হাদিস মোতাবেক আমল ছিল বিস্ময়কর। ইত্তিবাই সুন্নাতের ক্ষেত্রে সামান্য অবহেলাও করতেন না। লোকেরা তার আমল দেখে নিজেদের আমল ঠিক করে নিত। সুন্নাত মোতাবেক হাঁটু উঠিয়ে খাবার খেতেন। সর্বদা তিনি আঙ্গুলে খাবার খেতেন, বাম হাতে রুটি ধরে ডান হাতে ছিঁড়ে ছিঁড়ে খেতেন, ছোট ছোট লোকমা দিয়ে খেতেন। এসব ছিল তার চিরকালীন অভ্যাস। জুমার দিন আজানের সঙ্গে সঙ্গে মসজিদে চলে যেতেন। উঠতে বসতে প্রায় বলতেন হাসবুনাল্লাহ, কখনো বলতেন আল্লাহ জালালুহু। দর্শে অনেক সময় চোখে পানি এসে যেত, তবে আত্মসংবরণের চেষ্টা করতেন। উপদেশমূলক কোনো কথা, শের বা ভীতি প্রদর্শনমূলক কোনো আয়াত হাদিস এলে কণ্ঠ রুদ্ধ হয়ে যেত, চেহারায় দেখা যেত ভয়ের ছাপ, শ্রোতাদের চোখ ভিজে যেত। কারো দিকে তাকালে আর চোখে নয় বরং পুরো শরীর ঘুরিয়ে তাকাতেন। গভীর ইলমি যোগ্যতা সত্ত্বেও আকাবিরের সঙ্গে দেখাতেন সীমাহীন আদব। তাদের দিকে কখনো চোখ তুলে তাকাতেন না বা তাকিয়ে কথা বলতেন না। নিজের বাতিনিক কামালাত সর্বদা ঢেকে রাখতেন, কারণ তার বাতিনিক কামালাত স্বভাবে মিশে গেছে। নিমগ্নতা ছিল প্রবল। কোরআনের ভাষ্যমতে তিনি ছিলেন প্রকৃত মুত্তাকি। তার ইলমি কামালাত এতই প্রবল ছিল অন্যান্য গুণাবলী চাপা পড়ে গেছে। জীবনের সেই উজ্জ্বল দিক যাকে সুলুক ও তাসাউফ বলা হয় তা ইলমি সুগলের নিচে চাপা পড়ে গেছে। অথচ আল্লাহ পাক তাকে সেই দৌলতও দিয়েছেন। ছিলেন পবিত্র আত্মা বিশিষ্ট বুজুর্গ হযরত গাঙ্গুহির মুজাজ, তবে তাসাউফের ব্যাপারে আলোচনা করতে অভ্যস্ত ছিলেন না। মৌলানা আব্দুল কাদির রায়পুর রহমতুল্লাহ আলাই বলেন, আমি একবার মাদ্রাসায় আমিনিয়া গিয়ে দেখি শাহ সাহেব এক কামরায় দরজা বন্ধ করে দোজর্বি জিকির করছেন, দীর্ঘক্ষণ ধরে ইসমে জাতের জিকির করছেন। বাজারে যাওয়ার সময় তিনি চেহারা রুমাল দিয়ে ঢেকে রাখতেন যেন কোন মহিলাদের দিকে দৃষ্টি না পড়ে। হাদিসে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেসব গুণাবলী বর্ণিত হয়েছে সেখানে কথাও ছিল তিনি প্রায় চুপ থাকতেন, অনর্থক কথা বলতেন না। হযরত শাহ সাহেবও ছিলেন তেমনই, মনে হতো তাকে ইলমি আলোচনা ও জরুরি কথাবার্তা বলার জন্য জবান দেওয়া হয়েছে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের আরেকটি গুণের কথা উল্লেখ করেছেন, তিনি প্রায় মুস্কি হাসতেন, তাকে কখনো অট্ট হাসি দিতে দেখা যায়নি। শাহ সাহেবও ছিলেন তেমনই, প্রায় মুস্কি হাসতেন। মাওলানা ইদ্রিস কান্দ্রবী রহমতুল্লাহ আলাই বলেন, শাহ সাহেবের নূরে তাকওয়া এমন ছিল কেউ দেখলে বিশ্বাস করত ইনি আল্লাহর নেক বান্দা, কোনো মজলিসে বসলে আগন্তুক প্রথম দৃষ্টিতে বুঝত ইনি মজলিসের সবচেয়ে বড় আলেম ও মুত্তাকি। তার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল তার তরবিয়াতে এমন কতিপয় সুযোগ্য আলেম, বিখ্যাত মুহাদ্দিস, স্বনামধন্য মুফাসসির, সুবিজ্ঞ ফকিহ, সুদক্ষ আদিব, তুখোড় বক্তা, প্রাজ্ঞ ঐতিহাসিক, লেখক, সাহিত্যিক ও আরব বিল্লাহ তৈরি হয়েছে, যাদের দৃষ্টান্ত পুরো দুনিয়া খুঁজে পাওয়া যায় না। দারুল উলুমের প্রায় 18 বছরের শিক্ষা জীবনে অন্তত 2000 তালেবে ইলম তার কাছে পড়েছে, তাদের সকলের তালিকা করতে গেলে আলাদা গ্রন্থ হয়ে যাবে। তাদের মাঝে অনেকে এমন আছেন যারা গুমনাম হয়ে দিনই খেদমত করেছেন, আবার অনেকে আছেন এলেমের আকাশে উজ্জ্বল নক্ষত্র হয়ে বিরাজ করেছেন। তাদের মাঝে উল্লেখযোগ্য হলেন শাহ আব্দুল কাদের রায়পুরি রহমতুল্লাহ আলী, মুফতি আজম মাওলানা মোহাম্মদ শফি, মাওলানা সৈয়দ মানাজির আহমদ আহসান গিলানি, মাওলানা মোহাম্মদ ইদ্রিস কান্দলভি, মাওলানা সৈয়দ বদরে আলম মিরাঠি, মাওলানা হিফজুর রহমান সিওয়ারবি, মাওলানা মোহাম্মদ ইউসুফ বিন নুরি, মাওলানা মোহাম্মদ আতিকুর রহমান ওসমানি, মাওলানা হাবিবুর রহমান লুধিয়ানি, মাওলানা মোহাম্মদ মঞ্জুর নোমানি, মুফতি মোহাম্মদ হাসান অমৃতসরী, মাওলানা আথার আলী সিলেটি, মাওলানা কারি মোহাম্মদ তৈয়েব কাসেমি প্রমুখ। তিনি নিজের মজলিসে কখনো গীবত হতে দিতেন না, কেউ কারো ব্যাপারে কিছু বলতে চাইলে গীবতের পর্যায়ে পৌঁছার আগেই হাত উঠিয়ে বলতেন বাস আর প্রয়োজন নেই, গীবতের ফিতনা সেখানেই মিটিয়ে দিতেন।
1: আমি চলে যাচ্ছি হযরত মাওলানা মুফতি সিফাতুল্লাহ সাহেবের কাছে। শাহ আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির চরিত্র মাধুর্য এবং তার আত্মমর্যাদা বোধ সম্পর্কে কিছু শোনার জন্য।
2: আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি তার কিছু বৈশিষ্ট্য, যেমনটি আমাদের মুফতি ফখরুল হাসান কাসেমি ভাইয়ের কাছ থেকে আমরা শুনলাম, আমরা বুঝতে পারলাম যে আসলে তিনি ছিলেন নববী চরিত্রের এক উজ্জ্বল অনুসারী, আল্লাহ নবীর একটি প্রতিচ্ছবি ছিলেন তিনি, অর্থাৎ নবীর চরিত্র আখলাক যেমন ছিল ঠিক আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহির স্বভাব চরিত্র তেমন ছিল। ইলমি উৎকর্ষের পাশাপাশি আল্লামা কাশ্মীর রহমতুল্লাহ আলাইহির চরিত্র মাধুর্য ছিল অতুলনীয়, কেউ কিছু চেয়ে পায়নি এমন কখনো দেখা যায়নি। পকেটে যাই থাকুক আটানা বা 1 রুপিয়া দিয়ে দিতেন, কেউ কষ্ট পায় এমন কথা বা এমন আচরণ তিনি কখনোই করতেন না। আমরা বুঝলাম এই কথার দ্বারা যে তিনি উদার মনের মানসিকতা ছিলেন, দানশীল ছিলেন। তখনকার সময়ে গীবত ভয়াবহ আকার ধারণ করেছিল, গীবতের জীবাণু ছড়িয়ে পড়েছিল সর্বত্র, কম লোকই বাঁচতে পারত গীবত থেকে। গীবত থেকে বাঁচাই ছিল তখন বড় কারামতি, কিন্তু শাহ সাহেব রহমতুল্লাহ আলহি পাক এবং হেফাজত ছিলেন, যেমনটি একটু আগে আমরা শুনলাম। কখনো তিনি ইশারা ইঙ্গিতেও কারোর গীবত করেননি, কেউ কারোর ব্যাপারে কোনো মন্দ আলোচনা শুরু করতেই থামিয়ে দিতেন, কোনো মাসালা জিজ্ঞেস করলে অবশ্যই জবাব দিতেন, তারপরও বসে থাকলে বলতেন ভাই যাও একটু আরাম করো, আরাম স্বাস্থ্যের জন্য বড় উপকারী। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলহির গীবত থেকে বেঁচে থাকা এবং তার চরিত্র মাধুর্য এই দুটো সমন্বয় ছিল। আমরা এই কথার দ্বারা বুঝতে পারি যে চরিত্রবান মানুষ যিনি তিনি কখনো কারোর গীবত করেন না, যার মধ্যে সুন্দর চরিত্র আছে সে কখনোই গীবত করেন না, আর যারা গীবত করে তারা ভালো চরিত্রের মানুষ সাধারণত হতে পারে না। একবার অমৃতসরে তিনি গেলেন, একজন জাদ্রেল ব্যারিস্টার অত্যন্ত ভক্তি নিয়ে তার মজলিসে উপস্থিত হলেন, কিন্তু দাড়ি মোচ না থাকায় পিছনে বসলেন, লজ্জায় সংকুচিত হয়ে থাকেন। হযরত শাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি তাকে অভয় দিয়ে বললেন, ব্যারিস্টার সাহেব আপনি অযথা সংকোচ বোধ করছেন, আমাদের উভয়ের কাজ যদিও ভিন্ন কিন্তু উদ্দেশ্য অভিন্ন, সেটা হলো দুনিয়া উপার্জন করা। মৌলবী হয়ে দাড়ি না রাখলে যেমন কেউ আমাকে খাবার দেবে না, তেমনি ব্যারিস্টার হয়ে দাড়ি রাখলে কেউ আপনাকে পাত্তা দেবে না। ভাববে ইনি তো মোল্লাজি, তখন ব্যারিস্টার হয়েও অন্য জোড়াতে পারবেন না। আমাদের উদ্দেশ্য যখন অভিন্ন তখন কর্মে ভিন্নতায় লজ্জার কি আছে। এটি হল আল্লামা নরসা কাশ্মীর রহমতুল্লাহ আলাইহির একটি সূক্ষ্ম মিজাজ, অর্থাৎ একজন ব্যক্তি নিজের অপরাধের কারণে সামাজিকভাবে সে মিশতে পারতেছে না, সমন্বয় হতে পারছে না, এজন্য তাকে অভয় দিলেন এবং এই চরিত্র মাধুর্যর প্রতি আকৃষ্ট হয়ে ওই ব্যারিস্টার পরবর্তীতে পরিপূর্ণ সুন্নাসম্মত জিন্দেগি অর্জন করেছিলেন। আসলে চরিত্রই মানুষকে মহান করে, একজনের চরিত্রের কারণে অন্য হাজারো মানুষের পথের সন্ধান মেলে।
1: এবার চলে যাচ্ছি মুফতি ফখরুল হাসান কাসিমি সাহেবের কাছে। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহের লেখনী জগতে তার অবদান।
0: হযরত শাহ আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহ ছিলেন অতুলনীয় স্মৃতিশক্তির অধিকারী, সব শাস্ত্রে দক্ষ ছিলেন, যে কোনো বিষয়ে কলম ধরলে মূল্যবান কিতাব লিখতে পারতেন, কিন্তু তার মন সেদিকে ধাবিত হয়নি। কোনো বড় আলেমের কিতাব না থাকা বা কম থাকা তার মহত্ব ক্ষুণ্ণ করে না। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মর্যাদা কে না জানে, পৃথিবীর অধিকাংশ মুসলমান তার অনুসারী, অথচ তার লেখা কিতাবাদি না থাকার মতো। সাহাবা ইকরামের মাঝে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রেওয়ায়েত সবথেকে বেশি, হযরত আবু বকর ও ওমরের রেওয়ায়েত হাতে গোনা। এতে কি তাদের মর্যাদা কমে গিয়েছে? কখনো নয়। আসলে তারা বিভিন্ন রকম ব্যস্ততায় হাদিস রেওয়ায়েতে মনোযোগ দিতে পারেননি। মাওলানা বদরে আলেম মিরাটি একবার শাহ সাহেবের কাছে আরজ করেন, যদি জামে তিরমিজি বা এ জাতীয় কোনো কিতাবের সরা লিখতেন তাহলে পরবর্তীদের জন্য বিরাট পুঁজি হতো। হযরত রাগান্বিত স্বরে বলেন, জীবনভর রসুলের হাদিস পড়িয়ে পেট পেলেছি, তুমি চাও মৃত্যুর পরেও হাদিসের খেদমত বিক্রি করি? এত তা সত্ত্বেও তিনি কয়েকটি রিসালা লিখেছেন যা তার স্মারক হয়ে চির অক্ষয় হয়ে আছে। তার ভিতরে প্রসিদ্ধ কয়েকটি কিতাব হল ফয়জুল বারি, যা বুখারি শরীফের সরা চার খণ্ডে, আল আরফুস সাজি স্বরে সুনানে তিরমিজি, সুনানে আবু দাউদ, এ ব্যতীত আরও 20টিরও অধিক কিতাব তিনি ওনার জীবনে রচনা করেছেন।
1: এবারে চলে যাচ্ছি আমরা মুফতি সিফাতুল্লাহ সাহেবের কাছে। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির ওফাত সম্পর্কে এবং তার দাফন সম্পর্কে জানার জন্য।
2: আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি পৃথিবীর এলমি জগতে এক উজ্জ্বল নক্ষত্র। জীবন সহায়ন্যে তিনি আমাদেরকে এতিম করে চলে গেলেন। মৃত্যু ঠিক আগ মুহূর্তে আল্লামা শাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি তাকে দেখার জন্য তার বাসায় গিয়েছিলেন। দারুলুম দেওবন্দ থেকে বেশ দূরে তার বাসা ছিল। শিব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি ঘরের নিকটে গিয়ে দেখলেন তার ঘরে আলো জ্বলছে। ঘরে প্রবেশ করে দেখলেন তিনি অত্যন্ত দুর্বল শরীর নিয়ে মাথা নিচুর দিকে করে রানের উপরে ফতোয়া স্বামী কিতাবটি অধ্যয়ন করছেন, মোতালা করছেন। শিব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি বললেন যে হযরত, এমন কোনো মাসআলা নেই যে মাসলা আপনার এলেমের মধ্যে নেই। এত অসুস্থ অবস্থায়, এত দুর্বল পরিবেশে আপনি কিতাব মোতালা করছেন। শিব্বির আহমদ উসমানের এই কথা শুনে আল্লামা শাহ সাহেব বললেন, নিশা যার যেটি মৃত্যুর সময়ও যেন তাই নিয়ে তার মৃত্যু হয়। আমার কিতাব, কিতাবের কালো অক্ষরের প্রতি আমার নেশা, আমার পেশা, আমার ভালোবাসা, আল্লাহর সাথে আমার সম্পর্কের মাধ্যম, এটিকে আমি কখনোই ছাড়তে পারব না। তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন এবং তার পরবর্তীতে তিনি ঢাবেলে চলে যান এবং সেখানে হয়তো আরও কয়েকটা দিন সময় তিনি পেয়েছিলেন। অবশেষে তিনি ক্রমান্বয়ে অসুস্থতা বাড়তে বাড়তে সফর মাসের 3 তারিখ 1352 হিজরি সোমবার দিবাগত রাত্রে আল্লাহ পাকের দরবারে মাওলায় আলার সান্নিধ্যে চলে যান এবং তখনই পৃথিবী থেকে এলমের জগতের এক বিস্ময়কর ধীশক্তি সম্পন্ন, মিধাশক্তি সম্পন্ন আলেমের সূর্য অস্ত যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মাকাম দান করুন, আমিন।
1: শ্রোতা বন্ধুরা, ঘড়ির কাঁটা বলছে আজ হাতে আর সময় নেই, কথা হবে আগামী অনুষ্ঠানে ইনশাআল্লাহ অন্য কোনো মনীষীদের জীবনী নিয়ে। আগামী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল। শ্রোতা বন্ধুরা, আপনারা অনুষ্ঠান সংক্রান্ত সুচিন্তিত মতামত বা পরামর্শ জানিয়ে চিঠি লিখুন আমাদের কাছে। চিঠি লিখবেন এই ঠিকানায়: প্রযোজক মনীষা, প্রযত্নে পরিচালক, বাংলাদেশ বেতার, খুলনা, খুলনা 9000। মহান আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, দিনের সরল সঠিক পথে পরিচালনা করুন, এই কামনায় আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। ফি আমানিল্লাহ।
3: এতক্ষণ মনীষীদের জীবন ও কর্ম নিয়ে আলোচনা অনুষ্ঠান মনীষা শুনলেন। পরিচালনা করলেন মুফতি মাসুম বিল্লাহ, সম্পাদনা শেখ ইলিয়াস আহমেদ, তত্ত্বাবধানে মোহাম্মদ শাহিদুল ইসলাম এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ফাহাদ হোসেন মোল্লা। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল। বাংলাদেশ বেতার খুলনা। এখন আল্লাহ পাকের শানে হামদ শুনবেন।
4: আকাশের বুকে

আল্লাহ মালিক আহাদ আসলাম, চাঁদের বক্ষে তারি

বুঝিনি কো হায় সৃষ্টির উৎস কোথায়, মায়ারও ছলনে ভুলে আছি।

0: এতক্ষণ আল্লাহ পাকের শানে হামদ শুনলেন।
1: বাংলাদেশ বেতার খুলনা, পরবর্তী আয়োজন আবহাওয়া বার্তা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যে 6টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে 36.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল টাঙ্গাইল ও সিলেট 23 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.9 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.3 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 69%, সন্ধ্যে 6টায় 64%। আগামীকাল ঢাকায় সূর্য উদয় হবে ভোর 5:12 এবং অস্ত যাবে সন্ধ্যে 6:49।
1: আবহাওয়া ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল। আল্লাহ তালার খাস বান্দা তারা, যারা জমিনের উপর বিনয়ের সঙ্গে চলে। হে ইমানদারগণ, তোমরা ইনসাফের উপর কায়েম থাকো এবং আল্লাহ তালার জন্য সত্য সাক্ষ্য প্রদান করো, যদিও তাতে তোমাদের অথবা তোমাদের পিতামাতা ও আত্মীয় স্বজনের ক্ষতি হয়। এবং যখন তোমাদেরকে কেউ সালাম করে, তখন তোমরা তা অপেক্ষা উত্তম শব্দ দিয়ে সালামের জবাব দাও, অথবা কমপক্ষে জবাবের মধ্যে ওই শব্দগুলো বলে দাও যা প্রথম ব্যক্তি বলেছিল। নিঃসন্দেহে আল্লাহ তাআলা প্রত্যেক জিনিসের হিসাব গ্রহণ করবেন। আল কোরআন, সূরা নিসা, আয়াত 86-135। বাংলাদেশ বেতার, খুলনা। স্থানীয় সময় অনুযায়ী এখন প্রচারিত হচ্ছে মাগরিবের নামাজের আজান ও দোয়া।

0: محمدا الوسيلة والفضيلة، وبعثه مقاما محمودا الذي وعدته، إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: যে ব্যক্তি কোনো মুসলমানকে কোনো কাপড় দান করে, আর যতদিন তার গায়ে ওই কাপড় থাকে ততদিন সে আল্লাহ তাআলার হেফাজতে থাকে। পরিপূর্ণ মুমিন ওই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে ভালো, আর তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে তার স্ত্রীর সাথে আচার ব্যবহারে সবচেয়ে ভালো। আল হাদিস, বাংলাদেশ বেতার, খুলনা। এখন আল্লাহ পাকের, দুঃখিত, এখন শুনবেন নাতে রাসুল

0: এতক্ষণ নাতের আসল শুনলেন, শিল্পী ছিলেন ফরিদা পারভীন। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম, সন্ধে সাতটা, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি কানিজ ফাতেমা শেফা। সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, নতুন সমাজ ও নতুন বাংলাদেশ বিনির্মাণে নতুন স্বপ্ন নিয়ে কাজ করতে হবে। এজন্য যার যার অবস্থান থেকে দেশের ইতিহাস ঐতিহ্যকে সকলের সামনে তুলে আনতে হবে। তিনি আজ মাগুরার মোহাম্মদপুর উপজেলার হাটবাড়িয়ায় নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময়কালে কথা বলেন। মন্ত্রী বলেন, সংস্কৃতি একটি দেশের মূল চালিকা শক্তি, এজন্য বর্তমান সরকার জীবনমুখী সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বাটিকাডাঙ্গা পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ মন্দির প্রাঙ্গণে আয়োজিত এক মাতুয়া মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বর্তমান যুগ প্রযুক্তি নির্ভর হওয়ায় সাংবাদিকতার সঙ্গে আধুনিক প্রযুক্তির সমন্বয় এখন অপরিহার্য হয়ে উঠেছে। এআই, মাল্টিমিডিয়া সাংবাদিকতা এবং তথ্য যাচাইয়ের দক্ষতা অর্জনের মাধ্যমে সাংবাদিকরা আরও নির্ভুল, সময়োপযোগী ও গ্রহণযোগ্য সংবাদ পরিবেশন করতে সক্ষম হবেন। তিনি আজ যশোর প্রেস ক্লাবের গোলাম মাজেদ অডিটোরিয়ামে সাংবাদিকদের আধুনিক প্রযুক্তি নির্ভর দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেকিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা এআই বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতা শুধু পেশা নয়, বরং এটি একটি দায়িত্বশীল কাজ। প্রযুক্তির ব্যবহার বাড়লেও সংবাদ পরিবেশনে নৈতিকতা ও দায়িত্বশীলতা বজায় রাখা অত্যন্ত জরুরি। প্রেস ক্লাবের সভাপতি জাহেদ হাসান টুকুনের সভাপতিত্বে পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ, জেলা প্রশাসক মোহাম্মদ আশিক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক দিলওয়ার হোসেন খোকন ও জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবিরুল হক সাবু এ সময় উপস্থিত ছিলেন। পিআইবি আয়োজিত প্রশিক্ষণে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার 70 জন সাংবাদিক অংশগ্রহণ করছেন। পরে প্রতিমন্ত্রী 6,43,60,000 টাকা ব্যয়ে যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত 6-তলা বিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধন করেন। গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব সহ বিভিন্ন দাবিতে খুলনা মহানগরীর সার্কিট হাউস ময়দানে জামাত নেতৃত্বাধীন 11 দলের এক বিভাগীয় সমাবেশ আজ অনুষ্ঠিত হয়। জামাত ইসলামের আমির ও সংসদীয় বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান এতে প্রধান অতিথি ছিলেন। জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের সভাপতিত্বে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান ডক্টর কর্নেল অলি আহমেদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাসিত আজাদ, বাংলাদেশ নিজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আব্দুল কায়ুম সোবহানি, আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরান সহ বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। পবিত্র আশুরা উপলক্ষে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে শিয়া সম্প্রদায়ের নেতৃবৃন্দের এক মত বিনিময় সভা আজ খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় তাজিয়া মিছিল সহ বিভিন্ন ধর্মীয় কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া আশুরা উপলক্ষে মহানগরীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের উপর গুরুত্বারোপ করা হয়। অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খানের সভাপতিত্বে ডেপুটি পুলিশ কমিশনার সহ শিয়া সম্প্রদায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। খুলনা বিশ্ববিদ্যালয়ে কোলাবোরেটিভ রিসার্চ ইন সোশ্যাল সায়েন্স থিওরিজ অপরচুনিটিস অ্যান্ড প্র্যাকটিক্যাল মেথোডোলজি শীর্ষক এক কর্মশালা আজ খুলনা বিশ্ববিদ্যালয়ের ইউআরপি লেকচার থিয়েটারে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ খান এতে প্রধান অতিথি এবং ট্রেজারার প্রফেসর ডক্টর মোহাম্মদ নুরুন নবী বিশেষ অতিথি ছিলেন। সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর শেখ শারাফত হোসেনের সভাপতিত্বে সামাজিক বিজ্ঞান স্কুলের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষকগণ কর্মশালায় অংশগ্রহণ করেন। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা গতরাতে যশোর নড়াইল মহাসড়কে ঝুমঝুমপুর এলাকায় অভিযান চালিয়ে প্রায় 7,68,00,000 টাকা মূল্যের 31টি স্বর্ণের বার সহ 2 জনকে আটক করেছে। আটককৃত স্বর্ণের বার কাস্টমস হাউজে জমা দেওয়া হয়েছে এবং আটককৃতদের সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে। খেলার খবর, ফুটবল। চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে মজিবুল হক মালিক মজু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় টাইগার জাকির ক্লাব 1-0 গোলে আরাতে স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। এদিকে মাগুরার শালিখা উপজেলার শতখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে 8-2 ফুটবল টুর্নামেন্টের আজকের উদ্বোধনী খেলায় কেদারনাথ স্পোর্টিং ক্লাব 3-1 গোলে নারকেলবাড়িয়া একাদশকে পরাজিত করেছে। এর আগে জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার মিথুন রায় চৌধুরী প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা টাঙ্গাইল ময়মনসিংহ চট্টগ্রাম কক্সবাজার ও সিলেট অঞ্চলে পূর্ব দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10 বাংলায়।
2: এই সময় ওই যে তুমি যে উত্তরপাড়ার ক্ষেতের পারে যে গাছ লাগাইছো, বেড়া কিন্তু দনে ছাগলে কিন্তু খাইবো, গাছ লাগানো সার হয়ে যাবে।
3: বেড়া দিমু
2: ছাগলে খায় সার হয়ে যাবে।
4: গাছ তো লাগাতেই হবে, এখন যদি গাছ তাহলে কখন লাগাবো? আমি যে বর্ষায় যত পারি তত গাছ লাগাই।
5: ওই যে দেখো আমার আবার গাছের সাথে সাথে ফল গাছেরও সমস্যা আছে। আমার এত জামরুল হয়েছে, জামরুল তো পাইরে রাখলে পরের দিনই নষ্ট হয়ে
2: যায়। আরে আর কইও না, ওই আমি কয়টা আম রাখছিলাম যে পরে পরে একটু রয়ে শুয়ে খাবো, ওমা দুদিন পরে দেখি যে গেলে কেমন ধরে পচা পচা পচা পচা ধরে।
3: কথা কো, আমার একজনে কইছে কাঁঠাল বক্স করে কেমনে রাখতে, কইছে আমি রাখছি আর সব পচা গন্ধ বেরিয়েছে।
4: লিচু লিচু গাছ রেখে খাবো, এত ভালো ফল, তার কি উপায় আছে?
6: কি খবর, সব ভালো আছো তো?
3: আলহামদুলিল্লাহ ভালোই আছি।
6: সখিনাবু, জরিনাবু, তারপরে কি সাজু ভাবি, আর এদিকে সরা ভাই, বা আবার
2: আরে ভাই শোন, আমরা সবাই আছি কিন্তু আমরা একটা কঠিন সমস্যার মধ্যে আছি। এই যে এখন যে সিজনের ফল ফলা যেগুলি হইতে একটু রয়ে শুয়ে ধরে শুয়ে খাবো, একটু জমা রাখি সব পয়সা বিনা শুয়ে, এমন কোনো বুদ্ধি শুদ্ধি আছে কিনা সেটা আগে তারপর অন্য কথা।
6: ভালো কথা কইছো, এটা কিন্তু খুব জরুরি ব্যাপার। আমরা কিন্তু শুরু করতে যাচ্ছি আমাদের কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতারে জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। আমার এই অনুষ্ঠান কিন্তু অনেকে শোনে, দেশ বিদেশ থেকে শোনে। তারা কিন্তু ওই অনেক গাছ গাছালি আছে, সেখানে ফল পারতেছে, কেমনে কি রাখবি না রাখবি জানি, শুনে রাখা ভালো না? তোমরা তো এটা নিয়ে বিপদে আছো, তাহলে কিভাবে কি করলি ভালো হয় সেটা আমরা একটু শুনি নি। কৃষি চর্চা অনুসরণে ফল সংগ্রহ ও সংগ্রহ উত্তর ব্যবস্থাপনা, এই যে এই বিষয়ে চলো আজকে শুনি। আমরা বলছেন আবু নোমান ফারুক আহমেদ, অধ্যাপক শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, আর তার সাথে এই বিষয় নিয়ে কথা বলেছেন নওশিন ফারহানা নূর। চলো মনোযোগ দিয়ে শোনো, আর আপনারাও যারা বেতার যন্ত্রের সামনে আছেন তারাও শোনেন, কি বলেন
3: সবাই,
2: সবাই শুনতে হইব।
7: প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, কেমন আছেন আপনারা? আশা করি যে যেখান থেকে শুনছেন ভালো আছেন, সুস্থ আছেন এবং সবুজ কৃষির সাথেই রয়েছেন। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই আমাদের আজকের আসরে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ আমরা কথা বলব উত্তম কৃষি চর্চা অনুসরণে ফল সংগ্রহ এবং সংগ্রহ উত্তর ব্যবস্থাপনা নিয়ে। আর গুরুত্বপূর্ণ এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন প্রফেসর আবু নোমান ফারুক আহমেদ, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ঢাকা। আপনাকে স্বাগত জানাই।
8: অনেক ধন্যবাদ আপনাকে।
7: প্রথমে আপনার কাছে জানতে চাই, উত্তম কৃষি চর্চা অনুসরণে ফল সংগ্রহ ও সংগ্রহ উত্তর ব্যবস্থাপনা বলতে আসলে কি বোঝায়?
8: উত্তম কৃষি চর্চা হল এমন কিছু নিয়ম কানুন যেগুলো যদি আমরা অনুসরণ করি তাহলে আমাদের উৎপাদিত ফল ফসলগুলো নিরাপদ থাকে, এবং সেই উত্তম কৃষি চর্চার ক্ষেত্রে উৎপাদন যেমন গুরুত্বপূর্ণ, এই ফলগুলো সংগ্রহ এবং সংগ্রহ উত্তর যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো কিন্তু সমভাবেই গুরুত্বপূর্ণ। আমরা জানি ফলগুলো সংগ্রহ করার পরে এটাকে পরিষ্কার করতে হয়, এটাকে সর্টিং করতে হয়, এটাকে গ্রেডিং করতে হয়, এটার বোটা কাটতে হয় যেটাকে আমরা ট্রিমিং বলি, এরপরে এটাকে প্যাকেজিং করতে হয়, লেবেলিং করতে হয়, কুলিং করতে হয়। এই যে ব্যবস্থাপনাগুলো এগুলো কি কিন্তু আমরা ফসলের অথবা ফলের সংগ্রহ উত্তর কার্যক্রম বলি, এবং এগুলো যদি আপনি ভালোভাবে করেন তাহলে ফলের গুণগত মান যেমন ভালো থাকবে তেমনি ফলের সততা, এটার শেলফ লাইফ, আমরা সংরক্ষণ কাল যেটা বলি, এবং বাজার মূল্য কিন্তু আপনি ভালো পাবেন।
7: ফল সংগ্রহের সঠিক সময় নির্ধারণ করা কেন এত গুরুত্বপূর্ণ?
8: জি, ফল আমরা যে সংগ্রহ করি সেটা যদি আমরা সঠিক সময়ে না করি তাহলে কিন্তু আমরা আর্থিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হব। আমরা দেখি যে আমাদের যে ফলগুলো উৎপাদিত হয় তার 20-40% কিন্তু সংগ্রহ উত্তর পর্যায়ে কিন্তু নষ্ট হয়ে যায়, এটা সঠিক সময়ে সংগ্রহ করা না করার কারণে। আপনি যদি অনেক কাঁচা অবস্থায় ফলটা সংগ্রহ করে ফেলেন তাহলে কিন্তু এটা পরিপক্ক হবে না এবং এটার মিষ্টতা আসবে না। আবার যদি অতি পরিপক্ক অবস্থায় আপনি ফলটা সংগ্রহ করেন তাহলে কি হবে, যখন আপনি এটা পরিবহন করবেন তখন কিন্তু ফলগুলো নষ্ট হয়ে যাবে। তার মানে হল এটাকে আমরা বলি হারভেস্টিং ইন্ডেক্স, মানে প্রতিটা ফলের ক্ষেত্রে একটা সুনির্দিষ্ট হারভেস্টিং ইন্ডেক্স আছে, ঠিক সে সময়ে কিন্তু আপনাকে ফলগুলো সংগ্রহ করতে হবে।
7: আমাদের কৃষিজীবী ভাই বোনেরা কি কি লক্ষণ দেখে বুঝবেন যে এখন ফল সংগ্রহের উপযুক্ত সময়?
8: ফল বেদে কিন্তু পরিপক্কতার যে লক্ষণ বা হারভেস্টিং ইন্ডেক্স এটা কিন্তু ভিন্ন ভিন্ন হতে পারে। সাধারণত ফলের আকার, তার গায়ের রং, তার সুগন্ধ আসা, বোটা শক্ত হওয়া, বিভিন্ন ধরনের লক্ষণ দেখে কিন্তু আমরা ঠিক করতে পারি। যেমন আমি যদি কাঁঠালের কথা আপনাকে বলি, কাঁঠালের ক্ষেত্রে কাঁঠাল যখন পরিপক্ক হয় তখন কিন্তু তার যে উপরে যে কাঁটাগুলো রয়েছে এগুলো একটু ছড়িয়ে যায় এবং আমরা দেখি আমাদের কৃষকরা কিন্তু একটা কাঠি দিয়ে ওটাকে আঘাত করে এবং ওই শব্দ হয়, ওই শব্দ দেখে কিন্তু সে বুঝতে পারে কোন কাঁঠালটা পরিপক্ক হয়েছে কোনটা হয় নাই। তেমনি আমের ক্ষেত্রে আমরা যখন দেখি একটা আম বাগানে হয়তো একটা দুটো আম পাকা শুরু করেছে, সেগুলো হয়তো গাছ থেকে ঝরে পড়েছে, তখনই কিন্তু আমরা বুঝতে পারি যে আসলে ওই গাছের আমগুলো পরিপক্ক হয়েছে।
7: ফল সংগ্রহের সময় কি ধরনের সরঞ্জাম এবং পদ্ধতি ব্যবহার করা উচিত?
8: ফল সংগ্রহটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি যে সংগ্রহের সময় আমরা এমন কোন যন্ত্রপাতি ব্যবহার করব না যেটা ফলকে আঘাত করে অথবা ফল ইঞ্জুরি হয়। তাহলে ইঞ্জুরি হলে কি হবে, ফলটা পচন শুরু হবে এবং ফলটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এবং আরেকটি বিষয় আপনাকে উত্তম কৃষি চর্চা অবশ্যই খেয়াল করতে হবে, আপনি যখন ফল সংগ্রহ করবেন বোটা সহ সংগ্রহ করবেন, আর এটা কোন অবস্থায় এটা কিন্তু মাটিতে পড়তে পারবে না, এটাকে কোন তেরপাল অথবা কোন একটা কিছুর উপরে কিন্তু আপনাকে ফলটা রাখতে হবে। সরাসরি যদি মাটিতে আপনি ফলটাকে রাখেন অথবা গাছ থেকে ফলটা পড়ে তাহলে কিন্তু সেটা আর নিরাপদ থাকবে না। অনেক সময় কিন্তু আমরা দেখি যে গাছকে ঝাঁকি দিয়ে অথবা টেনে হেঁচড়ে অথবা ঢাল ভেঙে কিন্তু ফল পাড়ে, এটা কিন্তু খুব ভালো

0: আমরা সাধারণত ফল সংগ্রহের ক্ষেত্রে সকালবেলা অথবা বিকেল বেলা মানে ঠান্ডা সময়টাকে আমরা অনেক প্রেফার করি। আমরা বলি যে ঠান্ডা সময় ফল সংরক্ষণ সংগ্রহ করলে এটা সংরক্ষণ কাল ভালো থাকে, ফলে সতেজতা বজায় থাকে। আরেকটি বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে, কোন অবস্থায় ভেজা অবস্থায় কিন্তু ফল সংগ্রহ করা যাবে না। তার মানে বৃষ্টি বাদল হলে আপনি ফল সংগ্রহ করা যাবে না, যেদিন শুকনো রৌদ্রোজ্জ্বল শুকনো সময় তখন ফল সংগ্রহ করতে হবে। ভেজা অবস্থায় ফল যদি সংগ্রহ করা হয় তাহলে ফলগুলোতে খুব দ্রুতই সংক্রমণ ঘটে এবং ফলগুলো পচে যায়।
1: আর ফল সংগ্রহের পর প্রথমেই কি কাজ করতে হবে?
0: ফল সংগ্রহের পরে আমরা যেটা বলেছিলাম একটু আগে, যে একটা তেরপালের উপরে আপনি ফলগুলোকে রেখে দিবেন এবং আপনি বোটাটাকে এমনভাবে রাখবেন যাতে সেটা কর ঝরে যেতে পারে। আমরা যখন আমের বোটা থেকেও কর ঝরে, কাঁঠালের বোটা থেকেও কিন্তু কর ঝরে, এবং এই করসগুলো যদি ফলের গায়ে লাগে সেখানেও কিন্তু পচন শুরু হয়। তার মানে আমি এমনভাবে উল্টায় রাখব যাতে করসগুলো ঝরে যায়, সেটা হল প্রথম কাজ এবং একটি গুরুত্বপূর্ণ কাজ।
1: সর্টিং, গ্রেডিং এবং প্যাকেজিং কেন এত জরুরি ফলের ক্ষেত্রে?
0: হ্যাঁ, ফলের যে সংগ্রহোত্তর কার্যক্রম সেগুলোর মধ্যে আমরা বলেছি, ফল সংগ্রহের পরে যদি সেখানে ধুলোবালি ময়লা থাকে সেটা পরিষ্কার করার বিষয় থাকে। এর পাশাপাশি কিন্তু সর্টিং মানে আমার সব ফল যে ভালো হবে এমন কোনো কথা নাই। কোনো ফল রোগাক্রান্ত হতে পারে, কোনো ফলে পোকা থাকতে পারে, সেগুলো কিন্তু আমাকে আলাদা করে ফেলতে হবে। এরপরে আমি আম সংগ্রহ করলাম, আমার কিন্তু আমি যদি এটাকে গ্রেডিং করি, ধরেন আমি 4টাতে 1 কেজি অথবা 6টাতে 1 কেজি অথবা 8টাতে 1 কেজি আমি একটা গ্রেডিং করলাম, প্রিমিয়াম একটা করলাম, স্ট্যান্ডার্ড একটা, সাব স্ট্যান্ডার্ড, তাহলে কিন্তু বাজার মূল্যটা ভালো পাওয়া যায়। আর প্যাকেজিং যদি আমি ভালো না করি, অবশ্যই কিন্তু পরিবহন অথবা অন্যান্য পর্যায়ে কিন্তু এই ফলগুলো নষ্ট হয়ে যাবে। তার মানে প্যাকেজিংটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ।
1: অবশ্যই, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
0: আপনাকেও অনেক।
2: কি শুনলে তো?
3: জানলাম কি বাবা,
2: মনোযোগ দিয়ে শোনার জন্য ধন্যবাদ। আর আপনারা তো শুনতেছেন, আর এখন থেকে কিন্তু ওই যে বৃষ্টি হলি পারে ওই ফল কিন্তু সংগ্রহ করে রাখা যাবে না। তারপরে পাড়ার ব্যাপারটাও বললো, ঠান্ডা একটু ইয়ে করে, তো এই যে এইগুলো আমরা শুনে বুঝে তারপরে আমাদের সংগ্রহ করতে
3: যত্ন করে।
2: হ্যাঁ, তো আরেকটি বিষয় হচ্ছে যে তোমরা তো এতক্ষণ খুব আলোচনা করলে,
3: গানের ব্যবস্থা করো,
2: চলো একটা গান শোনাই যাক সবাই মিলে শুনি আমরা। ফলের রাজা আম, শিল্পী মোহাম্মদ নাজমুল হক, গীতিকার সাইফুল ইসলাম সর্দার, সুরকার লোকমান হাকিম। চলো গানটা শোনা যায়।
3: আচ্ছা শুনি।

0: হ্যাঁ শুনলে তো
1: গানটা
0: ভালো লাগছে
2: গানে
0: জোরে চুপ করো দেখি নি শোনো দেখো দেখি নি বেতন লোকদের সামনে আমার সব লোকজন বসে আছে তারা যে চিঠিপত্র লেখে তাদের উত্তরটা দিতে হবি তারপরে মনে করো ফরিদ ভাই আছে তারপরে অনেকে থাকে তারা ওই কতগুলো প্রশ্ন করে এইরকম প্রশ্ন আজকে কার কার প্রশ্ন দিয়ে চিঠি লেখেছে সেই রকম চিঠির কিছু উত্তর আমরা শুনি আর বাকি যাদেরটা উত্তর পান নাই আগামী দিন নিশ্চয়ই আপনার দেওয়া হবে তো চলো যাই শোনা যাক কৃষি বিষয়ক সমস্যার সমাধান নিয়ে শ্রোতাদের মানে আপনাদের চিঠিপত্রে জবাব দিচ্ছেন কৃষিবিদ মোর্শেদ রেহানা পারভীন অধ্যক্ষ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট নারায়ণগঞ্জ আর তার সাথে এই বিষয় নিয়ে কথা বলেছেন ফয়সাল আহমেদ অনন্ত তো চলো আগে এটা শুনে নিই তারপরে তোমাদের কথা শুনবো না
3: ঠিক আছে
4: কৃষিজীবী ভাই বোন বন্ধুদের প্রীতিও শুভেচ্ছা জানিয়ে আজকের চিঠিপত্রের জবাবের আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সঙ্গে আছেন কৃষিবিদ মোর্শেদ রেহানা পারভীন অধ্যক্ষ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট আড়াই হাজার নারায়ণগঞ্জ আপনাকে স্বাগত আমাদের আজকের আসরে
5: ধন্যবাদ
4: আজকের প্রথম চিঠিটি লিখেছেন জনাব মুসলিম উদ্দিন পলাশ নরসিংদী থেকে আপনি লিখেছেন আপনার ক্ষেতের করলা গাছের পাতার গায়ে ঢেউয়ের মতো ভাঁজ হয়ে কুচকে যাচ্ছে অনেক বেশি পাতা ডালপালা বের হচ্ছে ও ফুল খুব কম হচ্ছে এখন কি করণীয় এ ব্যাপারে জানতে চেয়ে চিঠি লিখেছেন
5: আপনার চিঠির জন্য ধন্যবাদ আপনার ক্ষেতে করলা গাছে করলার লিফ কার রোগ হয়েছে এটি একটি ভাইরাস জনিত রোগ সাদা মাছি দ্বারা এই ভাইরাসটা ছড়ায় থাকে এজন্য আপনাকে যা যা করতে হবে আক্রান্ত গাছ সংগ্রহ করে ধ্বংস করে ফেলতে হবে রোগমুক্ত গাছ থেকে বীজ সংগ্রহ করে লাগাতে হবে রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন জাত ব্যবহার করতে হবে ভবিষ্যতে ভাইরাসের বাহক পোকা দমনের জন্য সঠিক কীটনাশক বাছাই করে স্প্রে করতে হবে আর স্প্রে করার 15 দিনের মধ্যে সে সবজি খাবেন না বা বিক্রি করবেন না এছাড়া জমিতে সঠিক পরিমাণে সুষম সার প্রয়োগ করতে হবে ধন্যবাদ
4: এর পরের চিঠিটি লিখেছেন জনাব শরীফুল ইসলাম শ্রীনগর মুন্সীগঞ্জ থেকে আপনি লিখেছেন আপনার ক্ষেতের টমেটো গাছের পাতায় বাদামি বর্ণের দাগ পড়ছে দাগগুলো দ্রুত বৃদ্ধি পেতে থাকে এরপর গাছের পাতা পচে যায় এ রোগের আক্রমণের কয়েকদিনের মধ্যে গাছ মারা যাচ্ছে এখন কি করণীয় এ ব্যাপারে জানতে চেয়ে চিঠি লিখেছেন
5: ধন্যবাদ আপনার চিঠির জন্য আপনার ক্ষেতে টমেটো গাছের নাভি ধসা বা লেগ ব্লাইট নামক একটা রোগ হয়েছে এটি একটি ছত্রাকজনিত রোগ এ রোগটি গাছে আক্রান্ত অংশ বীজ মাটি এবং পানি দ্বারা বিস্তার লাভ করে থাকে এ রোগের আক্রমণের কয়েকদিনের মধ্যেই গাছ মারা যায় এ রোগ দেখা দিলে ফসলের পরিত্যক্ত অংশ পুড়িয়ে ফেলতে হবে নিরোগ উন্নত জাতের বীজ ব্যবহার করে পরবর্তী মৌসুমের জন্য আপনাকে চারা তৈরি করতে হবে শস্য পর্যায়ে অনুসরণ করতে হবে অর্থাৎ একই জমিতে বারবার আপনি টমেটো লাগাবেন না আর রোগের লক্ষণ দেখার সঙ্গে সঙ্গে সঠিক কীটনাশক বাছাই করে জমিতে স্প্রে করতে হবে একজন কৃষক যদি টমেটোর রোগ এবং প্রতিকার সম্পর্কে ভালোভাবে জেনে টমেটো চাষ করেন তাহলে অবশ্যই সফল হবেন ধন্যবাদ
4: সবশেষ চিঠিটি লিখেছেন জনাব আমিনুল ইসলাম শিবালয় মানিকগঞ্জ থেকে আপনি লিখেছেন আপনি বাগান বিলাস চাষ করতে চান এ ব্যাপারে পরামর্শ জানতে চেয়ে চিঠি লিখেছেন
6: ধন্যবাদ আপনার আগ্রহের জন্য বাগানবিলাস ফুল চাষের জন্য প্রচুর রোদ যেমন দৈনিক যদি 5 থেকে 6 ঘন্টা যদি রোদ থাকে এবং সুনিষ্কাশিত জায়গায় এটা চাষ করতে হবে টবে বা মাটিতে সহজে বাগানবিলাস ফুল জন্মে থাকে চারা তৈরির জন্য ডাল কেটে বসানো সবচেয়ে কার্যকর পদ্ধতি এছাড়া নিয়মিত ছাটাই কোম্পানি এবং জৈব সার ব্যবহার করে সারা বছর প্রচুর ফুল পাওয়া সম্ভব টবে চাষ করলে নিচে ছিদ্র রেখে পানি নিষ্কাশনের ভালো ব্যবস্থা রাখতে হবে আর মাটি যদি শুকিয়ে যায় তবেই পানি দিতে হবে গোড়ায় পানি জমলে গাছ নষ্ট হয়ে যেতে পারে ফুল যদি ঝরে যায় বা ফুল কম এলে ডাল ছেঁটে দিন গাছ বাড়ার সময় জৈব সার এবং ফুল আসার সময় পটাশ ফসফরাস সমৃদ্ধ সার ব্যবহার করুন ডাল কেটে সহজেই নতুন চারা তৈরি করা যায় ধন্যবাদ
4: অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার গুরুত্বপূর্ণ সময় দেবার জন্য এবং আমাদের প্রত্যেকটি চিঠির চমৎকার সমাধান দেবার জন্য সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ সংক্রান্ত যে কোনো সমস্যার কথা জানিয়ে আমাদের কাছে চিঠি লিখতে পারেন। আমাদের বিশেষজ্ঞগণ আপনাদের প্রশ্নের উত্তর অবশ্যই দেবেন। এবার জানিয়ে দিচ্ছি আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা। প্রযোজক দেশ আমার মাটি আমার, প্রযত্নে পরিচালক সৈয়দ মাহবুব মুন্সী সরণী, শেরেবাংলানগর, আগারগাঁও, ঢাকা 1207। আমাদেরকে ইমেল করতে পারেন, আমাদের ইমেল অ্যাড্রেস betar.krishi@gmail.com। সবাই ভালো থাকবেন এমনই প্রত্যাশায় শেষ করছি আজকের চিঠিপত্রের জবাব।

0: বুবু বুবু রুনা রুনা
1: আরে মামা তোমার এই কি অবস্থা? এক হাতে পলিথিন আর এক হাতে মাছ, ঘটনা কি মামা?
0: আর বলিস না রুনা, তোদের বাড়িতে আসবো ভাবলাম কি নিয়ে যাই, বাজার গিয়ে দেখি তাজা তাজা মাছ, কই মাছ, রুই মাছ, গুড়া মাছ, শিং মাছ, মন ভুইরা কিনা পলিথিনে করে নিয়ে আসছি। ও মা, একটু পথে এসে দেখি একটা পলিথিন ছেঁড়া আর মাছ রাস্তায়, আর একটু পথে এসে দেখি
1: আর একটা পলিথিনও ছেঁড়া মাছ রাস্তায়। তোমার মাথায় বুদ্ধির কিছুটা ঘাটতি আছে মামা।
0: কি বললি?
1: এতগুলো পলিথিন না কিনে যদি একটা চটের ব্যাগ কিনতা, সব মাছ ব্যাগে ভরে নিতা, তাহলে তোমার এই কষ্ট হতো মামা? হইতো না।
0: আরে আমি কিনছি নাকি, মাছ ওলাই তো দিল।
1: মাছ ওলা দিল আর তুমি কিনে নিয়ে আসলা, কাজটা ঠিক করনি মামা, একদম ঠিক করনি। এত পলিথিন নিয়ে তোমার একদম ঠিক হয়নি।
2: কার সাথে কথা কইলে তো শোনা?
1: তোমার ভাই আসছে মা।
2: তাই আইতাছি আইতাছি, আমি আইতাছি। কিরে মকবুল তুই হঠাৎ,
1: তোর এই অবস্থা কেন? হাত ভর্তি পলিথিন, যেন পলিথিনের দোকান, মাছ। এই তুই কি এগুলো রাস্তা থেকে কুড়াই আসছিস নাকি?
0: বুবু তোমার মেয়েরে সব উত্তর দিছি, আর দিতে পারবো না। এখন এই মাছগুলো নেও, তাড়াতাড়ি রান্না করো, খুব খিদা লাগছে, মাছ দিয়ে ভাত খাবো।
1: খুব খিদা লাগছে কইলো তুই না ভাই, মাছটা কাটতে তো সময় দিতে হইব।
0: দুলো ভাই কোথায় বুবু?
1: কোথায় আবার স্কুলে, এখন এসে পড়বে।
3: রুনা, ও রুনা, কই রে মা?
1: ওই যে তোর দুলো ভাই এসে পড়ছে।
0: আসসালামু আলাইকুম দুলো ভাই।
3: ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, আমার বাড়িতে জেলে আসলো কোথেকে?
0: দুলো ভাই আমি জেলে না, আপনার একমাত্র শ্যালক মকবুল।
3: এক হাতে মাছ, অন্য হাতে পলিথিন, একই পকেটও দেখতেছি মাছ, পলিথিনের ভারী ব্যবস্থা।
0: ভারী ব্যবস্থা না, পলিথিনে করে মাছ এনেছি।
3: রুনার মা, এই পরিবেশ দূষণকারীকে এক্ষুনি আমার বাড়ি থেকে বিদায় করো।
0: আমি পরিবেশ দূষণকারী কিভাবে হলাম দুলো ভাই?
3: রুনা, তোর মামাকে অবস্থায় বাড়িতে ঢুকতে দিলি কেন?
1: মামা তো এই মাত্র আসলো বাবা।
3: এই বের হোক, বের হোক।
0: ঠিক আছে দুলো ভাই, বের করে দিলে চলে যাব, কিন্তু পরিবেশ দূষণ কিভাবে করলাম সেটা আগে বলেন।
3: এই যে পলিথিন, এটা প্লাস্টিক, সিঙ্গেল ইউজ প্লাস্টিক। এই প্লাস্টিক সহ কসমেটিক প্লাস্টিক, গৃহস্থালির প্লাস্টিক, বাণিজ্যিক কাজে ব্যবহৃত প্লাস্টিক ব্যবহার শেষে যত্রতত্র ফেলে রেখে আমরা সবাই পরিবেশের ক্ষতি করছি, বায়ুকেও দূষণ করছি, মানুষ এবং উদ্ভিদ, জলজ প্রাণী, দ্বীপাঞ্চলের প্রাণীরা পর্যন্ত প্লাস্টিক বর্জ্যের জন্য মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়। প্লাস্টিক দূষণের কারণে মানুষের থাইরয়েড ও হরমোনের অতিরিক্ত ক্ষরণ রোগ হতে পারে।
0: আমি আসলে এত কিছু জানতাম না দুলো ভাই।
3: জানতে হবে এবং সবাইকে এই বিষয়টা জানাতেই হবে। এই ধরনের পলিথিন ব্যবহার থেকে সবাইকে বিরত রাখতে হবে।
1: কিন্তু বাবা, বর্জ্য তো হবেই, এগুলোর কি করা যায়?
3: সে ব্যবস্থাও আছে, উন্নত দেশগুলোর মতো আমরাও বর্জ্য প্রক্রিয়াজাত করে যদি সম্পদে পরিণত করতে পারি, তাহলে পরিবেশের ভারসাম্যও ঠিক থাকবে এবং অর্থনৈতিকভাবে লাভবান হবে দেশ ও দেশের মানুষ।
2: কথা শেষ করে ওরে হাত মুখ ধুয়ে খাইতে আসতে বলো।
3: এই যে তোমার বুবু চিৎকার করে কথা বলল, এটা কিন্তু এক ধরনের দূষণ।
0: কি বলেন দুলো ভাই, এটা কিভাবে দূষণ হলো?
1: এটাকে বলে মামা শব্দ দূষণ।
0: তুইও জানিস দেখি?
3: খালি তুমি আর তোমার বোন জানো না, বাকি সবাই জানে। যানবাহন কলকারখানা থেকে তীব্র শব্দের উৎপত্তি হয়, যা শব্দ দূষণ সৃষ্টি করে। শব্দ দূষণ মানুষের নানাবিধ ক্ষতি করে, বিশেষ করে শিশুদের মানসিক বিকাশ ব্যাহত হয়।
0: তাহলে দুলো ভাই, পলিথিনের যত্রতত্র ব্যবহার এবং শব্দ দূষণ রোধে সবাইকে সচেতন করতে হবে।
2: কথা শেষ হয়েছে মকবুল,
0: বুবু আস্তে কথা বলো, তোমার চিৎকারে যদি আমার কান ফেটে যায় তাহলে আমার সাথে কেউ মেয়ে বিয়ে দিবে না বুবু।
4: তো শুনলে তো, শ্রোতাদের চিঠিপত্রের জবাবও শুনলাম, তো আপনাদের যাদের চিঠির উত্তর দেওয়া যায় নাই, আশা করি আগামী দিন আপনাদের চিঠির উত্তর দেব। তবে চিঠি লিখবেন, অনেক চিঠি লিখবেন, যে কোনো সমস্যা নিয়ে লিখবেন, গাছগাছালির রোগ বালাই এগুলো নিয়ে লিখবেন, আমাদের অভিজ্ঞ কৃষিবিদরা আপনাদের উত্তর দেবে, ঠিক আছে? আর আরেকটা বিষয় যে সেটা হলো যে পরিবেশ, এই পরিবেশ ভালো রাখাটা জরুরি। এই যে আমার ছোট মিয়া, ও যে পলিথিন করে এখনো যে বাজার থেকে জিনিস আনে, কি কর সরা ভাই, তা এটা কি ঠিক হচ্ছে? পাটের ব্যাগ নেওয়া উচিত। আর আরেকটা বিষয়, সরকার কিন্তু চেষ্টা করতেছে চারিদিক থেকে, কৃষকদেরকে এক নম্বর অগ্রাধিকার দিতে। কৃষক কার্ড দিচ্ছে, জরিনাবু তুমি একটু কও না কৃষক কার্ডে কি কি সুবিধা আছে।
5: অনেক সুবিধা দিছে, কৃষক কার্ড দিছে, পাচ্ছে তো তারা, অনেকেই পাচ্ছে, আরো সবাই পাবে অনেক সুবিধা। যেমন সুবিধা তো সহজ শর্তে কৃষি ঋণ আছে, কৃষি বিমার সুবিধা পাবে, ন্যায্য মূল্যে কৃষি পণ্য বিক্রয়ের যে সুবিধা সেটা পাবে, ডিজিটাল প্ল্যাটফর্মে আবহাওয়া বাজার তথ্য প্রাপ্তি, রোগ বালাই দমনের যে পরামর্শ প্রদান, কোনটা না আছে
4: তাহলে দেখো যে কৃষকরা আসলে জাতীয় সম্পদ। আমরা দেখো কিভাবে ফলাই মাঠে মাঠে থাকে থাকে রোদে বৃষ্টিতে, তাহলে আমাদের দাম দিবি নে কে? এই সরকার আমাদের দাম দিচ্ছে নাকি সাধুভাবে কি করে?
6: ওই যে আমরা তো মাঠে কষ্ট করে ফসল ফলাই,
4: তাহলে এই যে ফসল ফলানোর মধ্যে নিরাপদ কখন কোন সার দিতে হবি এটা কাছেই তো কাছে, আমার কৃষি বিভাগ আছে না, তো যে কোনো সমস্যা কৃষি বিভাগে একটু গেলে সুবিধা হলো, জানলে তালি হয়ে যায়
6: ভেজাল মুক্ত খাবার।
4: আর এইবার আমাদের কিন্তু সবার উচিত হবে যে
6: গাছ লাগাই,
4: বেশি গাছ লাগাই, এটা অক্সিজেন ফ্যাক্টরি।
6: আর হনো গাছ লাগাইলে হইব না, সব ধরনের ঔষধি বনজ ফলজ সব গাছ
4: লাগাতে হবে। আর ওই যে খরা ভাই একটা কথা কইছে, তুমি তো গাছ লাগাইছো বেড়া দাও নাই, ওই যে ছাগলে মুড়ি দিবি না, ঠিক আছে বেড়া লাগাতে থাকো, গাছ লাগাতে থাকো। আর আমার এদিকে তো সময়ও শেষ, আমাদের আজকের মতো যাওয়া লাগে। যাওয়ার আগে জানাই দিই, কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতারে জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার, আজকে তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভীন আর প্রযোজনা করেছেন হরবিলাস রায়। তো চলো আজকের মতো উঠা যাক,
6: চলো।

0: বাংলাদেশ বেতার সন্ধ্যে 7:30 আমাদের স্টুডিওর ঘড়িতে অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, কুমিল্লা, বান্দরবান, রাঙামাটি, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। সুপ্রিয় শ্রোতা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের চতুর্থ পালার আয়োজন। অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছে সুপা সাদিয়া, আজহারুল ইসলাম রনি এবং আমি সেলিন আক্তার শেলি। আমাদের সাথে প্রকৌশল দায়িত্বে রয়েছেন উত্তম চন্দ্রগোপ, মোহাম্মদ আতিকুর রহমান পলাশ, শামীম আহমেদ এবং শাকিল আহমেদ। অধিবেশন তত্ত্বাবধানে শারমিন রহমান।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূর।

0: আসসালামু আলাইকুম সেনানৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, যে যেখানেই থাকুন কাছে বা দূরে, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দূরবার। আজ সাথে রয়েছি আমি আজহারুল ইসলাম রনি
1: এবং আমি সেলিনা আক্তার শেলি। চাওয়া পাওয়া আপনাদের জন্য রয়েছে রকমারি গানের আয়োজন। প্রিয় শ্রোতা, প্রথমে শোনাব দেশের গান, মোহাম্মদ রফিকুজ্জামানের কথায় খন্দকার নুরুল আলমের সুরে, শিল্পী রুনা লায়লার কণ্ঠে, তোমার বুকেই আমি জীবনে মরণে গরবিনী।

0: রকমারি গানের অনুষ্ঠান চাওয়া পাওয়া
1: শুনছেন। এবারে শুনবেন একখানি আধুনিক গান। শিল্পী সুবীর নন্দী, গীতিকার গাজী আব্দুর রাজ্জাক, সুরকার দেবু ভট্টাচার্য।

শুনছেন সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার। দুর্বারে আজ শুনছেন রকমারি গানের আয়োজন চাওয়া পাওয়া। এবারে শুনবেন একটি ছায়াছবির গান, ছায়াছবি এ বাঁধন যাবে না ছেড়ে। সাবিনা ইয়াসমিন ও খালিদ হাসান মিলুর কণ্ঠে সোহাগে আদরে বেঁধেছ আমারে।

চাওয়া বয় এবারে শুনবেন একখানি পল্লীগীতি, আবু বকর সিদ্দিকের কথায় ও সুরে শিল্পী শফি মণ্ডল।

আপনারা শুনছেন দুর্বার অনুষ্ঠানে রকুমারি গানের অনুষ্ঠান চাওয়া পাওয়া। এখন রয়েছে নজরুল সঙ্গীত, শিল্পী লীনা তপস্বী খান।

0: চাওয়া পাওয়ায় এবারে রয়েছে ব্যান্ড সঙ্গীত, শুনব নগর বাউল ব্যান্ডের পরিবেশনা, শিল্পী জেমস।
1: সুন্দরী তোমায় আমার, তুমি নীলিমার দিকে থাকিয়ে

0: এই গানটির সাথে শেষ হয়ে গেল রকমারি গানের অনুষ্ঠান চাওয়া পাওয়া।
1: সেনানৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। এই শুভকামনা শেষ করছি সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার। দুর্বার অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
2: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

0: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি এস এম রেফাউল হক। প্রাথমিক বিদ্যালয় গোলকাপ ফুটবল টুর্নামেন্টের বালক বিভাগে বরিশালের বাকেরগঞ্জের দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বালিকা বিভাগে পাবনার সাথিয়ার জোরগাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। আজ রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত বালক বিভাগের ফাইনালে দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় 1-0 গোলে ময়মনসিংহের দরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। একই ভেন্যুতে বালিকা বিভাগের ফাইনালে সাথিয়ার জোরগাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয় 4-2 গোলে ময়মনসিংহের নান্দাইলের আচারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ী দলগুলোর মাঝে পুরস্কার বিতরণ করেন। ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ নেদারল্যান্ডস সুইডেনের মোকাবেলা করবে। যুক্তরাষ্ট্রের হিউস্টনে বাংলাদেশ সময় রাত 11টায় খেলা শুরু হবে। রাত 2টায় কানাডার টরন্টোতে জার্মানি আইভরি কোস্টের মুখোমুখি হবে। এছাড়া আগামীকাল সকাল 6টায় যুক্তরাষ্ট্রের কানসাসে ইকুয়েডর কোরাসাসের বিপক্ষে খেলবে। জাপান ও তিউনিসিয়ার মধ্যকার ম্যাচটি আগামীকাল সকাল 10টায় মেক্সিকো সিটিতে অনুষ্ঠিত হবে। এদিকে আজ সকালে অনুষ্ঠিত খেলায় ব্রাজিল 3-0 গোলে হাইতিকে, মরক্কো 1-0 গোলে স্কটল্যান্ডকে এবং স্বাগতিক যুক্তরাষ্ট্র 2-0 গোলে অস্ট্রেলিয়াকে পরাজিত করে। আরও শুনুন প্রতিবেদনে।
1: বিশ্বকাপ 2026-এর গ্রুপ পর্বে বাংলাদেশ সময় রাত 1টা থেকে সকাল 9টা পর্যন্ত, ঘড়ির কাঁটায় মাত্র 8 ঘন্টা। অথচ এই 8 ঘন্টায় মাঠে নেমেছিল 4টা গল্প, 4টা যুদ্ধ। রাত 1টায় সিয়াটলের লুমেনফিল্ড স্টেডিয়ামে যখন খেলা শুরু হল, ক্যামেরন বার্গেসের আত্মঘাতী গোল, ম্যাচের বয়স যখন মাত্র 1 মিনিট, তখনই অস্ট্রেলিয়ার বুক কেঁপে উঠল। এরপর অ্যালেক্স ফ্রিম্যানের নিখুঁত হেডে ম্যাচের ভাগ্য লিখে দিল। এই জয়ে যুক্তরাষ্ট্র শুধু রাউন্ড অফ 32 নিশ্চিতই করল না, গ্রুপ ডি এর সিংহাসনেও বসে গেল। ভোর 4টা বস্টনের গিলেট স্টেডিয়ামে ঘুম ভাঙার আগেই ঘুম ভাঙিয়ে দিল মরক্কো। মাত্র 71 সেকেন্ড, ইসমাইল সাইবারির বিদ্যুৎ গতির গোল টুর্নামেন্টের ইতিহাসে দ্রুততম গোলগুলোর একটা হয়ে রইল। স্কটল্যান্ড দ্বিতীয়ার্ধে ঝড় তুলেছিল, কিন্তু মরক্কোর ডিফেন্স ছিল পাহাড়ের মতো অটল। এই জয়ে আটলাস সিংহরা গ্রুপ সিতে শক্ত মাটি কামড়ে ধরল। বাংলাদেশ সময় সকাল 6:30টায় ফিলাডেলফিয়ার লিঙ্কন ফাইন্যান্সিয়াল স্টেডিয়ামে 5-বারের বিশ্বজয়ীরা নামল রাজার বেশে। প্রথমার্ধেই খেলা শেষ, ম্যাথিউস কোনহার জোড়া গোল আর ভিনিসিউস জুনিয়রের শিল্পীর তুলির আছড়ে হাইতি তাড়াতেই পারল না। এই হারে হাইতি টুর্নামেন্ট থেকে প্রথম দল হিসেবে বিদায়ের টিকিট কাটল। দিনের সবশেষ ম্যাচে সান্তা ক্লারার লেডিস স্টেডিয়ামে তুরস্ক প্যারাগুয়ের কাছে 1-0 গোলে হেরে অঘটনের শিকার হয়। বাংলাদেশ সময় সকাল 9টায় শুরু হওয়া ম্যাচে মাতিয়াস গ্যালারজার দ্রুত গোলে প্যারাগুয়ে এগিয়ে যায় এবং 10 জন নিয়ে দারুণ ডিফেন্স করে জয় ধরে রাখে। তুরস্ক অনেক সুযোগ নষ্ট করে গ্রুপ স্টেজ থেকে বিদায় নেয়। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: গাজীপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে শহীদ বরকত স্টেডিয়ামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোলকাপ ফুটবল টুর্নামেন্ট আজ শুরু হয়েছে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি 3-0 গোলে দিনাজপুরের শাইক স্পোর্টস ফুটবল দলকে পরাজিত করে টুর্নামেন্টে 14টি দল অংশগ্রহণ করেছে। ইংল্যান্ডের সাউদাম্পটনে আইসিসি নারী টি-20 ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 6 ওভারে 3 উইকেটে 23 রান করেছে। লিডসে রাত 11:30 স্বাগতিক ইংল্যান্ড স্কটল্যান্ডের মুখোমুখি হবে। এর আগে দিনের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া 98 রানে নেদারল্যান্ডসকে পরাজিত করে। আগামীকাল নারী টি-20 বিশ্বকাপের 2টি খেলা অনুষ্ঠিত হবে। ব্রিস্টলে বাংলাদেশ সময় বেলা 3:30 শ্রীলঙ্কা ওয়েস্ট ইন্ডিজ এবং সন্ধ্যে 7:30 ভারত দক্ষিণ আফ্রিকা নারী দলের মোকাবেলা করবে। আগামীকাল চট্টগ্রাম বীর শ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে 3 ম্যাচ টি-20 ক্রিকেট সিরিজের তৃতীয় শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে। বেলা 2টায় খেলা শুরু হবে। বাংলাদেশ বেতার খেলা চলতি ধারা বিবরণী প্রচার করবে। 2-0 এগিয়ে থেকে ইতিমধ্যে সিরিজ জয় নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। চলতি সপ্তাহে জিম্বাবুয়ে সফর করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এই সফরকালে বাংলাদেশ স্বাগতিকদের বিরুদ্ধে একমাত্র টেস্ট ম্যাচের পাশাপাশি তিনটি করে ওয়ানডে এবং টি টোয়েন্টি ম্যাচও খেলবে। এদিকে একমাত্র টেস্টের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে ইতিমধ্যে পূর্ণ সদস্য দল ঘোষণা করেছে। দলে প্রথমবারের মতো দলের ডাক পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার রবিউল হক। সেই সাথে দলে ফিরেছেন মিডল অর্ডার ব্যাটার তাওহিদ হৃদয়। 28 জুন হারারে স্পোর্টস ক্লাবে বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যে একমাত্র টেস্ট শুরু হবে। 6 জুলাই থেকে ওয়ানডে এবং 15 জুলাই থেকে টি টোয়েন্টি সিরিজ শুরু হবে। খেলাধুলার খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।

বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল। তারুণ্য মানেই সম্ভাবনা। আমাদের তরুণ প্রজন্ম কেবল শিক্ষায় নয়, সমাজ সচেতনতায়ও অগ্রণী। তারা চায় একটি সুন্দর, সুশৃঙ্খল ও মানবিক বাংলাদেশ গড়তে। তাদের মধ্যে রয়েছে সৃজনশীলতা, দৃষ্টিভঙ্গির বৈচিত্র্য এবং নেতৃত্ব দেওয়ার স্পৃহা। তারা সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখতে চায়। স্বাস্থ্য ও মানসিক সুস্থতা রক্ষা, সামাজিক মূল্যবোধ ও মানবিকতা বজায় রাখা, নারী শিক্ষা ও সম অধিকারের পক্ষে অবস্থান, পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন নিয়ে উদ্বেগ ও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ, প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার ইত্যাদি নানা বিষয়ে আমাদের তরুণরা আজ অগ্রগামী। এগিয়ে যাক আমাদের তরুণ সমাজ, গড়ে তুলুক সাম্য, ঐক্য, বৈষম্যহীন, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ। এমন শুভ প্রত্যাশায় শুরু করছি আমাদের আজকের জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল বাংলাদেশ বেতারের সুখী সংসার অনুষ্ঠান। প্রিয় শ্রোতা, প্রামাণ্য অনুষ্ঠান তারুণ্যের কণ্ঠ আমাদের প্রথম আয়োজন। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সচেতনতা নিয়ে বহিধারণকৃত প্রামাণ্য অনুষ্ঠান এটি, তারুণ্যের কণ্ঠ। আমাদের একটি সচেতনতা

0: ভাবনা, চাহিদা, উদ্বেগ ও স্বপ্নের কথা। এই আয়োজনের মাধ্যমে আমরা তরুণদের জীবনের নানা দিক, যেমন শিক্ষার প্রতি মনোযোগ, স্বাস্থ্য সচেতনতা, প্রযুক্তির ব্যবহার, পরিবেশ ও সমাজ নিয়ে তাদের দৃষ্টিভঙ্গি এবং নেতৃত্বের ক্ষমতা, সবকিছুরই একটি বাস্তব চিত্র উপস্থাপন করা হয়েছে। চলুন শুনি সেই প্রামাণ্য অনুষ্ঠান। সাক্ষাৎকার গ্রহণ ও সঞ্চালনায় রয়েছেন সজীব দত্ত।
1: দূরে কাছে সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি। আমি সজীব দত্ত। আমি এই মুহূর্তে রয়েছি যশোর জেলার চৌগাছা উপজেলায়। উপজেলা পরিষদের হলরুমে এবারে তারুণ্যের কণ্ঠ ধারণ করা হচ্ছে। আমরা বাল্যবিবাহ প্রতিরোধে সারা দেশে সচেতন করে চলেছি শিক্ষার্থীদের। শিক্ষার্থীদের সঙ্গে প্রশাসনেরও একটি নিবিড় সংযোগ আমরা ঘটিয়ে চলেছি। আমরা চাই বাল্যবিবাহ প্রতিরোধে আজকের তরুণ প্রজন্ম জেগে উঠবে এবং তারাই বাল্যবিবাহ প্রতিরোধ করবে। আর কথা বাড়াবো, চলে যাবো আজকের শিক্ষার্থী বন্ধুদের কাছে। তোমার নাম, কোথায় পড়ো, কিসে পড়ো?
2: আমার নাম মোসাম্মদ সুমায়া জান্নাত ছিমু। আমি চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজে পড়ি। আমি দ্বাদশ শ্রেণীর একজন ছাত্রী।
1: আজকের এই অনুষ্ঠানে অংশ নিয়ে তোমার কেমন লাগছে?
2: অবশ্যই ভালো লাগছে, কারণ আমি নিজেও একজন কন্যা এবং আমি বাংলাদেশের সকল কন্যার প্রতিনিধি হিসেবে কিছু বলতে পারছি বাল্য বিবাহের বিরুদ্ধে। তো অবশ্যই তো ভালো লাগছে।
1: অনেক ধন্যবাদ, খুব ভালো লাগছে। তোমার চোখে মুখে একটা আশা রয়েছে, একটা সম্ভাবনা রয়েছে। ঠিক এটির সঙ্গে আমরা পরিচয় করিয়ে দিতে চাই আমাদের সারা দেশের বন্ধুদের সঙ্গে। আর তুমি জেনে আনন্দিত হবে, বাংলাদেশ বেতার এখন শুধুমাত্র রেডিও সেটে নয়, বাংলাদেশ বেতার আধুনিক মিডিয়ায় প্রবেশ করেছে, যার ফলে মোবাইল ফোনের মাধ্যমে, ফেসবুকে অডিও ভিডিও লাইভের মাধ্যমে বাংলাদেশ বেতার পৌঁছে যাচ্ছে সবার কাছে। বাল্য বিবাহ বলতে আমরা কি বুঝি?
2: একজন মেয়ের 18 বছর বয়স হওয়ার আগে এবং একজন ছেলের 21 বছর বয়স হওয়ার আগে যদি তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করা হয় তাহলেই সেটাকে বাল্য বিবাহ বলা হয়।
1: অনেক ধন্যবাদ তোমাকে। তোমার বাড়ির আশেপাশে কোথাও যদি দেখো বাল্য বিবাহের আয়োজন চলছে, তুমি তখন কি ভূমিকা রাখবে?
2: আমি প্রথমেই আমাদের ইউএনও মহোদয় আছে, আমাদের উপজেলা চেয়ারম্যান আছে, চৌগাছা থানা আছে।
1: বাহ, চমৎকার। তাদের মধ্যে একটি নেতৃত্ব সুলভ জায়গা তৈরি হয়েছে। পরের বন্ধু কে রয়েছে আমাদের সঙ্গে? তোমার নাম, কোথায় পড়ো, কিসে পড়ো?
3: আমার নাম মোসাম্মদ মুনিয়া সুলতানা মিম। আমি চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজে পড়ি, দ্বাদশ শ্রেণী।
1: মিমের আজকে এই অনুষ্ঠানে অংশ নিয়ে অনুভূতি কেমন?
3: আমার আজকে অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে আমি খুবই আনন্দিত।
1: অনেক ধন্যবাদ তোমাকে। বাল্য বিবাহের কি কি কারণ রয়েছে বলে তোমার কাছে মনে হয়?
3: বাল্য বিবাহের কারণ আমি মনে করি সচেতনতার অভাব, দারিদ্রতা, ইফটিজিং এর ভয়, প্রবীণদের বাল্য বিবাহ সম্পর্কে প্রবল ইচ্ছা।
1: একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট যেটি, যে আমাদের পরিবারে যারা সদস্যরা রয়েছেন, প্রবীণরা রয়েছেন, বৃদ্ধ হয়ে যান যারা, অনেক সময় তারা চান যে হয়তো মারা যেতে পারি, আমরা যদি নাচ জামাই দেখে যেতে পারি। শ্রোতা বন্ধুরা, এটি প্রকৃতির নির্মম সত্য যে আমাদের সবাইকে চলে যেতে হবে, কেউ আগে কেউ বা পরে। কিন্তু আমাদেরকে এটিও বুঝতে হবে একটি জীবন যেন আমাদের নষ্ট না হয়, আমরা এই যারা শিক্ষার্থীরা রয়েছে তাদের স্বপ্ন পূরণে সহযোগিতা করব, তাদেরকে কখনোই বাল্য বিবাহ আমরা দিব না, কারণ বাল্য বিবাহ আমাদের জন্য অভিশাপ স্বরূপ। অনেক ধন্যবাদ। আমরা পরের বন্ধুর কাছে যেতে চাই। তোমার নাম, স্কুলের নাম এবং কোন ক্লাসে পড়ো?
4: আমার নাম ফাল্গুনী আক্তার, আমি এবিসিডি কলেজে পড়ি, দ্বাদশ শ্রেণী।
1: ফাল্গুনী, আজকের এই অনুষ্ঠানে অংশ নিয়ে কেমন লাগছে?
4: আমার খুবই ভালো লাগছে, কারণ আমি মনে করি যে আমার এই কথার দ্বারা আমি আমার মতো মেয়েদের কাছে এই বাল্য বিবাহ সম্পর্কে অনেক বার্তা পৌঁছে দিতে পারবো।
1: তুমি স্কুল পেরিয়ে কলেজে উঠেছো, এখন যারা স্কুলে পড়ছে, তোমার থেকে যারা ছোটরা রয়েছে, তারা যদি বাল্য বিবাহের কোথাও শিকার হতে যায় তখন তুমি কি পরামর্শ দেবে তাদেরকে?
4: আমি অবশ্যই তাদের সাথে পরামর্শ করবো, যেহেতু আমি বড়, সেহেতু আমি তাদেরকে একটা পরামর্শ দিয়ে তাদেরকে এই পথ থেকে সরিয়ে নিয়ে আসার চেষ্টা করবো। তাদের পরিবারেও আমি কথা বলবো এবং আমাদের আরো বিভিন্ন বিভিন্ন পর্যায়ে আমরা তাদেরকে সচেতন করব।
1: বাল্য বিবাহ একটি মেয়ের কি ধরনের ক্ষতি করে থাকে?
4: বাল্য বিবাহের ফলে একটি মেয়ের স্বপ্ন নষ্ট হচ্ছে, সেই মেয়ে স্কুলে যেতে পারছে না এবং তার অল্প বয়সে বিয়ের ফলে অল্প বয়সে সে গর্ভধারণ করছে, ফলে তার যেমন জীবন ঝুঁকি থাকছে তার সন্তানেরও জীবন ঝুঁকি থাকছে, এছাড়া যে সন্তান ভূমিষ্ঠ হচ্ছে সেও প্রতিবন্ধী হচ্ছে, পাশাপাশি মা ও শিশু অপুষ্টিতে ভুগছে।
1: আমরা বাল্য বিবাহ প্রতিরোধ সবাই মিলে কিভাবে করতে পারি?
4: আমরা সবাই মিলে সচেতন হব, আমরা আমাদের গ্রামে শহরে যাই হোক আমরা সেমিনার তৈরি করব যেখানে বাল্য বিবাহ প্রতিরোধে বিভিন্ন কাজ।
1: অনেক ধন্যবাদ। আমরা একজন ছোট্ট বন্ধুকে পেয়েছি আজকের অনুষ্ঠানের সবশেষ বন্ধু, চলুন কথা বলি। তোমার নাম এবং কিসে পড়ো?
5: আমি মিস প্রভা খাতুন, আমি অষ্টম শ্রেণীতে পড়ি।
1: প্রভার জীবনে কি স্বপ্ন আছে?
5: আমি ভবিষ্যতে ডক্টর হতে চাই।
1: অনেক ধন্যবাদ। কয় ভাই বোন তোমরা?
5: আমরা দুই বোন।
1: এখানে কেউ কি এসছেন তোমার সঙ্গে?
5: জি, আমার শিক্ষক এসছেন।
1: অনেক ধন্যবাদ। শিক্ষক এবং তোমাদের সম্পর্কটা কেমন হওয়া উচিত?
5: বন্ধুত্বপূর্ণ হওয়া উচিত অবশ্যই।
1: তোমাদের স্কুলে কি এমন সম্পর্ক রয়েছে?
5: জি অবশ্যই আছে।
1: তুমি একটু ছোট করে বলবে যে বাল্য বিবাহ প্রতিরোধে কিভাবে আমরা কাজ করতে পারি?
5: বাল্য বিবাহ প্রতিরোধে আমাদের প্রথমত জনগণকে সচেতন করা উচিত, অবশ্যই সচেতনতার মাধ্যমে তারা বাল্য বিবাহ প্রতিরোধ করতে পারবে। আমি, আপনি সবাই, আমরা সবাই বাল্য বিবাহ প্রতিরোধ

0: জনগণকে সচেতন করব বিভিন্ন কালচারাল প্রোগ্রামের মাধ্যমে, বিভিন্ন সামাজিক কাজকর্মের মাধ্যমে, বিভিন্ন নাটিকার মাধ্যমে আমরা বাল্য বিবাহ প্রতিরোধ করতে পারি।
1: আন্তরিক ধন্যবাদ। আমরা একজন শিক্ষকের সঙ্গে কথা বলতে চাই, আপনারা কিভাবে শিক্ষার্থীদেরকে বাল্য বিবাহ প্রতিরোধে সচেতন করে চলেছেন, খুব সংক্ষেপে বলবেন।
2: আমরা সাধারণত ক্লাস এবং সেমিনারের মাধ্যমে আলাদা আলাদা ইউনিট করে যাতে বাল্য বিবাহ সম্মুখীন না হয় এবং বাল্য বিবাহ হলে সাথে সাথে যাতে প্রশাসন এবং অন্য অন্য যারা বন্ধ করতে পারে তাদের সাথে যোগাযোগ করতে পারে, এই ধরনের মোবাইল নাম্বার এবং সেমিনারের মাধ্যমে আমরা বুঝিয়ে থাকি যাতে বাল্য বিবাহ দ্বারা সম্মুখীন না হয়।
1: আমরা রয়েছি যশোর জেলার চৌগাছা উপজেলায়। আমরা অনুষ্ঠানের সব শেষে এ পর্যায়ে একটু বিশদে জানার চেষ্টা করব যে প্রশাসন কিভাবে বাল্য বিয়ে প্রতিরোধে কাজ করছেন, বাল্য বিবাহ প্রতিরোধে তিনিও কি বার্তা আমাদের দিতে চান। চলুন আমরা জানি, এ পর্যায়ে কথা বলব উপজেলা নির্বাহী অফিসার চৌগাছা যশোরের সাথে। আপনাকে আন্তরিক ধন্যবাদ অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করার জন্য। আপনার উপস্থিতিতে শিক্ষার্থীরা খুব নান্দনিকভাবে কথা বলেছে, আপনার কেমন লেগেছে?
3: জি, আমার খুবই অসাধারণ লেগেছে যে শিক্ষার্থীরা এখানে আসার সুযোগ পেয়েছে এবং তারা তাদের মতামত জানাতে পেরেছে।
1: বাল্য বিবাহ প্রতিরোধে জেলা প্রশাসন চৌগাছা আপনারা কিভাবে সচেতন রয়েছেন?
3: জি, দেখা যায় যে অনেক সময় আত্মীয় স্বজন কিংবা পাড়া প্রতিবেশী কিংবা যার বাল্য বিবাহ হচ্ছে সে ছেলে কিংবা মেয়ে নিজেই 333-তে ফোন করে আমাদেরকে বাল্য বিবাহ সম্পর্কে তথ্য দেয় বা অভিযোগ জানায়। তো সেক্ষেত্রে আমরা তাৎক্ষণিকভাবে থানা পুলিশের মাধ্যমে অথবা স্থানীয় যে ইউপি চেয়ারম্যান বা মেম্বার আছে তাদের মাধ্যমে বাল্য বিবাহটা বন্ধ করার চেষ্টা করি এবং আমরাও সহযোগ নিয়ে সেখানে যাই।
1: বাল্য বিবাহ প্রতিরোধে আপনারা যেমনটি কাজ করছেন, পাশাপাশি আজকে তরুণ প্রজন্ম যারা তারাও অনেক স্বপ্নবাজ হচ্ছে, এই যে তরুণদের অগ্রযাত্রা আপনি কিভাবে দেখছেন?
3: জি ধন্যবাদ, আপনি ঠিকই বলেছেন যে ছাত্র সমাজ আছে, তরুণ সমাজ আছে, তাদের সাথে আমাদের একটি খুব আন্তরিক সম্পর্ক, নিবিড় সম্পর্ক তৈরি হয়েছে। আমরা যখনই ফিল্ডে যাই কিংবা কোনো বিদ্যালয় পরিদর্শনে যাই তখন তাদের সাথে এসব বিষয় নিয়ে কথা বলি, তাদেরকে সতর্ক করার চেষ্টা করি যা বাল্য বিবাহ কেন দেওয়া যাবে না, বাল্য বিবাহের কুফলগুলো কি সে সম্পর্কে তাদেরকে আমরা জানাই।
1: আপনাকে এই মুহূর্তে আমাদের শ্রোতা বন্ধুরা শুনছে সারা দেশে, তাদেরকে আপনি একটু 333-র মাধ্যমে আপনারা যে বাল্য বিবাহ বন্ধ করে থাকেন বা হটলাইন নম্বরগুলোর মাধ্যমে একটু প্রক্রিয়াটা বলবেন?
3: জি ধন্যবাদ, এটা সবচেয়ে সহজ মাধ্যম প্রশাসনকে বাল্য বিবাহ সম্পর্কে অভিযোগ কিংবা তথ্য দেওয়ার জন্য। জাস্ট মোবাইলে 333 উঠায় যদি কেউ কল দেয় তাহলে তাৎক্ষণিকভাবে সেখানকার যে স্থানীয় প্রশাসন তাদের কাছে সে বার্তা পৌঁছে যাবে যে কোথায় এবং কার বাল্য বিবাহ হতে চলেছে।
1: আপনি আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে, চৌগাছার পক্ষ থেকে, একজন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে শুধু নয় এদেশের একজন সচেতন নাগরিক হিসেবে সবার প্রতি কি আহ্বান রাখবেন বাল্য বিবাহ প্রতিরোধে?
3: নারীদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে, সামাজিকভাবে সম্মানিত করতে এবং রাজনৈতিকভাবে ক্ষমতায়িত করতে বাল্য বিবাহ নিরোধের কোন বিকল্প নেই। সবাই বাল্য বিবাহকে না বলি এবং বাল্য বিবাহ প্রতিরোধে সবাই এগিয়ে আসি।
1: আপনাকে তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনার উপজেলার জন্য, আপনার উপজেলার সকল শিক্ষার্থী বন্ধুদের জন্য আমাদের পক্ষ থেকে শুভকামনা।
3: বাংলাদেশ বেতারকে অসংখ্য ধন্যবাদ।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, কথা বলছিলেন উপজেলা নির্বাহী অফিসার চৌগাছা যশোর। ওনার কথার রেশ ধরেই আমার কথার শেষ টানতে চাই আমরা, আসুন বাল্য বিবাহ প্রতিরোধে ভূমিকা রাখি, বাল্য বিবাহ মুক্ত দেশ গড়ি।
4: শিক্ষার্থীদের কণ্ঠে উচ্চারিত বাস্তবতা, প্রত্যাশা, প্রস্তাবনা সহ নানা কথা শুনছিলাম প্রামাণ্য অনুষ্ঠান তারুণ্যের কণ্ঠ পর্বে। সমাজে একটি নতুন দৃষ্টিভঙ্গি তৈরিতে সহায়ক হতে পারে আমাদের এই আয়োজন। তারুণ্যের কণ্ঠ কেবল একটি প্রামাণ্য অনুষ্ঠান নয়, এটি একটি চলমান আলাপচারিতা যেখানে ভবিষ্যৎ নির্মাতারা তাদের ভাবনা প্রকাশ করছে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, শুনব জনসংখ্যার গান। কণ্ঠ দিয়েছেন প্রিয়াঙ্কা গোপ, গানের কথা সাজিয়েছেন খন্দকার আব্দুল মোতালেব, সুর করেছেন উজ্জ্বল সিনহা।

0: জনসংখ্যার গান শুনছিলাম। ডেঙ্গু মোকাবেলায় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন, দিন ও রাতে মশারি ব্যবহার করে ঘুমান, নিজে সচেতন হন, অন্যকেও সচেতন করুন, এমন আহ্বানে জানিয়ে দিই আজকের অনুষ্ঠান নির্মাণ কুশলবদের কথা। গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম আমি মোহাম্মদ জোবায়েদ হোসেন পলাশ, সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান এবং সুখী সংসার অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তফাজ্জল হোসেন।
1: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
2: বিশ্বে যা কিছু আছে সবই ধ্বংসপ্রাপ্ত হবে, আর তোমার একমাত্র প্রতিপালক অবশিষ্ট থাকবেন যিনি মহিয়ান ও গরিয়ান। যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার প্রতিটি কাজ সহজ করে দেন। বাংলাদেশ বেতার, একটু পরেই শুনতে পাবেন ইশার নামাজের আসান।
3: Allah

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: يا الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দান করো সর্বোচ্চ স্থান সুমহান মর্যাদা বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তার শাফায়াত নসিব করো নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না.
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها
3: আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না. সূরা আরাফ আয়াত 56.
4: বাংলাদেশ বেতার কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন খবর.

0: আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছি সায়েম রায়হান। শুরুতে শিরোনাম। দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে আগামীকাল মালয়েশিয়া ও চীনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেইজিং এর সঙ্গে 17টি চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা। প্রাথমিক বিদ্যালয়ে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করে শিক্ষার্থীদেরকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় পারদর্শী হয়ে দেশকে শক্তিশালী করে গড়ার আহ্বান জানালেন তারেক রহমান। দুবাইয়ে আটক সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফেরাতে প্রয়োজনীয় সব নথি সংযুক্ত করে আরব আমিরাতে পাঠানো হয়েছে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। রোহিঙ্গা শরণার্থীদের টেকসই প্রত্যাবাসনে যুক্তরাজ্যকে অব্যাহত ভূমিকা রাখার আহ্বান পররাষ্ট্রমন্ত্রী। বিতর্ক চর্চাকে শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হবে বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে রাস্তার পাশে পুঁতে রাখা দুটি বোমা বিস্ফোরণে নিহত 7। হোয়াইট ওয়াশ এড়াতে তৃতীয় ও শেষ টি টোয়েন্টি ম্যাচে আগামীকাল চট্টগ্রামে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। এবং ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ রাতে নেদারল্যান্ডস সুইডেনের এবং জার্মানি আইভরি কোস্টের বিপক্ষে মাঠে নামবে। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। চলতি বছরের ফেব্রুয়ারিতে সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে আগামীকাল মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল থেকে 26 জুন পর্যন্ত মালয়েশিয়া ও চীন সফর করবেন তিনি। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরকালে ঢাকা ও বেইজিং এর মধ্যে 15 থেকে 17টি দ্বিপক্ষীয় দলিল সই হতে পারে। তিনি বলেন, সম্ভাব্য দলিলগুলোর মধ্যে রয়েছে 13টি সমঝোতা স্মারক এমওইউ, 2টি চুক্তি, 1টি কর্মপরিকল্পনা বা অ্যাকশন প্ল্যান ও 1টি প্রোটোকল। পররাষ্ট্র সচিব আরও বলেন, সফরকালে তিস্তা প্রকল্প নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি জানান, মালয়েশিয়া ও চীন সফরে প্রধানমন্ত্রীর প্রতিনিধি দলের আকার তুলনামূলকভাবে ছোট রাখা হয়েছে। মালয়েশিয়া সফরে 27 জন এবং চীন সফরে 28 সদস্যের প্রতিনিধি দল থাকবে। পররাষ্ট্র সচিব জানান, প্রধানমন্ত্রীর এই সফরকে বাংলাদেশের অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদার, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং আঞ্চলিক সংযোগ সম্প্রসারণের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। তিনি জানান, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তারেক রহমান আগামীকাল বিকেলে কুয়ালালামপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। সেখান থেকে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে সোমবার বিকেলে তিনি চীনের উদ্দেশ্যে রওনা হবেন বলেও উল্লেখ করেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। তিনি আরও জানান, চীন সফরকালে প্রধানমন্ত্রী ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের 17তম বার্ষিক নিউ চ্যাম্পিয়ন্স সম্মেলন সামার দ্য বোস ফোরাম 2026-এ অংশ নেবেন। চীনের উত্তর পূর্বাঞ্চলীয় লিয়া ওনিং প্রদেশের বন্দরনগরী দালিয়ানে 23 থেকে 25 জুন এই ফোরাম অনুষ্ঠিত হবে। সফরসূচি অনুযায়ী 25 জুন চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া 26 জুন তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সাক্ষাৎ করবেন। সফর শেষে আগামী শুক্রবার রাতে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বন্ধ ও লোকসানে থাকা রাষ্ট্রীয় মালিকানাধীন কারখানাগুলো পুনরুজ্জীবিত করতে বিনিয়োগকারীদের পূর্ণ সরকারি সহায়তার আশ্বাস দিয়েছেন। আজ রাজধানী তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে আয়োজিত এক রোড শোতে বিনিয়োগকারী ও ব্যবসায়ী নেতৃবৃন্দের উদ্দেশ্যে বক্তৃতায় তিনি এই আশ্বাস দেন। শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। তারেক রহমান বলেন, রাজনৈতিক সরকারের প্রধান দায়িত্ব হল প্রতিবন্ধকতা দূর করা এবং প্রতিকূলতা মোকাবেলার পথ তৈরি করা। তবে কাজটি সরকারের একার পক্ষে করা সম্ভব নয় উল্লেখ করে তিনি পরিবর্তন আনার জন্য সকল অংশীজনকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদেরকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় পারদর্শী হয়ে দেশকে শক্তিশালী করে গড়ার আহ্বান জানিয়েছেন। তিনি আজ প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবলের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ আহ্বান জানান। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: শিশুদের শারীরিক ও মানসিক সক্ষমতা বিকাশের পাশাপাশি তৃণমূল পর্যায় থেকে ভবিষ্যতের জন্য আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি এবং শিক্ষার্থীদের মাদকাসক্তি ও অতিরিক্ত মোবাইল ফোনের আসক্তি থেকে দূরে রাখতে সারাদেশে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ টুর্নামেন্টের আয়োজন করা হয়। গত 6 এপ্রিল শুরু হওয়া এই প্রতিযোগিতায় দেশের 65,342টি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে 11 লাখের বেশি ছাত্র এবং 11 লাখের বেশি ছাত্রী অংশগ্রহণ করে। গ্রাম পর্যায় থেকে শুরু হয়ে ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা শেষে 4টি দল জাতীয় পর্যায়ের ফাইনালে জায়গা করে নেয়।
3: প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই টুর্নামেন্ট
2: শনিবার রাজধানীর বনানীতে অবস্থিত বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ দুটি অনুষ্ঠিত হয়। ফাইনাল ম্যাচ দুটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি প্রথমে গ্যালারি এবং পরে মাঠের পাশে বসে কোমলমতি শিশুদের দৃষ্টিনন্দন ফুটবল ম্যাচ উপভোগ করেন। টুর্নামেন্টের ফাইনালে বরিশালের বাকেরগঞ্জের দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় 1-0 গোলে ময়মনসিংহের দড়িরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। অন্যদিকে বালিকা বিভাগের ফাইনালে পাবনার সাথিয়ার জোরগাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয় 4-2 গোলে ময়মনসিংহের নান্দাইলের আচারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। জাঁকজমকপূর্ণ এই ফাইনাল ম্যাচকে উৎসব মুখর করে তুলতে শিশুদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানও উপভোগ করেন প্রধানমন্ত্রী। পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান শিশুদের উদ্দেশ্যে এ ধরনের প্রতিযোগিতা অব্যাহত রাখার কথা জানিয়ে আগামী বছর থেকে প্রাথমিকের শিক্ষার্থীদের জন্য প্রাইম মিনিস্টার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট চালুরও ঘোষণা দেন তিনি।
4: শুধু প্রাইমারি স্কুল না, এই একই গেমস আমরা সেকেন্ডারিতেও শুরু করব এবং ইনশাল্লাহ এই বছর সেকেন্ডারি থেকে এবং আগামী বছর প্রাইমারি থেকে আমরা প্রাইম মিনিস্টার কাপ ইন্ট্রোডিউস করব। কাজেই তোমাদেরকে এখন প্রিপেয়ার হতে হবে, ওয়েল প্রিপেয়ার হতে হবে তোমাদেরকে।
2: এ সময় তারেক রহমান শিশুদের উদ্দেশ্যে শুধু খেলাধুলা নয়, লেখাপড়া ও সংস্কৃতি সহ নানা বিষয়ে পারদর্শী হওয়ার পরামর্শ দেন।
4: তোমরা হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ, আমি চাই তোমরা বাংলাদেশের, তোমরা যারা ভবিষ্যৎ, তোমাদের যত বন্ধু আছে তোমরা সবাই শুধু খেলাধুলা না, খেলাধুলার পাশাপাশি পড়ালেখা বলো, কালচার বলো, সবকিছুতে তোমাদেরকে পারদর্শী হতে হবে। পারবে? তোমরা যদি সবকিছুতে নিজেদেরকে পারদর্শী করতে পারো তাহলেই কিন্তু আমরা একটা সুন্দর বাংলাদেশ, একটা স্ট্রং বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারব।
2: পরে প্রধানমন্ত্রী বিজয়ী দল ও খুদে কৃতী ফুটবলারদের মাঝে পুরস্কার বিতরণ করেন। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
0: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফেরাতে সংযুক্ত আরব আমিরাতকে প্রয়োজনীয় সব নথি পাঠানো হয়েছে। তিনি আজ সচিবালয়ে আইন শৃঙ্খলা রক্ষায় কৃতিত্বপূর্ণ ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় আগের যে কোনো সময়ের তুলনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় দ্রুত গতিতে কাজ করছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের জারি করা রেড নোটিশের প্রেক্ষিতে গত 12 জুন আবুধাবি সরকারের ফেডারেল পুলিশ বেনজির আহমেদকে গ্রেপ্তার করে। তিনি আশা প্রকাশ করে বলেন, ইউএই সরকার যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে খুব শিগগির বেনজির আহমেদকে ফেরত পাঠানোর ব্যবস্থা করবে।
5: সমস্ত কাগজপত্র, ওয়ারেন্ট, মামলার বিবরণী সহ এখানে অনেক কাগজ দিতে হয়, সেগুলো আবার আরবিতে ট্রান্সলেট করতে হয়। আমাদের অফিসাররা রাত্রে 9টা পর্যন্ত কাজ করেছে এবং সেই দিনই পাঠিয়েছে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে। ওই বিকেলেই তারা ডিপ্লোম্যাটিক ব্যাগে করে ইউএই গভর্নমেন্টের কাছে পাঠিয়েছে। আমরা আশা করি ইউএই গভর্নমেন্ট যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে খুব শিগগির তাকে ফেরত দেওয়ার ব্যবস্থা করবে।
0: পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিতে আন্তর্জাতিক প্রচেষ্টায় যুক্তরাজ্যকে অব্যাহত ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন। ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডক্টর খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। এদিকে আজ ঢাকায় প্রাপ্ত এক বার্তায় বলা হয়, জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের ব্রিফিংয়ে রোহিঙ্গা শরণার্থীদের দ্রুত মিয়ানমারে প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন জানিয়েছেন, বিতর্ক চর্চাকে শিক্ষা কারিকুলামে বাধ্যতামূলক হিসেবে অন্তর্ভুক্ত এবং সরকারি নীতিগত ও প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। তিনি আজ রাজধানীর একটি হোটেলে এক বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে ও সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, বিতর্ক কেবল মেধাগত বিনোদনই নয়, এটি একটি সৃজনশীল প্রক্রিয়া এবং সুস্থ সমাজ ও সভ্যতা বিনির্মাণের অন্যতম হাতিয়ার। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
6: খবরের বাকি অংশ পড়ছে সুরাইয়া ইয়াসমিন। রাজধানীর অন্যতম বিনোদন কেন্দ্র হাতিরঝিল কিন্তু অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা, দূষণ এবং সোয়ারেজ সংযোগের কারণে হারাতে বসেছে এর সৌন্দর্য। পরিস্থিতি বদলাতে হাতিরঝিল এবং মিরপুরের মুসলিম বাজার খালের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, দিয়েছেন দ্রুত সংস্কার এবং দখলমুক্ত করার নির্দেশনা। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
7: দীর্ঘদিন ধরে পরিচ্ছন্নতা, দূষণ এবং পয় নিষ্কাশন ব্যবস্থার নানা সমস্যায় সমালোচনার মুখে থাকা হাতিরঝিল পরিদর্শনে যান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। পরিদর্শন শেষে তিনি জানান, হাতিরঝিলের হারানো সৌন্দর্য পুনরুদ্ধারে দ্রুত কার্যক্রম চলছে। ঝিলে বর্জ্য ও দূষণ কমানোর পাশাপাশি সুয়ারেজ লাইনের সমস্যাও সমাধান করা হবে। দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের মাধ্যমে আনসার সদস্য মোতায়েনের পরিকল্পনার কথাও জানান তিনি।
8: পরিষ্কার পরিচ্ছন্ন শেষ করে আপনার রাস্তার দুই পাশে ফুলের গাছ লাগিয়ে লাইটিং করে সিসি ক্যামেরা থাকবে এবং এখানে অনেক ছিনতাইয়ের অভিযোগও থাকে রাতের বেলায়। এই বিষয়গুলোর জন্য এখানে রাজুকের পক্ষ থেকে আমাদের আনসার নিয়োগের সিদ্ধান্ত আছে।
7: এ সময় রাজুক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিয়াজুল ইসলাম বলেন, হাতিরঝিলের পরিচ্ছন্নতা বজায় রাখতে স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হয়েছে।
9: সেটা দাশেখান দিতে যাবে, এটা একটু লং টাইমের ব্যাপার, দুই বছরের মতো সময় লাগবে। তার আগে আমরা কিছু পরিকল্পনা নিয়েছি যাতে এটা ভাসমান যে আবর্জনা ময়লা সেটা যেন না থাকে।
7: পরে মিরপুরের মুসলিম বাজার খালের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। এ সময় তার সঙ্গে ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শফিকুল আলম খান। জনগণকে সঙ্গে নিয়ে আধুনিক ও পরিচ্ছন্ন নগরী উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন মোহাম্মদ শফিকুল আলম খান।
10: আপনারা এই খালের আগের চিত্র দেখেছেন, বর্তমান চিত্র দেখছেন। আপনাদের মাধ্যমে আমি প্রিয় নগরবাসীর কাছে আহ্বান করব, আমরা আপনাদেরকে নিয়ে আগামী এই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে আধুনিক দুর্গন্ধমুক্ত একটি নগর উপহার দিতে চাই।
7: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী নগরবাসীকে নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলার আহ্বান জানান, অন্যথায় আইনি ব্যবস্থা গ্রহণেরও হুঁশিয়ারি দেন।
8: নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলাবেন, সিটি কর্পোরেশন লোকজন ময়লা সংগ্রহ করে নিয়ে যাবে। এরপরে যদি কোন বাড়ির মানুষ তার বাড়ির সামনে খালের উপরে বা মধ্যে যদি ময়লা আবর্জনা ফেলে, আমাদের নির্দেশনা দেওয়া আছে, সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাহেব আসবেন এবং বিধি মোতাবেক তাদের জরিমানা করা হবে।
7: সংশ্লিষ্টরা জানান, রাজধানীর খালগুলোর সীমানা নির্ধারণের কাজ শেষ করে দ্রুতই অবৈধ দখল উচ্ছেদ অভিযান শুরু হবে, পাশাপাশি খালে ময়লা আবর্জনা ফেললে নেওয়া হবে আইনি ব্যবস্থা। আসাদুজ্জামান্নুর, বাংলাদেশ বেতার।
6: নানা কর্মসূচির মধ্যে দিয়ে দেশে আগামীকাল পালিত হবে বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস। দিবসটি এবারের প্রতিপাদ্য সামুদ্রিক তথ্য আদান প্রদানের ধারণায় আমূল পরিবর্তন। মহাসাগর, সমুদ্র এবং নৌপথ সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করা এবং সমুদ্রের তলদেশ ও নৌ মানচিত্রের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা তৈরি করাই এ দিবসের লক্ষ্য। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারিক রহমান পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তাঁর বাণীতে একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও শক্তিশালী দেশ গঠনে সমুদ্র সম্পদের বিজ্ঞানসম্মত ও টেকসই ব্যবহারের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন। প্রধানমন্ত্রী তাঁর বাণীতে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সংগঠিত ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে দেশের সামুদ্রিক সম্ভাবনাকে কাজে লাগানোর আহ্বান জানান। এদিকে আগামীকাল বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হবে বিশ্ব সঙ্গীত দিবস। পৃথিবীতে শান্তি ও ইতিবাচক চিন্তা ছড়িয়ে দেওয়াই এই দিবসের উদ্দেশ্য। রাজনৈতিক সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা এআই প্রযুক্তির ব্যবহার এবং ভুয়া তথ্য শনাক্তে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবির উদ্যোগে আজ থেকে এই প্রশিক্ষণ শুরু হয়। দুই দিনব্যাপী এই কর্মসূচিতে অংশগ্রহণকারীদের এআই ও ফ্যাক্ট চেকিং এর প্রয়োজনীয়তা ও গুরুত্ব, সাংবাদিকতা এর নানামুখী ব্যবহার এবং এর ফলে সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবেলার উপায় সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হচ্ছে।
0: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
11: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
0: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
6: এবারে আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানের উত্তর পশ্চিম অঞ্চলে রাস্তার পাশে পুঁতিয়ে রাখা দুটি বোমার বিস্ফোরণে অন্তত 7 জন নিহত এবং 3 জন আহত হয়েছে। পাকিস্তানি পুলিশ উদ্ধৃতি দিয়ে অ্যাসোসিয়েটেড প্রেস আজ এই খবর জানায়। একটি গাড়ি লক্ষ্য করে ঘটানো প্রথম বোমা বিস্ফোরণে 5 জন এবং দ্বিতীয় বিস্ফোরণে 2 জন নিহত হয়। খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্ন জেলায় এই দুর্ঘটনার পর উদ্ধারকারীরা অভিযানে নামে। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম অ্যাক্সিয়স জানিয়েছে, মার্কিন দূত স্টিভ উইটকফ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আলোচনার জন্য সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। লেবাননে একটি যুদ্ধবিরতি, ইরানের সঙ্গে অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তিকে স্থায়ী আঞ্চলিক চুক্তিতে পরিণত করার প্রচেষ্টা পুনরুজ্জীবিত করেছে বলে প্রতীয়মান হওয়ার প্রেক্ষাপটে এই সফর অনুষ্ঠিত হচ্ছে। এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, আগামী সপ্তাহে ওয়াশিংটন ডিসিতে ইসরায়েল ও লেবাননের মধ্যে নতুন করে আলোচনা অনুষ্ঠিত হবে। খেলার খবর ক্রিকেট। আগামীকাল চট্টগ্রাম বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যকার 3 ম্যাচ টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে। বেলা 2টায় খেলা শুরু হবে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে। 2-0 এগিয়ে থেকে ইতিমধ্যে সিরিজ জয় নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। এদিকে ইংল্যান্ডের সাউদাম্পটনে আইসিসি নারী টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 15 ওভারে 5 উইকেটে 77 রান করেছে। বিশ্বকাপ ফুটবল। ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ নেদারল্যান্ড সুইডেনের মোকাবেলা করবে। যুক্তরাষ্ট্রের হিউস্টনে বাংলাদেশ সময় রাত 11টায় খেলা শুরু হবে। রাত 2টায় কানাডার টরেন্টোতে জার্মানি আইভরি কোস্টের মুখোমুখি হবে। এছাড়া আগামীকাল সকাল 6টায় যুক্তরাষ্ট্রের কনসাসে ইকুয়েডর কুরাসাসের বিপক্ষে খেলবে। জাপান ও তিউনিশিয়ার মধ্যকার ম্যাচটি আগামীকাল সকাল 10টায় মেক্সিকো সিটিতে অনুষ্ঠিত হবে। এদিকে আজ সকালে অনুষ্ঠিত খেলায় ব্রাজিল 3-0 হাইতিকে, মরক্কো 1-0 স্কটল্যান্ডকে এবং স্বাগতিক যুক্তরাষ্ট্র 2-0 অস্ট্রেলিয়াকে পরাজিত করে। আর শুনুন প্রতিবেদনে।
12: বিশ্বকাপ 2026-এর গ্রুপ পর্বে বাংলাদেশ সময় রাত 1টা থেকে সকাল 9টা পর্যন্ত ঘড়ির কাঁটায় মাত্র 8 ঘন্টা। অথচ এই 8 ঘন্টায় মাঠে নেমেছিল 4টা গল্প, 4টা যুদ্ধ। রাত 1টায় সিয়াটলের লুমেনফিল্ড স্টেডিয়ামে যখন খেলা শুরু হল, ক্যামেরন বার্গেসের আত্মঘাতী গোল, ম্যাচের বয়স যখন মাত্র 1 মিনিট, তখনই অস্ট্রেলিয়ার বুক কেঁপে উঠল। এরপর অ্যালেক্স ফ্রিম্যানের নিখুঁত হেডে ম্যাচের ভাগ্য লিখে দিল। এই জয়ে যুক্তরাষ্ট্র শুধু রাউন্ড অব 32 নিশ্চিতই করল না, গ্রুপ ডি এর সিংহাসনেও বসে গেল। ভোর 4টা বস্টনের গিলেট স্টেডিয়ামে ঘুম ভাঙার আগেই ঘুম ভাঙিয়ে দিল মরক্কো। মাত্র 71 সেকেন্ড, ইসমাইল সাইবারের বিদ্যুৎ গতির গোল টুর্নামেন্টের ইতিহাসে দ্রুততম গোলগুলোর একটা হয়ে রইল। স্কটল্যান্ড দ্বিতীয়ার্ধে ঝড় তুলেছিল, কিন্তু মরক্কোর ডিফেন্স ছিল পাহাড়ের মতো অটল। এই জয়ে আটলাস সিংহরা গ্রুপ সিতে শক্ত মাটি কামড়ে ধরল। বাংলাদেশ সময় সকাল 6:30 ফিলাডেলফিয়ার লিঙ্কন ফাইন্যান্সিয়াল স্টেডিয়ামে 5 বারের বিশ্বজয়ীরা নামল রাজার বেশে। প্রথমার্ধেই খেলা শেষ, ম্যাথিউস কনহার জোড়া গোল আর ভিনিসিউস জুনিয়রের শিল্পীর তুলির আছরে হাইতি দাঁড়াতেই পারল না। এই হারে হাইতি টুর্নামেন্ট থেকে প্রথম দল হিসেবে বিদায়ের টিকিট কাটল। দিনের সবশেষ ম্যাচে সান্তা ক্লারার লেডিস স্টেডিয়ামে তুরস্ক প্যারাগুয়ের কাছে 1-0 হেরে অঘটনের শিকার হয়। বাংলাদেশ সময় সকাল 9টায় শুরু হওয়া ম্যাচে মাতিয়াস গ্যালার্জার দ্রুত গোলে প্যারাগুয়ে এগিয়ে যায় এবং 10 জন নিয়ে দারুণ ডিফেন্স করে জয় ধরে রাখে। তুরস্ক অনেক সুযোগ নষ্ট করে গ্রুপ স্টেজ থেকে বিদায় নেয়। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
6: ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে আগামীকাল সন্ধ্যে ৬টা পর্যন্ত ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এদিকে আজ রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের পূর্ব দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টার সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে আগামীকাল মালয়েশিয়া ও চীনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেজিং এর সঙ্গে ১৭টি চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা। প্রাথমিক বিদ্যালয়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করে শিক্ষার্থীদেরকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় পারদর্শী হয়ে দেশকে শক্তিশালী করে গড়ে তোলার আহ্বান জানালেন তারেক রহমান। দুবাইয়ে আটক সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফেরাতে প্রয়োজনীয় সব নথি সংযুক্ত আরব আমিরাতে পাঠানো হয়েছে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং বিতর্ক চর্চাকে শিক্ষা অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হবে বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। খবর শেষ হলো।
13: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন আল হামরা ইসলাম, পড়ছি ফারজানা ইয়াসমিন আরজু। মাদকাসক্তি ও জুয়া সামাজিক অভিশাপ, এগুলো আগেও ছিল। ফেন্সিডিল, হেরোইন, ইয়াবা বা গাঁজার মতো মাদকের সর্বনাশা থাবা সমাজের সর্বস্তরে বিস্তার লাভ করেছে গত কয়েক দশক ধরে। সর্বোচ্চ শিক্ষায়তনের ছাত্রছাত্রী থেকে বস্তিবাসী তরুণ তরুণী এ ভয়াবহ নেশায় আসক্ত। এক কথায় সমাজের একটি বড় অংশ এ বিষয়ের প্রভাবে নিশ্চল। এখন মাদক মধ্য উচ্চবিত্ত তরুণ সমাজকে গ্রাস করেছে, মাদকের প্রকরণ পাল্টেছে। রাজধানীর অভিজাত এলাকাগুলোতে ইয়াবা, আইস বা ক্রিস্টাল মেথ এবং এলসিডি এর মতো ভয়ঙ্কর সব মাদকের বিস্তার ভয়াবহ রূপ নিয়েছে। বিলাসবহুল ফ্ল্যাট ও শিশাবার এর আড়ালে ডিজে ও হাউস পার্টির নামে এসব মাদকের রমরমা কারবার চলছে, যা তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। একই সঙ্গে ধরন বদলেছে জুয়ারও। জুয়া আর টেবিল তাস খেলা বা গোপন কোনো খেলার মধ্যে সীমাবদ্ধ নেই। তথ্যপ্রযুক্তির উৎকর্ষতায় জুয়া এখন স্মার্টফোনের স্ক্রিনে জায়গা করে নিয়েছে। ফোন খুললে বিভিন্ন অ্যাপ, বিজ্ঞাপন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ডিজিটাল জুয়ার প্রলোভনে সর্বশান্ত হচ্ছে মানুষ। টিন এজ স্কুল শিক্ষার্থী থেকে শুরু করে বয়স্করা পর্যন্ত এই ধ্বংসাত্মক জুয়ায় আসক্ত হয়ে পড়ছেন। বিকাশ বা নগদের মতো বিভিন্ন ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে লেনদেন করে কেউ হারাচ্ছেন তার ব্যবসায় পুঁজি, কেউ অলংকার, পরিবারের মূল্যবান জিনিস, এমনকি ঘরবাড়ি বিক্রি করছেন এই অনলাইন জুয়ার ফাঁদে পড়ে। সর্বশান্ত হয়ে অনেকে আত্মহননের পথ বেছে নিতে হয়েছে এমন খবরও পাওয়া যায়। অনলাইন জুয়ার মাধ্যমে দেশ থেকে পাচার হচ্ছে কোটি কোটি টাকা। জুয়ার ও মাদকের মতো সর্বনাশা আসক্তির এই পরিবর্তিত রূপ প্রতিরোধে দেশে প্রচলিত আইন যথেষ্ট বলে বিবেচিত হচ্ছে না। বিধায় মন্ত্রিসভা মাদক নিয়ন্ত্রণ ও জুয়া, বিশেষ করে অনলাইন জুয়ার বিস্তার প্রতিরোধে সম্প্রতি দুটি প্রস্তাবিত আইনের খসড়ায় অনুমোদন দিয়েছে, যেখানে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খসড়া দুটি হচ্ছে জুয়া প্রতিরোধ আইন ২০২৬ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংশোধন আইন ২০২৬। জুয়ার বিস্তার রোধে আগে থেকে একটি আইন ছিল, সেটি হচ্ছে পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট ১৮৬৭। এই আইনটিতে প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে হালনাগাদ ও যুগোপযোগী করে জুয়া প্রতিরোধ আইন ২০২৬ এর খসড়া প্রণয়ন করা হয়। এর ফলে সময়ের পরিবর্তনের সাথে জুয়ার বিস্তারে অত্যাধুনিক প্রযুক্তির সন্নিবেশ হওয়ায় অনলাইন ও অফলাইন নানা ধরনের জুয়া কার্যক্রম বিস্তার লাভ করছে। সেগুলো প্রতিরোধ করতে সমসাময়িক উৎকর্ষিত প্রযুক্তির সুবিধা গ্রহণ করে যথাযথ তত্ত্বাবধান ও আইনগত কাঠামো দেওয়া হয়েছে। প্রস্তাবিত খসড়া আইনে প্রচলিত জুয়া ও ডিজিটাল জুয়া সংক্রান্ত বিভিন্ন বিষয়ের সংজ্ঞা দেওয়া হয়েছে এবং অপরাধের ধরন ভেদে বিভিন্ন ধরনের সাজা, যেমন অর্থদণ্ড, কারাদণ্ড এবং উভয় দণ্ডের বিধান রয়েছে। মাদক ও জুয়ার ক্রমাগত প্রসারে উদ্বিগ্ন গোটা জাতি, যুব সমাজ, যারা জাতির ভবিষ্যতের কাণ্ডারী নেশায় কাছে তাদের এই অসহায় আত্মসমর্পণ শুধু যে ওই অবুঝ ভুক্তভোগীদেরকেই সর্বনাশের অতলে টেনে নিচ্ছে তা নয়। আখেরে সবচেয়ে ক্ষতির মুখে পড়তে হচ্ছে গোটা সমাজ ব্যবস্থা তথা রাষ্ট্রকেই। এই অবস্থায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংশোধন আইন 2026 ও জুয়া প্রতিরোধ আইন 2026 এর খসড়া অনুমোদন সরকারের একটি প্রশংসনীয় পদক্ষেপ। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার মাদক ও জুয়ার মতো সামাজিক ব্যাধির বিস্তার রোধে জিরো টলারেন্স নিয়েছে। ইতিমধ্যে এই ধরনের অপরাধ দমনে শৃঙ্খলা বাহিনীর অভিযান শুরু হয়েছে, তবে এটাও স্বীকার্য যে অভিযানের মাধ্যমেই দেশ মাদক ও ডিজিটাল জুয়ামুক্ত হবে না। সংবাদ পর্যালোচনা শেষ হল, এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
6: বাংলাদেশ বেতার এ অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ঠাকুরগাঁও, কক্সবাজার এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
14: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন একটি দেশাত্মবোধক গান, শিল্পী এম এ হামিদ, কথা সাজিয়েছেন আবু জাফর।

দেশাত্মবোধক গানটি শুনলেন। সুধী শ্রোতা, এরই সাথে বিদায় নিচ্ছি মিডিয়াম ওয়েভের দ্বিতীয় অধিবেশনের আয়োজন থেকে। এখন থেকে আপনারা আমাদেরকে শুনতে পাবেন FM 88.8 মেগাহার্জে। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন, শুনতে থাকুন এবং আগামী দিনের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি দ্বিতীয় অধিবেশনের আয়োজন থেকে।

দেশাত্মবোধক গানটি শুনলেন। সুধী শ্রোতা, এরই সাথে বিদায় নিচ্ছি মিডিয়াম ওয়েভের দ্বিতীয় অধিবেশনের আয়োজন থেকে। এখন থেকে আপনারা আমাদেরকে শুনতে পাবেন FM 88.8 মেগাহার্জে। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন, শুনতে থাকুন এবং আগামী দিনের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি দ্বিতীয় অধিবেশনের আয়োজন থেকে।

0: দেশাত্মবোধক গানটি শুনলেন। সুধী শ্রোতা, এরই সাথে বিদায় নিচ্ছি মিডিয়াম ওয়েভের দ্বিতীয় অধিবেশনের আয়োজন থেকে। এখন থেকে আপনারা আমাদেরকে শুনতে পাবেন FM 88.8 মেগাহার্জে। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন, শুনতে থাকুন এবং আগামী দিনের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি দ্বিতীয় অধিবেশনের আয়োজন থেকে।
1: FM ব্যান্ড 88.8 মেগাহার্জ, বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন দেশাত্মবোধক গান। শিল্পী মোহাম্মদ রফিকুল আলম, গীতিকার মোহাম্মদ মোজাক্কের।

0: দেশাত্মবোধক গানটি শুনলেন।
1: বাংলাদেশ বেতার খুলনা জানিয়ে দিচ্ছি আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। আগামীকাল বেলা দুইটায় বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের মধ্যকার টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচের চলতি ধারা বিবরণী বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচার করা হবে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে 558 কিলোহার্জে, একই সাথে FM 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপের মাধ্যমে। বিকাল 3:05 শুনবেন নাটক ত্যাগ, কাহিনী রবীন্দ্রনাথ ঠাকুর, বেতার নাট্যরূপ দেলোয়ার হোসেন দুলাল, প্রযোজনা শেখ সিরাজুল ইসলাম। ফুটবল ফ্ল্যাশ বিশ্বকাপ উপলক্ষে বিশেষ সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান শুনবেন বিকাল 4:05। বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্য কার্যক্রমের অনুষ্ঠান বেলা 1:05। স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান স্বাস্থ্য বিচিত্রা বেলা 2:30। এবারে জানিয়ে দিচ্ছি সঙ্গীতানুষ্ঠানের সময়সূচি। দেশাত্মবোধক গান শুনবেন সকাল 8:15। এছাড়াও দেশের গান শুনবেন দুপুর 12:15, বেলা 1:45 ও রাত 9:20। বর্ণালী আধুনিক গানের অনুষ্ঠান সকাল 8:30। রূপালী ছায়াছবির গানের অনুষ্ঠান সকাল 9:05। এছাড়া ছায়াছবির গান শুনবেন বিকেল 4:25। নজরুল সঙ্গীত শুনবেন বেলা 12:20 শিল্পী মৌসুমী রানী দাসের কণ্ঠে। রবীন্দ্রসঙ্গীত শুনবেন দুপুর 12:30 শিল্পী আবু জাফরের কণ্ঠে। বাউলিয়ানা বাউল গান নিয়ে অনুষ্ঠান প্রচারিত হবে সন্ধ্যে 6:10। পল্লীগীতি শুনবেন দুপুর 12:40 শিল্পী সাইদা আক্তার নেলির কণ্ঠে। এছাড়া FM 88.8 মেগাহার্জে NHK জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9:00। শুনলেন আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। বাংলাদেশ বেতার খুলনা।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر أنهم في كل واد يهيمون وأنهم يقولون ما لا يفعلون

0: صدق الله العظيم.
1: বিভ্রান্ত লোকেরাই কবিদের অনুসরণ করে। তুমি কি দেখো না যে তারা প্রতি ময়দানেই উদ্ভ্রান্ত হয়ে ফেরে এবং এমন কথা বলে যা তারা করে না, তবে তাদের কথা ভিন্ন যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে এবং নিপীড়িত হওয়ার পর প্রতিশোধ গ্রহণ করে। নিপীড়নকারীরা শীঘ্রই জানতে পারবে তাদের গন্তব্যস্থল।
2: সুপ্রিয় শ্রোতা, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।